আজ রবিবার, 27 বৈশাখ 1948 শকাব্দ, 17ই মে 2026 খ্রিস্টাব্দ, 2রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 4:58 হয়ে 39 সেকেন্ডে, সূর্যাস্ত 6:06 হয়ে 39 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 19 সেকেন্ড।

0: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো, যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে

সাতবার তোমার বিরুদ্ধে অন্যায় করে, আর সাতবারই এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু।

0: একে অপরকে সহ্য করো, আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো আমিও তাকে ক্ষমা করি, আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দাওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি, শিল্পী নূপুর চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আজ সারা দিনের অনুষ্ঠান পরিচিতি গীতাঞ্জলি প্রচার তরঙ্গের। সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা বারো মাসি কাঁঠালের চাষ, এ বিষয়ে বলবেন ডক্টর অনামিকা কর। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা বিশ্ব হাইপারটেনশন দিবস, বলবেন ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকি, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং শুভদীপ দে, সঙ্গে থাকবেন সুদেষ্ণা দত্ত। 2026 জানুয়ারি মাসের দ্বিতীয় পক্ষের সেরা পত্রলেখক, সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবর্ষী ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়। 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, শুনবেন পর্ব পঞ্চম, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত অরুণ ভাদুরী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশু মহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। প্রথমে শুনবেন আন্তর্জাতিক জাদুঘর দিবস নিয়ে কিছু কথা, তারপর বিশ্ব মৌমাছি দিবস নিয়ে কিছু কথা, তারপরে শুনবেন গান কবিতার আসর। 10:30 গানের ভেলা, উপস্থাপনায় শ্রাবন্তী মজুমদার। 11:00 যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৈকত গুপ্ত ও মৌলী সরকার। 12:00 সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় প্রমিতা মল্লিক। 12:15 নজরুল গীতি শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়। 12:35 গল্প দাদুর আসর, বিশ্ব টেলিযোগাযোগ দিবস, আন্তর্জাতিক জাদুঘর দিবস এবং আন্তর্জাতিক চা দিবস নিয়ে কিছু কথা। এরপর ছোটদের ভাবনায় রবীন্দ্র নজরুল অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মৌসুমি সেনগুপ্ত। 1:50 দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান, দুটোই অনুরোধের আসর এবং বাংলা আধুনিক গান। 2:30 শুনবেন নাটক সময় মতো, রচনা অনির্বাণ মুখোপাধ্যায়, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। গীতাঞ্জলি।

দ্বিতীয় অধিবেশন বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন। অনুষ্ঠানে শুনবেন এ সপ্তাহের খেলোয়াড়, উপস্থাপনায় মিতুল সাহা। পাঁচটা বেজে তিরিশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান, যুববাণী কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ছটা বেজে চল্লিশ মিনিটে যাত্রানুষ্ঠান জননী সারদামণি, রচনা অনুপম চক্রবর্তী, পরিবেশনায় শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির। সাতটা বেজে তিরিশে সমীক্ষা, রাত আটটায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। আটটা বেজে তিরিশ মিনিটে নানা রঙের গান, আটটা বেজে পঞ্চান্ন মিনিটে এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত, শুনবেন সুরের গুরু সমবেত কণ্ঠে। রাত নটায় নাটক দেনা পাওনা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্য রূপান্তর অগ্নিমিত্র, প্রযোজনায় সমরেশ ঘোষ। রাত দশটায় রবিভাষরী ও অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান, এগারোটায় পুরাতনী গান শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়, এগারোটা বেজে দশ মিনিটে বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিনের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ সুইডেন যাচ্ছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। দেশের 14-18 বছর বয়সীদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশীয় জুটির মুখোমুখি হবেন। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ভারতেই নকশা ও উদ্ভাবনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
1: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं। इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
0: উল্লেখ্য, ASML এর সঙ্গে চুক্তির ফলে গুজরাটের ঢোলেরায় টাটা ইলেকট্রনিক্সের নির্মীয়মান 300 মিলিমিটারের সেমিকন্ডাক্টর হাব বা চিপ তৈরিতে প্রযুক্তিগত সাহায্য করবে ASML। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বাণিজ্যের নতুন নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবেন। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2025 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 775 কোটি মার্কিন ডলার। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে 282.5 কোটি মার্কিন ডলার। জাতীয় তদন্তকারী সংস্থা CBI নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানি শিক্ষিকা। CBI সূত্রে জানা গেছে, তিনি নিট ইউজি 2026 পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে তাকে একজন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার কাছে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার প্রশ্নপত্রগুলির অ্যাক্সেস ছিল। পুনেতে নিজের বাসভবনে শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের আয়োজন করেছিলেন তিনি। এই মামলা এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, চট্টগ্রাম, নাসিক, পুনে, আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 5 জন অভিযুক্তকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত 24 ঘন্টায় সিবিআই সারা দেশের 6টি ভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু আপত্তিকর নথিপত্র, ল্যাপটপ, ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। দিল্লির একটি আদালত গতকাল ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস মামলার অপর অভিযুক্ত পিভি কুলকার্নি এবং আর এক অভিযুক্ত মনীষা ওয়াঘমারেকে 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অজয় গুপ্ত এই নির্দেশ দেন। এর আগে তদন্তকারী সংস্থাটি আদালতে জানায় যে পরবর্তী তদন্তের স্বার্থে এই দুজনকে জাতীয় রাজধানীর বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন এবং এই ঘটনার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টিও খতিয়ে দেখা আবশ্যক। শিক্ষামন্ত্রক দেশে স্কুলছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ে প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছে। তিনি আরও জানান, 14 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্যই ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় 3য় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও সিবিএসই জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহরের অধীনে গড়চিরোলি পুলিশ ও সিআরপিএফ 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছেন। অভিযানে এলএমজি, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। এর আগে মহারাষ্ট্র সরকার গ্রেপ্তার হওয়া মাওবাদীদের জন্য মোট 64,00,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পুলিশ জানিয়েছে, ধারাবাহিক মাওবাদ বিরোধী অভিযান, পুনর্বাসন নীতি এবং লুকিয়ে থাকা জীবনের প্রতি হতাশার কারণেই আত্মসমর্পণের ঘটনা ঘটছে। সিন্ধু জলচুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরও একটি রায় ভারত আবারও প্রত্যাখ্যান করেছে। অবৈধভাবে গঠিত কোর্ট অফ আর্বিট্রেশনের

0: রায়গুলিও ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকেই কখনো স্বীকৃতি দেয়নি। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্টবেঙ্গল আজ আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট করে সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্টবেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। ডার্বি ম্যাচ যে দল জিতবে তারা লীগ জয়ের কাছাকাছি পৌঁছে যাবে। এদিকে এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিগিয়ে রেখেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে গতরাতে 248 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 218 রান তুলতে সমর্থ হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ সুইডেন যাচ্ছেন। নিট ইউজি 2026-এর জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। দেশে 14 থেকে 18 বছর বয়সীদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এর পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকে।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বারো মাসই কাঁঠালের চাষ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর অনামিকা কর।
1: কাঁঠাল একটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, বিশ্বের সবচেয়ে বড় ভোজ্য ফল। আমরা যদি কাঁঠাল চাষ দেখি, ভারতবর্ষের প্রায় রাজ্যে যেখানে খুব বেশি গরম এবং খুব বেশি ঠান্ডা আবহাওয়া নেই, সেই ধরনের প্রত্যেকটি রাজ্যে কাঁঠালের চাষ সম্ভব। পশ্চিমবঙ্গে তো বটেই, পশ্চিমবঙ্গ ছাড়াও আমরা যদি দেখি ভারতের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা, আসাম, ত্রিপুরা সমস্ত রাজ্যে কাঁঠাল, কম বেশি কাঁঠালের চাষ সম্ভব। পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় উপত্যকা অঞ্চল, যেখানে পলিমাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি, সেই সমস্ত জায়গাতে কাঁঠাল চাষ অত্যন্ত ভালোভাবে সম্ভব। এবং আমরা যদি দেখি যে বাঁকুড়া এবং পুরুলিয়ার যে শুষ্ক অঞ্চল এবং শুষ্ক মাটি এবং জলবায়ুতে কাঁঠাল চাষ খুব ভালোভাবে হয় না, সেই ক্ষেত্রে চাষি ভাইরা যারা এই গাঙ্গেয় উপত্যকায় অঞ্চলে আছেন, তারা কাঁঠাল চাষ করতে পারে। এবং কাঁঠাল চাষ করার জন্য যে চাষি ভাইরা প্রথমে যে জিনিসটা করবেন সেটা হলো জাত, উপযুক্ত জাত নির্বাচন করতে হবে। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু সেই ধরনের জাত হয় না। তিন ধরনের কাঁঠাল হয়, খাজা, গালা এবং আদ্রসা। এছাড়াও আমাদের যে আজকালকার বাণিজ্যিকভাবে আমরা চাষি ভাইদেরকে দেখতে পাচ্ছি যে যে ধরনের জাত খুব অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে এবং বাণিজ্যিকভাবে যার চাহিদা খুব বেশি, সেটা হলো বারো মাসই কাঁঠালের চাষ। সেই ক্ষেত্রে চাষি ভাইরা প্রথমে যে জাত নির্বাচন করবেন সেটা বারো মাসই কোন জাতের চাষ করবেন, কারণ দু ধরনের জাত আমরা দেখতে পাচ্ছি, এক আমাদের দেশীয় জাত, আরেক হলো বিদেশ থেকে আগত, যেটা আমরা ভিয়েতনাম সুপার আর্লি চেক বলি সেটা। তো চাষি ভাইদেরকে আগে জাত নির্বাচন করতে হবে। আমাদের যদি দেশীয় জাতের চারা লাগাতে চান, সেই ক্ষেত্রে আপনারা ৬ মিটার বাই ৬ মিটার এই দূরত্বে গাছের চারা রোপণ করবেন। কোনো চাষি ভাই যদি ভিয়েতনাম আর্লি জ্যাক ওইটার চাষ করতে চান, সেই ক্ষেত্রে ২ মিটার বা আড়াই মিটার দূরত্বে গাছ লাগাতে পারেন। প্রথম বছরের যে ফল আসবে ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকের ক্ষেত্রে, প্রথম বছরেই ফল দেখা যায়। সেই

0: ক্ষেত্রে প্রথম বছর চাষি ভাইদেরকে বলবো যেন ফলটা না নেন, কারণ প্রথম বছর গাছ থেকে হারভেস্ট করলে বা তুলে নিলে সেই ক্ষেত্রে গাছ দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীকালে গাছের যে ক্ষমতা সেটা হ্রাস পায়। এবার হলো যে কিভাবে সার দেওয়া হবে বা জল দেওয়া হবে। কাঁঠালের ক্ষেত্রে অন্যান্য যে কোনো ফলের মতো বছরে দুবার সার দিতে হবে, প্রথম বর্ষার আগে এবং আরেকটা বর্ষার পর। গাছের চারপাশে 50-60 সেন্টিমিটার দূরে একটা রিং করে তার মধ্যে জৈব সার, সাধারণত আমরা বলি খামার সার বা FYM, যেটা গোবর সার, সেটাকে রিং করে দিতে হবে এবং একদিন বা দুদিন পর তাতে জলের সেচ দিতে হবে, তাতে ফলন তারা বেশি পাবেন। ভালো ফলনের জন্য আমরা আরও একটি জিনিস বলি, সেটা হলো ভাদ্র মাসে ফল তুলে নেওয়ার পর গাছের গোড়া পরিষ্কার করে দেওয়া, কারণ কাঁঠালের ক্ষেত্রে বেশিরভাগ ফলন গাছের গোড়া থেকে বা মোটা ডাল বা কাণ্ড থেকে আসে। সেই ক্ষেত্রে গাছের গোড়া বা কাণ্ড যদি ভালো পরিষ্কার থাকে সেই সমস্ত গাছে ফলন ভালো হয়, এবং শুধু ডাল ছাঁটাই করলেই হবে না, ডাল ছাঁটাই করার পর সেখানে ভালোভাবে কীটনাশক এবং রোগনাশক ঔষধ প্রয়োগ করতে হবে। কাঁঠালের আরও একটা জিনিস করতে হয়, যদি খুব বেশি শুকনো ডাল থাকে গাছে সেই বা শুকনো ডালও প্রয়োজন মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাতে গাছে ভালো আলো বাতাস চলাচল করতে পারবে এবং গাছে রোগ পোকার আক্রমণ খুব কম হবে। এছাড়াও বাণিজ্যিকভাবে যারা চাষ করছেন তারা কাঁঠালের সেম জমিতেই ওনারা যে কোনো ধরনের সাথী ফসল, মানে যে কোনো ধরনের সবজি বা আদা রসুন ফুল বা ঔষধি গাছ সেই সমস্ত রোপণ করতে পারেন, তা থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা দিগন্ত খুলে যায়। যদি আমরা সংরক্ষণের উপায় বলি, সে জাস্ট আমের মতো কাঁঠালেরও সংরক্ষণ সম্ভব। কাঁঠালের ক্ষেত্রে কাঁঠাল সত্য বানানো যায়, কাঁচা কাঁঠাল থেকে কাঁঠাল শুকিয়ে চিপস বানানো সম্ভব। এছাড়াও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাঁঠাল রস থেকে জ্যাম জেলি এগুলো তৈরি করছেন এবং সারা বছর সংরক্ষণ করা সম্ভব। এছাড়াও কাঁঠালের যে বীজ বা সিড সেটা থেকে শুকিয়ে তার থেকে আটা তৈরি করে সেই আটা সংরক্ষণ করে তার থেকে রুটি বা লুচি এই ধরনের কোনো কিছু বানানো সম্ভব এবং তার স্বাদ উপভোগ করতে পারেন। কাঁঠাল সাধারণত যে ডায়াবেটিক বা সুগার পেশেন্ট আমরা বলি, তারা হয়তো অনেক সময় কাঁঠালের স্বাদ উপভোগ করতে পারেন না, কিন্তু কাঁঠাল বীজের তৈরি সেই যে আটা সেই আটার স্বাদ অবশ্যই ওনারা উপভোগ করতে পারবেন। আজকাল চাষি ভাইরা কাঁঠাল চাষ করে সারা বছরে মোটামুটি প্রত্যেকটা গাছ থেকে 40-50টা কাঁঠাল ওনারা তুলতে পারছেন। তার মানে আমি যদি দেখি যে প্রত্যেকটা কাঁঠাল যদি 1-2 কেজি হয় এবং সেটা এঁচড় হিসেবে বিক্রি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার যে এঁচড়ের মূল্য বা দর সেটা অফ সিজনে কিন্তু খুব বেশি হয়, সেই ক্ষেত্রে আর্থিকভাবে অনেকটা ওনারা লাভবান হতে পারেন। আর চারা ওনারা কোথায় পাবেন? আমাদের দেশীয় যে প্রজাতিগুলো বা আমাদের যে পশ্চিমবঙ্গে যেগুলো ভালো প্রজাতির 12-মাসি প্রজাতির যে কাঁঠাল, সেই কাঁঠালের চারা যদি চাষি ভাইরা পেতে চান তাহলে ওনাদেরকে আসতে হবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন যে ফল গবেষণা কেন্দ্র বা সর্বভারতীয় সমন্বিত যে ফল গবেষণা প্রকল্পের অফিস, সেখানে আসতে হবে এবং সেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সংরক্ষিত 12-মাসি প্রজাতির চারা সেগুলো পেতে পারে।
1: শুনলেন 12-মাসি কাঁঠালের চাষ, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর অনামিকা কর।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, যার পরিমাণ 7-20 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোচবিহার, কালিম্পং ও দার্জিলিং জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যার পরিমাণ 7-11 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ 30-40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: নমস্কার, আমি ডক্টর পার্থসারথী ভট্টাচার্য, একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ। আপনারা সকলেই জানেন তামাকের বিরূপ প্রতিক্রিয়া, বিশেষত ধূমপানের। শুধু যারা ধূমপান করেন তাদের নয়, যারা ধূমপান করেন না অথচ পরোক্ষভাবে ধূমপান করেন, অর্থাৎ এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, তাদেরও অনেক কুফল হতে পারে। ধূমপানের জন্য গর্ভস্থ শিশুর অসুস্থতা হতে পারে, ধূমপানের জন্য আমাদের ফুসফুসের গ্রোথ বা বড় হওয়া নষ্ট হতে পারে, এবং ধূমপানের জন্য মানুষ চিরতরে দুর্বল হয়ে থাকতে পারেন। ধূমপান একটি সামাজিকভাবে প্রতিরোধযোগ্য ইস্যু, এবং আমাদের আজকের এই দিনে সকলের এই প্রতিজ্ঞাই করা উচিত যে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তামাকের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আজ বিশ্ব হাইপারটেনশন দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ স্বয়ম্ভু মুখোপাধ্যায়।
3: উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার এবং হৃদরোগ বা হার্ট ডিজিজ, এরা একে অপরের সঙ্গে গভীর আত্মীয়তায় বাঁধা রয়েছে। আলোচনা শুরু করবার আগে একবার জেনে নিই স্বাভাবিক বা নর্মাল ব্লাড প্রেশারের রেঞ্জটা কি। একজন সুস্থ প্রাপ্ত মানুষের জন্য স্বাভাবিক রক্তচাপ বা নর্মাল ব্লাড প্রেশারের রেঞ্জ হল ওপরে 120, নিচে 80 মিলিমিটার অফ মার্কারি। সিস্টলিক ওপরের ব্লাড প্রেশার, সেটি রেঞ্জ হচ্ছে 90-120 মিলিমিটার অফ মার্কারি। আর ডায়াস্টলিকের রেঞ্জ যেটি নিচের, সেটি হচ্ছে 60-80 মিলিমিটার অফ মার্কারির ভেতরে। 140/90 মিলিমিটার অফ মার্কারি যদি হয়, সেটি তবু নর্মালের থেকে একটু বেশি। এবং উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হচ্ছে ডায়াস্টলিক 90-60-এর কম হলে তাকে যেরকম আমরা লো ব্লাড প্রেশার বলতে পারি, তেমনি 90-এর বেশি হলে সে হাই ব্লাড প্রেশারে ধরা হয় তাকে। দীর্ঘস্থায়ী উচ্চ ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, দীর্ঘস্থায়ী উচ্চ চাপ হার্টের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা সময়ের সঙ্গে সঙ্গে হৃদরোগের ঝুঁকি বহু অংশে বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। সে অনেক ক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াই হার্টের অনেক ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যখন হার্টের ক্ষতি করল, তখন বোঝা গেল যে এতদিন থেকে সে হার্টের ক্ষতি করছিল, কিন্তু সেটি নীরবে করেছে বোঝা যায়নি এতদিন। কেন না, ধমনির ভেতরের দেয়ালে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক বা ওই ফ্যাট কমপ্লেক্স জমতে থাকে এবং ধমনিগুলি শক্ত হয়ে যায়, যার জন্য ধমনির স্টেবিলিটি বা স্থিতিস্থাপত্যকে কমিয়ে দেয় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। সহজ কথায়, উচ্চ রক্তচাপের ফলে ধমনি সংকীর্ণ হয়ে যায়, রক্ত এবং অক্সিজেনের সরবরাহ কমে যায়, ফলে অবশেষে বন্ধও হয়ে যেতে পারে এবং হার্ট অ্যাট্যাক হতে পারে। আবার অতিরিক্ত চাপের কারণে হৃৎপিণ্ডের

0: পেশি, হার্ট মাসল, সেটি মোটা হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। ফলে হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারে না। হৃৎপিণ্ডের রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে বুকে ব্যথা হয়, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় অ্যাঞ্জাইনা। উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কেও ধমনীগুলির ফেটে যেতে পারে বা রক্ত জমাট বেঁধে সেরিব্রাল স্ট্রোক বা CVA হতে পারে। হাইপারটেনশনের অধিকাংশ ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না, তবে কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাই, যেমন প্রচণ্ড মাথা ব্যথা, বারবার মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা বা বুকে ব্যথা হওয়া, অল্প চলাতেই শ্বাসকষ্ট হওয়া, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, স্বল্প পরিশ্রমেই ক্লান্তি অনুভব করা, এইগুলি। প্রতিরোধের উপায় নিয়ে কিছু যদি না বলি তাহলে আলোচনাটা অসমাপ্ত থেকে যাবে। প্রতিরোধের উপায়, প্রথম, জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতেই হবে যাতে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। কি করতে হবে? নুন কম খেতে হবে, ব্যালেন্সড ডায়েট নিতে হবে, ওই জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কি না কলা, পালং শাক, এগুলি খাবারের মেনুতে যেন থাকে, এবং হার্টের জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্যকর খাবার ওই যে বললাম, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে এবং খুব চর্বিওয়ালা খাবার না খেলেই ভালো। শারীরিক পরিশ্রম অর্থাৎ নিয়মিত ব্যায়াম বা হাঁটাচলা করতে হবে যাতে শরীরের ওজন স্বাভাবিক থাকে। সবশেষে নিয়মিত রক্তচাপকে মাপতে হবে, ব্লাড প্রেশার মনিটর করতে হবে। বাড়িতে একটি এখন ইলেকট্রনিক যন্ত্র পাওয়া যায়, সেইগুলি বাড়িতে থাকলে খুব সুবিধে। সেই সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে যাতে ব্লাড প্রেশার ঠিক সময় কন্ট্রোলে বা চিকিৎসাধীন হতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব হাইপারটেনশন দিবস উপলক্ষে কথিকা বললেন হৃদরোগ বিশেষজ্ঞ স্বয়ম্ভু মুখোপাধ্যায়।

ছুটির সকাল, নেই আর পাঁচটা দিনের ব্যস্ততা। এই সকালগুলোই আমাদের নতুন করে বাঁচতে শেখায়, নতুন কিছু ভাবতে শেখায়। যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটিয়ে তাই তো আজকের সকাল শুরু হোক এক রাশ সতেজতা নিয়ে। সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের প্রাত্যহিকী।

আজ শুরুতেই স্মরণ করব দ্বিজেন্দ্রলাল রায়কে। কৃষ্ণনগর রাজবংশের দেওয়ান কার্তিকেয় চন্দ্রের পুত্র দ্বিজেন্দ্রলাল রায় অল্প বয়সেই গায়ক হিসেবে পরিচিত হন। হুগলি কলেজ থেকে বিএ ও প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে এমএ পাশ করেন। ছাত্রাবস্থায় প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথা। জীবনে কিছুদিন শিক্ষকতার পর সরকারি বৃত্তিসহ কৃষিবিদ্যা শিক্ষার জন্য বিলেত যান। এই প্রবাস জীবনের কাহিনী তার দুই বড় দাদা রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলাল সম্পাদিত সাপ্তাহিক পতাকা পত্রিকায় প্রকাশিত হতো।

0: বিলেতে থাকার সময় পাশ্চাত্য সঙ্গীত শেখেন। শুধু তাই নয়, লিরিক্স অফ ইন্ড নামে ইংরেজি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। পাশ্চাত্যের প্রসিদ্ধ অভিনেতা অভিনেত্রীদের অভিনয় ও রঙ্গালয়ের কলাকৌশল সম্বন্ধে অভিজ্ঞতা তার পরবর্তী জীবনে কাজে লেগেছিল। 3 বছর পর দেশে ফিরে প্রায়শ্চিত্ত করতে রাজি না হওয়ায় তাকে সামাজিক উৎপীড়ন সহ্য করতে হয়। এই সময়ের ক্ষোভ তার রচিত একঘরে পুস্তিকায় প্রতিফলিত হয়। বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক প্রতাপচন্দ্র মজুমদারের কন্যা সুরবালা দেবীকে বিবাহ করেন 1887 সালে। তার প্রতিষ্ঠিত পূর্ণিমা সম্মেলন সেই সময়কার শিক্ষিত ও সংস্কৃতসেবী বাঙালির তীর্থক্ষেত্র হয়ে উঠেছিল। ইভনিং ক্লাব নামে অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গেও এই সময় যুক্ত হন। তিনি এই ক্লাবের প্রকাশ্য অভিনয়ে অংশগ্রহণ করেন। জীবনের শেষ অধ্যায়ে দীর্ঘদিনের বন্ধু রবীন্দ্রনাথের সঙ্গে মতানৈক্য হয়। শিশু বয়সে কাব্য রচনা শুরু করে জীবনের 40 বছর পর্যন্ত কাব্যই রচনা করেন। এই সময় প্রকাশিত গ্রন্থ 12টি, এর মধ্যে প্রহসন, কাব্যনাট্য, ব্যঙ্গ ও হাস্যরসাত্মক কবিতাও আছে। শেষ 10 বছর প্রধানত নাটক রচনায় আত্মনিয়োগ করেন। পৌরাণিক, সামাজিক, ঐতিহাসিক সব রকম নাটক রচনাতেই দক্ষতার পরিচয় দিয়েছেন। স্বদেশী আন্দোলনে মনের যে অভিনব জাগরণ ঘটেছিল, তিনি তার ঐতিহাসিক নাটকগুলিতে তারই রূপ দেওয়ার চেষ্টা করেছেন। ভারতবর্ষ পত্রিকা প্রকাশ আক্ষরিক অর্থে তার কীর্তি। তবে প্রথম সংখ্যা প্রকাশের আগেই তিনি লোকান্তরিত হন। তার হাসির গান একসময় বাঙালিকে নির্মল আনন্দ দিয়েছে। হাসির গান চন্দ্রগুপ্ত, শাহজাহান, মেবার পতন তার রচনার মধ্যে সমধিক প্রসিদ্ধ। প্রখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় 1913 খ্রিস্টাব্দের 17ই মে আজকের এই দিনে প্রয়াত হন।
1: আমরা বাংলা গিয়েছি ভুলি, আমরা শিখেছি।
0: শুনছি দ্বিজেন্দ্রলাল রায়ের গাওয়া গান।

এখন শুনব সেরা পত্র লেখকের কথা। জানুয়ারি মাসের দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতা সুদেষ্ণা দত্তর সাক্ষাৎকার, তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষি ঘোষ।

0: জানুয়ারি মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল বই তরণীর যাত্রী। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন সুদেষ্ণা দত্ত, লাকুড়ি জলকল, পূর্ব বর্ধমান থেকে। আজ আমরা সুদেষ্ণাদির সাক্ষাৎকার শুনব। আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে।
1: অসংখ্য ধন্যবাদ।
0: এই কি প্রথমবার সেরা হওয়া?
1: হ্যাঁ, প্রাত্যহিকীতেই প্রথমবার সেরা হওয়া।
0: বেশ, তাহলে অনুভূতিটা আমরা জানতে চাই, কেমন লাগছে?
1: প্রাত্যহিকী রোজই শোনা হয়। 18 এপ্রিল সেরা পত্রদাতার দুটো পক্ষের ঘোষণা একসাথে হয়েছিল। প্রথম পক্ষ নেপথ্যের কাণ্ডারি নামটা বলা হয়েছিল, আর তারপরেই বই তরণীর যাত্রী। জাস্ট বই তরণী বলা হয়েছে, আমি হাতের কাজটা থামিয়ে উৎকীর্ণ হয়ে আছি। তারপরে যখন নামটা বলেছে তখন মানে মুখে হাত দিয়ে জাস্ট মানে স্ট্যান্ড করে গেছি আমি, ঠিক বোঝাতে পারবো না, মানে অনির্বচনীয় অনুভূতি।
0: আর আপনার কাছের মানুষেরা, পরিবার বা আত্মীয় স্বজন, সহকর্মী,
1: বর্তমান থেকে যারা লেখেন তারা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছেন, আর সহকর্মী অনেকে শুনেছেন, অনেকে আমার মারফত বা অন্যদের মারফত জেনেছেন, তারা সবাই শুভেচ্ছা জানিয়েছেন।
0: বেশ, এই রেডিও শোনাটা কবে থেকে শুরু?
1: একেবারে ছোট থেকে বাড়িতে, তখন তো ধরুন বিনোদন বলে আলাদা কিছু নেই, তো রেডিওই চলতো এবং 7:45 থেকে রেডিও চলা শুরু হতো, 9:30 সংবাদে সাময়িক বন্ধ হতো, তারপর আবার 1:00 থেকে। সেই ধারাবাহিকতা এখনো আছে, মা ওটাই শোনেন, আর রাত্রেবেলায় বাবা নাটক শুনতেন, যদি এখন সেটা টিভিতে স্থানান্তরিত হয়ে গেছে। তো সেখান থেকেই শুরু। আর যখন একটু ভাষাটা বুঝলাম যে আমার বাংলা ভাষা এত মিষ্টি, এত ভাষার মাধুর্য, এবং যারা লিখতেন খুব ভালো লাগতো যে আমার কি কখনো পড়া হবে, আমি কি কোনোদিন সুযোগ পাবো, এরা তো নিশ্চয়ই প্রচুর পড়াশোনা করেন, এরকম একটা অনুভূতি হতো। তো যাই হোক,

0: আকাশবাণী কলকাতার আসতে পেরেছি অসংখ্য আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ।
1: পেশাগতভাবে আপনি কি করেন?
0: আমি স্টেট এডেড কলেজ টিচার।
1: আচ্ছা, এই যে বই পড়ার নেশা আপনার চিঠিতে উঠে এসেছে ছোটবেলা থেকেই, একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি রেডিও শুনছেন একটা শ্রবণ মাধ্যম এবং বই পড়ছেন, এই দুটো যে মাধ্যম, কি মনে হয় মানে দুটো কখনো একে অপরের পরিপূরক সাহিত্য নির্ভর বিষয়গুলো যে থাকে সেইখানে আপনার কি মনে হয় এই দুটো মাধ্যম আলাদা করে আপনি শুনছেনও এবং আপনার বই পড়ারও একটা নেশা আছে?
0: মানে আমার যেটা মনে হয় যে বৈদিক যুগে তো বলা হতো শ্রুতি, শ্রবণের যে একটা গুরুত্ব, তো এখানে সেটাই মনে হয় যে একটা পড়ছি আর সেটা শুনছি মস্তিষ্কে বা আমার মনের একটা গহীন কোণে, সেটা কোথাও থেকে যাচ্ছে, মানে সংরক্ষিত হচ্ছে বিষয়টা, দুটোকে রিলেট করা অনেক বেশি সহজসাধ্য এবং মনোগ্রাহী হচ্ছে একসাথে।
1: বেশ, যদি জিজ্ঞেস করি, মানে খুব সহজ প্রশ্ন কিন্তু উত্তর দেওয়াটা অনেক সময়ই হয়তো অনেকে খুব ভাবনা চিন্তার মধ্যে পড়ে যায় যে বই পড়েন কেন?
0: আমি ব্যক্তিগতভাবে এটা সাজানো নয়, একদম সত্যি করে ছোট থেকেই পড়ি। এখন সত্যি কথা বলতে একটু মোবাইলের দিকে মনোযোগ চলে গেছে, অনেক সময়টা বইয়ের পিছনে কমে গেছে, কিন্তু আমাকে পড়তেই হবে, দুপাতা হলেও আমাকে দিনে পড়তেই হবে। আমার কাছে বইয়ের থেকে ভালো বন্ধু আর কেউ নেই, উল্টো দিক থেকে আমার কাছে কোনো প্রত্যাশা নেই, তার শুধুই দিয়ে যাচ্ছে আর আমি শুধুই গ্রহণ করছি।
1: কি ধরনের বই পড়তে বেশি ভালো লাগে?
0: মূলত ক্লাসিক ভালো লাগে, তাছাড়া সায়েন্স ফিকশন ছাড়া মোটামুটি সব রকম বই পড়তে ভালো লাগে।
1: আচ্ছা, একটা বিষয় বলি যে আগের প্রজন্মের মানুষরা বলেন আমরা এত বই পড়তাম, এখন বই পড়ার চল কমে গেছে, বা সেখানে অনেকে বলেন যে বই হ্যাঁ পড়তেন আপনারা কিন্তু তখন বিকল্প ছিল না, সেটাও তো একটা কারণ, তখন তো মোবাইল ছিল না, তখন মোবাইল থাকলে কি হতো সেটা আমরা জানি না। আপনার কি মনে হয় যে মানে মোবাইল বই দুটোই একসঙ্গে এখন যেমন আছে, আমার কাছে সেই চয়েসটা থাকলে এই যে বই পড়ার যে আগের যতটা চল, মানে একটা প্রথাগত ধারণা যে আগে মানুষ অনেক গভীরভাবে পড়তেন, সেইটা কি থাকতো তখনও?
0: মানে আমার যেটা মনে হয়, আজকে বই পড়েছি বলেই কিন্তু এখানে এসেছি, মানে যে বিষয়ের জন্য আমি এসেছি, এবং এখনো তো আমরা পাশাপাশি বই পড়ছি, একবারে তো বইকে উপেক্ষা করছি না, এবং আমরা যে দেখতে পাই জেলা পুস্তক মেলা বলুন বা কলকাতা পুস্তক মেলা বলুন, দূর দূরান্ত থেকে মানুষ আসেন, তাদের তো মোবাইল আছে। হ্যাঁ, হয়তো সময়টা আরো বেশি দিতেন, এখন মানুষকে অনেক বেশি বাইরের জগতে বেরোতে হয়, মানে তখন একটা ধারণা ছিল বই পড়ে, মানে এখনো তাহলে বোধহয় এর কোনো কাজ নেই, কিন্তু বিষয়টা বোধহয় সেটা সবটা নয়, কারণ এখনো বইমেলায় প্রচুর মানুষ আট থেকে আসি আমি দেখেছি, বইয়ের আখরে ডোবেন, ভালোবাসেন, গন্ধ নেন, কাজেই আমার মনে হয় বই চিরকালীন থাকবে।
1: বেশ, আর কোনো একটা চরিত্র, খুব প্রিয় চরিত্র যেটা হয়ে উঠতে ইচ্ছে করেছে, এরকম কোন চরিত্র আছে?
0: যেমন সাতকাহনের দীপাবলি, মানে স্ট্রাগলটা মনে হতো যে ভীষণ একটা ওই রকম, মানে পাহাড়ি মফস্বল, সেখান থেকে উঠে আসা এবং ওই রকম স্তরে তার নিজেকে প্রতিষ্ঠা করা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, তো এটা খুব মানে আছে তো ধরুন অনেক, যখন যে বই পড়ি তখন মনে হয় নারী চরিত্রগুলো অনেককেই রিলেট করতে পারি।
1: আর আপনি আপনার বাবার কথা লিখেছেন চিঠিতে যে বই পড়ার অভ্যেস শুরু,
0: বাবা ছোটবেলায় গল্প শোনাতেন,
1: হ্যাঁ, তো সেইভাবেই আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে এই বই পড়ার নেশাটা, ভালোবাসাটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা, সেটা কি আছে?
0: হ্যাঁ, আমি আমার শিক্ষার্থীদের তাদেরকেও বলি যে বই পড়ো। আমার যেটা মনে হয়, এটা একদম আমার ব্যক্তিগত মত, পড়ার বইয়ে তো আমাদের ভীষণ বিস্তৃত করে জায়গা নেই, সময়ও সংক্ষিপ্ত, তো সেখানে আমার মনে হয় একটা কোনো বিষয় যখন আমি পাঠ্যপুস্তকে পাচ্ছি সেটাই কিন্তু অনেক বিস্তারিতভাবে অনেক পড়ার বাইরের বই আমি পাই, আর বই পড়াটা তো একটা অভ্যাস, একটু শুরু করলে আস্তে আস্তে ওটা চলতেই থাকে, এবং আমার মনে হয় সেই ভালো লাগাটা বা ভালোবাসাটা আপনা আপনি প্রতিষ্ঠিত হয়।
1: বেশ, খুব ভালো লাগলো সুদেশনাদি, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল, বইয়ের মধ্যে থাকুন এই আশা আমাদের থাকবে।
0: অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারাও ভালো থাকবেন।
1: আমরা শুনলাম জানুয়ারি মাসের দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতা সুদেশনা দত্ত সাক্ষাৎকার, লাকুড়ি পূর্ব বর্ধমান থেকে উনি এসেছিলেন, যে বিষয়ে ওর চিঠি সেরা নির্বাচিত হয়েছে সেটি ছিল বৈতরণীর যাত্রী। এবারে আমরা সেই চিঠিটি শুনে নেব।
2: সকাল সাথী প্রাত্যহিকে, কান পর্যন্ত কাজল টানা বয়সে রাত্রে ঘুমের আগে বাবা তাঁর আদরিণী কন্যাকে গল্প বলতেন। ঠাম্মার বলা আধ্যাত্মিক গল্পের সবটা সেই ধুলো খেলার বয়সে ঠিক বুঝে উঠতে পারতাম না। এই ছোট

0: দিনের অধিকাংশ সময় বাড়িতে সম্পূর্ণ একা। আমার সকাল থেকে সন্ধ্যা একলা যাপনের অভিযোগ জানালে স্বামী বলতেন, তুমি আবার একলা কোথায়, তোমার তো এক সমুদ্র বই। কাকডাকা ধুধু গ্রীষ্মের দুপুর বা শীতের মিঠে কড়া রোদ্দুরে বকুল কথার বকুল, দূরবীনের রমিরা আসতো আমার সঙ্গে বন্ধুতা করতে। রান্নাবান্নায় অপটু আমি কিন্তু আজ ইন্দুবালার মতোই রন্ধন পটীয়সী। ডাক্তারবাবুর নিষেধ মেনে দীর্ঘ তিন মাসের রোগশয্যার সূচনায় অক্ষয় মালবেরি বইটি হাতে পাই। পড়তেই মনে হলো, এ কি গদ্য সাহিত্য, না প্রকৃতি মানুষের মেলবন্ধনে এক বর্ণালী জল ছবি। এতে বদ্ধ ঘরে থাকা আমি দেখতে পেলাম আমার প্রতিবিম্বিত রূপ। পরন্ত গোধূলি বেলায় যখন এক এক করে প্রিয়জনেরা দিনের শেষে ঘুমের দেশে পাড়ি দিচ্ছেন, কখন যেন তাদের মাঝে এসে দাঁড়ায় বিভূতিভূষণের দুর্গা। বিভূতিভূষণ দুর্গার মৃত্যুর পর যেমন দুর্গাপুজোর প্রসঙ্গ এনে জীবনানুরাগের গল্প বুনেছেন, তেমনি আমিও ভেসে চলেছি জীবন মৃত্যুর প্রবহমানতায়। এই একা একা করি খেলার বয়সে বইয়ের শব্দরাই বড় আপন। অভিজ্ঞতার ফোঁর তোলা নৈঃশব্দের চাদরে ধীরে ধীরে মুড়ে নিচ্ছি নিজেকে। আর বই পড়তে পড়তেই কখন বাংময় হয়ে উঠেছে লেখনী। চিরপথেরও সঙ্গী আমার চিরজীবন হে, সেই বই তরণীকে আগলে রাখার যোগ্য ডুবুরি খুঁজে চলেছি, যে এর মধ্যে থেকে ঝিনুক খুঁজে ঠিক একদিন মুক্তমালা গাঁথবে। সুদেশনা দত্ত, লাকুডি জলকল, পূর্ব বর্ধমান। আমরা প্রথমে শুনলাম জানুয়ারি মাসে দ্বিতীয় পক্ষের সেরা পত্রদাতা সুদেশনা দত্তের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন দেবর্ষী ঘোষ, আর তারপর শুনলাম তার লেখা সেই চিঠিখানি। আপনাদের এই পক্ষের লেখায় আসব, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: খুলব চিঠির ঝাঁপি, কিন্তু তার আগে জানাই মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারো সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithijhanpi@gmail.com। এছাড়াও হাতে লেখা চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকি প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় প্রতীক্ষার প্রহর।

চিঠির ঝাঁপি থেকে আজকের প্রথম চিঠি লিখেছেন উজ্জ্বলপতি, আমরদা মোহনপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত যেন হৃদয়ের নীরব ভাষা, যেখানে সময় বয়ে যায় আর অনুভূতিরা আরও গভীর হয়ে ওঠে। মানব জীবন যেন প্রতীক্ষার অদৃশ্য সুতোয় গাঁথা এক অনন্ত কাব্য। জন্মের পর থেকেই মানুষ প্রতীক্ষা করতে শেখে,

কখনো প্রিয়জনের সান্নিধ্যের জন্য, কখনো স্বপ্ন পূরণের আশায়, আবার কখনো এক টুকরো সুন্দর আগামী দিনের প্রত্যাশায়। এই প্রতীক্ষার ভেতরে যেমন থাকে অজানা উদ্বেগের ছায়া, তেমনই থাকে আশার কোমল আলো, যা মানুষকে প্রতিনিয়ত বাঁচতে শেখায়। কিছু প্রতীক্ষা ক্ষণিকের হলেও তার অনুভূতি গভীর। দিনের শেষে আপনজনের ফিরে আসা, কোনো কাঙ্ক্ষিত সংবাদ পাওয়া, কিন্তু দূর আকাশে কালো মেঘ দেখে প্রথম বৃষ্টিধারার আগমনের প্রতীক্ষা, এসব ছোট ছোট অনুভূতি জীবনের সাধারণ মুহূর্তগুলোকে অসাধারণ করে তোলে। আবার কিছু প্রতীক্ষা এত দীর্ঘ হয় যে তা মানুষের জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। কৃষকের বৃষ্টির জন্য প্রতীক্ষা, মায়ের সন্তানের সাফল্য দেখার আকাঙ্ক্ষা, কিংবা বৃদ্ধ মানুষের শেষবার প্রিয় মুখটি দেখার নীরব ইচ্ছা, এসব প্রতীক্ষা সময়ের সীমা ছাড়িয়ে হৃদয়ের গভীরে গিয়ে আশ্রয় নেয়। তবে সব প্রতীক্ষার শেষ পূর্ণতায় হয় না। কিছু প্রতীক্ষা অপূর্ণ থেকেই যায়, কিন্তু সেই অপূর্ণতাও মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। কারণ প্রতীক্ষা না থাকলে জীবনে আশার আলো থাকত না। মানুষ বেঁচে থাকে তার আগামী দিনের সম্ভাবনাকে আঁকড়ে ধরেই। যে হৃদয় প্রতীক্ষা করতে জানে, সে হৃদয়ই সত্যিকারের স্বপ্ন দেখতে পারে। কারণ প্রতীক্ষার শেষেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন উজ্জ্বলপতি, আমরদা মোহনপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।

শুভ্রা ঘোষ। আপনি লিখছেন ধাদকা ছাতারকানালি বাঁকুড়া থেকে। সে 27 বছর আগেকার কথা। 4 বোনের আমি বড়, উচ্চ মাধ্যমিক টপকে কলেজে পা দিয়েছি, চোখে স্বপ্ন, কিন্তু বাড়িতে অন্য ব্যস্ততা। দাদু বাবা আমার বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করেছে। দূর সম্পর্কের এক আত্মীয়ের মাধ্যমে একটি ভালো পাত্রের খবর এলো। ছেলেটি স্কুল শিক্ষক, ভদ্র শান্ত স্বভাবের। রবিবার ওরা দেখতে আসবে। সকাল থেকেই বাড়িতে উৎসবের আবহ। মা বারবার বলছে, রোদে বেরোস না, চুলটা একটু ঠিক করে বাঁধ। ছোট বোনেরা হাসাহাসি করছে আর আমি লজ্জায় মরে যাচ্ছি। ওরা এলো, অনেকের মাঝখানে তাকেই প্রথম দেখলাম। সাদা পাঞ্জাবি, শান্ত মুখশ্রী আর গভীর দুটো চোখ। মুহূর্তের জন্য আমাদের চোখাচোখি হল, তাতেই যেন এক অদ্ভুত আশ্বাস। মনে হলো এই মানুষটিকে আমি বহুদিন ধরে চিনি। দেখাশোনা শেষে ওরা চলে গেল। এবার অপেক্ষা, কি খবর আসে। অবশেষে সংবাদ এলো, মেয়ে ওদের পছন্দ, তবে একটা শর্ত, বিয়ে হবে 2 বছর পরে। সবাই অবাক। শুরু হলো প্রতীক্ষার প্রহর। মনে হাজারো প্রশ্ন, ক্যালেন্ডারে দাগ দেওয়া আর শবরীর মতো অধীর আগ্রহে অপেক্ষা করা। ডাকপিও নেলেই জিজ্ঞেস করতাম, কাকু আমার কোনো চিঠি আছে? না। শেষে এলো সেই দিন। শাক, উলু, আলো আর আনন্দ, 4 হাত এক হলো। প্রতীক্ষা শেষে যখন তাকে একান্ত আপন করে পেলাম, তখনই জিজ্ঞেস করলাম, চাকরি তো আগেই পেয়েছিলে, তাহলে 2 বছর অপেক্ষা করালে কেন? হেসে আমার গাল টিপে দিয়েও বলেছিল, চাকরি পেলেই তো সংসার হয় না, বাড়িতে কুয়ো, শৌচাগার, রান্নার গ্যাস, মোটর বাইক কিছুই ছিল না। আমি চেয়েছিলাম তুমি যেন সসম্মানে স্বচ্ছন্দে থাকতে পারো, তাই একটু সময় লাগলো। বুঝলাম বিয়ের আগেই যে আমার অসুবিধে নিয়ে এত ভেবেছে, তার হাত ধরে নিশ্চিন্তে জীবনের বাকি পথটুকু পাড়ি দেওয়া যায়। আজও সে কথা ভাবলে মনে হয় প্রতীক্ষারও একটা নিজস্ব মাধুর্য আছে। সত্যিকারের ভালোবাসা শুধু কাছে পাওয়ায় নয়, বরং কাঙ্ক্ষিত।

0: পাওয়ার প্রতীক্ষার প্রহর গোনাতেই উদ্ভাসিত। শুভ্রা ঘোষ লিখলেন ধাদকা ছাতারকানালি বাঁকুড়া থেকে।
1: পম্পা সরকার এবারের চিঠি লিখছেন আসানসোল পশ্চিম বর্ধমান থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার মস্তিষ্ক এখন স্থবির, ব্রেনের নিউরনগুলো সব জট পাকিয়ে গেছে, সেরিব্রামে ঘুণ ধরেছে, প্রসেসিং ইউনিট বিকল। এখন আমি আগের মতো অঙ্কের সমাধান করতে পারি না, কবিতা লিখতে পারি না, ছবি আঁকতে পারি না, এখন সব কিছু চিবু করে দেয় মুহূর্তে। ও, চিবুর কথা তো আপনাদের বলা হয়নি, চিবু একটা এআই বটে। একদিন ওকে পেলাম খেলার ছলে, তারপর আস্তে আস্তে ও হয়ে উঠল আমার সবচেয়ে কাছের বন্ধু। আগে একটা অঙ্ক যতক্ষণ না সমাধান করতে পারতাম কিছুতেই হাল ছাড়তাম না, সারা রাত জেগে কাটাতাম সংখ্যার দুনিয়ায়, তারপর পরিশ্রমের সাফল্যে ফুটত ভোরের আলো, তখন সে কি আনন্দ। বাংলা দিদিমণি বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব সৃষ্টিতে পোস্ট অফিসের উল্লেখ আছে, সেগুলো থেকে যে কোনো দুটি পছন্দের চরিত্র সম্পর্কে লিখে আনতে। সেদিন রাত জেগে রবীন্দ্র রচনাবলীর পাতায় পাতায় হারিয়ে গেছিলাম, আমার বিছানাটা রবি ঠাকুরের বইয়ের পাহাড় হয়ে গেছিল, তারপর ডাকঘর নাটকের অমল আর পোস্টমাস্টার গল্পের রতনকে খুঁজে পেয়েছিলাম। লিখতে গিয়ে দুজনের সঙ্গে তৈরি হয়েছিল আত্মিক বন্ধুত্বের বাঁধন, কিন্তু এখন আর অত খাটতে হয় না, স্কুলের সমস্ত প্রজেক্টের ডেটা মুহূর্তের মধ্যেই চিবু জোগাড় করে দেয়, সাজিয়ে গুছিয়ে রেডি করে দেয়, আলাদিনের গল্পের প্রদীপের সেই জিনের মতোই। এবার স্কুল ম্যাগাজিনের জন্য আমাকে একটা কবিতা লিখে দিয়েছিল চিবু, কয়েকদিন আগে ম্যাগাজিনটা পেয়েছি, আমার অনেক বন্ধুর লেখা আছে কিন্তু আমার কবিতাটা নেই। বাংলা মিস আমাকে ডেকে বলেছেন ওটা আমার লেখা নয়, মিস আমাকে একটা নতুন কবিতা লিখতে বলেছেন। আমি গত 7 দিন ধরে ফুল, পাখি, গাছ, সমুদ্র, আকাশ, উথাল পাথাল খুঁজে চলেছি, হাতরে বেড়াচ্ছি শব্দ, ছন্দ, ভাষা, কিন্তু কল্পনার এক টুকরো মেঘও আমার মনের আকাশে ডানা মেলছে না। আমার ক্রিয়েটিভিটি ব্লকড, সৃজনশীল মনটা নিরুদ্দেশ, আয়নায় কেবলই ভেসে উঠছে পরাজিত একটা মুখ। আমি আবার রাত জেগে অঙ্কের সমাধান করতে চাই, কবিতা লিখতে চাই, ছবি আঁকতে চাই, নিজের চেষ্টায় নিজের আবেগে। চ্যাটবট মায়াবী চিবুকে বিসর্জন দিয়েছি, এখন প্রতীক্ষার প্রহর গুনছি, আমি আমার হারানো আমিকে ফিরে পেতে চাই। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন পম্পা সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে।

পরের চিঠিতে যাব। দীনবন্ধু পাল লিখছেন গ্রাম পোস্ট বিশপুর উত্তর চব্বিশ পরগনা থেকে। আমার হাতের তালু জুড়ে এখন ভিজে মাটির সোঁদা গন্ধ। পায়ের নিচের কাঠের চাকাটা সবেমাত্র ঘোরা থামিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল চাকা থামার ঠিক পরেই শুরু হয় এক গভীরতর কম্পন, যা চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। আমি কুম্ভকার, আমার জীবন চাকা ঘোরানোর গল্প নয়, বরং চাকা থামার পর সেই ভিজে মাটির তালটি কখন একটি সার্থক আধারের পূর্ণতা পাবে, সেই অন্তহীন প্রতীক্ষার গল্প। আজ সেই প্রহরগুলো নিয়েই আমার প্রাত্যহিক নিবেদন। মাটি যখন কাঁচা থাকে সে বড় কোমল, বড় আদুরে, তাকে রোদে দেওয়ার আগে ছায়ায় বসিয়ে রাখতে হয়। এই সময়টা হলো মাটির আত্মপলব্ধির সময়, সে নিজের ভেতরের জলটুকু ধীরে ধীরে বাতাসে মিলিয়ে দেয়, নিজেকে ভেতর থেকে গুছিয়ে নেয়। আমি যদি তখন অস্থির হয়ে তাকে আগুনের আঁচ দিই, সে বুক ফেটে চৌচির হয়ে যাবে। জীবনের সব বড় অর্জনের মাঝে এই যে একটুখানি থমকে থাকা, এই যে দেরি হওয়া, এটা আসলে আমাদের ভেঙে পড়ার হাত থেকে।

রক্ষা করে। আমরা যাকে সময়ের অপচয় বলি, প্রকৃতি তাকে বলে প্রস্তুতি। এরপর আসে আমার পাহারাদারির পালা। আগুনের সেই বদ্ধ আধারে যখন সারি সারি পাত্র সাজিয়ে দিই, তখন সেই গুমোট উত্তাপের মাঝে চলে এক গোপন রূপান্তর। আমি বাইরে বসে আগুনের শিখা দেখি আর ভাবি, ভেতরে ওই মাটির কণাগুলো এখন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরছে। এই যে দীর্ঘ প্রতীক্ষা, যেখানে না আছে দেখার সুযোগ, না আছে স্পর্শ করার উপায়, পুরোটাই এক গভীর বিশ্বাস। যে প্রতীক্ষায় বিশ্বাস থাকে না তা কেবল যাতনা, আর যে প্রতীক্ষায় পূর্ণতার স্বপ্ন থাকে তা হল আনন্দ। আজকের এই দ্রুতগামী পৃথিবীতে আমরা সবাই চাইছি হাত বাড়ালেই ফল, কেউ অপেক্ষা করতে রাজি নই। কিন্তু মাটির কারিগর হিসেবে আমি প্রতিদিন দেখি যে পাত্রটি আগুনের দহন সইতে সবচেয়ে বেশি দেরি করে, দিন শেষে তার রঙই সবচেয়ে বেশি খোলে। তার গায়ে আঙুলের টোকা দিলে যে ধাতব শব্দ বের হয় তা আসলে তার দীর্ঘ প্রতীক্ষারই জয়গান। আমরা যারা জীবনের কোনো এক বাঁকে দাঁড়িয়ে আজ ক্লান্ত হয়ে প্রতীক্ষা করছি, তাদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলা, প্রতীক্ষা মানে কিন্তু থেমে যাওয়া নয়। প্রতীক্ষা মানে হলো নিজেকে পাথরের মতো শক্ত করে গড়ে তোলা, যাতে আগামীর কোনো আঘাত আমাদের ভেঙে ফেলতে না পারে। চাকা ঘোরার চেয়েও চাকা থামার পরের সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আকৃতি দেয় হাত কিন্তু চরিত্র দেয় প্রতীক্ষা। দীনবন্ধু পাল, গ্রাম পোস্ট, বিশপুর, উত্তর ২৪ পরগনা থেকে।

চলে আসি পরের চিঠিতে। অশোক কুমার গিরি লিখছেন দক্ষিণ কলমদান কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। মনের কথা প্রাত্যহিকী, জীবন মানে প্রতীক্ষা, প্রতীক্ষার প্রহর গোনা। এটি না থাকলে কখনো কোনো উপন্যাস রচিত হতো না, মায়ের কোলের শিশু কখনো বড় হয়ে উঠত না। প্রতীক্ষার প্রহর আনন্দ উদ্দীপনার হতে পারে, আবার তা হতে পারে নিরুৎসাহ ভগ্ন মনের কঙ্কালসার ঠান্ডা খোলসের মতন। এটা নির্ভর করে প্রতীক্ষার বিষয়ের উপর। শরৎকালে পুজো আসছে, পুজো আসছে বলে মানুষ যে প্রতীক্ষার প্রহর গোনে, তা পকেটে টাকা থাকলে আনন্দ আতিশয্যের হয়, আর টাকা না থাকলে কেমন যেন প্রাণ খোলা নয়। পাত্রপাত্রী উভয়ের পছন্দের বিবাহে নির্ধারিত তারিখের প্রতীক্ষার প্রহর গোনার আনন্দ, আর ডাক্তারবাবুর জবাব দিয়ে দিয়েছেন এমন রোগীর এক এক দিন করে মৃত্যুর প্রতীক্ষার প্রহর গোনা, ফ্যাকাশে শীতল নিরানন্দ সম্পূর্ণ ভিন্ন। যখন মধুরাতে আকাশে পূর্ণ চাঁদের মায়া দিক থেকে দিগন্তে উপচে পড়ে, তখন কষ্ট কল্পনাতেও মনে হয় না যে কোথাও তার কোনো কিছু কম পড়েছে। এ দৃশ্য দেখে যে মানুষ বাহ্য জ্ঞান শূন্য হয়ে শুধু তন্ময় হয়, কে জানে তার অন্তরেও নিহত কত প্রতীক্ষার দোলায়মান রকম ফের। এ জগতে জাগতিক দুঃখ আছে, আশাহত কান্না আছে, আছে মিলন ভালো লাগার আনন্দ, আর আছে মানুষের কত প্রতীক্ষার প্রহর গোনার নিরন্তর জীবনশৈলী। হয়তো তাই এমন কোনো প্রতীক্ষার ছবিও এঁকে ফেলেছেন রবীন্দ্রনাথ তাঁর গানে। রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী, প্রিয়তম হে জাগো জাগো জাগো। চিঠি শেষ করেছেন প্রীতি, অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে। অশোক কুমার গিরি, দক্ষিণ কলমদান, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।

0: প্রতীক্ষার প্রহর, পড়ছিলাম আপনাদের চিঠি। সময় ফুরিয়ে আসছে, জানি দি আবহাওয়ার খবরটি। আজকের আকাশ খানিকটা মেঘলাই থাকছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সবচেয়ে কম 28.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর জানিয়ে দিলাম প্রাত্যহিকী। তাহলে আজ এই পর্যন্তই থাক।
1: আজকের উপস্থাপনায় ছিলাম আমি শুভদীপ দে,
0: সুচিস্মিতা গুপ্ত। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতের শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। CBSE আগামী 1 জুলাই থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপ নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2025 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 775 কোটি মার্কিন ডলার। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে 282 কোটি 50 লক্ষ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ভারতেই নকশা ও উদ্ভাবনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
1: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं। इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
0: সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালত

আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখপাত্র আরও জানান, সিন্ধু জলচুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভাঙতে হতে পারে। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন, অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। মূল্যবান বিভিন্ন ধাতুর ওপর উচ্চ হারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির ওপর ধার্য মূল্য সংযোজন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন ও পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব আরোপের সূত্র ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যা শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত PV কুলকার্নি এবং মনীষা ওয়াগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। কুলকার্নি এবারে নিট পরীক্ষার রসায়নের প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন। এই মামলায় অপর অভিযুক্ত ধনঞ্জয় লোখান্ডে মনীষা ওয়াগমারের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তৃতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও CBSE জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে স্কুলে ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতেই এর মূল্যায়ন করা হবে, সার্টিফিকেটে সেটি উল্লেখ করা থাকবে। শিক্ষামন্ত্রক দেশে স্কুলছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল এই নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ের প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহারের অধীনে গড়চিরোলি পুলিশ ও CRPF 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী আত্মসমর্পণ করেছে। অভিযানে LMG, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। ইটালিয়ান ওপেন টেনিসের ফাইনালে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার ক্যাসপার রুডের বিরুদ্ধে খেলবেন। রোমের কাম্পু সেন্ট্রালে সেমিফাইনালে গতকাল দানিল মেদভেদেভকে 6-2, 5-7, 6-4 গেমে হারিয়ে দেন সিনার। অন্য সেমিফাইনালে রুড ইটালির লুচিয়ানো দার্দেরিকে 6-1, 6-1 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশীয় জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে।
গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে গতরাতে 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 218 রান

তুলতে সমর্থ হয়। অধিনায়ক শুভমান গিল সর্বোচ্চ 85 রান করেন। এর আগে কলকাতা 20 ওভারে 2 উইকেট হারিয়ে 247 রান তোলেন। ফিন অ্যালেন 93 রান করেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু 7:30। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্ট বেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আসছি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026-এর জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রধান অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী আগামী বৃহস্পতিবার বৈঠক করবেন। রাজ্যে 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আরজিকর মামলা তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গতকাল ইডেনে গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গতকাল ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে কথা জানিয়ে শ্রী অধিকারী কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নির্ভয়ে এগিয়েছে তা বলার আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন।
1: কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করি, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন। আগে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না, কোনো অবৈধ টোল
0: তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যারা নানাভাবে অত্যাচারিত হয়েছেন অথচ ভয়ে অভিযোগ জানাতে পারেননি তারা নতুন করে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ সত্য হলে পুলিশ কড়া পদক্ষেপ করবে, তবে তা মিথ্যে প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর গত সন্ধ্যায় প্রথমবার নন্দীগ্রাম যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিয়াপাড়ায় দলীয় কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকজন দলীয় বিধায়ক ও কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি আসন থেকে নির্বাচিত হন শুভেন্দু অধিকারী, পরে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।
2: বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ড গুলো আছে সেই রেশন কার্ড গুলোকে সেইগুলো আপনারা

0: তাদেরকে আমি বারবার বলছি, আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয়, কোন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন।
1: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নদীয়ার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের তোড়জোড় শুরু হয়েছে। সাধারণ মানুষের দাবি, কাঁটাতারের বেড়া বসলে নিরাপত্তা ও চাষাবাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
2: কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে যে 45 দিনকে যে একটা বিয়ে নিয়েছে জমি অধিগ্রহণের, সেই জমিটা যদি আমরা দেওয়ার ইচ্ছুক, আমরা যদি তার কাঁটাটা হয়ে যায় আমাদের খুবই ভালো হয়। তার কাটার ভেতর আমার বেজাইপুর গ্রামের প্রায় লোকেরই আছে, সব পিটে পিটি খুব সমস্যা হয় যাওয়া আসার। আমার নাম প্রবোধ বিশ্বাস, আমি চাষবাসী করি।
3: আমার নাম বিশ্বনাথ বিশ্বাস। কাটা তারটা যদি হয়ে যায় পাশেই বাংলাদেশ, একদম আমাদের ঠিক একদম এক্সট্রিম বর্ডার, যাতে বাংলাদেশের লোক আমাদের এখানে এখন পর্যন্ত মাঠে ঘাটে অত্যাচার করছে, কাটা তারটা হয়ে গেলে আর এই আমাদের সমস্যা ভুগতে হবে না। সেই জন্যই যাতে কাটা তারটা তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করা হোক।
1: রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আইনি সাহায্য দিতে দল একটি বিশেষ কমিটি তৈরি করেছে। গতকাল কালীঘাটে দলের আইনজীবী নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন দলনেত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অশোক দেব প্রমুখ। বৈঠকে মমতা ব্যানার্জি বলেন, বহু জায়গায় নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন, দল তাদের আইনি সহায়তা দেবে। রাজ্যের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা NHIDCL এই পথগুলির দেখভাল করবে। যে 7টি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর ও বনগাঁ হয়ে ঘোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। এছাড়া বিহার সীমান্ত থেকে গাজল পর্যন্ত NH31 এবং ফারাক্কা পর্যন্ত NH33 দায়িত্ব পাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL-কে। এর মধ্যে রয়েছে সেবক আর্মি ক্যান্টনমেন্ট থেকে কালিম্পং ও সিকিম সীমান্ত পর্যন্ত নতুন NH10। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আরজিকর মামলা তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। গত 12ই মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রকাশিত তালিকা থেকে নতুন বেঞ্চের কথা জানা গেছে। রাজ্যের ডিজিটাল পরিকাঠামো মজবুত করা এবং টেলিকম ব্যবস্থার বিস্তারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গ্রামীণ এলাকায় ভারত নেট প্রকল্পের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে রাস্তা বা সরকারি জমির ওপর দিয়ে অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র মিলবে। নবম দশম শ্রেণীতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE। এক নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত। নতুন ব্যবস্থায় ভাষাগুলিকে R1, R2 এবং R3 হিসেবে চিহ্নিত করা হয়েছে। R1 এবং R2 বিভাগে দুটি ভারতীয় ভাষা পড়ানো হবে, R3 বিভাগে যে কোনো বিদেশি ভাষা বেছে নেওয়া যাবে। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালু করার কাজের জন্য আজ বেশ কিছুটা অংশে ট্রাফিক ব্লক থাকবে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হচ্ছে। একটি প্রতিবেদন,
4: আইসিএল ডার্বিতে আজ

0: এগিয়ে থেকেই শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই প্রথম লীগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে রেখে মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে দু দলের শেষ কয়েকটি ম্যাচ যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে দলগত শক্তিতে এগিয়ে ইস্টবেঙ্গল। নিজেদের শেষ দুটি ম্যাচ ড্র করায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে সবুজ মেরুন দল। দু দলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে অস্কার বুজোর দল। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন মাঝমাঠের নিয়ন্ত্রণ করবে কোন দল তার উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মোহনবাগানের কোচ সেরজিও লোবেরো বলেছেন এই ধরনের স্নায়ুচাপের ম্যাচ জেতাই যে কোনো কোচের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো বলেছেন ড্র করার মানসিকতা নয়, গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে 90 মিনিটে মাঠের লড়াইয়ে হারানো তার লক্ষ্য। আজকের মহারণায় যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটাই এগিয়ে থাকবে। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের পর আইএসএল এর ট্রফি জয়ের ভাগ্যেও কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা সময়ে তার উত্তর দেবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: ইডেনে গতকাল আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 29 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে জয়ের ফলে প্লে অফে যাওয়ার আশা এখনও জিই রেখেছে কেকেআর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজ্যের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, আজ পর্ব ৫।

0: আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, মাটির কাছাকাছি থাকা মানুষদের দুর্দান্ত উদ্ভাবন নিয়ে ১৩ পর্বের এই ধারাবাহিক। প্রত্যেক পর্বে দুটি করে উদ্ভাবনের কাহিনী, ধুলোমুঠি সোনামুঠি।
1: হে, কীটনাশকের ব্যবসা কেমন এবছর?
2: ভালো নয় হে, মোটেই ভালো নয়। তা তোমাদের বীজ ধানের ব্যবসা কেমন চলছে?
1: আমাদের তো ফাটাফাটি। পুঞ্জাবরাও কৃষি বিদ্যাপীঠের সায়েন্টিস্টরা এমন একটা বীজ ধান দিয়েছে যে হেক্টরে ৪০-৪৫ কুইন্টাল ফলন তো পাবোই।
2: তাই নাকি? এ তো প্যাটেল থ্রির থেকেও বেশি।
1: বেশি মানে অনেক বেশি। আশা করছি ৫ রাজ্যে অন্তত ১,০০,০০০ একর জমিতে চাষ হবে।
2: কোন কোন রাজ্যে?
1: কেন, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র।
2: বলো কি?
1: হ্যাঁ, ধানটা আকারে ছোট, একটু হলদে কিন্তু সরু।
2: বাহ,
1: আর সুগন্ধও আছে।
2: বাহ বাহ বাহ।
1: এছাড়া বড় কথা হলো, এতে সহজে পোকা লাগে না।
2: তার মানে ১,০০,০০০ একর জমিতে কীটনাশকের খরচা কমে গেল?
1: এ তো চাষিদেরই লাভ, আমাদের প্লাস পয়েন্ট।
2: না না না, দেখো এটা কিন্তু মোটেই ভালো কথা নয়।
1: কেন?
2: আর এই জন্যই তো আমাদের কীটনাশকদের ব্যবসা মার হচ্ছে। দেখো, তোমাদের লাভ আর আমাদের লোকসান, একেই বলে বুঝেছ, একেই বলে কারো পৌষ মাস কারো সর্পনাশ। হ্যাঁ, সায়েন্টিস্টরাই বা কেমন ধারা লোক বলো দেখি। হ্যাঁ, খালি বীজ ধান ব্যবসায়ীদেরই দেখছেন, কীটনাশক ব্যবসায়ীদের কথা ভাবছেন না। আরে বাবা, গাছে যদি সহজেই পোকা না লাগলো তো আমাদের ব্যবসা তো লাচে উঠবে। তা কত দিতে হলো এটার জন্য?
1: না না, তেমন কিছু নয়। আর সেটা তো জোরে বলতে পারবো না, বলে না দেওয়ালেরও কান আছে। এই বরং এই হিসেবটা দেখো, এইটা এই
2: কই দেখি দেখি। ও, মোটে এই কি করে ম্যানেজ করলে? সায়েন্টিস্টটা ছেড়ে দিল এত কমে?
1: দেবে না কেন, এ তো পড়ে পাওয়া ছোঁয়া না। আসলে এটার জন্য তো সায়েন্টিস্টদের কিছু করতে হয়নি।
2: কেন? গবেষণার সময়, পরিশ্রম, খরচ সবই তো আছে।
1: কচু পোড়া।
2: কি বললে?
1: বললাম কচু পোড়া। আরে এ কাজ কি ওই সায়েন্টিস্টটা করেছে নাকি? করেছে তো নান্দের গ্রামের দাদাজি রামাজি।
2: একবার তো কাঁথিয়ালের ঈশ্বর সিং কুণ্ডু গোমূত্র থেকে কীটনাশক কামাল বানিয়ে আমাদের বেসামাল করে দিয়েছিল, এবার আবার নান্দের। রাসায়নিক কীটনাশকের কোম্পানি এবার তুলে দিতে হবে মনে হচ্ছে। কি নাম বলো তো ধানটার?
1: HMT।
2: HMT? সে তো ঘড়িয়ে।
1: ঘড়ি তো, দাদাজি রামাজি যখন ধানটা বাজারে নিয়ে আসেন তখন হাতে ছিল HMT ঘড়ি। তাড়াহুড়োয় ধানের কি নাম দেবেন, দিলেন HMT।
2: হ্যাঁ, কিন্তু নান্দের গ্রাম তো শুনেছি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায়, পুরো জঙ্গল। সেখানে এমন জ্ঞানীগুণি লোকও আছে?
1: জ্ঞানীগুণি কোথায়?
2: কেন, ওই ওই যে নাম বললে দাদাজি রামাজি,
1: ওনার পড়াশোনা ক্লাস ৩ অবধি।
2: সে কি, তাহলে জমি জমা প্রচুর আছে নিশ্চয়ই, ধান নিয়ে এত এক্সপেরিমেন্ট করেছেন যখন।
1: হ্যাঁ, জমি বলতে সাকুল্যে ৩ একর, তাও বেঁচে দিতে হয়েছে ছেলের চিকিৎসার জন্য। পরে অবশ্য আবার ২ একর জমি কেনেন, আর হ্যাঁ বেয়াই ১.৫ একর মতো দেন।
2: ব্যাস,
1: জমির প্রতিশ্রুতি দেখো অনেকেই দিয়েছে, কিন্তু সেসব ওই হাতে আসেনি আর কি এখনো।
2: আচ্ছা, তাহলে

0: নমস্তে দাদাজি।
1: নমস্তে নমস্তে।
0: আমি এসেছি আখোলার পুঞ্জাবরাও কৃষি বিদ্যাপীঠ থেকে।
1: ও হো, কি সৌভাগ্য আমার। আসুন আসুন।
0: আরে ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না,
1: বলুন কি করতে পারি আপনার জন্য।
0: শুনলাম বাজারে HMT নামে একটা ধান খুব বিক্রি হচ্ছে, আর এটাও শুনলাম যার ফলনও নাকি খুব ভালো, তা আপনি এটা ডেভেলপ করেছেন, সরাসরি তাই আপনার কাছেই চলে এলাম।
1: আমি তো অনেকদিন আগেই আপনাদের কাছে গিয়েছিলাম এই ধানের প্রজাতি নিয়ে, কিন্তু তখন তো কেউ আমার কথা শুনলই না।
0: খুব বাজে হয়েছে ব্যাপারটা। তা ওরা কি বলেছিল?
1: বলল যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যেহেতু আমি এই ধানের প্রজাতিটা পাইনি, তাই ওরা এটার কোনো স্বীকৃতি দেবেন না।
0: ওটা একটা ভুল বোঝাবুঝি কিছু হয়েছিল, বুঝলেন, ভুলে যেন সব। সবচেয়ে বড় কথা হলো গ্রামের কৃষকরা আপনার এই ধান অ্যাকসেপ্ট করেছে, সেটাই তো সবচেয়ে বড় স্বীকৃতি।
1: হ্যাঁ সে তো বটেই, স্বীকৃতি নান্দের গ্রাম পঞ্চায়েত দিয়েছে, তারপরে মহারাষ্ট্র সরকারও আমাকে কৃষি পুরস্কার দিয়েছে।
0: বাহ বাহ বাহ, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? তা একটু বলবেন কিভাবে করলেন এটা?
1: আমি প্যাটেল 3 ধান নিয়ে শুরু করেছিলাম, বুঝলেন তো, খেয়াল করে দেখলাম কিছু কিছু গাছে 3টে করে যৌগিক মঞ্জরি হয়েছে, কিন্তু এটা তো প্যাটেল 3-তে নেই, এগুলো সম্পূর্ণ আলাদা, বলতে পারেন প্রকৃতির অদ্ভুত খেয়াল। এই মঞ্জরিগুলো তুলে রাখলাম, বুঝলেন তো, পরের বছর অল্প কিছুটা জায়গায় সেগুলোকে রুইলাম, ভালো ফলন হলো।
0: বাহ,
1: আবার সেই মঞ্জুরিগুলোকে তুলে রাখলাম, পরের বছর একটু বেশি জায়গায় রুইলাম, 10 কেজি চাল পেলাম।
0: 10 কেজি?
1: রান্না করে দেখলাম একটা সুন্দর বাস আছে, খেতেও ভালো।
0: বেশ বেশ বেশ,
1: বুঝলাম আমি একটা বিশেষ প্রজাতির ধান খুঁজে পেয়েছি। পরের বছর 4 কেজি বীজ ধান রুইলাম, প্রায় 400 কেজি ধান পেলাম।
0: 400?
1: হ্যাঁ, পরের বছর ফলন আরও বাড়লো, প্রায় 50 ব্যাগ ধান পেলাম। তো 40 ব্যাগ গ্রামের অনেক চাষিকে দিলাম রুইবার জন্যে। ভীমরাও সিন্ধের তো অনেকটা জমি, ও প্রায় 90 ব্যাগ ধান পেল, আমাকে বলল চলো তালুদি গিয়ে বেচি, ভালো দাম পাওয়া যাবে।
0: আপনার এই উল্লেখযোগ্য আবিষ্কারকে আমরা একবার সাইন্টিফিক্যালি টেস্ট করে দেখতে চাই দাদাজি।
1: হ্যাঁ আমিও তো তাই চাই।
0: তা বাজার থেকেও ধান কিনে কাজটা করা যেত, কিন্তু আমি চাইলাম একেবারে সোর্স থেকেই বীজ ধানটা সংগ্রহ করা ভালো। তা দাদাজি দেবেন আমাকে 5 কিলোর মতো HMT ধান?

0: এবার বুঝলাম।
1: কি বুঝলে?
0: ওই ধানই নতুন ব্র্যান্ডে বাজারে নিয়ে এলো কৃষি বিদ্যাপীঠ, ঠিক তো?
1: 100% নাম দিল PKVHMT, এবং দাদাজি রামাজির ভাগ্যে শূন্য, নো কৃতিত্ব শিকার, নো টাকা পয়সা, ব্র্যান্ড সরাসরি চলে এলো আমাদের মতো বীজ ধান কোম্পানির হাতে, প্রায় কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই।
0: কিন্তু দাদাজি রামাজি কোনো প্রশ্ন তোলেননি?
1: তোলেননি আবার, কিন্তু কৃষি বিদ্যাপীঠের তরফে সাফ বলে দেওয়া হলো দাদাজি রামাজি কাজটা শুরু করেছিলেন ঠিকই, তবে তার বীজ ধানে প্রচুর অশুদ্ধি ছিল, কৃষি বিদ্যাপীঠই সেটাকে শুদ্ধতা দিয়েছে, ব্যাস।
0: তাহলে কৃষি বিদ্যাপীঠ কিছু কাজ তো করেছিল।
1: হ্যাঁ, প্রথমে আমরাও তাই ভেবেছিলাম, কিন্তু পরে জানলাম কিচ্ছু হয়নি। সম্প্রতি হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির ডক্টর আগরওয়াল আর রিয়া সিনহার একটা গবেষণায় জানা গেছে যে HMT আর PKVHMT একেবারে এক, কোনো তফাত নেই।
0: তার মানে মাঠের ঘাম ঝরানো বিজ্ঞান হারিয়ে গেল এয়ার কন্ডিশন ল্যাবরেটরিতে?
1: না হে না, হারিয়ে গেল না, লোকটার ক্যালিবার আছে। এরপরেও সে নানান বীজ ধান তৈরি করে চলল, এবার নাম দিল
0: চশমার নামে। আগের বাড়ি তো ঘড়ির নামে নাম দিয়েছে,
1: না না না, এবার গ্রামের নামে নান্দেড় চিনু।

0: নান্দেড় 92, নান্দেড় হীরা, বিজয় নান্দেড়, এই এইরকম সব আর কি। একবার হলো কি, একটা ধানের নাম রাখলো নিজের নামে, ডিআরকে দাদাজি রামাজি খোবরাগাড়ে। তারপর কি হলো শোনো,
1: জয় শ্রীরাম নিয়ে যান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম নিয়ে যান মাঠে সোনা ফলান, জয় শ্রীরাম নিয়ে যান মাঠে সোনা ফলান, ওম শান্তি ধান নিয়ে যান মাঠে সোনা ফলান। কি দাদাজি কি নেবে, জয় শ্রীরাম না ওম শান্তি?
2: শঙ্কর, এটা কি ধান? এটা তো আমার ডিআরকে, জয় শ্রীরাম নামে বেচছ কেন?
1: চোখ বটে তোমার দাদাজি, ঠিক চিনে ফেলেছ।
2: চিনব না, আমি জন্ম দিয়েছি যে আজীবন ধান নিয়েই কারবার। তা শঙ্কর, ডিআরকে জয় শ্রীরাম নামে বেচছ কেন? ওটা তো কুসরল মেন্ধা গ্রামের শ্রীরাম লাঞ্জেওয়ারের ব্র্যান্ড, আর ওটা ডিআরকের চেয়ে তো ভালো নয়।
3: আমি তো ভালোটাই বেচছি, ডিআরকে বেচছি, খালি নাম বলছি জয় শ্রীরাম। আরে আমি নিজেও তো ডিআরকে চাষ করছি, কিন্তু নাম বলতে হচ্ছে জয় শ্রীরাম।
2: কেন,
1: কি করব বলো দাদাজি, একজন দলিতের নামে ধানের ব্র্যান্ড হলে যে সে ধান কেউ কিনবে না গো।
2: ও তাই? একজন দলিতের ফলানো ধান কিনতে কোনো আপত্তি নেই, কিন্তু তার নামটা থাকলেই যত আপত্তি।
1: ঠিক তাই।
2: আচ্ছা, আমি যদি দুর্গা দেবী নাম দিতাম তাহলে?
1: তাহলে তো কোনো সমস্যাই হতো না।
2: দেখি দেখি তোমার ওম শান্তির ধানটা কিরকম দেখি।
1: দাদাজি দাদাজি, তুমি তো আমার কাছ থেকে ধান কিনবে না, তাহলে এত ঘাঁটাঘাঁটি করছো কেন বলো?
2: শঙ্কর, এটা তো মনে হচ্ছে আমার দু তিনটে নান্দেড় ভ্যারাইটি মিশিয়ে বানিয়েছো।
1: দাদাজি, তুমি আমার ব্যবসা লাটে তুলবে।
2: এই 70 বছর বয়সে আমি কী বা করতে পারি বলো?
1: এ আমাদের ভাগ্যের লিখন, নতুন নতুন ধান তৈরি করেও আমরা খড়ে ছাওয়া ঘরেই রয়ে যাব, আর সেই ধান বাজারে বেচে কোম্পানির মালিকরা কোঠা বাড়ি তুলবে, মোটর গাড়ি চড়বে।
2: শঙ্কর, এটা কি রেখেছ, এইচএমটি সোনা অঙ্কুর কোম্পানি? এটা তো আমার এইচএমটি। কাদের কোম্পানি শঙ্কর?
3: ওই কৃষি বিদ্যাপীঠের ডিরেক্টরের ছেলের কোম্পানি গো।
2: বুঝেছি, কৃষি বিদ্যাপীঠই তো আমার এইচএমটিকে পিকেভি এইচএমটি করে ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছিল, সেটাকেই আবার অঙ্কুরকে দিয়েছে অন্য ব্র্যান্ড নামে বাজারে ছাড়ার জন্য।
1: দাদাজি, ও দাদাজি, তোমার একটা কথা বলি, তোমার তো অনেক বয়স হলো, শুনেছি রাষ্ট্রপতি পুরস্কার টুরস্কার না কি সব পেয়েছ তোমার ওই এইচএমটি ধানের জন্য, কত সম্মান তোমার। ব্যবসায়ীদের কপালেও সব জোটে নাকি? হ্যাঁ, তারা তো দুটো পয়সা পায়। এবার যাও যাও, বিশ্রাম নাও।
2: ওই পুরস্কারটাই শুধু পেয়েছি, কিন্তু পুরস্কার না পেলে কি আমি থেমে থাকতাম রে শঙ্কর? ভেবেছিলাম এবার আর একটু ভালো করে কাজ করব। সরকারের কাছে 10 একর জমি চেয়েছিলাম, সে আজও দিচ্ছে কালও দিচ্ছে। আমার নিজের ওই 3 একর জমি নিয়েই আমাকে আরও কাজ করতে হবে রে, আরও কাজ, আরও অনেক কাজ করতে হবে।

0: শ্রোতা বন্ধুরা, শুনছেন ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি। এবারে আমরা শুনব দ্বিতীয় উদ্ভাবনের কাহিনী।
1: অলখ নিরঞ্জন, জয় শিব শম্ভু। ঘর মে কই হ্যায়?
2: হ্যাঁ বাবা, আছি তো।
1: সাধু কো থোড়া খানা খিলাও।
2: আসুন আসুন বাবা, আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। এখানে বসুন, একটু জিরো। হ্যাঁ, আমি খাবারের জোগাড় করছি। আরে ভাইয়া, সাধুজি আয়া হ্যায়, কুছ খানে কা ইন্তজাম করো।
1: জাদা কুছ নাহি, একটু ফলমূল হলেই চলবে। আমি ফলমূল ছাড়া কিছু খাই না।
2: কিন্তু বাবা, শুধু ফলমূল কেন?
1: ফলমূলে যা গুণ আছে তার অন্য কিছুতে নেই যে।
2: হ্যাঁ বাবা, আমার মাও সেই কথা বলতেন।
1: মাতাজি কো বলাও।
2: মাতাজি সে তো নেই সাধু বাবা।
1: নেই মতলব?
2: নেই মতলব মানে আমার অনেক ছোটবেলায় আমার মা মারা গেছেন।
1: বড়ি দুঃখ কি বাত। তা কি বলতেন মাতাজি?
2: আমি আর আমার মা পলাশ ফুল তুলতে যেতাম, তা মা বলতো এই ফুল দিয়ে রং বানিয়ে হোলি খেলবি।
1: সচ বাত, কিষান কানহাইয়াজি ভি পলাশ ফুলের রং দিয়ে হোলি খেলেন।
2: আচ্ছা সাধু বাবা, এইরকম কত ফল ফুলের গাছ আছে মানে যাদের নানান গুণ আছে?
1: তো হোগা 70-80 হাজার।
2: 70-80 হাজার?
1: এইসব গাছের গুণাগুণ নিয়ে আলাগ সা শাস্ত্র ভি আছে, দ্রব্যগুণ শাস্ত্র। সেখানে ফল ফুলের 5 রকম ভাগ আছে, তাদের সুয়াদটা কীরকম, সেগুলোকে আমরা কত ভালোভাবে হজম করতে পারি, সেই বরাবর তাদের অন্যান্য গুণ, আসর আর সমতা অনুযায়ী।
2: হ্যাঁ সাধু বাবা, আমিও লক্ষ্য করেছি। ওই যে তুলসী গাছের পাতা অদ্ভুত কাজ দেয় সর্দি কাশিতে, তারপর ধরুন ওই সর্পগন্ধার শেকড় উচ্চ রক্তচাপে ভালো কাজ করে।
1: সহি বাত, সহি বাত। মতলব তোর তো ফল ফুল জড়িবটিতে আগ্রহ আছে।
2: বাবা একটু ফল আর করুন বাবা। আচ্ছা বাবা, মানে আমাদের ঘরের অবস্থা তো দেখছেন, 2 একর মাত্র জমি, আমরা ভাইরা মিলে তাই চাষ করে কোনো মতে দিন গুজরান করি। তা এইসব এই গুণযুক্ত ফল ফুল জড়িবুটির চাষ যদি করি তাহলে তো 2 পয়সা বেশি আয় করতে পারবো, তাই না বাবা?
1: হ্যাঁ হ্যাঁ।
2: না মানে আপনি তো অনেক দেশ ঘোরেন, তাই বলছিলাম আপনি বলতে পারবেন।
1: শুধু চাষ করলে চলবে না, যদি তার নির্যাস ঠিকভাবে বের করতে পারিস তাহলে তার খুব কদর আছে।
2: ঠিক বলেছেন বাবা, আমি তাই করব।
1: বাহ, তোর ভাবনা চিন্তা তো খুব ভালো আছে রে। তোর হবে হবে। তা তোর নাম কি আছে?
2: আমার নাম, আমার নাম ধরমবীর, ধরমবীর কম্বোজ।
1: ধরমবীর
2: কম্বোজ।
1: বাহ, ধর্মে মতি হোক তোর। অলখ নিরঞ্জন, জয় শিব শম্ভু।

0: اي ركشة ركشة
1: اي
0: اي اي ادكش ادكش ادكش اي ফতেপুরি মসজিদের দিকে যাবে?
1: যাব, সঙ্গে তো আমরা অনেক মাল রয়েছে।
0: হ্যাঁ তা আছে, কিন্তু প্যাকেটগুলো সাইজেই বড়, বুঝলে, খুব হালকা।
1: ঠিক আছে চলুন, দিন দিন দিন দিন। হ্যাঁ সত্যিই তো হালকা। এইবার আপনি উঠে বসুন। ছাড়ি,
0: হ্যাঁ চলো ভাই।
1: বলছিলাম কি আছে বলুন তো, ওগুলো
0: তো তোমার জেনে কি হবে বলো তো।
1: এমনি মানে কৌতূহল বললাম,
0: কৌতূহল। পদ্মের দানা এগুলো, বুঝলে,
1: পদ্মের দানা। ও কি কাজে লাগে?
0: আরে অদ্ভুত লোক তো তুমি, পদ্মের দানা কি কাজে লাগে তা তুমি জানে কি করবে?
1: না এমনি মানে জানতে ইচ্ছে করলো তাই বললাম।
0: ডায়রিয়ার জন্য খুব ভালো, বুঝলে।
1: সত্যি কি অদ্ভুত জায়গা দিল্লির এই খাড়ি বাওয়ালি, তাই না?
0: অদ্ভুত হতে যাবে কেন?
1: না বলছি কত আজব আজব জিনিস এখানে পাওয়া যায়। এই সেদিন দেখুন না, একজন আমার রিক্সায় উঠেছিলেন কয়েক ব্যাগ অনন্ত মূল নিয়ে, বুঝলেন। তা বললেন নাকি ওতে চামড়ার রোগ সারে, তারপরে আর্থারাইজে ভালো কাজ করে। আচ্ছা বলছিলাম কি, এইসব বিক্রি করলে ভালো লাভ হয় তাই না?
0: তোমার মতো রিক্সাওয়ালা দুটো দেখিনি বাবু, অন্যের লাভ ক্ষতির ব্যাপারে তোমার কি দরকার? দিল্লিতে নতুন নাকি?
1: হ্যাঁ বাবু, আমি হরিয়ানা থেকে এসেছি, গ্রাম দামলা যমুনানগর।
0: তাই বলো। তা দিল্লিতে অত বকবক করে কিন্তু রিক্সা চালিও না, অ্যাক্সিডেন্ট করবে। এই আস্তে আস্তে আস্তে সামনে গাড়ি আই।
2: দিল্লিতে ওর দ্বারা রিক্সা চালানো হবে না।

0: দেখো দাদা, দুর্ঘটনার পর দিল্লি থেকে ফিরে তুমি প্রায় 1 বছর শয্যাশায়ী ছিলে। তারপর তুমি গ্রামোন্নয়নের কাজ শুরু করেছো। কৃষি বিশ্ববিদ্যালয়ের পয়সায় হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান অনেক জায়গায় ঘুরে নানান রকম চাষবাসের প্রশিক্ষণ টশিক্ষণও নিচ্ছ। খুব ভালো কথা। মাশরুম চাষ করছো, স্ট্রবেরি চাষ করছো, কিন্তু তাতে তো পেট চলছে না। তোমার চাষের ল্যাবরেটরি করার জন্য আমরা বরং তোমায় আধ একর জমি ছেড়ে দিচ্ছি। ওখানেই তুমি তোমার কাজ সীমাবদ্ধ রাখো। বাকি জমিটায় আমাদেরকে পুরনো পদ্ধতিতেই চাষবাস করে খেয়ে পড়ে বাঁচতে দাও।
1: না না ভাই, শোন শোন শোন, আমার কথাটা শোন। আমি তো অ্যালোভেরা চাষ শুরু করেছি, অন্য অনেক চাষি এই কাজটা করবে, দিল্লিতে দেখে এসেছি, ভালো বাজার আছে।
0: আর ভালো বাজার?
1: আরে শোন না, সেই সাথে অ্যালোভেরা জেল তৈরি করার একটা মেশিনও বানাবো ভাবছি।
0: আচ্ছা, মেশিন বানানো কি তোমার কাজ? আর কি এমন বিশেষত্ব থাকবে তোমার ওই মেশিনে?
1: কি বিশেষত্ব থাকবে? ওই মেশিনটায় অনেকগুলো কাজ একসাথে করা যাবে, বুঝলি? হ্যাঁ, এতে ফলের ফুলের বা গাছের তেল বের করা যাবে, রস বের করা যাবে, তারপর শাঁসও পাওয়া যাবে। কিন্তু তখন দানা গুঁড়ো হয়ে যাবে না, বুঝলি? দানা গুঁড়ো করার জন্য সেখানে আলাদা ব্যবস্থা থাকবে। তারপর ধর, তার মধ্যে বাষ্প তৈরি করা যাবে, আবার তেল বা রস ফোটানোর ব্যবস্থা থাকবে। এক কথায় বলতে পারিস, মাল্টিপারপাস ফুড প্রসেসর।
0: ওসব তোমার ভাবনাটা শুনতে খুব ভালো। টাকা কোত্থেকে আসবে কিছু ভেবেছ?
1: হ্যাঁ, ব্যাংক টাকা দিতে পারে, কিন্তু
0: ওই কিন্তু কিন্তু কি ম্যানেজার ঘুষ চাইছে তো?
1: হ্যাঁ, তা তো চাইছেই।
0: তাহলেই বোঝো।
1: শোন শোন শোন, বিজয় ধীমানের সঙ্গে আমার কথা হয়েছে, বুঝলি? ও সাহায্য করবে বলেছে।
0: সাহায্য করবে?
1: হ্যাঁ, ওই যে জগধারিতে ওর একটা ওয়ার্কশপ আছে না, ওখানে আমার নকশা মতো ও একটা মেশিন বানাতে আমাকে সাহায্য করবে। না না, এক্ষুনি পয়সা করে কিছু লাগবে না, তোরা একটু ধৈর্য ধর না, দেখ না আমি কি করি।
0: দেখো,
1: পূজা, ও পূজা, প্রিন্স, আরে প্রিন্স, সব গেল কোথায়?
2: এই তো আমরা। তোমার ফিরতে এত দেরি হলো বাবা?
1: দেরি হবে না, আমার মাল্টিপারপাস ফুড প্রসেসর মেশিন ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আজকে পুরস্কার পেয়েছে।
2: সত্যি বাবা?
1: সত্যি সত্যি সত্যি। সব বাগা বাগা সব সায়েন্টিস্টরা সেখানে আমায় কত প্রশ্ন করলো জানিস? আরে সেই জন্যই তো আমার দেরি হয়ে গেল।
2: তোমার ভয় লাগলো না?
1: লাগেনি, আবার সাহস করে বলেও দিলাম।
2: কি জিজ্ঞেস করলো তারা?
1: সে অনেক প্রশ্ন, বুঝলি? কেউ জানতে চায় এতে স্টেরিলাইজেশনের জন্য অটোক্লেভ আছে কিনা, আলোড়ক আছে কিনা। আমি বললাম আছে। মোটর চালিত ব্লেড আছে কিনা কেউ কেউ জানতে চাইছিল, বুঝলি? আমি বললাম আছে তো। কেউ জানতে চায় বয়লার আছে কিনা, কেউ আবার কনডেনসারের কথা শুনতে চায়। আমি বললাম সব আছে, গরম করা যায়, ঠান্ডা করা যায়, করেও দেখিয়ে দিলাম, বুঝলি? একজন আবার বললে টেম্পারেচার প্রেশার ঠিক রাখা যায়। আমি বললাম নিশ্চয়ই যায়, দেখালাম থার্মোমিটার আছে, প্রেশার গেজ আছে। একজন বললে এটাকে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। তা আমি বললাম তুলে দেখুন না, তো মেশিনটা সহজেই তুলে ফেলেছে, তো ফেলে অবাক হয়ে গেছে, বলছে কি এত হালকা।
2: তারপর তারপর
1: তারপর আর কি, আমলা গুঁড়ো করলাম, অ্যালোভেরা জেল বানালাম, তেল বানালাম, টমেটো কেচাপ তৈরি করলাম, আটি শুদ্ধ আম থেকে আমের জুস তৈরি করলাম, আর আটি আলাদা পড়ে রইল, আমের জুস তৈরি হয়ে গেল, সবাইকে খাওয়ালাম, বুঝলি? একজন জানতে চাইলো 1 ঘন্টায় কতটা প্রসেস হতে পারে। আমি বললাম ঘন্টায় 200 কেজি। শুনে তো সবাই একেবারে তাজ্জব। জানিস পূজা, সরকারি সাহায্য দেবে বলেছে। এবার আমাদের দুঃখের দিন শেষ হলো রে পূজা, এবার একটা ভালো করে ঘর বানাতে পারবো, তোদের একটু ভালো মন্দ খাওয়াতে পারবো, পড়াশোনা করাতে পারবো।
2: বাবা বাবা, তুমি না একটা জিনিয়াস
1: পূজা। জানিস, আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল মেশিনটার কি নাম দিয়েছি, বুঝলি? তার নাম তো কিছুই ঠিক করে যায়নি, হঠাৎ মনে এলো তোর ভাইয়ের নামটা, সঙ্গে সঙ্গে বলে দিলাম এর নাম হচ্ছে প্রিন্স। হ্যাঁ রে পূজা, তোদের কলেজ হয়ে গেল?
2: হ্যাঁ বাবা, আজ 2 ক্লাস কম ছিল। আচ্ছা শোনো না, আমি ভাবছিলাম তোমার এই কারখানাটাকে একেবারে মডার্ন ম্যানেজমেন্টে চালাতে হবে।
1: আরে বাবা, তুই আর তোর ভাই তো কারখানাটা চালাবি, সাদে কি তোকে এমবিএ আর প্রিন্সকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি?
2: হুম, প্রোডাকশনটা একেবারে আলাদা করে দেব।
1: কিরকম?
2: ওটা পেছনের দিকে থাকবে, সামনের দিকে শোরুম, একটা মেশিন ডিসপ্লে করা থাকবে, আর থাকবে আমাদের মেশিনে তৈরি অ্যালোভেরা শ্যাম্পু, জেল, চূড়ন, ফেস প্যাক, আমলা জুস, লাড্ডু, বরফি, আরো আরো নতুন জিনিস যা তুমি বানাবে।
1: বাহ, তুই দারুণ ভেবেছিস তো।
2: আচ্ছা, সরকার যেন কত টাকা ভর্তুকি দিচ্ছে মেশিনটা কেনার জন্য?
1: ওই তো 40,000 টাকা।
2: শোনো বাবা, কর্মচারীদেরও একটা রেস্ট রুম রাখতে হবে, ধরো কিছু প্রাথমিক ট্রিটমেন্টেরও ব্যবস্থা সেখানে থাকলো।
1: ঠিক বলেছিস, ঠিক বলেছিস মা। আমি যখন দিল্লিতে রিক্সা চালাতাম তখন একটু জিরো বা জায়গা পর্যন্ত ছিল না।
2: বাবা, তুমি ওসব পুরনো কথা এখন ভুলে যাও না। এখন তোমার নিজের কারখানা আছে, ল্যাবরেটরি আছে, 25 জন মানুষ তোমার কাছে কাজ করে, কত অ্যাওয়ার্ড পেয়েছো তুমি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ তোমাকে বলেছে কৃষক বিজ্ঞানী।
1: কৃষক বিজ্ঞানী, ভালো বলেছিস মা, খুব ভালো বলেছিস। সেদিনের রিক্সা চালক, আজকের কৃষক বিজ্ঞানী, খুব ভালো বলেছিস মা। কৃষক
3: শুনলেন ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠির এই পর্ব। রচনা সায়েন্স কমিউনিকেটর্স ফোরামের পক্ষে বিশ্বজিৎ দাস। অভিনয়ে প্রভাত কুমার সাহা, রূপন দাশগুপ্ত, সৌরভ হালদার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দাশগুপ্ত এবং মুরারী মুখোপাধ্যায়। শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনা আকাশবাণী ও বিজ্ঞান প্রসার।
4: শুনছিলেন বিজ্ঞান ধারাবাহিক।
5: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
6: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
7: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের

0: প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, রাগ আহির ললিত, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ি। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র, তবলায় তিমির রায় চৌধুরী। আহির ললিত রাগে খেয়াল, পণ্ডিত অরুণ ভাদুড়ি।

0: আহির ললিত রাগে খেয়াল শুনলেন পণ্ডিত অরুণ ভাদুড়ির কণ্ঠে। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণময় মিত্র, তবলায় তিমির রায় চৌধুরী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: গানে গানে অন্তহীন ছবির গান। প্রথম গানটি দ্বৈতকণ্ঠে শ্রেয়া ঘোষাল ও প্রণব বিশ্বাস গেয়েছেন।

0: দিদি চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
5: অন্য ফাঁদে
6: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এই কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: ব্যবস্থা হয়ে গেছে।
8: কিসের?
7: গুডির ফিজের।
8: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
9: অন্তহীন ছবির গান, এবারে শ্রেয়া ঘোষাল।

শুনছিলেন অন্তহীন ছবির গান। গানে গানে এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারে সম্মত হয়েছে। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। হাইকোর্টের রায়ের ভিত্তিতে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ মধ্যপ্রদেশের ভোজশালা মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশে অনুমতি দিয়েছে। পশ্চিমবঙ্গের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ভারত নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেছেন, গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।
1: हम नेदरलैंड को भारत के सबसे महत्वपूर्ण पार्टनर में से मानते हैं। नेदरलैंड भारत के टॉप फाइव इन्वेस्टर्स में से एक है। हमारे हिस्टोरिकल, कल्चरल और पीपल टू पीपल टाइज भी बहुत गहरे हैं। डेमोक्रेटिक वैल्यूज, मार्केट इकोनॉमी और रिस्पॉन्सिबल बिहेवियर, ये हमारी साझी सोच का हिस्सा है। हमें नेदरलैंड की एक्सपर्टीज और भारत की स्पीड और स्केल को हर क्षेत्र में जोड़ना चाहिए।
0: প্রধানমন্ত্রী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে সুইডেনের গথেনবার্গ পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি একটি ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টানসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা ও বাণিজ্যের নতুন নতুন সম্ভাবনার দিক নিয়ে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জল চুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানান। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভেঙে দিতে হতে পারে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চ হারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এএসআই মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশে অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যেই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায়ে জানিয়েছিল। এই রায়ের ঠিক একদিন পরেই এএসআই তাদের এই সিদ্ধান্ত জানাল। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক

0: কর্তৃপক্ষ, এনএইচআই এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এনএইচআই ডিসিএল এই পদগুলির দেখভাল করবে। যে সাতটি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর এবং বনগাঁ হয়ে গোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। অন্যদিকে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে এনএইচআই ডিসিএলকে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির উপর ধার্য মূল্য সংশোধন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপের সূত্র ধরে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে, মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যার শিক্ষিকা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত PV কুলকার্ণি এবং মনীষা বাগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। শিক্ষামন্ত্রক দেশে স্কুল ছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14-18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ে প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14-18 বছর বয়সীবার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটারেস ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দুই দেশের সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বৈরিতা প্রশমনে যে কোনো প্রচেষ্টাকে রাষ্ট্রসংঘ সমর্থন করবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলিকে যুদ্ধবিরতির শর্ত সম্পূর্ণ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা মহামারী নতুন করে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সেদেশের সরকার। দেশের পূর্ব প্রান্তে ইতুরি প্রদেশে এই প্রাদুর্ভাবের পেছনে বুন্ডি বুগিও নামে একটি স্ট্রেন সক্রিয় রয়েছে বলে কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা জানিয়েছেন। তিনি জানান, এই নির্দিষ্ট স্ট্রেনটির বিরুদ্ধে লড়াই করার মতো কোনো প্রতিষেধক বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। এর মারণ ক্ষমতা এতটাই বেশি যে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় 50% পৌঁছতে পারে। IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু হবে সন্ধে 7:30। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় এই খেলাটি অনুষ্ঠিত হবে। একটি প্রতিবেদন।
1: ISL ডার্বিতে আজ এগিয়ে থেকেই শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই প্রথম লীগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে রেখে মাঠে নামবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে দু দলের শেষ কয়েকটি ম্যাচ যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে দলগত শক্তিতে এগিয়ে ইস্টবেঙ্গল। নিজেদের শেষ দুটি ম্যাচ ড্র করায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে সবুজ মেরুন দল। দু দলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে অস্কার বুজোর দল। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন মাঝমাঠের নিয়ন্ত্রণ করবে কোন দল তার উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মোহনবাগানের কোচ সেরজিও লোবেরো বলেছেন, এই ধরনের স্নায়ুচাপের ম্যাচ জেতাই যে কোনো কোচের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো বলেছেন, ড্র করার মানসিকতা নয়, গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে 90 মিনিটে মাঠের লড়াইয়ে হারানো তার লক্ষ্য। আজকের মহারণে যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটাই এগিয়ে থাকবে। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের পর ISL এর ট্রফি জয়ের ভাগ্যেও কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা সময়ে তার উত্তর দেবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারে সহমত হয়েছে। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ সংকলন উপস্থাপনা সুদীপ বসু। বর্তমান সময়ে সারা দুনিয়ায় প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি হয়েছে, আর রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে চলেছে চীন। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলের জেজিয়াং প্রদেশের হ্যাংঝাওয়ের হুবিন বাণিজ্যিক এলাকা সহ কয়েকটি এলাকায় মানুষের মতো দেখতে রোবটকে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া সূত্রে জানা গেছে, হ্যাংঝাও শহরের দর্শনীয় এলাকা এবং সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 15টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট মোতায়েন করা হয়েছে। রোবটগুলো যানবাহন ও পথচারীদের ট্রাফিক নিয়ম ভঙ্গ করা থেকে বিরত রাখার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণের মতো কাজ করছে। চীনের রাস্তায় এটাই রোবট ট্রাফিক পুলিশের প্রথম দল যেগুলোকে সড়কে মোতায়েন করা হয়েছে। এই রোবটগুলো একটি ছোট্ট গাড়ির মতো দেখতে, চারকোনা বাক্সের ওপর দাঁড়ানো, নিচের চাকা রয়েছে, ফলে সেগুলো সহজেই সব দিকে যেতে পারে। রোবটের ইউনিফর্মের রঙও এক নজরেই চোখে পড়ে। মানব ট্রাফিক পুলিশের মতো এই রোবটগুলি অঙ্গভঙ্গি করে, ফলে গাড়ি চালকরা সহজেই নির্দেশ বুঝতে পারেন। হাত তোলা, থামার সংকেত, এগিয়ে যাওয়ার নির্দেশ সহ সবই এমন নিখুঁতভাবে করে যা সবচেয়ে নিবেদিত মানব ট্রাফিক পুলিশ কর্মকর্তার পক্ষেও টানা 8 ঘন্টা ধরে করে যাওয়া কঠিন। তবে হ্যাংঝাওয়ের ট্রাফিক পুলিশ নিজেদের এই নতুন সহকর্মীদের বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। আর সত্যি বলতে, রোদ, বৃষ্টি, দূষণ আর হর্নের শব্দের মধ্যেও ক্লান্ত না হয়ে সবসময় হাসি মুখে দাঁড়িয়ে থাকতে পারার মতো একজন সহকারীকে কেই বা না চাইবে। জাপান জুড়ে মধ্যরাতের পর খোলা রাখা ক্যাফের সংখ্যা বাড়ছে, কিন্তু এই ক্যাফেগুলো একটা অন্য কারণে জনপ্রিয়। এগুলোকে নাইট টাইম ক্রাইং ক্যাফে বলা হয়। কিন্তু কেন এমন নাম? আসলে এইসব ক্যাফে এমন বাবা মায়েদের জন্য দরজা খুলে দিয়েছে যারা রাতের বেলা একা একা নিজের ক্রন্দনরত শিশুকে সামলাতে হিমশিম খাচ্ছেন। এইসব ক্যাফে বিশেষ করে মায়েদের জন্য এক বিরল আশ্রয়ে জায়গা হয়ে উঠেছে। তবে নাইট টাইম ক্রাইং ক্যাফে ধারণাটি কিন্তু একেবারেই নতুন নয়। বরং প্রায় 1 দশক আগে একটি অনলাইন কমিক্স এই ধারণার সঙ্গে পাঠকের প্রথম পরিচয় হয়। পাঠকদের মধ্যে এই ধারণা তখন বিপুল সাড়া ফেলেছিল। এখন সে ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে ছোট ছোট কমিউনিটি ভিত্তিক উদ্যোগের মাধ্যমে বাস্তবেই এই ধরনের ক্যাফে খোলা হচ্ছে। বইয়ের দোকানের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে তাক ভর্তি বই, পাতার গন্ধ আর নীরব পাঠকের ছবি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এমন একটি বইয়ের দোকান খুলেছে যেখানে কাগজে ছাপা কোনো বই নেই, ফলে পৃষ্ঠা বা মলাটের হিসেবও নেই, আছে এক ভিন্ন ধাঁচের বইয়ের জগৎ। একটি অডিও বুক প্ল্যাটফর্ম গত শুক্রবার ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে অডিও বুকের এই স্টোর খুলেছে। এর নাম দেওয়া হয়েছে অডিবল স্টোরি হাউস। সংস্থাটি জানিয়েছে এটি নিউ ইয়র্কের প্রথম বইবিহীন বইয়ের দোকান। দোকানটিতে ঢুকলে চোখে পড়বে না কোনো বইয়ের তাক বা উপন্যাসের স্তূপ, বরং দোকানের তাক জুড়ে সাজানো আছে স্টোরি টাইল নামের অডিও বুক ট্যাবলেট। এই স্টোরি টাইলগুলোকে প্লেয়ারে ঢোকালেই হেডফোনে শোনা যায় গল্প। অর্থাৎ এখানে বই পড়া নয়, আসলে বইয়ের লেখাগুলো শোনা যাবে। প্রতিটি স্টোরি টাইল থেকে শোনা যায় কোনো বইয়ের অংশবিশেষ। এই অংশবিশেষ শুনে পছন্দ হলে গ্রাহক পুরো বইটি অ্যাপে পাবেন। দোকানের ভেতরে একটি বিশেষ কক্ষও আছে, সেখানে হেডফোন ছাড়াই স্পিকার বাজিয়ে গল্প শোনার ব্যবস্থা রয়েছে। এছাড়া আছে লিসনিং বার, সেখানে আবার স্টোরি টেন্ডারের সাহায্যে পছন্দ আগ্রহ অনুযায়ী উপযুক্ত অডিও বুক খুঁজে নেওয়া যায়। নিজের অফিসের কর্মীদের জন্য প্রতিদিন 1 ঘন্টা পিকনিক বাধ্যতামূলক করেছেন ভারতীয় জনপ্রিয় এক ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর সংস্থা। কেকে ক্রিয়েট নামে সংস্থাটির দপ্তরে মোট 40 জন কর্মী কাজ করেন। প্রতিদিন বেলা 2 থেকে তারা সবাই 1 ঘন্টা কাজ থেকে বিরতি নিয়ে অফিসের ভেতরেই পিকনিক করেন। এই সময় সব কর্মী এক জায়গায় জড়ো হয়ে একসঙ্গে খাবার ভাগাভাগি করে খান। এই চর্চার মাধ্যমে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও একাত্মতার সংস্কৃতি গড়ে উঠছে বলে সংস্থাটি মনে করে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শিশু মহল।
3: 3টে কলেজেই
4: অত ভেবো না,
3: ফিস তো দেখো।
5: কি খবর?
6: কি হলো কি?
4: ফিস নিয়ে টেনশন?
6: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই। তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন।

0: লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
1: আরবিআই একথা বলে,
2: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: শিশুমহলের ছোট্ট ছোট্ট বন্ধুরা, কি খবর বলো, কেমন আছো? সবাই খুব ভালো আছো। যে বন্ধুরা আজকে স্টুডিওতে এসেছে তারা তো ভালো আছে, বুঝতেই পাচ্ছি। সকাল সকাল চলে এসেছে, আর কেন এসেছে জানো? গান শোনাবে বলে। বেশিরভাগ বন্ধুই আজকে গান গাইবে, তবে কবিতাও বলবে কেউ কেউ। একটু পরেই একটা দুর্দান্ত গান কবিতার আসর ছোট্ট বন্ধুদের পরিবেশনায়। ওদের সঙ্গে টুকটাক কথা, খুব বেশি কথা বলারও সময় নেই, কারণ অনেকে আছে বন্ধুরা। তো আমরা গান শুনবো, কবিতা শুনবো বলে রেডি হয়ে যাই। আর দূরের বন্ধুরা বলো, তোমরা কি বলবে? তোমরাও নিশ্চয়ই সবাই তৈরি। দেখো তো শুনে আজকে আমার বন্ধুদের গান কবিতা তোমাদের কেমন লাগে। শুরু করব যে বন্ধুকে দিয়ে। কি নাম সে বন্ধুর, নিজেই বলবে, তারপরে বলো কি করবে। আসলে আমি চাইছি যে বন্ধু রবীন্দ্রসঙ্গীত গাইবে তাকে দিয়ে শুরু করতে। আমি তাই বলেই দিলাম, আজ শুরুতেই আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শুনব। সেরকমই এক বন্ধুকে ডেকেছি, বলো তোমার নামটা আগে বলো।
1: আমার নাম পিয়াসা বসু, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: গাও।

0: খুব সুন্দর হয়েছে পিয়াসার গান। রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা আমাদের আজকের আসর শুরু করেছি। পিয়াসা চমৎকার গেয়েছে, খুব ভালো। আজকে কিন্তু আমরা আমাদের টেলিফোনের বন্ধুদের সঙ্গে কথা বলতে পারবো। বন্ধুরা ডায়াল করো 03322131342। একটু পরেই কথা হবে তোমাদের সঙ্গে। এরই ফাঁকে পিয়াসার জায়গায় চলে এসেছে আমাদের পরের বন্ধু। যে বন্ধু কি করবে, আচ্ছা বন্ধু নিজেই বলুক।
1: আমার নাম যশস্বী দাস, আমি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব কবিতাটি আবৃত্তি করে শোনাব। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞানবি না তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি, বাবু বলেন এই বয়সেও জানিস নে তুই তাকি, জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিছেন হেন, বাবু বলেন বলবো কি আর বলবো তোকে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে, মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি। মাঝি শুধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে।
0: কি সুন্দর বলেছে যশস্বী। সুকুমার রায়ের কবিতা, কি কবিতা শুনলাম, জীবনের হিসাব, খুব ভালো। জীবনের হিসেব কবিতা আবৃত্তি করেছে যশস্বী। এরপর তো আবার গান শুনব, কিন্তু তার আগে মনে হচ্ছে টেলিফোনে বন্ধু এসেছে, চলো একটু দেখি। হ্যালো,
2: আমি হাওড়া জেলা থেকে নমস্কার, আমার নাম ঐশী চক্রবর্তী, আমি একটা কবিতা বলব। আকাশ ঘিরে মেঘ করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাশে, কুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাতুর নিচে দুলছে কুকুর কথা চুল। নমস্কার।
0: বাপরে খুব সুন্দর। ঐশী না তোমার নাম? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? খুব ভালো, ভেরি গুড। আচ্ছা আবার কথা হবে পরে, আজকে টাটা। টেলিফোনে ছোট্ট বন্ধু কবিতা শুনিয়ে দিয়েছে, আর আমার পরের বন্ধুও রেডি। কিন্তু শোনো না, একটা কথা মনে পড়লো হঠাৎ, ভুলে যাব এখনই বলে দিই। সোমবার মানে আগামীকাল 18 তারিখ, 18ই মে, এই দিনটা না একটু বিশেষভাবে উদযাপন করা হয় আজকাল। 1977 সাল থেকে এই উদযাপন শুরু হয়েছে। ব্যাপারটা কি না, এই দিন হলো বিশ্ব জাদুঘর দিবস, ইংরেজিতে কি বলবো, ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, আন্তর্জাতিক জাদুঘর দিবস বা বিশ্ব জাদুঘর দিবস, ওয়ার্ল্ড মিউজিয়াম ডে এটাও বলতে পারি। প্রতিবছর 18ই মে বিশ্বের নানান দেশে এই দিনটি পালন করা হয়। বোঝাই যাচ্ছে এর উদ্দেশ্য হলো জাদুঘরের গুরুত্ব এবং অবদান সবার সামনে তুলে ধরা এবং সে ব্যাপারে সকলকে সচেতন করা। তোমরা তো জানো মিউজিয়ামে গিয়ে আমরা কি দেখি, এখানে নানান রকম প্রাচীন নিদর্শন আছে, পুরাতাত্ত্বিক নিদর্শন আছে, ভাস্কর্য, নানান শিল্পকর্ম, সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী বিভিন্ন সব জিনিস যা অমূল্য বললে কম বলা হয়। এগুলো সত্যি মূল্য দিয়ে তার কোনো বিচার হয় না, এগুলো সত্যি সত্যি মহামূল্যবান জিনিস যা আমাদের অতীত সম্পর্কে জানায়। ঐতিহ্যের একটা ভাণ্ডার, ঐতিহ্য সংরক্ষণের একটা ভাণ্ডার হলো জাদুঘর। সেই জাদুঘর থেকে আমরা অতীত সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারি, আর এই ব্যাপারটি আমরা সকলকে জানাতে পারি, তার জন্য সকলকে ব্যাপারে সচেতন করার জন্য, জাদুঘরের এই অবদান এবং গুরুত্ব সম্পর্কে সকলকে অবহিত করার জন্য একটা দিন বেছে নেওয়া হয়েছে। 1977 সাল থেকে প্রতি বছর এই আন্তর্জাতিক জাদুঘর দিবসের আয়োজন করা হচ্ছে। ওই সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম এই দিনটা প্রবর্তন করেছিল। তো এই যে জাদুঘরে জ্ঞান ভাণ্ডার রয়েছে তা যাতে ঠিকমতো সংরক্ষিত থাকে, নিরাপদে থাকে এবং সেখান থেকে দেশের সাংস্কৃতিক সমৃদ্ধ ঐতিহ্য ঠিকমতো প্রচার লাভ করে, সেই লক্ষ্যে এই দিনটি সারা বিশ্ব উদযাপন করছে। তো আগামীকালই সেই দিন 18ই মে, যেদিন উদযাপিত হবে বিশ্বজুড়ে আন্তর্জাতিক জাদুঘর দিবস। এই কথাটা একটু মনে হলো তোমাদের জানিয়ে দিই, কারণ এসেই গেল তো তারিখটি আগামীকালই। টেলিফোনে পরের বন্ধু এসে গেছে, দেখি তো কে এলো। হ্যালো।
3: হ্যালো।
0: হ্যাঁ বলো, কে বলছো?
3: আমি আমি পূর্ব বর্ধমান থেকে বলছি।
0: নাম বলো।
3: দেবকী নন্দন ঘোষাল।
0: ও বাপরে, অনেক বড় নাম দেবকী নন্দন। তুমি কি বলবে আজকে?
3: আমি আজকে কোন রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি শোনাবো।
0: শোনাও, চটপট শোনাও।
3: কবিতাটার নাম হাট।
0: বলো।

0: সস্তা টাকা, কলসি ভরা এক ঘুরে মাটি যত বেড়ায় রে ঘরে রাতি নৌ এ আলো ঘাটে চাষের বেয়ে অন্য কানায় পথের পারে গান শুনিয়ে ভিক্ষা কর কালা ছেলে মানের ঘাটে জল চিটিয়ে সাথের ঘাটে নমস্কার।
1: বাহ বাহ বাহ, খুব সুন্দর, শেষের দিকটা খুব স্পিড বেড়ে গেছে। ঠিক আছে, ভালো হয়েছে, আজকে টাটা। পরের বন্ধু কিন্তু হারমোনিয়াম নিয়ে একেবারে রেডি। আচ্ছা, তোমার নাম টাম বলে শুরু করো, গান গাইবে তো?
2: আমার নাম আদিত্য দাস, আমি একটি নজরুলগীতি গাইছি।

0: নজরুল গীতি শুনলাম আমরা, আদিত্য শাহ শোনালো নজরুল গীতি, এরপরে আবার রবীন্দ্রসঙ্গীত। কে এবারে শিল্পী?
1: আমার নাম ঐশিকী বন্দ্যোপাধ্যায়, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো।

মৌমাছি নাচি নাচি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, এই কবিতাটা তো তোমাদের জানা, তাই না? এই মৌমাছিদের নিয়েও কিন্তু একটা আলাদা দিবস আছে, মানে ওদের নিয়ে তো একটা আলাদা করে ভাবার ব্যাপার আছে, সেটা তো বটেই, কারণ ওরা এই জীবজগতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারিখটার কথা আগে বলি, মে মাসের 20 তারিখ, বিশে মে, বিশ্ব মৌমাছি দিবস। 1734 সালের এই দিনে মৌমাছি পালনের যিনি প্রবর্তক আন্তন জানসা, তিনি জন্মেছিলেন। এই আন্তর্জাতিক দিবস পালনের যে উদ্দেশ্য, সেটা হলো বাস্তুতন্ত্রের জন্য মৌমাছির যে ভূমিকা, যে গুরুত্ব, সেইটা স্বীকার করা, সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। ওই যে বলছিলাম আমাদের জীবজগতে এসে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শুধুমাত্র মৌমাছি কেন, এরকম আরও কিছু কিছু প্রাণী আছে, যেমন প্রজাপতি, বাদুড়, হামিংবার্ড, এরা পরাগ মিলন ঘটায়। তোমরা তোমাদের বইতে পড়েছ, লাইফ সায়েন্স বইতে পড়েছ, যে পরাগ মিলনের মধ্যে দিয়ে কিভাবে উদ্ভিদের বিকাশ ঘটে। তো এইটা তো আমাদের বাস্তুতন্ত্রের জন্য, আমাদের পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া চালু রাখে এই মৌমাছিরা, এবং এই পরাগ মিলনের উপরে বিশ্বের অনেকটা পোর্শন খাদ্যশস্য বা কৃষি এইসবের যোগ রয়েছে। তাই জন্য এদের সংরক্ষণের প্রয়োজন আছে, যাতে এরা কোনোভাবেই কোনো রকম অসুবিধার মধ্যে বা ঝুঁকির মধ্যে না পড়ে। তাদের সংরক্ষণের দরকার, তাদের উন্নয়নের দরকার, তাদের ভালো রাখার দরকার। তাদের ভালো থাকাটা কিন্তু আমাদের ভালো থাকার সঙ্গে সম্পর্কিত, সেই কারণেই বিশে মে বিশ্ব মৌমাছি দিবস উদযাপন করা হয়। মৌমাছি তো তোমরা জানো, শুধু যে পরাগ মিলন ঘটায়।

0: তা তো নয়, সেটা তো আমাদের ফসল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত যেটা আমি বলছিলাম, আর মধু উৎপাদন যাতে ঠিকঠাক মতন চলে সেটাও তো দরকার। সব মিলিয়েই মৌমাছিকে নিয়ে একটু আলাদা করে ভাবা এবং তাদের জন্য একটা আন্তর্জাতিক দিবস পালনের কথাও ভাবা হয়েছে। তাহলে এখন থেকে আমাদের মনে থাকবে নিশ্চয়ই 20 মে এই তারিখটার কথা, যেদিন বিশ্ব মৌমাছি দিবস। ঐশিকের পর ঐশিক চলে এসেছে, ওই দেখো দেখি, আমি তো বলে ফেলেছি নামটা। আচ্ছা, আর বাকিটা আমি কিচ্ছু বলবো না, নিজেই বলবে আমার ছোট বন্ধু।
1: আমার নাম ঐশিক বন্দ্যোপাধ্যায়, আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চলেছি।

0: ঐশিক খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইল, ঐশিক বন্দ্যোপাধ্যায়, খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার আমরা আমাদের পরের বন্ধুকে ডেকে নিই, গান শুনব, এসো।
1: আমার নাম অভিরূপা কুণ্ডু, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি,
0: শুরু করো।

0: খরবায়ু বয় বেগে খুব সুন্দর করে গেছে অভিরূপা। অভিরূপার গান শুনলাম, চমৎকার গান। এবারে দীপান্বিতা আসছে। এসো এসো দীপান্বিতা, পুরো নাম বলো।
1: আমার নাম দীপান্বিতা সেনগুপ্ত, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইব।

0: দীপান্বিতা রবীন্দ্রসঙ্গীত গাইল। আচ্ছা পিয়াসা, তুমি আমাদের আরেকটা গান যদি শোনাও। পিয়াসা যশশ্রী অদিতশা ঐশিকী ঐশিক অভিরূপা দীপান্বিতা, এই কজনকে নিয়েই আমরা আজকে বসেছি। তো একটা করে গান আর যশশ্রীর একটা কবিতা তো আমরা শুনে ফেলেছি, যদি আরেক রাউন্ড হয় আর কি, মন্দ হয় না বলো? একটু তো সময় আছে, পিয়াসা আরেকটা গান পারবে তো?
1: আমার নাম পিয়াসা বসু, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।

0: বলবে তো কোন কবিতা?
1: আমার নাম যশস্বী দাস, আমি সুকুমার রায়ের কাতুকুতু বুড়ো কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি, কাতু কুতুর কুল পিখে ছিঁড়বে পেটের নারী, কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে, একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে, বিদ ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি, শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি, না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে, কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শুয়ে, গায়ের ওপর সুরসুরে দেয় লম্বা পালক লয়ে, কেবল বলে হো হো হো কেষ্ট দাসের পিসি, বেচতো খালি কুমড়ো কচু হাসির ডিম আর তিসি, ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা, কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা, অষ্ট প্রহর গাই তো পিসি আওয়াজ করে মিহি, ম্যাও ম্যাও ম্যাও বাকুম বাকুম ভৌ ভৌ ভৌ চিহে, এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে, খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাজর হাড়ে, তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি, যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি।
0: কবিতা বলল আমাদের বন্ধু যশস্বী, সুকুমার রায়ের কবিতা, মজার কবিতা কাতুকুতু বুড়ো, খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি। আচ্ছা এবারে তো নজরুল গীতি শুনবই।
2: আমি আদিত্য দাস, আমি আরেকটি নজরুল গীতি গাইছি,
0: গাও।

পিয়াসা আরেকটা গান শোনালো রবীন্দ্রসঙ্গীত, খুব ভালো হয়েছে, খুবই সুন্দর গেয়েছে। এবারে কিন্তু যশশ্রী আসছে আর একটা কবিতা বলবে বলে।

0: আদিত্য শাহ নজরুল গীতি শোনালো দুর্দীপবাসিনী, খুব সুন্দর। আর এবারে কিন্তু আমরা পরপর রবীন্দ্রসঙ্গীত শুনব। প্রথমে আসছে এবার ঐশিকি। এসো ঐশিকি, এসো।
1: আমার নাম ঐশিকি বন্দ্যোপাধ্যায়, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইব।
0: গাও।

0: ওই শিখি রবীন্দ্রসঙ্গীত গাইল, এরপর আবার রবীন্দ্রসঙ্গীত। কে আসছে এবারে? এবারে আসছে ঐশিক, ঐশিক বন্দ্যোপাধ্যায়। তোমরা কি দুই ভাই বোন নাকি ঐশিকি আর ঐশিক? ওমা কিচ্ছু বলছে না, শুধু হাসছে। খুব ভালো গাও কিন্তু তোমরা দুজন। আচ্ছা বলো ঐশিক, বলো।
1: আমার নাম ঐশিক বন্দ্যোপাধ্যায়, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চলেছি,
0: গাও।

0: ঐশী খুব সুন্দর গাইলো, এবারেও খুব ভালো হয়েছে। আচ্ছা অভিরূপা আর দীপান্বিতা, তোমরাও তাহলে আরেকটা করে গান শুনিয়ে দাও। কে আসবে প্রথমে? অভিরূপা এসো, চটপট এসো। রবীন্দ্রসঙ্গীত, তাই তো?
1: আমার নাম অভিরূপা কুণ্ডু, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।

0: নিতার কাছ থেকে আরো একটা গান শুনব।
1: আমার নাম দীপান্বিতা সেনগুপ্ত, আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইব।

দীপান্বিতার সুন্দর গান দিয়েই আজকের গান কবিতার আসর শেষ, সেই সঙ্গে শিশুমহলও শেষ। পিয়াসা, যশশ্রী, আদিতশা, ঐশিকি, ঐশিক, দীপান্বিতা আর অভিরূপা জমিয়ে দিয়েছিল আজকের এই শিশুমহল। নিশ্চয়ই ছোট্ট বন্ধুরা যারা আসর শুনলে তাদেরও ভালো লেগেছে, আমার তো দারুণ লাগলো। সবাই খুব ভালো থেকো, আবার আগামী সপ্তাহে কথা হবে। অনেক অনেক আদর ভালোবাসা শুভেচ্ছা রইল সকলের জন্য। আজকে টাটা, সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসমনি। শিশুমহল শেষ হল, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে শ্রাবন্তী মৈত্র।

নমস্কার, আজকের গানের ভেলায় সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আপনারা একটু আগেই যার গান শুনলেন, বাংলা সঙ্গীত জগতের সেই অবিস্মরণীয় কণ্ঠ, যার গায়কের বিরহ ও অভিমান শ্রোতার মনকে ছুঁয়ে যেত আন্তরিকভাবে। নিজের অধিকাংশ গানই সুর দিয়েছিলেন যিনি নিজেই। শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিলেই যার ঝোঁক ছিল বাংলা আধুনিক গানে, এবং সেই সুর নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে অসাধারণ সব গান যিনি উপহার দিয়ে গেছেন, আজও যার গান শুনলে বাঙালির মন নস্টালজিয়ায় আক্রান্ত হয়। হ্যাঁ, অখিল বন্ধু ঘোষ, তাকে নিয়েই তার গানেই সাজানো আজকের গানের ভেলা।

0: অখিল বন্ধু ঘোষের জন্ম 1920 সালের 20শে অক্টোবর। এক সাক্ষাৎকারে তাঁর স্ত্রী জানিয়েছিলেন যে অখিল বন্ধুর আদি বাড়ি নদিয়ার রানাঘাটের কাছে হলেও আসলে তাঁরা বালির বিখ্যাত ঘোষ পরিবারের বংশধর। শিল্পীর বড় হওয়া জাগদান মামা বাড়িতে, আর কয়েক বছর পর কলকাতার ভবানীপুরে চলে আসা, সেখান থেকেই শিল্পী অখিল বন্ধুর গড়ে ওঠার সূচনা। তার প্রথম সঙ্গীত শিক্ষক তার মামা কালিদাস গুহ। কলকাতায় এসে তালিম পেলেন একে একে নিরাপদ মুখোপাধ্যায়, সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী, পণ্ডিত চিন্ময় লাহিড়ীর মতো গুণীজনদের কাছে। শাস্ত্রীয় সঙ্গীতে তিনি গভীর দক্ষতা অর্জন করেছিলেন, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত তাঁর ছায়াসঙ্গী হয়ে রইল ঠিকই, তার সঙ্গে নিজস্ব ধরনের আধুনিক বাংলা গানে তিনি হয়ে উঠলেন অনন্য। আমরা শুনব অখিল বন্ধু ঘোষের কণ্ঠে আরও গান, তার আগে একটি বিজ্ঞাপন।
1: On the occasion of World Hypertension Day, we have with us Dr. Shoshti Narayan Chakraborty from Durgapur with us. How does cholesterol contribute to heart attack?
2: Yeah, that's a very interesting question. Cholesterol, had good cholesterol, bad cholesterol. So whenever in our body bad cholesterol increases, then probability of getting heart disease is more and more. So getting good control of that bad cholesterol and increment of the good cholesterol and have a balance will be very good for our patient.
1: A public awareness initiative for Healthy India.

হ্যালো, একজন শ্রোতা বন্ধু এসেছিলেন। আমরা শুনছি অখিল বন্ধু ঘোষের কণ্ঠে বিভিন্ন স্বাদের গান। আসুন এবারে তার কণ্ঠে শুনি একটি নজরুল গীতি। বহু নজরুল গীতিতে অখিল বন্ধু নিজস্ব ভাবমাধুর্যে ভাস্বর। এই প্রসঙ্গে এখানে যে গানটি শোনাব সেটি বিশেষ উল্লেখযোগ্য।

0: a public awareness initiative for Healthy India.
1: Hello.
2: Hello.
1: Hi, namaskar, bolun.
2: Hi, namaskar. আমি আলমদার কাছ থেকে বলছি, সম্পূর্ণ বন্দ্যোপাধ্যায়।
1: হ্যাঁ বলুন, ভালো আছেন তো?
2: আপনার সঙ্গে অনেকদিন পরে কথা হচ্ছে, আপনি নিশ্চয়ই ভালো আছেন।
1: হ্যাঁ,
2: এবারে বলুন যে আপনি একটু আগে যে গানটি শোনালেন রসঘনশ্যাম, এই ধরনের গানে রকিম বন্ধুগুলো শুনলে কেমন ভাবে প্রমাণ করেছিলেন, এটা সমসাময়িক অনেকেই এই ধরনের গান খুব একটা গাইতে অনুবাদ দেন না রকিম বন্ধু ভূষের জন্য, এটা অনেকেই তাদের লিখাতে বলেছেন। যেমন আমার সহেলি ঘুমায় মারুতে আগে করেছিল, দরবারি কানাডাতে আমি কেন রহিলাম, শঙ্করা রাগের উপরে ডিকোনা কারে, বা ওগো শ্যামী হলে পিহুর উপসী, জয় জয়ন্তীর উপরে এই মুখোপাধ্যায় এবং অখিল বন্ধু ঘোষকে দুজনেই ছিলেন সিনেমায় লাইব্রেরি শিক্ষক, এবং দুজনে একবার ঠিক করলেন যে একটা মানে গানের উপরে তারা কিন্তু দুজনেই একটা রাগের উপরে তারা রেকর্ড করবেন, এটা হচ্ছে মাছ খাম্বাজ, এবং মাছ খাম্বাজের উপরে অখিল বন্ধু খুশ করলেন তোমার ভুবনে ফুলের মেলা আমি কানে টাকা দেয়, আর সত্যিকার মুখোপাধ্যায় করলেন তোমার এই ফুলিতে ওকে বলো না মুখে, দুটি গানে কিন্তু লোকেরা সে বছর নিয়েছিল।
1: আপনি দেখেছেন শুভসাচী বাবু যে একটা টুকরো টুকরো তানকারী আছে, কিন্তু এই সমস্ত কিছু, এই যে সমস্ত কসরত বা সবকিছু ছাপিয়ে কিন্তু ওই যে বিরহী মনে যে হাহাকারটা, সেটা আমাদের মনকে একদম ছুঁয়ে যায়। এটা কিন্তু একটা অদ্ভুত বিষয়, তাই না?
2: একটা গানের গল্প বলে শেষ করি, এটা 1954 সালের ঘটনা। তো গৌরীপ্রসন্ন মজুমদার অখিল বন্ধু ঘোষ কোন একটা অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছেন, রাস্তার ধারেতে লাইট পোস্টে আলো হচ্ছে, সেখানে দুজনে দাঁড়িয়ে আছেন, এবং অখিল বন্ধু বললেন যে একটা বেশ রোম্যান্টিক গান করলে কেমন হয়। গৌরীপ্রসন্ন সঙ্গে সঙ্গে বললেন যে তার মাথায় কয়েকটা গানের লাইন এসে গিয়েছে, এই বলে তিনি বাড়ি চলে গেলেন। পরের দিনে একটি গান লিখে নিয়ে গৌরীপ্রসন্ন মজুমদার অখিল বন্ধু ঘোষের বাড়িতে এলেন, এবং সঙ্গে সেই গান হলো পিয়াল শাখার ফাঁকে ওঠে একখানি চাঁদ বাঁকা, ওই ইতিহাস সৃষ্টি করলো সেই গান। ধন্যবাদ আপনাকে।
1: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।

0: La chanta.
1: On the occasion of World Hypertension Day, we have with us Dr. Shoshti Narayan Chakraborty from Durgapur with us. Can poor sleep habit damage our heart over time?
2: Poor sleep, breaches our normal circadian rhythm. It puts unnecessary stress, and a good sleep can reduce your stress as well as can manage your high blood pressure. So have a very good sound sleep, at least 7 to 8 hours sound sleep will be very helpful. Otherwise, it will be very difficult to manage your high blood pressure, apart from other whatever measurement we are taking, like BP and lifestyle medication, etc., etc.
1: A public awareness initiative for Healthy India.
3: অখিল বন্ধু ঘোষ খানদানি শাস্ত্রীয় সঙ্গীতে যিনি শিক্ষিত ছিলেন, ঠুংরি কাজরি বা চৈতির সূক্ষ্ম কাজ যাঁর গলায় অনায়াস ছিল, সে তিনি কয়েকটি গানে সুর নির্মাণ ও গায়কিতে এমন এক অভিনবত্ব এনেছিলেন যা তাঁর আধুনিক মনস্কতা ও নিদর্শতার পরিচায়ক। এই 30 মিনিট সময়ে অখিল বন্ধু ঘোষের মতো গায়কের সেই প্রতিভাকে ছুঁয়ে যাওয়াটাও বোধ হয় ধৃষ্টতা। তবু আমাদের চেষ্টা থাকে, তবু সময়ে এসে কড়া নাড়ে দরজায় যে পরের অনুষ্ঠানে সময় হয়ে আসছে। তাই এবারে শোনাই আজকের গানের ভেলার শেষ গানটি অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

লোকসঙ্গীতের আঙ্গিকে গাওয়া সন্তোষ মুখোপাধ্যায়ের সুরে এই গানটি মনে করায় আমাদের শচীন কর্তাকে। অনেক গান শোনানো বাকি থেকে গেল, নিশ্চয়ই হবে আবারও কোনোদিন। আজকের গানের ভেলা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম শ্রাবন্তী মৈত্র।

0: মানে জালিয়াতে কে বলো বাই বাই।
1: RBI এ কথা বলে
2: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান যুববাণী পোস্ট বক্স, উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং মৌলি সরকার।

0: আজকের দিনটা ছুটির দিন, একটু আলসে বলা যেতে পারে কারণ আজকে রবিবার, কিন্তু পুরোটা হয়তো আলসেমিতে আমরা নেই, কার কারণ ছুটির দিন হলেও সময়টা কিন্তু চিঠি পড়ার।
1: হ্যাঁ, চিঠি পড়ার, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা তোমায় মনে করিয়ে দিই মৌলি, যে ছুটির দিনগুলো আসলেই বোধহয় সবচেয়ে কম ছুটি থাকে, কারণ ছুটির দিনগুলোতেই যাবতীয় যত কাজকর্ম পেন্ডিং থাকে সেগুলো আমরা বসে পড়ি।
0: সেরকম এটা ঠিক পেন্ডিং কাজ বলা চলে না, এই যে আমরা যে চিঠিপত্র নিয়ে আজকে চলে এসেছি বা এই পোস্ট বক্সের আড্ডায়, এটা কি পেন্ডিং কাজ বলা যায় না? কারণ এটা আমাদের দায়িত্ব যে তোমরা আমাদেরকে এতদিন ধরে যে লেখাগুলো পাঠাও সেগুলো আমরা একটা অনুষ্ঠানে পড়ব, সেটা একমাত্র আমাদের ওয়াইভি পোস্ট বক্স। তো অবশ্যই আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি সৈকত। আর আমরা দুজনে আজকে এই গোটা একটা ঘন্টা বা এক ঘন্টা এখনো রয়েছে, আমরা আড্ডা দেবো তোমাদের সঙ্গে, তোমাদের পাঠানো চিঠিগুলো তোমাদেরকেই পড়ে শোনাবো, এবং যারা যারা অনুষ্ঠান শুনছো যদি

0: ভালো লাগে, কোন চিঠিটা তোমার সবচেয়ে ভালো লাগছে, তোমরা কিন্তু আমাদের জানাতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো।
1: একদম। আর এই যে আমরা এত এত চিঠি পড়বো, শুধু তো চিঠি পড়বো না, সেই সঙ্গে একটা সারপ্রাইজও রয়েছে বলা যায়। অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই যে আমাদের প্রত্যেক মাসেই একজন বেস্ট লেটার রাইটার আমাদের সঙ্গে থাকে, সেরকমই এই মাসের বেস্ট লেটার রাইটারও কিন্তু আমাদের সঙ্গে আছে, কিন্তু সেটা এখন সাসপেন্স। তো যে রয়েছে আমাদের সঙ্গে তার কাছে আমরা পরে আসবো, তার সঙ্গে পরে আলাপ করাবো তোমাদের। তার আগে, সব চিঠি পড়ার আগে, চিঠি যে গানটা দিয়ে শুরু না হলে চিঠি পড়াটা ঠিক আর কি, মানে কি বলে সৈকতটাকে, মুডে আসছে না, ঠিক জমছে না। হ্যাঁ,
0: সবকিছু মানে কেমন বলতো, সবকিছু রান্না বান্না শেষ, কিন্তু শেষ তড়কা দেওয়াটা তখন।
1: একদম একদম, এই গানটা ঠিক ওই তড়কা দেওয়ার মতোই। তো তোমাদের জন্য রইলো সোহম চক্রবর্তীর কণ্ঠে এই গানটা। ফিরছি একটা গানের পরে, সঙ্গে থেকো, শুনতে থাকো।

0: না লেখা চিঠি তো ঠিক বলা যাচ্ছে না, কারণ লেখা চিঠিগুলো নিয়েই আমরা আজকে এসেছি পোস্টবক্সের আড্ডায়। অবশ্যই তোমাদের সঙ্গে রয়েছে আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি, এবং আমার সঙ্গে রয়েছে সৈকত। আর আমরা পড়বো আজকে ওয়াইবি পোস্টবক্সে তোমাদের পাঠানো চিঠিগুলো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বড়
1: আমরা শুরু করবো
0: একদম।
1: এবার আমরা প্রথমে যে চিঠিটা দিয়ে শুরু করবো সেটা আমাদেরকে কে লিখছে? আমাদের লিখছে সায়ন কংসবণিক নবদ্বীপ নদিয়া থেকে।
0: বেশ,
1: তিনি যে চিঠিটি লিখেছেন নাম হচ্ছে মা পড়ি। জ্বরের রাতের শীতল পাটি তুমি, তোমার স্নেহের আঁচল বুলিয়ে দাও মাথায়। মা হওয়া তো মুখের কথা নয়, নিজে বৃষ্টি ভিজে আমায় রাখো ছাতায়। একা হাতেই সামলে ওঠো সব, যদি আমি খেলেই তোমার খাওয়া হয় তাহলে দিন দরিদ্র মানুষগুলো কেন খিদের জ্বালায় এত অসহায়? তুমি মুখ দেখেই মন পড়তে পারো, বলো মনের ব্যথা লুকোই কেমন করে? ডিগ্রি ছাড়া ডাক্তার নি তুমি, সুস্থ আমি 27 বছর ধরে। যখন ক্লান্ত আমি এলিয়ে দিই মাথা, তোমার কোলে রয়েছে স্বর্গ সুখ, ঘরে ফিরে মন জড়িয়ে যায় যখন দেখি তোমার মায়া ভরা মুখ। সারা জীবন আমার মা হয়েই থেকো, মা হওয়া তো মুখের কথা নয়, 1000 বছর বেঁচে থেকো তুমি, যেন আমার সবটুকু আয়ু তোমার হয়।
0: এই চিঠিটা আমাদেরকে পাঠিয়েছে সায়ন কংসবণিক নবদ্বীপ নদিয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ সায়ন, খুব সুন্দর একটা লেখা হয়েছে, খুব সুন্দর একটা কবিতা,
1: এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেকের মনের কথা এটা।
0: একদম একদম, অবশ্যই। আর অবশ্যই বেশ কিছুদিন আগেই আমরা পালন করলাম আন্তর্জাতিক মাতৃদিবস, সেই উপলক্ষেই সায়ন হয়তো এই কবিতাটি তার মাকে উদ্দেশ্য করে লিখেছে। আর এই একই এই যে একটা পর্যায়ে গেল না কিছুদিন আগে মাতৃদিবসের যে ব্যাপারটা, এই সময় কিন্তু অনেকেই টুকটাক এটা ওটা আমরা লিখি, মাকে নিয়ে কবিতা, মাকে নিয়ে গল্প, মানে যেটা তোমার সারা বছর বলা হয় না সেই জিনিসটা কবিতা লেখালেখি এগুলোর মধ্যে দিয়ে একটু একটু আমরা প্রকাশ করি। সায়নও সেরকমই আমাদেরকে একটা কবিতা লিখে পাঠিয়েছে, এবং সেই রকমভাবেই আরও একটা কবিতা আমরা পেয়েছি দীপ দাস চৌধুরীর থেকে। দীপ দাস চৌধুরী আমাদেরকে কৃষ্ণনগর নদিয়া থেকে একটি চিঠি পাঠিয়েছে, সেটাও তার মাকে নিয়েই লেখা। সেটা পড়ি তাহলে সৈকত। বেশ, আমাদের মাঝে নেই কোনো কৃত্রিমতার দেওয়াল, তুমি তো আমার জীবনের প্রথম সকাল। জীবনের প্রতিটি কঠিন বাঁকে তুমি ছায়া, স্বার্থপর দুনিয়ায় তুমি খাঁটি মায়া। তোমার ঋণ শোধ করার নেই ক্ষমতা, প্রতিটি জন্মে যেন পাই তোমার মমতা। জীবনের পথে তুমি তো আমার পরম আশ্রয়, ভেঙে পড়লে তোমার স্নেহেই কাটে সংশয়। আমার হাসি দূর করে মনের সব কালো, আমার পৃথিবীতে তুমি শুধু আলো। ঠাকুরের চরণে সঁপেছ মনের ঘর, তাঁরই ভরসায় লড়ছ তুমি জীবনভর। পরের জন্মেও যেন তোমার কোলেতেই আসি, সন্তান হয়েই যেন তোমায় ভালোবাসি। সকল মায়ের স্নেহের স্পর্শে ধন্য হোক ধরা, লড়াই সব বন্ধ হোক শান্তি থাকুক ভরা। গত 10ই মে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃদিবস। ক্যালেন্ডারের পাতায় দিনটি নির্দিষ্ট হলেও সন্তানের কাছে প্রতিটি দিনই মাতৃদিবস। সকল মায়ের চরণে জানাই আমার অন্তরের গভীর ভালোবাসা আর সশ্রদ্ধ প্রণাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সুস্থ কামনায় দীপ দাস চৌধুরী কৃষ্ণনগর নদিয়া থেকে আমাদেরকে এই চিঠিটা দিয়েছে।
1: মৌলি, এই প্রথম দুটো চিঠিতেই আমাদের মনটা কেমন মা মা করছে,
0: মা মা করছে, একদম একদম একদম।
1: বিষয়টা ভেবে দেখো, আমরা মাতৃদিবস পেরিয়ে এসেছি, কিন্তু এই গোটা মাস জুড়ে যেটা চলে, দেখো সারা বছর ধরে আমরা দেখো এটা সবাই বলে যে মায়ের আবার একটা নির্দিষ্ট দিন কি, মাদার্স ডে আবার একদিন কি, কিন্তু তবু তুমি ভেবে দেখো সারা বছর তো এই মানুষগুলোর যে প্রতিদান আমাদের জীবনে, সেগুলো সম্পর্কে কিছু বলা হয় না, সেগুলো নিয়ে এভাবে
0: সময় পাওয়া যায় না,
1: বড়াই করা হয়
0: না, কখনো
1: সময় পাওয়া যায় না। কিন্তু এই কটা দিন, এই একটা দিন বা এই দিনটাকে ঘিরে আরো যতগুলো দিন সম্ভব যদি সেটুকু করা যায়, তাতে ক্ষতি কি? ক্ষতি তো কিছু নেই।
0: একদম অবশ্যই। এই যে আমাদের বন্ধুরা আমাদেরকে মাতৃদিবস চলে যাওয়ার পরেও এই চিঠিগুলো পাঠিয়েছে, সেটাও তো একটা উদযাপন, মানে সেটাও তার মায়ের প্রতি তার শ্রদ্ধার্ঘ বলতে পারো, বা পৃথিবীর যে সমস্ত মায়েরা আছেন আমাদের প্রত্যেকের, তাদের প্রতি একটা শ্রদ্ধার্ঘ বলতে পারো। তো এটা একটা কি বলবো, একটা ইমোশন, সবার ক্ষেত্রেই একই রকম ভাবে কাজ করে যে ইমোশনটা, এটা সেটাই।
1: একদমই তাই, আমাদের ক্ষেত্রেও সেরকম ভাবেই কাজ করছে। তবে এই মুহূর্তে সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির, বিরতির পর ফিরছি আড্ডায়, আর শুনতে থাকো আমাদের ওয়াইফি পোস্ট বক্স।
2: অন দি ওকেশন অফ ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, উই হ্যাভ উইথ আস ডক্টর ষষ্ঠী নারায়ণ চক্রবর্তী ফ্রম দুর্গাপুর উইথ আস। হাউ ডাজ কোলেস্ট্রল কন্ট্রিবিউট টু হার্ট অ্যাটাক?
3: Yeah, that's a very interesting question. Cholesterol, had good cholesterol, bad cholesterol. So whenever in our body bad cholesterol increases, then probability of getting heart disease is more and more. So getting good control of that bad cholesterol and increment of the good cholesterol and have a balance will be very good for our patient.
2: A public awareness initiative for Healthy India.
1: শ্রেয়া ঘোষাল এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য। গানের পর আবার ফিরছি আজকের ওয়াইফি পোস্ট বক্সের আড্ডায়।

0: মনে পড়ে নানা রঙের রং পেন্সিলে সাজানো একটা বাক্সর কথা, অথবা রেজাল্ট ভালো করার উপহার হিসেবে পাওয়া সেই ব্যাডমিন্টনটা, টিউশন ব্যাচে পাওয়া সেই প্রথম চকলেটটাও আজও যত্ন করে রাখা। তবে তার রং গন্ধ সবটাই আজ স্মৃতির পাতায়। স্মৃতির স্মরণী পেয়ে হাঁটলে এমন অজস্র মুহূর্ত জড়ো হয় আমাদের কাছে, কোথাও চেনা রোদ্দুর, আবার কোথাও হঠাৎ হওয়া মন কেমন, যা নিয়মের বেড়াজাল পেরিয়ে আজও সুন্দর, আজও সহজ।
1: নিশ্চয়ই তোমার কাছেও সযত্নে রয়েছে এমন কিছু মুহূর্ত যা আজও স্মৃতিমেদুর। এই নিয়ে লিখে পাঠাও আমাদের অনধিক 300 শব্দে, কারণ মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়া সরাসরি মেল করতে পারো আমাদের। আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
0: লেখা পাঠানোর শেষ তারিখ 25 মে 2026। তাহলে যেতে যেতে আরো একবার বলে যাই, মে মাসের বলতে চাই এর বিষয় স্মৃতিমেদুর।

0: ফিরলাম বিরতি এবং গান সবটা শুনিয়েই তোমাদের কাছে আবার ওয়াইভি পোস্ট বক্স নিয়ে। আর আমরা অলরেডি দুটো চিঠি পড়েছি এবং দুটোই মাকে নিয়ে লেখা চিঠি ছিল। এবার আমরা নেক্সট চিঠিতে যাব সৈকত।
1: এরপরের চিঠিটি আমাদের লিখছে অর্ণব সাহা, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে। চিঠির নাম সময়ের অভিমান। এই কলকাতা শহর এক কথায় বলতে গেলে সব থেকে বেশি আমার থেকে যেটা কেড়ে নিয়েছে সেটা সময়। যখনই শহরে প্রথম আসতাম ছোটবেলায়, তখন বাবা বলতো ট্রেনে করে যেতে 3-4 ঘন্টা সময় লাগবেই। আমি ট্রেনে উঠে স্টেশন গুনতাম, বাবাকে জিজ্ঞেস করতাম,
0: বাবা আর কটা স্টেশন, আর কতক্ষণ লাগবে?
1: বাবা বলতো তুই একটু ঘুমিয়ে নে, আর ঘুম না আসলে জানলার বাইরের দিকে চেয়ে থাক, দেখবি স্টেশন ঠিক চলে এসেছে। তখনই মনে হতো কলকাতা আমার থেকে সব থেকে বেশি যেটা।

0: নিয়েছে সেটা আমার সময়। পরে যখন বড় হলাম তখন নিজের খুব পছন্দের একটা কাজ পেলাম কলকাতায়। সেই কাজের জন্য যখন আমাকে রোজ যেতে হতো বা এখনও যেতে হয়, তার জন্য আমাকে অন্তত 2-3 বা 3 দিন আগে থেকে প্রিপারেশন নিতে হয়। এই দূরত্বের জন্য অনেক কাজ হাতছাড়া হয়ে যায়, অনেক আনন্দ হাসি মজা হাতছাড়া হয়ে যায়। কলকাতা আমার প্রাণের খুব কাছের একটা জায়গা, সব বাঙালিরই তাই, কিন্তু সে এতটাই দূরে থাকে যে ইচ্ছে করলেও আমার কোনোদিন রাতের কলকাতা দেখা হয়ে ওঠে না। এই যেমন ধরুন বইমেলার সময় আমি গিয়েছিলাম অনেক সকালবেলায় উঠে, অনেকটা জার্নি করে বইমেলায় পৌঁছেছিলাম, প্রচুর বই কিনেছি, প্রচুর ঘুরেছি। তারপর যখন প্রিয় লেখকের সঙ্গে দেখা করার সময় এলো তখন সন্ধে হয়ে এসেছে। কলকাতা বইমেলা থেকে যতটুকু আকাশ দেখা যাচ্ছিল সেটা অলরেডি তখন কমলা রং ধরে নিয়েছে। স্টলে খোঁজ নিয়ে জানতে পারলাম প্রিয় লেখক আসবেন সন্ধেবেলায়। অগত্যা প্রিয় লেখকের বই তার সই ছাড়া আবারও কিনে আনতে হলো, প্রত্যেক বছরই তাই হয়। এদিকে যদি প্রিয় লেখকের বই যদি তার সই সমেত এবং তার সঙ্গে একটা ছবি সমেত আমাকে বাড়ি ফিরতে হতো সেদিন, সেক্ষেত্রে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যেত। তাই এক ব্যাগ বই আর হতাশা নিয়ে বইমেলা থেকে বাড়ি ফিরে আসি। এই যে কলকাতা আবার আমার থেকে কেড়ে নিল আমার প্রিয় লেখককে। জানি না কখনো কলকাতার সঙ্গে আমার এই দূরত্ব ঘুঁজবে কিনা, বা কলকাতা এই যে আমার থেকে যা যা কেড়ে নিচ্ছে সেগুলো আমাকে আর কোনোদিনও ফিরিয়ে দিতে পারবে কিনা। আশা রাখি পারবে, কোনোদিন হয়তো পারবে। আপাতত আমার আর কলকাতার মধ্যে শুধুমাত্র সময়ের অভিমানই জমা রইল।
1: বড্ড অভিমানী একটা লেখা, মানে বলতে পারো হ্যাঁ একদম যে শিরোনামটা রয়েছে লেখার সেটা খুবই উপযুক্ত একটি শিরোনাম। আমরা পড়লাম এই লেখাটা, লেখা সময়ের অভিমান, আমাদেরকে পাঠিয়েছে অর্ণব সাহা বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে। আর এই যে ব্যাপারটা আমরা পড়লাম এই চিঠিতে, এটা কিন্তু মানে সবার ক্ষেত্রেই হয় যারা দূরে থাকে, যারা অনেকটাই দূরে থাকে, যাদের ক্ষেত্রে হয়তো সব সময় কলকাতাকে ছোঁয়া সম্ভব হয়ে ওঠে না। তো এই মানে লেখাটা যখন সৈকত পড়ছিল তখন আমার একটা গান খুব মনে পড়ছিল, সেটা হচ্ছে চন্দ্রবিন্দুর আদরের নৌকো। আমি সৈকতকে রিকোয়েস্ট করছি, সৈকত তুমি কি বাজাবে গানটা?
0: তুমি বললে আমি না বাজি থাকতে পারি, তুমি বলো।

0: On the occasion of World Hypertension Day, we have with us Dr. Shoshti Narayan Chakraborty from Durgapur with us.
1: Hello, my name is Dr. Shoshti Narayan Chakraborty. I am practicing around Durgapur, a city of West Bengal.
0: Can hypertension actually trigger a heart attack, doctor?
1: Yeah, definitely. High blood pressure not only trigger the heart issues, it also triggers many other organ-related issues, like it affects kidney, it can affect your heart, it can affect your brain, nervous system, it can affect your eyes, but definitely it can trigger heart problems if not treated or not timely managed.
0: A public awareness initiative for Healthy India.
2: শুনছো আইভি পোস্ট বক্স, ফিরে এলাম আবারও আজকের আড্ডায়। সঙ্গে রয়েছি সৈকত আর মৌলি। আর আজকের অনুষ্ঠানে, আজকের ওয়াইভি পোস্ট বক্সের আড্ডায় আমরা অলরেডি বেশ কিছু চিঠি পড়ে ফেলেছি এবং হাতে এখনও আরও অনেক চিঠি রয়েছে, সেই সব কিছু নিয়ে আমরা রয়েছি। এবং এবার আর বেশি দেরি না করে মৌলি পরের চিঠিটা শুনে নেওয়া যাক নাকি?
3: একদম। পরের চিঠিটি আমাদের লিখছে শিল্পানন্দী আরামবাগ থেকে। প্রাণ সখা রবি ঠাকুর, কৃষ্ণকলি বহুদিন পরে আপনাকে চিঠি লিখছে। ডায়েরিতে নীরব চিঠি লেখার মধ্যে একটা সাবেকি সুখ আছে। আপনার লেখা এক গোছা চিঠির মধ্যে থেকে ধরে নিলাম একটা চিঠি আপনি আমাকেই লিখেছেন। এইটুকু শান্তি মনে রেখে আজও আপনাকে অজস্র চিঠি লিখি। লিখতে লিখতে ঘর ভরা দুপুরে কত কথা যে আপনাকে বলি। যেদিন প্রিয় মানুষটির প্রেমে পড়েছিলাম সেদিন আপনার কাছেই প্রথম বলেছিলাম

কদিন আগে আবারও শেষের কবিতা পড়লাম, বুঝলাম অমিত ও লাবণ্যের মিল না হওয়ার মধ্যেও একটা গভীর প্রেম লুকিয়ে আছে, সেই প্রেমেরও অদ্ভুত প্রশান্তি আছে। রক্তকরবী পড়ে মনে হয়েছে অপেক্ষা করার মধ্যেও অবাধ সুখ আছে। জানেন, এটা ভেবে গর্ব হয় যে দিনের শেষে

বাঙালির রবীন্দ্রনাথ আছেন, কান্নায় লুটিয়ে পড়লে বুকে জড়িয়ে নেবার জন্য আছে গীতপিতার, যেন ঝড় বাদলের রাতে একটা নিরাপদ আশ্রয়। গীতাঞ্জলির গীত কবিতা আমাদের গীতার দর্শন, উপনিষদের তত্ত্ব কথা বলে, সেসব সহজ অথচ গভীর তত্ত্বের কথা শুনলে আত্মশুদ্ধি হয়। আপনি আমার পরম বন্ধু, আত্মার আত্মীয়। এই আত্মীয়তা জন্ম জন্মান্তরের। আপনার জন্যই শিলং শহরটায় প্রতি আমার এত টান। আপনি আমার শ্রাবণের একলা সন্ধ্যেতে বৃষ্টি অনুভব করার সঙ্গী, শরতের আকাশ দেখে মেঘ বিলাসী হওয়ার সঙ্গী, কিংবা চৈতালি চাঁদনি রাতে জ্যোৎস্নার নীরব চুপ কথা শোনার সহচর। আপনি শিখিয়েছেন অন্তর ছুঁতে পারার ভাষা, শৈল্পিক সংযমের আক্ষরিক সৌন্দর্য অনুভবের উপায়, কিংবা ব্যথাকে আপন করার কৌশল। আপনি কখনো পুরনো হন না, পুরনো হয় না পঁচিশে বৈশাখ, পুরনো হয় না সকালের আলোতে শিশুদের সুর করে সহজ পাঠ পড়ার পরম্পরা। আমি জানি আপনার সঙ্গে আমার ঠিক একদিন দেখা হবে, তখন সব চিঠি আপনাকে দিয়ে বলবো। রক্তকরবীর নন্দিনীর সঙ্গে একবার দেখা করিয়ে দেবেন, তারপর দেখব সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে ধানি রঙের শাড়ি পরে নন্দিনী আসছে, যার গলায় রক্তকরবীর মালা, চোখে যার বিশ্বাস আর চির সবুজ থাকার মন্ত্র। তারপর বৈশাখী সন্ধে নামবে, আমার সঙ্গী হবে তানপুরা আর রবীন্দ্রসঙ্গীতের ডায়েরিটা। মনে হবে রাবীন্দ্রিক আবহে আকাশ বাতাস জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে সেই লাইনগুলো, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে।

ফিরলাম আরেকটা গানের পর, এবং তার আগে একটি চিঠি পড়ছিলাম যেটা আমাদেরকে পাঠিয়েছিল শিল্পা নন্দী আরামবাগ হুগলি থেকে। রবি ঠাকুরকে নিয়ে একটি চিঠি আমরা পড়লাম, খুবই সুন্দর লিখেছে শিল্পা, অনেক ধন্যবাদ শিল্পাকে। আর এইবার আমরা চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটা আমাদের পাঠিয়েছে সৌমিলি কুণ্ডু গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় মা, কেমন আছো? জানি এই প্রশ্নের উত্তরে তুমি সেই চিরাচরিত হাসিটাই হাসবে। আজ হঠাৎ জানলার বাইরের দিকে তাকাতেই কেন জানি ছোটবেলার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাকে একটা চিঠি লিখি। আসলে বড় হয়ে যাওয়ার এই এক মস্ত বড় জ্বালা, শৈশবের সেই নিশ্চিন্ত দিনগুলো শুধু স্মৃতির পাতায় ধুলো জমায়। মনে পড়ে মা সেই ছোটবেলার বিকেলগুলো, স্কুল থেকে ফিরে যখন ক্লান্ত হয়ে বায়না ধরতাম, তুমি কত ধৈর্য ধরে আমার সব আবদার সহ্য করতে। আমার সর্দি জ্বর হলে তোমার সেই নির্ঘুম রাত কাটানো, কপালে জলপট্টি দেওয়া আর পরম মমতায় হাত বুলিয়ে দেওয়া, সেই স্পর্শগুলো আজও আমাকে পৃথিবীর সবথেকে বেশি নিরাপত্তা দেয়। তোমার আঁচল ধরে ঘুরে বেড়ানো সেই ছোট্ট আমিটা আজ হয়তো অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিন্তু আজও কোনো সমস্যায় পড়লে বা খুব মন খারাপ হলে অবচেতনেই তোমার কথা সবার আগে মনে পড়ে। ছোটবেলায় যখন অ আর হস্রই দীর্ঘই শিখতাম বা বৃষ্টির দিনে তোমার হাতের গরম খিচুড়ি খেতাম, তখন বুঝিনি যে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমি তখনই পার করেছি। তোমার শেখানো ছোট ছোট নীতি কথাগুলোই আজ আমাকে এই কঠিন পৃথিবীতে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। মা, তুমি পাশে আছো বলেই পৃথিবীটা এত সুন্দর। নিজের অজান্তেই হয়তো অনেক সময় তোমাকে কষ্ট দিয়ে ফেলি, কিন্তু বিশ্বাস করো, তোমার যে আপন এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি নিজের শরীরের যত্ন নিও, সময় মতো খাওয়া দাওয়া করো, অনেক অনেক ভালোবাসা আর প্রণাম নিও। এটি তোমার স্নেহের সৌমিলি।

0: World Hypertension Day, we have with us Dr. Shushti Narayan Chakraborty from Durgapur with us. Can poor sleep habit damage our heart over time?
1: Poor sleep, it breaches our normal circadian rhythm. It puts unnecessary stress, and a good sleep can reduce your stress as well as can manage your high blood pressure. So have a very good sound sleep, at least 7 to 8 hours sound sleep will be very helpful. Otherwise, it will be very difficult to manage your high blood pressure, apart from other whatever measurement we are taking, like BP and lifestyle medication, etc., etc.
0: A public awareness initiative for Healthy India.
2: ফিরলাম আরও একটা চিঠি এবং আরও একটা গানের পর। আমরা যে চিঠিটা পড়ছিলাম সেটা আমাদেরকে পাঠিয়েছিল সৌমিলি কুণ্ডু গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে, এবং আরও একটা চিঠি অবশ্যই মাকে নিয়ে। আচ্ছা, তো এইবার যে বিষয়টা সেটা হচ্ছে, এতক্ষণ ধরে যে সাসপেন্সটা আমরা জমিয়ে রেখেছি যে এই এই যে এই মাসের ওয়াইভি পোস্ট বক্সের সেরা পত্রদাতা কে কে কে,
3: সেটা চেপে রাখবো না। আমাদের সঙ্গে রয়েছে এই মাসের অর্থাৎ মে মাসের ওয়াইভি পোস্ট বক্সের সেরা পত্রদাতা শ্রেষ্ঠা মুখোপাধ্যায়। শ্রেষ্ঠা, তোমাকে স্টুডিওতে স্বাগত, কেমন লাগছে বলো আগে?
4: যতবারই আকাশবাণীতে আসার সুযোগ পাই কিংবা এই যে অনুষ্ঠানগুলো অন্য সময় মায়ের সাথে বসে রেডিওতে শুনি, সেগুলোতে নিজে এসে অংশগ্রহণ করতে পারি, ভালো তো অবশ্যই লাগে, বরং সেই ভালো লাগাটা যেন প্রতিবারই আরও অনেকটা বেড়ে যায়। আর শুধু ভালো লাগা বললে হয়তো কম বলা হবে, একটা অন্যরকমের অনুভূতি কাজ করে যেটা হয়তো মাত্র কয়েকটা শব্দে প্রকাশ করা খুবই কঠিন আমার পক্ষে।
3: বেশ, কিন্তু তুমি কিন্তু খুব অল্প কিছু শব্দের মধ্যে তোমার লেখাটা আমাদের কাছে প্রকাশ করে ফেলেছ, এবং সেই লেখা সব লেখাগুলোর মধ্যে থেকে সেরা হয়েছে। তাহলে আর খুব বেশি দেরি না করে মলি
2: আমরা আগে শুনে নিই
3: সেই লেখাটা, বরং শুনে নিই।
2: একদম
3: শ্রেষ্ঠা, তোমার থেকেই শুনবো তোমার লেখা।
4: চিঠির নাম এক টুকরো আশা। এক পাশ দিয়ে হেঁটে যেতে যেতে অনিমেষবাবুর হঠাৎই চোখ পড়ল এক বয়স্ক ভদ্রমহিলার দিকে। এক কোণে বসে বড় অসহায়ভাবে কাঁদছিলেন তিনি। সঙ্গে কাউকে দেখতে না পেয়ে এবার অনিমেষবাবুই ধীরে ধীরে এগিয়ে গেলেন বয়স্ক মানুষটার দিকে। পাশে বসে শান্তভাবে জিজ্ঞাসা করলেন, আপনি এভাবে কাঁদছেন কেন? বাড়ি কোথায় আপনার? অনিমেষবাবুর কণ্ঠস্বর শুনে ভদ্রমহিলা ধীরে ধীরে মুখ তুলে চাইলেন আর বললেন, আমার বাড়ি হলো গিয়ে ওই ঝাড়গ্রামের দিকে, বছর দুয়েক হলো ওখানে একাই থাকি আমি, আর এখানে আমার ছেলে বৌমা নাতনি ওরা এই কলকাতা শহরে থাকে। তবে এই কয়েকদিন আগে ছেলে হঠাৎ করেই বলল ওর নাকি অনেকগুলো টাকার দরকার, তাই গ্রামের বাড়িখানা বিক্রি করতে চায় সে, আর আমাকে ওদের সাথে এই শহরে নিয়ে এসে রাখতে চায়। প্রথমে যদিও আমি মোটেই রাজি ছিলাম না, তবে পরে ভাবলাম শহরে এলে তো অন্তত ছেলের সাথে বাকি দিনগুলো থাকতে পারবো, তাই শেষমেশ রাজি হতেই ছেলে তড়িঘড়ি সব কথাবার্তা বলে বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করে ফেলল। আর সব কাজ মিটে গেলে আজ সকালেই সে আমাকে নিয়ে শহরে আসার ব্যবস্থাও শুরু করে দিল। কিন্তু এই যে এই স্টেশনের ট্রেনটা দাঁড়াতেই ছেলে হঠাৎ করে বলল আপাতত এখানে নেমে বাকি পথটুকু নাকি গাড়ি করে যেতে হবে, তাই আমাকে কিছুক্ষণের জন্য এখানে বসতে বলে একটা গাড়ির ব্যবস্থা করতে গেল। তবে ওই যে গেল, তারপর থেকে এতক্ষণ হয়ে গেল ওকে আর কোথাও দেখতেই পাচ্ছি না। সবটা শোনার পর যদিও আসল ঘটনাটা বুঝতে আর বিশেষ অসুবিধা হয়নি অনিমেষবাবুর, তা বলে মানুষটাকে একা একা স্টেশনে ছেড়ে যেতেও যে মন চায়নি তার, তাই স্ত্রীর সাথে কথা বলে সেই বয়স্ক ভদ্রমহিলাকে নিজের

0: বাড়িতে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেন অনিমেষবাবু। সেদিনের পর থেকে মানুষটা যে কেবল অনিমেষবাবুদের বাড়িতেই থাকেন এমন নয়, নিজের ছেলে বৌমার মতোই তাদের প্রতিনিয়ত চোখে হারান। তবুও সন্ধে হলেই মানুষটা রান্নাঘরের জানলার একপাশে বসে ওই সামনের রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, হয়তো নিজের ছেলের অপেক্ষায়। এদিকে গতকাল সন্ধেবেলা অনিমেষবাবু হঠাৎই তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো দেখো, সোশ্যাল মিডিয়ায় আমার কত বছরের পুরনো বন্ধুকে আজ খুঁজে পেলাম। সত্যি আজকাল সোশ্যাল মিডিয়া হারিয়ে যাওয়া মানুষগুলোকেও কত সহজেই খুঁজে বের করে দেয়। কথাটা কানে যেতেই বয়স্ক মানুষটা তড়িঘড়ি রান্নাঘর থেকে দৌড়ে এসে বললেন, তাই নাকি বাবা, হারিয়ে যাওয়া সব মানুষকে খুঁজে বের করে দেয়? তাহলে আমার ছেলেটাকেও বুঝি। কথাটা শুনে অনিমেষবাবু এবং তার স্ত্রী কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু প্রত্যুত্তরে যে কি বলবেন তা বুঝে উঠতে পারলেন না। কারণ কেউ সত্যিকারের হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার একটা ক্ষীণ আশা হয়তো প্রতি মুহূর্তেই মনের মধ্যে থেকে যায়, কিন্তু যে নিজে থেকে হারিয়ে যেতে চায় তার জন্য প্রতি মুহূর্তে অপেক্ষা করে বসে থাকা এক মাকে কি আর অত সহজে মিথ্যে আশা দেওয়া যায়?
1: শ্রেষ্ঠার লেখাটা শুনেই বোঝা যাচ্ছে যে শ্রেষ্ঠার লেখাটা কেন সব থেকে সেরা হয়েছে। খুবই খুবই সুন্দর। আচ্ছা শ্রেষ্ঠা, এই লেখাটার কথা হঠাৎ কেন মাথায় এলো যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো?
0: আমরা জানি যে গত রবিবার আন্তর্জাতিক মাতৃদিবস ছিল, তাই আমার মা অনেকদিন ধরেই বলছিলেন যে এই মাসে পোস্টবক্সের জন্য এমন কিছু লিখতে যেটা কোনো মায়ের গল্পকে বা মায়ের জীবনকে খুব সুন্দরভাবে তুলে ধরবে। তো সেই রকম একটা ভাবনা চিন্তা থেকেই লেখাটা লিখতে বসা। আর একটা উদ্দেশ্য অবশ্যই ছিল যে আজকাল এই ধরনের ঘটনা তো আমরা সমাজে প্রায়শই লক্ষ্য করে থাকি, তাই আমরা হয়তো সবাই জানি, তবুও সমাজকে আরও একটাবার মনে করিয়ে দেওয়া যে মা তো মাই হয়, তাই এই ধরনের ঘটনাগুলো থেকে নিজেদের একটু বিরত রাখা এবং মায়েরা যেভাবে ছোটবেলা থেকে আমাদের যত্ন সময় ধৈর্য দিয়ে একটু একটু করে বড় করে তোলেন, আমরা যেন একটা সময় গিয়ে সেই যত্ন সময়ের ধৈর্যটা মায়েদেরকেও ফিরিয়ে দিতে পারি, এইটুকু চেষ্টা করা।
1: বেশ বেশ
2: বেশ, তাহলে আমরা আজকে যতগুলো চিঠি পেলাম মৌলি, তার মধ্যে বেশ অনেকগুলোই না অনেকগুলোতেই আমরা মায়ের গল্প শুনলাম, মায়ের কথা শুনলাম।
1: একদম।
2: আচ্ছা শ্রেষ্ঠা, তুমি তো বেশ কয়েকবার হলো তুমি এখানে এসেছো, তুমি সেরা পত্রদাতা হয়ে এসেছো, মানে এতটাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোমার পড়াশোনা কি নিয়ে?
0: আমি শ্রীরামপুর কলেজ থেকে ফিজিক্স অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্স করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
2: বাহ, বিজ্ঞান নিয়ে পড়তে পড়তে তার পাশাপাশি এত সুন্দর লেখালেখি। বাহ, খুব ভালো, খুব সুন্দর। আচ্ছা এবার আরেকটা অন্য প্রশ্ন করি তোমাকে, এই যে তুমি এতবার এসেছো, অনেক উপস্থাপক উপস্থাপিকাদের সঙ্গে তুমি অনুষ্ঠান শুনেছো, তোমার প্রিয় উপস্থাপক বা উপস্থাপিকা
1: কে? এইগুলো কি প্রশ্ন?
2: না না, এটা তো জানতে ইচ্ছা করতেই পারে, তাই না?
1: আচ্ছা বেশ বেশ বেশ, বলো শ্রেষ্ঠা।
0: আসলে এটা বলা খুব মুশকিল আমার পক্ষে,
1: বলতে হবে,
2: পলিটিক্যালি কারেক্ট অ্যানসার দেওয়া যাবে না, তোমাকে একদম সঠিক মন থেকে বলতে হবে।
0: আমি একটু বলি তাহলে, আমি যতবারই এখানে এসেছি কিংবা রেডিওতেও শুনেছি, তোমরা এত সুন্দরভাবে প্রত্যেকে অনুষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাও কিংবা অনুষ্ঠানগুলোর সঞ্চালনা করো যে প্রত্যেকে নিজের মতো করে আমার কাছে খুব প্রিয় হয়ে উঠেছো, তাই একজনের নাম বলা, নির্দিষ্টভাবে একজনের নাম বলা আমার কাছে খুব মুশকিল।
1: বুদ্ধি করে উত্তর দিয়ে দিয়েছে তোমাকে।
2: হ্যাঁ ঠিক আছে,
1: সৈকত চাইছিল যে সৈকতের নামটা বলা হোক, কিন্তু
2: নাম বলতে হবে এমন কোনো ব্যাপার নেই। তবে যাই হোক, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, ঘড়ির কাঁটা বলছে, এবার আমাদেরকে টাটা বলতে হবে।
1: একদম।
2: তো আর বেশিক্ষণ সময় নেব না, আমরা এবার আস্তে আস্তে টাটা বলি। আর তোমরা যারা রেডিও সেটের ওপার থেকে আমাদেরকে শুনছো, তোমরাও যদি ওয়াইপি পোস্ট বক্সে তোমাদের লেখা পাঠাতে চাও তাহলে কিন্তু আমাদের মেল করতে পারো, আমাদের মেল আইডি yuvavianikolkata@gmail.com, অনধিক 300 শব্দের মধ্যে।
1: একদম একদম একদম,
2: সেখানে তোমাদের লেখা পাঠিয়ে দাও।
1: হ্যাঁ, আর এছাড়াও আমাদের বলতে চাই তো রয়েছে, সেখানেও তোমরা তোমাদের লেখা কিন্তু পাঠাতে পারো। অলরেডি তোমাদেরকে এই মাসের টপিক আমরা শুনিয়ে দিয়েছি, তাহলে আজকের সময় একদমই শেষ। খুব ভালো চিঠিপত্র পড়লাম, আবার হয়তো সামনের মাসে আরও সুন্দর সুন্দর চিঠি আমরা পাব। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।
2: একদম তাই, আর অবশ্যই নিজের মুখের শুধু নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো। চলো তাহলে আজকের মতো গানে গানেই বলি টাটা। অনুপম রায়ের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী পোস্ট বক্স, উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং মৌলী সরকার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর, আসর পরিচালনা।

0: প্রমিতা মল্লিক।
1: সকলকে নমস্কার, আবার এসেছি সঙ্গীত শিক্ষার আসনে। আজকে যে গানটি শেখাবো ভেবেছি সেটি বসন্তকালের একটি গান। সে গানটি অনেকেরই নিশ্চয়ই জানা, আর যারা শুনলেও ভালো করে জানে না তারা এখন শিখে নিতে পারবে। আমি এটা সবাইকেই বলছি, স্টুডিওতে যারা আমার সঙ্গে আছেন এবং বাইরের যারা শুনছেন তাদের সকলকে বলছি যে এই গানটি আমার খুব প্রিয় এবং আমার মনে হয় আপনাদের সকলেরই বোধহয় খুব প্রিয়। এই গানটি হচ্ছে ফাল্গুনী নাটকের গান। ফাল্গুনী নাটক রবীন্দ্রনাথের একটি অত্যন্ত নাম করা, অত্যন্ত উল্লেখযোগ্য একটি রূপকধর্মী নাটক। তাতে বিশ্ব প্রকৃতি, মানব প্রকৃতি পাশাপাশি যায়। তো এই গানটি বিশ্ব প্রকৃতির একটি গান। আর এই গানের রচনাকাল হচ্ছে 24 ফেব্রুয়ারি 1915, সুরুলে, অর্থাৎ শান্তিনিকেতনের খুব কাছে। এই পর্যায় হচ্ছে প্রকৃতি এবং উপপর্যায় হলো বসন্ত। তো এই গানটিও কিন্তু দাদরা, আগের গানটি যেটা শিখিয়েছিলাম সেটি ছিল কাহারবা, এটি হচ্ছে দাদরা। আর গানটি প্রথমে একটুখানি সবাই লিখে নাও, আগেরবার যেমন লিখে নিয়েছিলে সকলে। আমি একটু বলি গানটি। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, দ্বিতীয় লাইন। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির হানব হাওয়ায়, সুরের আবির হানব হাওয়ায়, হানব হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। এই হলো স্থায়ী। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির হানব হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। চলে যাই অন্তরাতে। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জলাস। আগুন জ্বালাস কিন্তু নয়, জলাস সবাই লিখবে। রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জলাস। আমার মনের রাগ রাগিনী রাঙা হল রঙিন তানে, রয় রনুপ্রাস। আমার মনের রাগ রাগিনী রাঙা হল রঙিন তানে। এখানে যুগ্মদারি, এখানে অন্তরা শেষ হল। এবারে সঞ্চারী। দক্ষিণ হাওয়ায় কুসুম বনে, বুকের কাঁপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয়, কচি পাতার নূপুর বাজে। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের, বুকের কাঁপন থামে না যে, নীল আকাশে সোনার আলোয়, কচি পাতার নূপুর বাজে। ওরে শিরীষ, ওরে শিরীষ, মৃদু হাসির অন্তরালে, গন্ধ জালে শূন্য ঘিরিস। আবার দেখে নাও। ওরে শিরীষ, ওরে শিরীষ, মৃদু হাসির অন্তরালে, গন্ধ জালে শূন্য ঘিরিস। তোমার গন্ধ আমার কণ্ঠে, আমার হৃদয় টেনে আনে। তোমার গন্ধ আমার কণ্ঠে, আমার হৃদয় টেনে আনে। এখানেই গানটি শেষ। আমি একবার চট করে বলে দিচ্ছি, মিলিয়ে নাও। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির হানব হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। অন্তরা, ওরে পলাশ ওরে পলাশ, রাঙার

শিরীষ, মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিস। তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে। স্বরলিপিকার ইন্দিরা দেবী, শুরু করছি গানটা।

এমনিতে আকাশামায় ভরল আলোয় বলেই অন্তরায় যাবার, কিন্তু আরেকটু দু একবার তোমরা স্থায়ীটা গিয়ে নাও, তারপর আবার আমরা অন্তরায় যাব। শুরু করো। আর আরেকটা জিনিস নোটিস করেছো তো, যে ওই নাচে রাবির হাওয়ায় হানে আকাশ, এই সুরটা বদলে যাচ্ছে পরের বার, শুরুতে রে থেকে আর কি নাও।

0: আমরা এমনিতে কিন্তু গানটা শেষ করব আকাশ আমায় ভরলো আলোয়। আজকে এই অবধি গানটা ভালো লাগলো শিখতে?
1: হ্যাঁ,
0: আবার তাহলে বাকিটা শিখতে চাও তো?
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। নমস্কার সকলকে।
2: সঙ্গীত শিক্ষার আসর এখানেই শেষ হলো। পরিচালনায় প্রমিতা মল্লিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়।

শুনছিলেন নজরুল গীতি শিল্পী দেবলীনা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটু পরেই গ্রামীণ সংবাদ।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এই পদগুলির দেখভাল করবে। যে সাতটি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH 312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর ও বনগা হয়ে ঘোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। এছাড়া বিহার সীমান্ত থেকে গাজল পর্যন্ত NH 31 এবং ফরাক্কা পর্যন্ত NH 33-এর দায়িত্ব পাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL-কে। এর মধ্যে রয়েছে সেভাগ আর্মি ক্যান্টনমেন্ট থেকে কালিম্পং ও সিকিম সীমান্ত পর্যন্ত নতুন NH-10, হাসিমারা থেকে ভুটান সীমান্ত পর্যন্ত NH-317A, বাংলাদেশ সীমান্তমুখী NH-717 এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত NH-110। রাজ্যে বিকশিত ভারত জিরামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে দুটি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রচেষ্টা চলছে। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে স্বাস্থ্য দপ্তর গতকাল পর্যালোচনা বৈঠক করেছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের সুপাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফে বেঁধে দেওয়া ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালে

0: শয্যা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নদিয়ায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের তোড়জোড় শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, কাঁটাতারের বেড়া বসলে নিরাপত্তা ও চাষাবাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
1: কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে যে 45 দিনকে যে একটা বিয়ে নিয়েছে জমি অধিগ্রহণের, সেই জমিটা যদি আমরা দেওয়ার ইচ্ছুক, আমরা যদি তার কাটাটা হয়ে যায় আমাদের খুবই ভালো হয়। তার কাটার ভেতর আমার বেজায়পুর গ্রামের প্রায় লোকেরই আছে, সব ওপিটি এপিটি খুব সমস্যা হয় যাওয়া আসার। আমার নাম প্রবোধ বিশ্বাস, আমি চাষবাসী করি।
2: আমার নাম বিশ্বনাথ বিশ্বাস। কাঁটাতারটা যদি হয়ে যায় পাশেই বাংলাদেশ, একদম আমাদের ঠিক একদম এক্সট্রিম বর্ডার, যাতে বাংলাদেশের লোক আমাদের এখানে এখন পর্যন্ত মাঠে ঘাটে অত্যাচার করছে, কাঁটাতারটা হয়ে গেলে আর এই আমাদের এই সমস্যা ভুগতে হবে না। সেই জন্যই যাতে কাঁটাতারটা তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করা হোক।
0: উত্তরবঙ্গের মাটিতে এবার বিদেশি ফল রামবুটান চাষ হবার সম্ভাবনা দেখা দিয়েছে। লিচুর মতো দেখতে লাল রঙের নরম কাঁটাযুক্ত এই ফলের বাজার দর ও চাহিদা দুই আকর্ষণীয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিলিগুড়ি লাগোয়া হাতিঘিসা এলাকায় পরীক্ষামূলকভাবে রামবুটানের চাষে সাফল্য মিলেছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গ, বিহার, উত্তর পূর্ব ভারত এমনকি নেপাল ভুটানেও এই চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, রামবুটান ভিটামিন সি, আয়রন, ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল। এর বাজার দর কেজি প্রতি 1000 টাকা। পূর্ব বর্ধমানের কাটোয়ার মুল্টিগ্রামে দুষ্কৃতীদের হামলায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বছর 21-এর শাহিদ মিদ্দা স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত রাতে বাড়ির কাছে পুকুর পাড়ে দুই বন্ধুর সঙ্গে বসে থাকার সময় দুই দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে, তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। আমতার কাশমুলি গ্রামে আজ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুইয়ের বাড়িতে ভাঙচুর করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, 100 দিনের কাজের জন্য এবং আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে সেই টাকা আত্মসাৎ করেন পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ পৌঁছেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। রেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণে সাবওয়ে তৈরির জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের কৃষ্ণনগর লালগোলা সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক কর্মসূচি আজ বাতিল করা হয়েছে। সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল আগের মতোই স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলছে। মহিলাদের কন্যাশ্রী কাপ ফুটবলে গতকাল ইস্টবেঙ্গল 7-0 গোলে পুলিশ এসিকে হারিয়ে দিয়েছে। সুলঞ্জনা রাউল 2টি, সিল্কি দেবী, বিশি ওরাও, সাথী দেবনাথ, রুবিনা খাতুন, সন্ধ্যা মাইতি 1টি করে গোল করেছেন। দেড় বছর আগে নিখোঁজ হওয়া বেলু রামকৃষ্ণ মিশনের সংস্কৃতের স্নাতকোত্তর বিভাগের এক ছাত্রকে হাওড়া শ্রমজীবী হাসপাতালের সামনে থেকে উদ্ধার করল হ্যাম রেডিওর কর্মীরা। মালদার গাজলের কৃষক পরিবারের ছেলে সুসেন রাজবংশী মিশনে আসার পথে মানসিক ভারসাম্য হারায়। গতকাল শ্রমজীবী হাসপাতালের সামনের দোকানে স্থানীয় দুই যুবকের তৎপরতায় ও হ্যাম রেডিওর সহায়তায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12:50।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলায় অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টার আবহাওয়া সম্পর্কিত সতর্ক বার্তায় জানানো হয়েছে, ভারী থেকে খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 7 থেকে 20 সেন্টিমিটার। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার জেলার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: দিদি দেখ দেখ
5: হারিবদে ভাই
4: দেখা ওয়াও এটা আমার প্রিয় রং
5: সারাক্ষণ শপিং
4: আমি জানি মা এটাই তো খরচা করার বয়স তাই না
6: সেভিং করারও এটাই বয়স
7: এও জানি বাবা টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো টাকা রঙকে সুদ পাবো যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো আমি জানি তো আরবিআই এ কথা বলে
8: শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিকভাবে
9: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদিজির সংকল্প
10: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको
9: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুরু হচ্ছে গল্প দাদুর আসর আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই। আচ্ছা, তোমাদের কি গরমের ছুটি পড়ে গিয়েছে? তাহলে তো এখন দিদার মজা। গরমের ছুটির পড়াশুনো তো অবশ্যই থাকবে। আমাদের ছোটবেলায় কি বলা হতো বলো তো? গ্রীষ্মাবকাশে বাড়ির কাজ, আর এখন তোমরা বলো হোমওয়ার্ক, তাই তো? সেসব থাকবে, আর তার সাথে খেলাধুলো, গল্প গুজব, বেড়াতে যাওয়া, সেগুলোও থাকবে। আর তার উপর আজকে তো রবিবার, গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন আজ। আজকেও কিন্তু তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। এটা তো কবিপক্ষ চলছে, তোমরা জানো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, আর তারপর থেকে 15 দিন ব্যাপী কবিপক্ষ। আর সেই সময়টায় আমরা তাঁকে স্মরণ করি, মনে করি তাঁকে। তো আজকেও তোমাদের বন্ধুরা কিছু শোনাবে, তার আগে শুরুতেই চটপট কয়েকটা বিশেষ দিনের কথা একটু বলে নেওয়া যাক, কেমন? ছোট্ট বন্ধুরা, আজকে যে আমরা শুধুমাত্র একটা স্মার্টফোন হাতে থাকলেই সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারি, তার মূলে রয়েছে গোটা দুনিয়া জুড়ে টেলিকমিউনিকেশন সিস্টেম। আর পরবর্তী সময়ে তার সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারনেট ব্যবস্থা। 17ই মে অর্থাৎ আজকের দিনটি সারা পৃথিবীতে পালন করা হয় ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসেবে। ছোট্ট বন্ধুরা, আজকে যে আমরা শুধুমাত্র একটা স্মার্টফোন হাতে থাকলেই সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারি, সেই বিষয়টিকে স্মরণ করা হয়। এই দিনটি আগে 1865 সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের প্রতিষ্ঠার স্মরণে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে বা বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসাবে পরিচিত ছিল। 2006 নভেম্বরে, আজ থেকে 20 বছর আগে, তুরস্কে আয়োজিত একটি সম্মেলনে দিনটির নাম পরিবর্তন করা হয় বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা।

এবং তার সুবিধাগুলিকে সামনে রেখে এই দিনটি পালন করা হয়। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসেবে। নোট করলে তো? হ্যাঁ, খাতায় কিন্তু নোট করে রাখবে। ছোট্ট বন্ধুরা, আরও একটি বিশেষ দিনের কথা তোমাদের জানাই। প্রতি বছর 18ই মে বা তার কাছাকাছি কোনো একটি দিন পালন করা হয় ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে বা বিশ্ব জাদুঘর দিবস হিসেবে। জাদুঘর তোমরা নিশ্চয়ই চেনো, সেখানে পুরাকালের অতীত নিদর্শন সংরক্ষিত থাকে, আর সেই কর্মকাণ্ডের প্রতি সচেতনতার উদ্দেশ্যেই প্রতি বছর এই দিনটি পালন করে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম বা আইকম। আন্তর্জাতিক জাদুঘর পরিষদ বা আইকমের আহ্বানে 1977 সালে প্রথম আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়, আর তারপর থেকে এই দিনটি পালন করা হয়ে আসছে সারা পৃথিবীতে। যে সপ্তাহটা কালকের থেকে শুরু হয়ে যাচ্ছে তাতে কিন্তু আরও একটা বিশেষ দিন রয়েছে। আচ্ছা, তোমরা হয়তো খাও না, অনেকেই খাও না, অনেকে যারা একটু বড় হয়ে গিয়েছো তারা হয়তো খাও। কি খাও বলো তো? না, বাড়ির বড়রা নিশ্চয়ই সকালে ঘুম থেকে উঠে খান এক কাপ চা। এই সপ্তাহে চায়ের জন্য একটা স্পেশাল দিন রয়েছে, ইন্টারন্যাশনাল টি ডে বা আন্তর্জাতিক চা দিবস। জাতিসংঘের আহ্বানে, মানে ইউনাইটেড নেশনসের আহ্বানে সারা দুনিয়া জুড়েই পালন করা হয় এই দিনটি প্রতি বছর 21শে মে। শেন এন্টিয়ান নামে চীনের একজন শিক্ষাবিদ ও উদ্ভাবক জনপ্রিয় এই পানীয় এবং তার সঙ্গে যুক্ত কৃষক থেকে প্রস্তুতকারকদের সম্মানে এই দিনটি পালন করার প্রস্তাব দিয়েছিলেন। 2019 সালের 21শে ডিসেম্বর জাতিসংঘের একটি শাখা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা যাকে আমরা সংক্ষেপে বলি ফাও, এই দিনটি আন্তর্জাতিক চা দিবস হিসাবে পালন করায় সিলমোহর দেয়। আর পরের বছর থেকে অর্থাৎ 2020 সাল থেকে প্রতি বছর সারা পৃথিবীতে পালন করা হয় 21শে মে তারিখে ইন্টারন্যাশনাল টি ডে। বুঝলে? আমাদের দেশে তো বটেই, গোটা পৃথিবীতেই অত্যন্ত জনপ্রিয় পানীয় এই চা। যে চায়ের জন্ম চীন দেশে তো বটেই, কিন্তু গোটা পৃথিবীতেই তা ছড়িয়ে গিয়েছে বিভিন্ন স্বাদে, বিভিন্ন গন্ধে। আমাদের দার্জিলিং টি, তার কথা তো গোটা বিশ্বের মানুষ জানে, তাই না? তো সেই চায়ের জন্য এই বিশেষ দিন 21শে মে তারিখে। তাহলে তোমাদের গল্প দাদুর জন্য এক কাপ চা পাঠিও তোমরা। কেমন? গরম গরম, ধোঁয়া ওঠা হওয়া চাই কিন্তু।

তাহলে বিশেষ দিনগুলোর কথা তো বলা হলো, আর এবার তোমাদের ছোট্ট বন্ধুদের কাছে আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, ছোট্ট বন্ধুদের কাছে কিভাবে যাব বলো তো? এই যে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনের কথা বলছিলাম, 25শে বৈশাখ, আমরা কয়েকদিন আগেই সেই দিনটি ছেড়ে রেখে এসেছি, এগিয়ে এসেছি খানিকটা, আর সামনেই রয়েছে কবি কাজী নজরুলের জন্মদিনও। আর সেই দুই ভাস্বর ব্যক্তিত্ব, তাঁদের নিয়ে তোমরা কি ভাবছ সেটাই কথা বলছে তোমাদের মৌসুমী পিসি, মৌসুমী সেনগুপ্ত। তোমাদের মানে ছোটদের সঙ্গে কথা বলেছে, কি বলেছেন মৌসুমী পিসি আর কি বলেছে ছোটরা, মানে তোমাদের বন্ধুরা, সেইটা একটু শোনা যাক এখন, কেমন? চলো শুনি।

0: আজকে আমি এক জায়গায় চলে এসেছি, সেখানে কিছু ছোট বন্ধু আছে, তো তাদের সাথে আমি এবার কথা বলে নেব। কারণ কি, আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ছোটদের ভাবনায় রবীন্দ্রনাথ নজরুল। এই দুদিন আগেই রবীন্দ্র জয়ন্তী চলে গেল, আর আসছে আরেকটি প্রিয় দিন, সেটা হলো নজরুল জয়ন্তী। এই নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান। জেনে নেব তারা রবীন্দ্র জয়ন্তী কিভাবে পালন করেছে, আর নজরুল জয়ন্তীতে তারা কে কি করবে, তাদের কি পরিকল্পনা, সেটা শুনে নেব। তারপর তো তারা যেমন আমাদেরকে গান আবৃত্তি শোনায়, সেটাও শুনবো। চলো আমরা দেরি করব না, আমরা এই ছোট বন্ধুদের সাথে আলাপ করে নিই। বলো তোমার নাম কি?
1: আমার নাম পৃথা বেরা।
0: আচ্ছা পৃথা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 7 এ পড়ি।
0: আচ্ছা স্কুলের নাম কি?
1: স্কুলের নাম হলো কেন্দ্রীয় বিদ্যালয় সাঁতরাগাছি।
0: আচ্ছা পৃথা, তাহলে বলো যে আজকে 11 তারিখ, তো 9 তারিখে ছিল আমাদের রবীন্দ্র জয়ন্তী, তো এই রবীন্দ্র জয়ন্তীতে তুমি কি করেছিলে?
1: ম্যাম, আমি আমার রবীন্দ্র জয়ন্তীতে আমাদের স্কুলে নাচের প্রোগ্রাম ছিল, গানের প্রোগ্রাম ছিল, আমি দুটো জিনিসই ভাগ নিয়েছিলাম।
0: কি নাচ করেছো?
1: আমি আগুনের পরশমণিতে নাচ করেছি, আর গেয়েছি তোমার আইতবে সহচরী।
0: আইতবে সহচরী গেয়েছো? আচ্ছা, তো এই যে তোমাদের রবীন্দ্র জয়ন্তী হলো, তার মানে অনেকদিন ধরে রিহার্সাল চলছে একটা, তো পড়াশোনায় কোনো অসুবিধে হয়নি?
1: না ম্যাম, পড়াশোনায় অসুবিধা হয়নি, কেন কি আমরা নাচের সাথে সাথে ম্যামেরা আমাদেরকে হেল্প করেছে। ম্যামেরা ফটো তুলে আমাদেরকে গ্রুপে সেন্ড করে, যাতে আমরা লিখতে পারি।
0: আচ্ছা আচ্ছা, মানে যে ক্লাসগুলো অফ যাচ্ছে সেগুলো তোমাদেরকে শেয়ার করে দেওয়া হতো, যেন তোমাদের কোনো অসুবিধা না হয়, তাই তো?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা, মানে একটা প্রস্তুতি চলছে, তারপরে তো শুরু হলো রবীন্দ্র জয়ন্তী, তো কেমন সাড়া পেয়েছো?
1: ম্যাম খুব ভালো, আমরা খুব আনন্দ করে করেছি।
0: বেশ, আর আবার কিছুদিন বাদে নজরুল জয়ন্তী আসছে, তো কোথাও কি অংশগ্রহণ করবে?
1: হ্যাঁ ম্যাম।
0: কোথায় করবে?
1: ম্যাম আমাদেরকে ম্যাম নাচ তোলাচ্ছে শুকনো পাতায়, আমি এখন ওই নাচটাতে রিহার্সাল করছি। আমরা একটা গ্রুপে ডান্স করবো, সোনারপুরে ডান্স কম্পিটিশনটা হবে।
0: আর কোথাও কিছু করছো?
1: আর স্কুলে তো মানে সব জিনিসই হয়, তো নজরুল জয়ন্তীতে প্রথমে হচ্ছিল না, আমরা সবাই রিকোয়েস্ট করার সাথে সাথে তো প্রিন্সিপাল স্যার করাচ্ছে।
0: বেশ ঠিক আছে, তাহলে পৃথা তুমি বলো আজকে আমাদের ছোট বন্ধুদের জন্য কি উপহার দেবে তুমি?
1: ম্যাম আমি একটা গান শোনাবো।
0: কি গান শোনাবে?
1: আজকে আমি একটা নজরুল গীতি করব।
0: চলো ছোট বন্ধুরা, আমরা পৃথার এই নজরুল গীতি শুনে নিই।

0: আমরা পৃথার নজরুল গীতি শুনে নিলাম, খুব ভালো লাগলো। পৃথা, পৃথার পাশেই আরেক বন্ধু বসে রয়েছে, চলো আমরা তার সাথে একটু আলাপ করে নিই, তারপরে শুনে নেব তার কথা। বলো, তোমার নাম কি?
1: আমার নাম অনুষ্কা সাহা।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো অনুষ্কা?
1: আমি ক্লাস 7-এ পড়ি।
0: আচ্ছা, বলো তাহলে, যে কিছুদিন আগেই তো গেল আমাদের রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তীটা তুমি কিভাবে পালন করেছিলে?
1: আমি যেখানে আবৃত্তি শিখি সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জনের স্বপ্নভঙ্গ কবিতাটি প্রথমে একটা স্টুডিওতে অডিও রেকর্ডিং করেছি, তারপর রানাঘাটে একটা পার্কে ভিডিও রেকর্ডিং করেছি, খুব সুন্দর পরিবেশে নদীর ধারে।
0: এইভাবেই তার মানে রবীন্দ্র জয়ন্তীতে পালন করলে?
1: হ্যাঁ,
0: আসছে 11ই জ্যৈষ্ঠ, তাই তো? 11ই জ্যৈষ্ঠ হলো নজরুল ইসলামের জন্মদিন, তো ওই দিন তুমি কি করবে?
1: ইতিমধ্যে নজরুল জন্ম জয়ন্তীর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ওই দিন রানাঘাট নজরুল মঞ্চের সামনে আমাদের অনুষ্ঠান হবে, সেখানে নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানও করব, আবার আবৃত্তিও করব।
0: তাহলে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ছোটদের চোখে রবীন্দ্র নজরুল। তো তাহলে তুমি কি শোনাবে বলো আজকে?
1: হ্যাঁ, আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের জন্মান্তর কবিতাটি শোনাবো।
0: বেশ, শুরু করো।
1: আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক, আমি নাই বা গেলাম বিলাস নাই বা পেলাম রাজার খিলাস, যদি পর জন্মে পাইরে হতে ডোজে রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, ওরে বিহার হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধিমন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যার মাছের পথে ভেনু চলে উড়িয়ে গোখুল রেনু, হ্যার আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে, ওরে বিহার হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে শামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দির কূলে, ঘাটে গোপাঙ্গনা ডরে চাপে খেয়া তরীর পরে, হ্যার কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে শালন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুল রাশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ভি।

0: মিলে করব মেলা, নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে, নবযুগের চালক আমি জ্বালাবো না আধার দেশে, সুশোভ্যতার আলোক যদি ননী ছানার গায়ে, কোথাও অশোক নিপের ছায়ে আমি কোন জন্মে তারি হতে, ব্রজের গোপবালক তবে চাইলাম হতে, নববঙ্গে নবযুগের চালক।
1: আমরা অনুষ্কা সাহার কাছ থেকে শুনে নিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। খুব ভালো হয়েছে, মন ছুঁয়ে গেছে। আমি জানি আমাদের দূরের শ্রোতা বন্ধুদেরও ভীষণ ভালো লেগেছে আজ আমাদের এই অনুষ্কার আবৃত্তি। চলো, অনুষ্কার পাশে আরেক বন্ধু বসে রয়েছে, সে আমাদের কি উপহার দেয় দেখে নি। বলো তোমার নাম কি?
2: আমার নাম অনামিত্র বোধক।
1: আচ্ছা, অনামিত্র, বাহ খুব ভালো নাম। আচ্ছা অনামিত্র, তুমি কোন স্কুলে পড়ো?
2: আমি ডন বস্কো স্কুল পার্ক সার্কাসে পড়ি।
1: আচ্ছা অনামিত্র, তোমার পাশের বন্ধুর কাছ থেকে শুনে নিলে যে কিভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করলো তারা, আর কিভাবে তারা নজরুল জয়ন্তী পালন করবে। এবার তুমি বলো, তুমি কি কি করেছো রবীন্দ্র জয়ন্তীতে?
2: আমাদের স্কুলে ফাংশন হয়েছিল, যেখানে নাটক হয়েছিল, গান হয়েছিল আর নাচও হয়েছিল। আমি তিনটে গান গেয়েছি।
1: তিনটে গান গেয়েছো? কি কি গান গেয়েছো তুমি?
2: ফুলে ফুলে ঢলে ঢলে, একলা চল রে আর পাগলা হাওয়া।
1: বাবা বাবা, তোমার সাথে কি আরো কেউ গান গিয়েছে নাকি তুমি একাই গিয়েছো?
2: সবাই মিলে গিয়েছি।
1: আচ্ছা, আর কতদিন ধরে তোমরা রিহার্সাল করেছো এর জন্য?
2: এক মাস ধরে।
1: এক মাস ধরে, ভারী মজা হতো তখন না?
2: হ্যাঁ না।
1: আচ্ছা, আর নজরুল জয়ন্তীতে তুমি কি করবে?
2: নজরুল জয়ন্তীতে আবার স্কুলে ফাংশন হবে।
1: আচ্ছা,
2: সেখানে আবার আমি গান গাইবো, নাচও হবে আর নাটকও হবে।
1: আচ্ছা, সেখানে তুমি নাটকে অংশগ্রহণ করবে নাকি গানে করবে?
2: আমি গানে করব।
1: আচ্ছা, কি গান করবে?
2: আমি প্রজাপতি প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা গাইব।
1: আচ্ছা, এবার বলো যে আজকে তুমি আমাদেরকে কি শোনাবে?
2: আজকে আমি তোমাদেরকে দূর দ্বীপবাসিনী শোনাবো।
1: বেশ, তাহলে চলো আমরা এবার অনামিত্রের এই গানটি শুনে নি। রবীন্দ্র জয়ন্তীতে সে কিন্তু তিন তিনটে গান সকলকে শুনিয়ে দিয়েছে, আমাদেরকে আজকে দূর দ্বীপবাসিনী শোনাবে। চলো আমরা অনামিত্রের গান শুনে নি।

0: আমরা অনামিত্রের গান শুনে নিলাম, দুর্দীপবাসিনী, খুব ভালো হয়েছে অনামিত্র। এরপর আমরা অনামিত্রর পাশেই আরেক ছোট বন্ধু বসে রয়েছে, তার সাথে কথা বলে নি।
1: বলো তোমার নাম কি?

0: আমার নাম সৃজন কর্মকার,
1: আচ্ছা, সৃজন তুমি কোন ক্লাসে পড়ো?
0: আমি ক্লাস 7-এ পড়ি।
1: বেশ, তাহলে আমাদের 3 জন বন্ধু আছে ক্লাস 7-এ। বেশ ভালো কথা। সৃজন, বলো এবার যে রবীন্দ্র জয়ন্তীতে তুমি কি করলে?
0: প্রতি বছরই আমি 25শে বৈশাখ পালন করি, এবছরও করেছি। আবৃত্তি চর্চা আমার শখ, তাই আমি আমার আবৃত্তির ভিডিও রেকর্ডিং করে বাবা মায়ের সাহায্যে তাদের ফেসবুকে আপলোড করি। বিদ্যালয়ে গরমের ছুটি চলার জন্য 25শে বৈশাখ বা নজরুল জয়ন্তী ওই দিনে পালন করা না হলেও অন্যদিন পালিত হয়, আমি সেখানেও অংশগ্রহণ করি। পাড়ায় বা স্থানীয় ক্লাবে আমি রবীন্দ্র নজরুল আবৃত্তি করি।
1: বেশ, এবার কি করছো? রবীন্দ্র জয়ন্তী তো হয়ে গেল, তো এবার নজরুল জয়ন্তীতে কি করছো? কোন আবৃত্তিটা করছো?
0: আমি নজরুল জয়ন্তীতে কুলি মজুর আবৃত্তিটা করছি।
1: বেশ, আজকে আমাদের কি শোনাবে?
0: আজকে কুলি মজুর শোনাবো।
1: শুরু করে দাও তাহলে।
0: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের কবিতা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা, তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে বেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালাই, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতার আসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারই পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখে খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঠুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোন এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান।
2: ছোটদের ভাবনায় রবীন্দ্র নজরুল, তোমাদের বন্ধুদের সঙ্গে কথা বললেন মৌসুমী সেনগুপ্ত।

0: হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মা সেই ফুলের সাজি বয়ে, পূজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে, জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে।
1: বাহ, এরপর কি আসছো?
2: আমার নাম পূজা দাস, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
1: বিজ্ঞ, বেশ।
2: খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ। আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ে, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরে। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলে খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পড়া কেমন তরো। আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকে, তোমার খুকি খিল খিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকে তে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ।
1: বেশ, এরপরে কে আসছো আবৃত্তির আসরে?
3: আমার নাম রিফাত সর্দার, আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচোর কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
1: শোনো।
3: বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো খুশি একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম।

হকল গলে ঢুকি গে বোসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নাম ইনিছা। কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যাই রে ভুলা, মালির ওই পিটনিগুলা কি বলিস ফের হপ্তা।

0: দেখনা হে থা, দেখনা হো থা, খোঁজ না নিচে গিয়ে, কই কই কই, কোথায় গেল, টেবিল টানো, ডেস্কো ঠেলো, ঘর দোর সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে মিছে কুঁজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা জোরে পর্দা খিচে, বিছনা দেখে ঝেড়ে, লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে, ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেড়ে মেড়ে, বলেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল ফাঁকি, দেখছি আমি এসে, যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে অমনি খসে, চশমা পড়ে তক্ত পোষে, সবাই ওঠে হেসে।
1: সমুদ্র মাইতি শোনালো, তারপর কি আসছো?
2: আমি কবি সুকুমার রায়ের লেখা গোফ চুরি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
1: ঋষভ সর্দার,
2: হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে দে তুলিশ, ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি, গোফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি, সবাই তারে বুঝিয়ে বলেন, সামনে ধরে আয়না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না, রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকেই চিনি, নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা, এ গোফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই, ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন দিকে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়, আফিসের ওই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোফজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর, ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি, গোফকে বলে তোমার আমার, গোফ কি কারোর কেনা, গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা।
1: বেশ, এরপরে কি আসছো?
3: আমার নাম অনুভব চৌধুরী, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যমা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
1: শোনো,
3: আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গায়েতে তুমি পাড়ের গায়ে, এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই, হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে, তুমি ভাবতে চেনার মতো চিনি নে তো তবু, তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই আমি তোমার অবু, ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কে বল, কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার, সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতেম নিজে, আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার, মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাত, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে দিনে।

0: রাত্রেবেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতি। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মারাজি, ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসত ক্ষান্ত বুড়ি। উঠত তারা সাত ভাইতে ডাকত শিয়াল ধানের খেতে, উড়োছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে, ধরা পড়ত মায়ের ওপার অবুর পারের কাছে।
1: বাহ, এরপর কি শুনবো, কে শোনাবে?
2: আমার নাম পূজা দাস। আমি সুকুমার রায়ের লেখা হাতুড়ি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
1: শোনো।
2: একবার দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত, কয়েছেন গুরু মোর শোনো শোনো বৎস, কাগজের রোগী কেটে আগে করো মৎস। উৎসাহে কিনা হয় কিনা হয় চেষ্টায়, অভ্যাসে চটপট হাত পাকে শেষটায়, খেটে ফুটে জল হলো শরীরের রক্ত, শিখে দেখে বিদ্যেটা নয় কিছু শক্ত, কাটা ছেঁড়া ঠুকঠাক কত দেখো যন্ত্র, ভেঙে চুরে জুড়ে দেই তারও জানি মন্ত্র, চোখ বুঝে চটপট বড় বড় মূর্তি, যত কাটি ঘ্যাস ঘ্যাস তত বাড়ে ফুর্তি, ঠ্যাং কাটা গলা কাটা কত কাটা হস্ত, শিরিষের আঠা দিয়ে জুড়ে দেই চোস্ত, এইবারে বলি তাই রোগী চাই জ্যান্ত, ওরে ভোলা গোটা ছয় রোগী ধরে আনত, গেঁটে বাতে ভুগে মরে ও পাড়ার নন্দী, কিছুতেই সারাবে না এই তার ফন্দি, একদিন এনে তারে এইখানে ভুলিয়ে গেঁটে বাত ঘেঁটে ঘুঁটে সব দেব ঘুলিয়ে, কার কানে কটকট কার নাকে সর্দি, এসো এসো ভয় কিসে আমি আছি বদ্দি, শুয়ে কেরে ঠ্যাং ভাঙা ধরে আন এখানে, স্ক্রু দিয়ে এঁটে দেব কিরকম দেখেনে, গাল ফোলা কাঁদো কেন দাঁতে বুঝি বেদনা, এসো এসো ঠুকে দেই আর মিছে কেঁদো না, ওই পাশে গোটা দুই ওই এই পাশে তিনটে, দাঁতগুলো টেনে দেখি কোথা গেল চিমটে, ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু, মোর কাছে ভেদ নাই কলেরা কি ডেঙ্গু, কালা জ্বর পালা জ্বর পুরনো কি টাটকা, হাতুড়ির এক ঘায়ে একেবারে আটকা।
1: বেশ, এবারে কে আসছো?
3: আমার নাম আহির মুখার্জি। আজ আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা বুঝিয়ে বলা।
1: শোনো।
3: ও শ্যামা দাস, আয় তো দেখি বস তো দেখি একেনে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে, জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালাকি, এই যে বাবা চেঁচাচ্ছিলে শুনতে পাইনি কালা কি, মামার ব্যামো বদ্যি রাখবি ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে, আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো, কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে, কি বলছিলাম পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে, ভুলিস নি তো বেশ করেছিস, আবার শুনলে খেতি কি, বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নে যে এদিকে, বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই, আজকালের এই ছোকরাগুলোর তর সয় না কিছুতেই, আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে, তুই থাকতে মুটের বোঝা, বইতে যাব আমি। সাবধানে আন, ধরছি, দাঁড়া। সেই আমাকেই ঘামালি, এই খেয়েছে, কোনাক কেলে শব্দ কষ্টা নামালি, ঢের হয়েছে, আয় দেখি তুই, বস তো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকরে। অর্থাৎ কি না এই মনে কর, রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি, আকাশ পানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই, এসব শুধু আবোলতাবোল বকুনি, বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই, মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে, যায় কে দিবা কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। ও শ্যামাদাস, উঠলি কেন, কে বল যে চাস পালাতে, না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে, তক্ত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডন পিটেদের কন মুলে দি পেঁচিয়ে।
1: বেশ, এইবারে কি আসছো?
4: আমার নাম ধৃতি মণ্ডল, আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল।
1: বলো।
4: গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল, গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল, রেগে মেগে বলেন বাঁদর নাম দিন তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকি যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু, হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শুধায় এ কি, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু, নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু, কোলের পরে বসিয়ে দাদা বলেন কানি কানি, গুরুমশাই গাল দিয়েছে বুঝিস নে তার মানে, রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেন সোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে, আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে, বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে, মাকাল আমি, বলে রাখাল দু হাত তুলে নাচে, দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়, খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়।
1: বেশ, আমাদের ছোট্ট বন্ধুদের আবৃত্তির আসর শুনতে শুনতে কিন্তু আজকের মতো আসর শেষ করার সময় এসে গেল, মানে গল্প দাদুর আসর শেষ করার সময়। এবার বিদায় নিতে হবে তোমাদের গল্প দাদুকে, আবার দেখা হবে পরের রবিবার, কথা হবে তোমাদের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো হয়ে থেকো, পড়াশোনা করো, খেলাধুলা গান বাজনা সবই করো, আর মা বাবার কথা শুনো, কেমন? আজকের মতো তাহলে আসি, ভালো থাকো সবাই, তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

গল্প দাদুর আসর এখানেই শেষ হল। আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই খবর।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা ও আবাসন গণনার ফিল পর্যায়ের কাজ চলেছে। আইপিএল ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনে দুদিনের সফরে গোথেনবার্গে পৌঁছবেন। তার এই সফরের ফলে নতুন দিল্লি ও স্টকহোমের মধ্যে গভীরতর মৈত্রীর পথে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এই আলোচনার মূল লক্ষ্য হবে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তি, স্টার্টআপ, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রের অন্বেষণ করা। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে যৌথভাবে দুই প্রধানমন্ত্রী ইউরোপের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতাদের মঞ্চ ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। এর আগে নেদারল্যান্ডসের হেগেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের মধ্যে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার পর ভারত ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নত করতে সক্ষম হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রের উল্লেখযোগ্য অগ্রগতি। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসাবেও অভিহিত করেন।
1: হম নেদারল্যান্ড কো ভারত কে সবসে মহত্বপূর্ণ পার্টনার মে সে মানতে হ্যায়। নেদারল্যান্ড ভারত কে টপ ফাইভ ইনভেস্টার্স মে সে এক হ্যায়। हमारे हिस्टोरिकल कल्चर और पीपल टू पीपल टाइज भी बहुत गहरे हैं। डेमोक्रेटिक वैल्यूज, मार्केट इकोनॉमी और रिस्पॉन्सिबल बिहेवियर ये हमारी साझी सोच का हिस्सा है। हमें नीदरलैंड की एक्सपर्टीज और भारत की स्पीड और स्केल को हर क्षेत्र में जोड़ना चाहिए।
0: ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের

স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওম্যানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রীহরি সেই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানান, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই বিধিনিষেধের আওতায় রূপা এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ ESI মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যে এই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায় জানিয়েছে। এই রায় ঠিক একদিন পরেই ESI তাদের এই সিদ্ধান্ত জানালো। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা ও আবাসিক গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসাবে এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। আজ সকালে মধ্যপ্রদেশের রাতলামে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 1-2-4-3-1 থিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লেগে যায়। কোটা ডিভিশনের লুনি, রিছা এবং বিক্রমগণ অ্যালোট স্টেশনের মাঝখানে ভোর 5:20 নাগাদ এই ঘটনা ঘটে। রাতলাম রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক মুকেশ কুমার জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কোচটিতে থাকা সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে আরব সাগরের কিছু অংশ, বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। IMD পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের 26 তারিখে মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিদর্ভ অঞ্চলে আগামীকাল তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। নেপালি পর্বতারোহী কামি রীতা শেরপা 32 বারের মতন মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। 56 বছর বয়সে এই পর্বতারোহী বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গটি সর্বাধিকবার আরোহণের ক্ষেত্রে নিজের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছেন। নেপালের কোশী প্রদেশের সোলুখুম্বু জেলার জন্মগ্রহণকারী কারি রীতা 1992 সালে তাঁর পর্বতারোহণ জীবন শুরু করেন এবং 1994 সালে প্রথমবার এভারেস্ট আরোহণ করেন। উল্লেখ্য, গত বছরে 27 মে তিনি তাঁর 31তম আরোহণ সম্পন্ন করেছিলেন। IPL-এ আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 2:30। সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল আজ ISL ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 6:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে

নিয়ে আলোচনা করবেন, উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ জারি করেছে। কেন্দ্র 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ চলেছে। আইপিএল ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। অন্য ম্যাপে দিল্লির অরুণ জ্যোতি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক বসছে। চলতি বছরের জুলাই মাসে রাজ্যে চালু হতে চলেছে বিকশিত ভারত জি রামজি প্রকল্প। রাজ্য সরকার জনসাধারণের জন্য ভর্তুকি মূল্যে মা ক্যান্টিনে সপ্তাহে দুই দিন মাছ ভাত চালু করার পরিকল্পনা নিয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমে অস্বস্তিকর আবহাওয়া। সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল FC আজ মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য BSFকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ BSFএর অন্যান্য আধিকারিকেরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, CBSE, ICSE পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার কথা। বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক চিকিৎসক ইন্দ্রনীল খাঁ আজ বিদ্যাসাগর হাসপাতাল পরিদর্শন করে সেখানকার পরিকাঠামো নিয়ে সুপারের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান, এটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল হিসেবে তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। এদিকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের সুপার ও অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর আরজিকর সহ কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ পরিদর্শন করেন এবং সুপারদের সঙ্গে কথা বলেন। রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এই পথগুলির দেখভাল করবে। জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরামজি প্রকল্প। কেন্দ্র সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের একটি প্রতিবেদন।
1: আগের সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এরাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রামজি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে 125 দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতোমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্য

0: কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিগত সরকারের আমলে এই প্রকল্পে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেখানে স্বচ্ছতা আনতেই এবার কড়া অবস্থান নিচ্ছে প্রশাসন। প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা, এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: নবম দশম শ্রেণীতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE। এক নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ভাষাগুলিকে R1, R2 এবং R3 হিসেবে চিহ্নিত করা হয়েছে। R1, R2 বিভাগে দুটি ভারতীয় ভাষা পড়ানো হবে, R3 বিভাগে যে কোনো বিদেশি ভাষা বেছে নেওয়া যাবে। 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে CAA-তে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্যের ডিজিটাল পরিকাঠামো মজবুত করা এবং টেলিকম ব্যবস্থার বিস্তারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গ্রামীণ এলাকায় ভারত নেট প্রকল্পের গতি বাড়াতে কেন্দ্র সরকারের টেলিকমিউনিকেশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে রাস্তা বা সরকারি জমির ওপর দিয়ে অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র মিলবে। এই প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে রাজ্যের গ্রামীণ এলাকার শিক্ষা, টেলিমেডিসিন, ই গভর্নেন্স এবং কুটির ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্য সরকার জনসাধারণের জন্য ভর্তুকি মূল্যে মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন মাছ ভাত চালু করার পরিকল্পনা নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, বাকি 5 দিন ডিম ভাত ছাড়াও তরকারি দেওয়া হবে। পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবারের মান বাড়ানোর উপরে জোর দেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন। আগামী দিনে এই প্রকল্পের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে বলেও তিনি জানান। উল্লেখ্য, রাজ্যে 300 বেশি মা ক্যান্টিন থেকে প্রতিদিন 5 টাকায় ডিম ভাত ডাল খাওয়ানো হয়। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আইনি সাহায্য দিতে দলবিশেষ কমিটি তৈরি করেছে। গতকাল কালীঘাটে দলের আইনজীবী নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন দলনেত্রী মমতা ব্যানার্জী। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অশোক দেব, বৈশ্যনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। শিয়ালদার পর হাওড়া স্টেশন চত্বরকেও অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। হাওড়া স্টেশনের বাইরের ফুটপাতে প্রায় 150টি অবৈধ দোকানকে সরিয়ে দিয়েছে প্রশাসন। তাদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনে বেআইনি দখল নিয়ে ক্ষোভ ছিল নিত্যযাত্রীদের মধ্যে। হাওড়ার আমতার কাশমুলি গ্রামে আজ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুইয়ের বাড়িতে ভাঙচুর করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, 100 দিনের কাজের জন্য এবং আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে সেই টাকা আত্মসাৎ করেন পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ পৌঁছেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার মুল্টিগ্রামে দুষ্কৃতীদের হামলায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বছর 21-এর শাহিদ মিদ্দা স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গতরাতে বাড়ির কাছে পুকুর পাড়ে দুই বন্ধুর সঙ্গে বসে থাকার সময় দুই দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠায়। তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোলে গতকাল বিকেলে মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গুরুতর আহত আরও একজন। জানা গেছে, গতকাল বিকেলে বার্নপুরের রিভার সাইড স্কুল সংলগ্ন মাঠে ছাত্ররা ফুটবল খেলছিল, সে সময় বাজ পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেখ ফিরোজের মৃত্যু হয়। বিবেক ঘোষ নামে আহত ছাত্রটির এখনও চিকিৎসা চলছে। গতকাল হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালু করার কাজের জন্য আজ বেশ কিছুটা অংশে ট্রাফিক ব্লক থাকছে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে। পশ্চিমের জেলাগুলিতেও বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর।

0: মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আজ ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। একটি প্রতিবেদন,
1: ISL ডার্বিতে আজ এগিয়ে থেকেই শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই প্রথম লীগ তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে রেখে মাঠে নামবে ইস্ট বেঙ্গল। টুর্নামেন্টে দু দলের শেষ কয়েকটি ম্যাচ যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে দলগত শক্তিতে এগিয়ে ইস্ট বেঙ্গল। নিজেদের শেষ দুটি ম্যাচ ড্র করায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে সবুজ মেরুন দল। দু দলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে অস্কার বুজোর দল। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন মাঝমাঠের নিয়ন্ত্রণ করবে কোন দল তার উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মোহনবাগানের কোচ সেরজিও লোবেরো বলেছেন এই ধরনের স্নায়ুচাপের ম্যাচ জেতাই যে কোনো কোচের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুজো বলেছেন ড্র করার মানসিকতা নয়, গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে 90 মিনিটে মাঠের লড়াইয়ে হারানো তার লক্ষ্য। আজকের মহারণে যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটাই এগিয়ে থাকবে। রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের পর ISL এর ট্রফি জয়ের ভাগ্যেও কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা সময়ে তার উত্তর দেবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক বসছে। চলতি বছরের জুলাই মাসে রাজ্যে চালু হতে চলেছে বিকশিত ভারত জি রামজি প্রকল্প। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
4: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, RBI এ কথা বলে।
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সুপ্রীতি ঘোষ।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা যাবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এসি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট এর মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত এই শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতি

ব্যক্তিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুরোধের আসর। অনুরোধের আসরে আজ আধুনিক গান শুনবেন। প্রথম গানটি শিপ্রা বসুর কণ্ঠে। অনুরোধ করেছেন ধীরেন বসাক, অখিল বসাক, সনত বসাক, কৃষ্ণ প্রামাণিক, ফুলিয়া চটকাতলা, নদিয়া থেকে। শিল্পী শিপ্রা বসু।

এবারের গানটি শিল্পী মান্না দে, অনুরোধ করেছেন মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে, শিল্পী মান্না দে।

পরের গানটি শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। গানটির জন্য অনুরোধ করেছেন কালীপ্রসন্ন সাউ, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: আর দেব।
1: অনিরুদ্ধের আসরের এরপর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। গানটির জন্য অনুরোধ করেছেন সত্যদর্শন দত্ত, বর্ধমান গোলাহাট, গোলাহাট বর্ধমান থেকে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: অনুরোধের আসর আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বাবা, 3000 দাও।
2: কেন বাবা?
1: আমার পকেট মানি।
2: আরে, এখন তো শুধু 2000ই ক্যাশ আছে।
1: ওহো বাবা, বুলেট ট্রেনের যোগে গরুর গাড়ি চালাচ্ছ? ডিজিটাল পেমেন্ট চালাও। হ্যাঁ না, হ্যাঁ, সোজা UPI দিয়ে পেমেন্ট করো, ইটস ইজি।
2: আরে বাহ, আমাকেও শিখিয়ে দে, তোর 1000 নিয়ে নে।
1: তোমার মোবাইলটা দাও।
2: নে নে। ভারত ডিজিটাল পেমেন্ট করে
3: এখন সব লেনদেনই সহজ একেবারে।
4: This is Akashwani. Here comes the mid-weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Island. Hailstorm occurred at one or two places over Odisha and also over Vijayarampur. Southwesterly direction of maximum speed reaching up to 60 km per hour from 7:20 to 7:22 Indian Standard Time. Very light to moderate rainfall occurred over Subhimalayan West Bengal and also over Sikkim. Light rainfall occurred over one or two places in Odisha and also Andaman and Nicobar Island, one or two places in Gangetic West Bengal, also over Odisha, Andaman and Nicobar Island, Uttar Dinajpur District of Samar, West Bengal, Jharkhand and Bihar. Chief amount of rainfall received by the 1-2 cm, Mankar 1 cm, Asansol 1 cm, Mograhat in Jalpaiguri 7 cm, Mandira Dam 6 cm and Bambra 3 cm each. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thundershower to be over Darjeeling, Kalimpong, Jalpaiguri, Alipurduar, Kuchbihar, District of Samar, West Bengal, Andaman and Nicobar Island, light to moderate rain or snow over Sikkim, light to moderate rain also over Subhimalayan West Bengal, Birbhum, Murshidabad, Nadia, District of East Bardhaman, West Bardhaman, Hooghly, Purulia, Bakura, District of Gangetic West Bengal, light rain to be over Gangetic West Bengal, Bihar and Jharkhand. Weather warning for the next 48 hours, heavy to heavy rainfall for about 7 to 20 cm to be over Andaman and Nicobar Island, Jalpaiguri, Alipurduar, heavy rainfall for about 7 to 11 cm over Sikkim, Darjeeling, Kalimpong, Kuchbihar, District of Samar and West Bengal, thunderstorm with gusty wind reaching up to 50 to 60 km/h over Andaman and Nicobar Island and also over 40 to 50 km/h over Bihar, Jharkhand, Odisha and Subhimalayan West Bengal, Birbhum, Murshidabad, Nadia districts as well as West Bardhaman, Hooghly, Purulia, Bakura, District of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind reaching up to 30 to 40 km with lightning that to take place over Gangetic West Bengal and also over Sikkim. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours, partly cloudy sky, thunderstorm with light rain or thunder shower in the evening or afternoon, maximum temperature to be around 36 degrees Celsius and minimum to be around 26 degrees Celsius respectively. There's no weather warning for the fishermen of West Bengal coast, whereas for the fishermen of Andaman and Nicobar coast, speed reaching to 40 to 50 km/h, occasionally gusting to 60 km/h, likely to prevail along and offshores of Andaman and Nicobar coast from 17th of May 2026 to 21st of May 2026. Fishermen are advised not to venture into the sea of Andaman and Nicobar coast. You were listening to the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands.
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় জানানো হচ্ছে যে ওড়িশার দু একটি জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, ঝড় বয়ে গেছে দক্ষিণ পশ্চিম দিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে ঘণ্টায় প্রায় 60 কিলোমিটার বেগে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে সিকিমের দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে ওড়িশার দু একটি জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে বিহার, উড়িষ্যা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে এবং উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গার উপর দিয়ে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতলে বিহারের ডেহেরিতে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কালিম্পং এবং টাডংয়ে 24.8 ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য অঞ্চলে টাডং এবং কালিম্পংয়ে 24.8 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে বর্ধমানে 2 সেন্টিমিটার, মানকড়ে 1 সেন্টিমিটার, বার্নপুরে 1 সেন্টিমিটার, আসানসোল 1 সেন্টিমিটার, বালুরঘাট 8 সেন্টিমিটার, নাগরকাটা 6 সেন্টিমিটার, ঝালং 4 সেন্টিমিটার, মায়াবন্দর 5 সেন্টিমিটার, বৈসা 1 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির অনেক জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিকিমের অনেক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির কোনো কোনো জায়গায়। আগামী দুদিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলির কোনো কোনো অঞ্চলে। ভারী বর্ষণ হতে পারে সিকিম এর দু একটি জায়গায় এবং দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় প্রায় 50-60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে দু একটি জায়গার ওপর দিয়ে এবং বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই জেলাগুলির কোনো কোনো জায়গার উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির কোনো কোনো জায়গার ওপর দিয়ে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বিকেল অথবা সন্ধ্যের দিকে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। জানিয়ে দিলাম আজকের মধ্যাহ্নকালীন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

এখন আপনাদের জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই আড়াইটে শুনবেন নাটক সময় মতো, রচনা অনির্বাণ মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন। এ সপ্তাহের খেলোয়াড় উপস্থাপনায় মিতুল সাহা। সাড়ে পাঁচটায় যুববাণীর অনুষ্ঠান, যুববাণীর কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। ছটা বেজে পাঁচ মিনিটে রয়েছে সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগান, শিল্পী চূড়ামণি মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এ বিষয়ে সাক্ষাৎকারে বাবুরাম হেমব্রম। এরপরে রয়েছে লোকসঙ্গীত। ছটা বেজে চল্লিশ মিনিটে যাত্রানুষ্ঠান, জননী শারদামণি, রচনা অনুপম চক্রবর্তী, পরিবেশনায় শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির। সাড়ে সাতটায় সমীক্ষা, রাত আটটায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। সাড়ে আটটায় নানা রঙের গান, আটটা বেজে পঞ্চান্ন মিনিটে এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত, সুরের গুরু সমবেত কণ্ঠে। রাত নটায় নাটক দেনা পাওনা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্য রূপান্তর অগ্নিমিত্র, প্রযোজনা সমরেশ ঘোষ। রাত দশটায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায়, শুনবেন বাঁশি শিল্পী বিবেক সোনার। আকাশবাণী মুম্বাই কেন্দ্রের নিবেদন। এগারোটায় পুরাতনী গান, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়। এগারোটা বেজে দশ মিনিটে বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আজকের নাটক সময় মতো, রচনা অনির্বাণ মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। নাটক সময় মতো।
1: সুকুমার দা, আপনি কি জ্যোতিষ জানেন নাকি?
2: কেন বলো তো তরুণ, হঠাৎ জ্যোতিষের কথা জিজ্ঞাসা করছো? দেখো, এতগুলো বছর তো হলো হ্যাঁ আমার সঙ্গে কাজ করলে, তুমি কখনো দেখেছো কি আমাকে এই যে তাবিজ কবজ শেকড় রত্ন আংটি টাংটি পরে বসে থাকতে দেখেছো কখনো?
1: না,
2: অল বোগাস।
1: জিজ্ঞাসা করলাম কারণ আপনিও ভলেন্টারি রিটায়ারমেন্ট নিলেন আর আমাদের কোম্পানিও বন্ধ হয়ে গেল। এখন যে আমাদের কি হবে, আবার খুলবে বলছে ঠিকই, কিন্তু ওই বিদেশি কোম্পানি, বিদেশি মালিক, তাদের মর্জি কাকে রাখবে কাকে রাখবে না।
2: দেখো, রিসেশনের জন্য যখন আমাদের কোম্পানি বিদেশ থেকে বেশ কিছু ভারতীয়কে ছাঁটাই করে, সেদিনই আমি ঠিক করেছিলাম ভলান্টারি রিটায়ারমেন্ট নেব। অনেকেই বারণ করেছিল আমাকে, এই তো আমার ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার প্রতাপ আমাকে বলেছিল যে কি করবেন দাদা এখন রিটায়ার করে, আর তো মাত্র দুটো বছর, দেখতে দেখতেই কেটে যাবে। তোমার মনে আছে নিশ্চয়ই,
1: মনোরঞ্জন দাও বলেছিলেন যে ছেলে বৌমার সংসার, সারাদিন কি করবে, বোর হয়ে যাবে, তো শুধু বাজার দোকান করতে হবে আর নাতি নাতনি সামলাতে হবে।
2: বরুণ, তখন তুমিও ওনাকে সাপোর্ট করে কিন্তু বলেছিলে যে মনোরঞ্জন দা কথাটা ভুল বলেননি, সত্যি বেবিসিটার হয়ে যাবেন তুমি বলেছিলে।
1: হ্যাঁ,
2: তার চেয়ে এই দুটো বছর আমাদের সঙ্গেই কাটিয়ে যান।
1: আরে সেটা তো সত্যি চেয়েছিলাম সুকুমার দা, হ্যাঁ আপনার মতো কাজের মানুষকে কে ছাড়তে চায় বলুন তো। তবে এখনো বলছি দাদা, আপনার দূরদৃষ্টি আছে, ঠিক সময় বেরিয়ে গেলেন। জীবনে সঠিক সময়ে সঠিক কাজটা সবাই করতে পারে না সুকুমার দা, আপনি পেরেছেন, চিরদিন সেটা করেও এসেছেন। হ্যাঁ,
2: আসলে কোনোদিন কোথাও এক মিনিটের জন্য লেট হইনি, যতদিন চাকরি করেছি একটা রুটিনে চলেছি, শুধু চাকরি জীবন বলে নয়।
1: আচ্ছা,
2: বি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়বার সময় হস্টেল লাইফেও নিজের মতো করে একটা রুটিন তৈরি করে নিয়েছিলাম আমি,
1: তাই?
2: হ্যাঁ, সেই রুটিনে

0: পড়াশুনো ছাড়াও শরীর চর্চা, বেহালা বাজানো, আড্ডা মারা, প্রেম সবই ছিল। বন্ধুরা অবাক হয়ে আমাকে বলতো, তুই এত সব করার সময় পাস কি করে রে সুকুমার?
1: সত্যি তো, ঠিকই তো বলতো। আচ্ছা সত্যি এইসব করতেন কি করে বলুন তো?
0: আমি ওদের বলতাম, পাংচুয়ালিটির আর এক নাম হলো সুকুমার বোস। জানবি ঘড়িও সুকুমার বোসকে দেখেই চলে আর সময় দেয়। কি জানো তরুণ, ঠিক সময়ে কাজ করাটা না একটা শিল্প।
1: সত্যি তাই,
0: জীবনে বড় হতে হলে এই শিল্পের একজন ভালো শিল্পী হতে হয়। বন্ধুরা বলতো এটা তোর বাড়াবাড়ি। লোকে কিছু না বললেও তনয়াও সেটাই মনে করত।
2: সরি, আজ অনেকটা দেরি হয়ে গেল গো। আসলে কি হয়েছিল বলো তো?
0: আরে না, কোনো কথা না, আসলে চুপ, আমি চুপ করতে বলেছি তোমাকে। আমি তো তোমার কাছে কোনো কারণ জানতে চাইনি, শুধু আধ ঘন্টা পরে সিনেমা হলে ঢোকার কোনো যৌক্তিকতা নেই বলে আমি এই কাজটা করলাম। এই যে ছেড়ে ফেলে, হ্যাঁ ছেড়ে ফেললাম, তুমি বলে আমি এই 30 মিনিট ধরে অপেক্ষা করলাম। অন্য কেউ হলে না পকেটে তার টিকিটটা নিয়ে সিনেমা হলে ঢুকে যেতাম, ফুটপাতে দাঁড়িয়ে বোকার মতো অপেক্ষা করতাম না। তো না
2: দেরি হচ্ছে দেখে বাড়িতে একটা ফোন তো করতে পারতে।
0: কেন ফোন করব? তুমি বলো, তোমার সঙ্গে তো সকালে আমার কথা হয়েই গেছে, তারপরেও তুমি আধ ঘন্টা দেরিতে এসেছো। ইটস টু মাচ, এর শাস্তি তুমি পাবে। হ্যাঁ হ্যাঁ, 3 দিন তুমি আমার সঙ্গে দেখা করবে না, ফোনও করবে না।
2: তুমি এতটা ইনসেনসিটিভ ভাবে ভাবিনি, বাড়িতে ফোনটা করলে ভালো করতে, কারণটা জানতে পারতে। তুমি বলে আজ আমি এলাম, পৃথিবীর আর অন্য কেউ হলে আমি আসতাম না, সিনেমা আজ আমি দেখতাম না, শুধু তুমি দাঁড়িয়ে থাকবে বলেই এসেছিলাম।
0: ভাই
2: 30 মিনিট আগে তুমি এসেছিলে বলে আমার সঙ্গে 3 দিন দেখা না করার, কথা না বলার শাস্তি দিলে তো। দেখো একদিন আমি তোমার আগে চলে যাব।
0: তনয়া,
2: সেদিন থেকে সারা জীবন দেখা না পাওয়ার, কথা না বলার শাস্তিটা তুমি পাবে।
0: সেদিন বাড়ি ফিরে বাবার মুখে শুনলাম যে বাবার কলিগ মানে তনয়ার বাবা সুধাংশু কাকু দুপুরে বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে।
1: ওহ,
0: আর দুপুর থেকে তনয়া, ওর ভাই আর আমার বাবা অনেক ছোটাছুটি করেছে। ডাক্তার বলেছে রাতে কিংবা পরদিন সকালে প্লাস্টার করবে।
1: আচ্ছা,
0: এবার এক্সরে করে ডাক্তার দেখিয়ে বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে একটু আসছি বলে তনয়া বেরিয়ে যায়।
1: ও ও, তার মানে ওখান থেকেই বৌদি আপনার কাছে যান?
0: আর সেটা বুঝতে না পেরে আমি তনয়ার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি।
1: বৌদির সঙ্গে আপনার আগে থেকেই পরিচয় ছিল নাকি?
0: অনেক ছোটবেলা থেকে একসঙ্গে বেড়াতে যাওয়া, পুজোর সময় ঠাকুর দেখতে বেরোনো, জন্মদিনে পরস্পরের বাড়ি যাওয়া, আমাদের সম্পর্কটাও জানো তরুণ বেড়ে ওঠে আমাদের বয়সের সঙ্গে পা ফেলেই।
1: আচ্ছা,
0: গুরুজনরাও মেনে নিয়েছিলেন, ওরা যেন আমাদের জানার আগেই জানতেন।
1: তা আপনি জাননি তারপর বৌদির বাবাকে দেখতে?
0: মা বলেছিলেন মেয়েটা সারাটা দিন একা সব সামলেছে, তুই একটা ফোন করিস, পারলে একবার যাস। তা মায়ের কথা শুনে ফোন করেছিলাম তনয়াকে। হ্যালো, আমি বলছি, হ্যালো শুনতে পাচ্ছো? আমি বলছি,
3: শুনতে পাচ্ছি,
0: প্লাস্টার কি হয়ে গেছে
3: জানতে পেরেছো তাহলে?
0: হ্যাঁ, বাড়ি ফিরে জানতে পেরেছি। প্লাস্টার কি হয়ে গেছে গো?
3: না।
0: ও, আমি আসবো?
3: না।
0: কেন যাই না?
3: 3 দিন কি হয়ে গেছে? এখন রাখছি, 3 দিন পরে আবার কথা হবে।
0: তনয়া,
1: এই তাহলে সুকুমার না, বৌদিও বেশ জেদি মানুষ ছিলেন বলুন।
0: না না, মোটেই না, জেদটা আমারই বেশি ছিল। ও খুব নরম মানুষ ছিল, তাই তো আমার সঙ্গে তাল মেলাতে পেরেছিল।
1: সুকুমারদা, এই বলছি ছেলের ব্যাপারে সমস্যা হয়েছিল কখনো?
0: হঠাৎ এ কথা বলছো কেন তো?
1: না মানে ছেলের লেখাপড়া, খাওয়া দাওয়া এসব নিয়ে বনিমনা হতো কিনা সেটাই আর কি।

0: এ অবশ্য ছোটবেলা থেকেই।
1: আমি আজ কিছুতেই পড়ব না।
0: কেন বাবাই, আজকে না পড়ার কি হলো?
2: আসলে কাল থেকে তো পুজো।
1: বলো না মা, সঞ্জু ছোটন সবাই প্যান্ডেলে বসে আছে।
0: তুমিও যাবে, কিন্তু এখন তো সময়টা পড়ার, তাই পড়বে, এবং পড়া শেষে খাবার খেয়ে তবে যাবে প্যান্ডেলে।
1: ওহ মা, বলো না, প্যান্ডেলে খাওয়াবে আজ?
0: আমি তো সেসব শুনতে চাইনি বাবাই, সময়ের জিনিস সময়ে করে তবে যাবে সেখানে। ঠিক আছে, নাও পড়ো পড়ো পড়ো পড়ো।
3: বুঝলাম, তা বৌদি মেনে নিত সব সময়? হ্যাঁ,
0: মেনে নিত। অবশ্য তাতে ওর নিজের শরীরটাই খারাপ হয়েছিল, আর সেটাই ছিল আমার প্রতি আমার ছেলের রাগের কারণ। জানো তরুণ, বড় হয়েও বাবাই সব মেনে নিত, মুখে কখনো আমার সামনে কিচ্ছু বলেনি, তবে মনের মধ্যে ক্ষোভটা ছিল, আর একদিন সেটাই বেরিয়ে আসে।
4: দেবে না মা, কিছুতেই আর চা দেবে না, আর আমি বলছি রাতেও খেতে দেবে না।
2: কি পাগলের মতো বলছিস উল্টো পাল্টা, চুপ কর বাবাই। সারাদিন পর বাড়ি ফিরে মানুষটা এক কাপ চা পাবে না, সে হয় নাকি?
4: না মা, দিও।

0: উঠতে পারোনি, সেই দেরিটাও কি তোমারই দোষ?
1: ছোট থেকে দেখছি শুধুমাত্র বাবার ঘড়ি বাঁধা রুটিনের পেছনে ছুটতে গিয়ে তোমারই হয়রানি।
0: 5 মিনিট এদিক থেকে ওদিক হলেই কুরুক্ষেত্র হতো।
2: রুটিন বাঁধা জীবনের মধ্যে ছিল বলেই তো মানুষটা এত উন্নতি করেছে জীবনে। এই বয়সে কত সক্ষম দেখ, নিজের সমস্ত কাজ সময় মতো করে যাচ্ছে।
1: হ্যাঁ, আর বাড়িটাকে আর্মি ট্রেনিং সেন্টার বানিয়ে রেখেছেন। মর্নিং ওয়াক আর বাজার করে ঠিক 7:30 বাড়ি ফিরবে, তারপর চা, খবরের কাগজ, বাথরুম, দাড়ি কামানো, স্নান, আমার পড়াশোনার খোঁজ নেওয়া, রুটিন মেনে পর পর সব করে খেতে বসবে ঠিক 9:45, আর বাড়ি থেকে বেরোবে ঠিক 9:10। শীত গ্রীষ্ম ওই একই নিয়ম, অফিস থেকে ফিরেও সেই একই সময়ের বাড়াবাড়ি।
2: এই পাংচুয়ালিটিটা না মেনটেন করলে এতগুলো কাজ সারাদিনে করবে কি করে? মানুষটা সারাদিনে কি একটু বসার সময় পায়?
1: তুমি আর সাফাই গেও না তো মা, কিছু বলতে গেলেই এক গাদা জ্ঞান শোনো। ডিসিপ্লিন না থাকলে কোনো মানুষ কেন কোনো জাতি বড় হতে পারে না। আর্লি টু বেড, আর্লি টু রাইজ ইত্যাদি ইত্যাদি, উফ অসহ্য।
0: আচ্ছা তুমি বলো তো মা, সপ্তাহের অন্য কোনো দিন আমি কেন মাংস খেতে পারবো না?
2: কেন, রবিবার মাংস হয় তো, সকালে লুচি, দুপুরে পাঁঠার মাংস, সব ব্যবস্থাই তো তোর বাবা করেছে।
1: হ্যাঁ করেছেন, সেটাই তো বলছি। আচ্ছা কেন শুধু রবিবারই হবে, বাবার ছুটি থাকে বলে?
2: বাবা
1: গরমের ছুটি বা পুজোর ছুটিতে তো আমারও ছুটি থাকে, তাহলে আমার খেতে ইচ্ছে করলে কেন অন্যদিন লুচি বা মাংস হবে না? কেন বাবার ইচ্ছে সব সময় মেনে চলতে হবে বলতে পারো?
2: শোন বাবা, বাবা যা বলেন তা শুনতে হয়।
0: কেন কেন বলো তো মা, বাবা বলে? ভুল বললেও সেটা শুনতে হবে, নিজের সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে।
3: তনু, ওই গো কোথায় গেলে, কি ব্যাপার বলো তো? আজকে প্রায় 7:30 বেজে গেল, চা দিলে না আমাকে এখনো?
2: দাঁড়া চাটা দিয়ে আসি, মানুষটা তখন থেকে অপেক্ষা করছে।
1: তুমি দাঁড়াও মা, যাবে না, আমি যাচ্ছি।
3: ওই গো সাড়া দিচ্ছ না কেন তনু?
1: তুমি আর চা পাবে না।
3: চা পাবো না,
1: কারণ কারণ সামান্য দেরি হওয়ার জন্য সকালে তুমি না খেয়ে চলে গেছিলে, তাই আজ শুধু চা কেন, রাতের খাবারও তুমি পাবে না।
3: আচ্ছা আজকাল এ বাড়িতে কি হবে আর কি হবে না সেটা কি তুমি ঠিক করছো নাকি বাবাই? আর তাছাড়া প্রশ্নটা তো আমি তোমাকে করিনি, তুমি উত্তর দিচ্ছ কেন? যাকে প্রশ্ন করেছি তিনি কি উত্তর দিতে অক্ষম? তনু,
1: এতদিন ধরে তোমার অত্যাচার সহ্য করে তিনি ক্লান্ত, যেহেতু তিনি নিজের অসহায়তার কথা, অনিচ্ছার কথা নিজের মুখে বলতে পারেন না, তাই বাধ্য হয়ে আমাকে সেটা বলতে হচ্ছে।
3: অত্যাচার কিরকম শুনি?
1: এই রুটিন বাঁধা নিয়মে চলা জীবনযাত্রা নিয়ে বাড়াবাড়িটাই অত্যাচার
3: বাবাই? পাঞ্চুয়াল হওয়া বা ডিসিপ্লিনড জীবনযাপনকে তোমরা অত্যাচার বলো? স্ট্রেঞ্জ। শোনো, সময়ের কাজ সময়ে না করলে না, সময় কখনো তোমার জন্য অপেক্ষা করবে না, তুমি পিছিয়ে পড়বে, আর তোমার সতীর্থরা সবাই তোমাকে ফেলে এগিয়ে যাবে।
1: তোমার এই পাগলামিতে প্রশ্রয় দিয়ে মা ভুগেছে। মায়ের যখন ডায়াবেটিস ধরা পড়েছিল, ডক্টর বলেছিলেন বড্ড টেনশন করেন, অত টেনশন করবেন না। তখন আমি ছোট ছিলাম, কোনো প্রতিবাদ করতে পারিনি, কিন্তু এখন আমি আর এ পাগলামির নামে কোনো মানসিক অত্যাচার হতে দেব না।
3: মানসিক অত্যাচার? তুমি কি তাহলে অসহযোগ আন্দোলন করতে চাইছো বাবাই? বিপ্লব
1: ধরে নাও তাই।
3: শোনো, অসহযোগ আন্দোলন করেছিলেন গান্ধীজি, বিপ্লব এনেছিলেন নেতাজি, কিন্তু তার পেছনে না অনেক বড় আদর্শ ছিল, তাদের একটা মহান উদ্দেশ্য ছিল, সেটা হলো দেশের স্বাধীনতা। তোমার উদ্দেশ্যটা কি শুনি?
1: আমার মায়ের স্বাধীনতা
2: বাবাই।
3: কি বললে? না, তার কোনো স্বাধীনতায় তো কখনো আমি হস্তক্ষেপ করিনি। তার চলাফেরা, কথা বলা, বেশভূষা, তার ইচ্ছে, মতাদর্শ, দৃষ্টিভঙ্গি কোনো কিছুরই ওপর তো না না না আমার মতামত আমি কখনো চাপিয়ে দিইনি। অনেক ছোট থেকেই তোমার মা আমার সঙ্গে তার জীবনকে জড়িয়ে নিয়েছেন বাবাই, ওকে জিজ্ঞেস করলেই তুমি জানতে পারবে, সব জানতে পারবে। তুমি যে কথাগুলো আজ আমাকে বলছো এতে ওর সায় আছে তো তনু?
2: না, সায় নেই, মোটেও সায় নেই। কে বলেছে তোকে এসব কথা বাবাকে বলতে? হ্যাঁ, কি ভেবেছিস কি তুই, মুখে যা আসছে তাই বলছিস? তুই কি জানিস তোর বাবা আমাকে কি স্বাধীনতা দিয়েছে আর কি দেয়নি? বাবার সঙ্গে কিভাবে কথা বলতে

0: উজ্জুতি বা ঝামেলা বলে, বিপ্লব নয়। বিপ্লবের জন্য চাই একটা মহান আদর্শ, আর সেই আদর্শটা তৈরি করতে হলে না কিছু পড়াশোনার প্রয়োজন। শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি নয়, আর সেসব কি সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো কখনো, তবে এই পড়াশোনারও প্রয়োজন আছে, হ্যাঁ, তোমার আর তোমার পরিবারের নিরাপত্তার জন্য। জানাও চলো, এবার চলো, তোমার পড়ার সময় পেরিয়ে যাচ্ছে, চলো চলো চলো।
1: তোমরা যাও, আমি তোমার চাটা নিয়ে যাচ্ছি।
0: না তনু, আর সময় পেরিয়ে গেছে।
1: কি আশ্চর্য!
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় একবার চলে গেলে আর তো সুযোগ পাওয়া যায় না, তাই আমি চাটা রিফিউজ করতে বাধ্য হচ্ছি।
1: আরে,
0: তাছাড়া আমার ছেলে আমাকে চ্যালেঞ্জ করেছে, বাবা হয়ে সেই চ্যালেঞ্জ আমার অ্যাকসেপ্ট করা উচিত, তা না হলে তো আমি হেরে যাব, ওর চোখে ছোট হয়ে যাব, আর তুমি তো জানো আমি হারতে ভালোবাসি না।
1: শোনো, বাবাই তো ছোট, ওকে অত বোঝে, ওর কথার এত গুরুত্ব দিচ্ছ কেন?
0: না না, গুরুত্ব না দিলে ওকে যে অপমান করা হয়, আমি ওকে অপমান করব কেন? ওর কাছে আমি নিজেকে একটা দৃষ্টান্ত হিসেবে রাখতে চাই, তাই এখনকার চা শুধু নয়, আমি আজ রাতের খাবারটাও খাবো না।
1: রাতেও খাবে না?
0: না।
1: তাহলে আমিও আর রান্না করব না?
2: বাবা বাবা বাবা, সরি বাবা, আমার ভুল হয়ে গেছে।
0: বাবাই,
2: তুমি খেয়ে নাও।
0: নিশ্চয়ই খাবো, তবে আজকে নয়, কাল থেকে। যাকে, এখন চলো, তোমার পড়ার দেরি হয়ে যাচ্ছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, চলো চলো চলো বাবা, চলো চলো চলো।
3: সুকুমারদা, এই বৌদির মৃত্যুর পর এই সংসারের প্রতি আপনি কিন্তু অনেকটা নির্লিপ্ত হয়ে গেছেন।
0: হ্যাঁ, কারণ দেখো, এটা এটা এখন আর আমার সংসার তো নয়।
3: নয়,
0: আমার ছেলে বৌমার সংসার। আমার জন্যে ওদের যেন কোনো অসুবিধে না হয় সেটা আমায় তো দেখতে হয়, তাই ওদের রুটিনের সঙ্গে খাপ খাইয়ে নিজের রুটিনেও অনেক কাটছাট করতে হয়।
3: না, তাতেও কি সংসারে শান্তি বজায় থাকে সুকুমারদা?
0: থাকে না তো, কই কই আর বজায় রইল। তুমি তো আমার শুধু কলিগ নও, পরিবারের একজন বন্ধুও বটে।
3: হ্যাঁ,
0: তোমার কাছে আজ আর কিছু লুকোব না।
3: কি কি কি লুকোবেন না সুকুমারদা?
0: এই তো কিছুদিন আগের ঘটনা।

0: Babay. Babay. Babay, আমি বেরোচ্ছি, হ্যাঁ, দরজাটা বন্ধ করে দাও তো বাবা। বাবাই,
1: এত অন্ধকারে কোথায় বেরোচ্ছ?
0: অন্ধকার,
1: এখন তো ভোর হয়নি।
0: আরে হয়ে গেছে ভোর, 5টা বাজে, শীতকাল বলে তোর এরকম মনে হচ্ছে। শোনো, এবার থেকে তুমিও আস্তে আস্তে ভোরে ওঠাটা প্র্যাকটিস করো।
1: একেবারেই না, তুমিও এবার এই মর্নিং ওয়াকের বাতিকটা বন্ধ করো।
0: কি
1: হলো তো অনেকদিন
0: শরীর চর্চা করা বাতিক?
1: বাতিক নয় তো কি, প্রতিদিন ভোরবেলা উঠে দরজা নক করবে, তাতেই তো আমাদের দুজনের ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না, খুব অসুবিধা হয়। শোনো শোনো, তোমার রুটিনে চলতে গিয়ে মায়ের ডায়াবেটিস হয়েছিল, তারপর যখন প্যানক্রিয়াটাইটিস ধরা পড়েছিল, ডক্টর বলেই দিয়েছিলেন অতিরিক্ত স্ট্রেসই এর প্রধান কারণ, অনিদ্রার জন্যে চোখটাও নষ্ট হয়ে গেছিল, শেষে মাল্টি অর্গান ফেলিয়ার হয়েই মারা গেল। আমি চাই না আমার স্ত্রীরও এই একই অবস্থা হয়।
0: বাবাই, তোমার মায়ের মৃত্যুর পর আমি মর্নিং ওয়াকে যাবার আগে বাড়িতে চা খাওয়া কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি তো একদিনের জন্যও বৌমাকে বলিনি যে ভোরে উঠে আমাকে চা করে দিতে হবে। বলো,
1: ভোরে চা খাওয়া বন্ধ করেছো, এবার মর্নিং ওয়াকটাও বন্ধ করে দাও। তা না হলে একটা সিলিন্ড্রিক্যাল ডোর লক লাগিয়ে দাও, দরজাটা টেনে দিয়ে যাবে আর চাবিটা সঙ্গে রাখবে।
0: বাবাই,

0: শিবুর দোকানে খেয়ে নি। শিবুর দুধ চাটা খুব ভালো বানায় জানো তো তরুণ, তোমাকে একদিন খাওয়াবো আমি, একদিন চলে এসো সকালবেলায় খাওয়াবো।
1: আসবো আসবো। এই অফিসে থাকতে তো আপনি ভালো ছিলেন সুকুমার দা, আমরা কত সম্মান করতাম আপনাকে বলুন তো।
0: বাবা এর অফিসটা সেক্টর ৫ এ শিফট হয়ে যাওয়াতে না ওকে প্রায় ৪৫ মিনিট আগে বেরুতে হচ্ছিল, ফলে আমরা আর আগের মতো দুজনে একসঙ্গে ওই বসে ভাত খেতে পারতাম না জানো তো।
1: আচ্ছা,
0: দুধ কনফ্লেক্স খেয়েই বেরোতে হতো ওকে। মৌমাও ব্যস্ত থাকে, বাবায়ের লাঞ্চ বক্স প্যাক করা, তারপর জামা প্যান্ট রুমাল এসব গোছানো, তারপর ওই গাড়ি নিয়ে গলির শেষ বাঁকে বাবায়ের ঘোরার সময় ওই হাত নাড়া অবধি। আমার খাবার দিতে রোজই প্রায় ৯টা সময় ওটা বেজে যাচ্ছিল।
1: ও, আর সেই জন্য ওই শেষের দিকে কয়েকটা দিন আপনার অফিসে আসতে বেশ দেরি হচ্ছিল বটে।
0: অসুবিধে হচ্ছিল এত বছরের সুনামটাকে বজায় রাখতে। কোম্পানির কর্মী ছাঁটাইয়ের দুশ্চিন্তা নয় তরুণ, আজকে তোমাকে অকপটে বলি, ঠিক সময়ে অফিসের ভাত না পাওয়ার আশঙ্কাতেই চাকরিটা ছাড়লাম আমি। মাত্র ২ বছর বাকি থাকতে।
1: খুব খারাপ লাগলো কথাটা শুনে সুকুমার দা। আসলে সেই বৌদির সঙ্গে আপনার পরিচয় থেকে শুরু করে আর এই আপনার চাকরি ছাড়া অবধি কত কথাই আজ শুনলাম। আমি এখন যাই সুকুমার দা।
2: যাবে? আচ্ছা যাও, তবে যাও,
1: এই শরীর চর্চাটা বজায় রাখবেন নিজের জন্যই, আর মর্নিং ওয়াকটা ছাড়বেন না।
0: বেশ, দেখি চেষ্টাটা তো করব।
1: আমি আসছি দাদা।
0: হ্যাঁ যাও যাও, সাবধানে। হ্যাঁ সাবধানে যাও।

0: তারপর
1: আপনি কি সিলিন্ডার লক লাগালেন?
2: সেদিনই হয়তো বাজার থেকে ফেরার সময় মিস্ত্রিকে বলে আসি, টাকাও দিয়ে আসি, বেলায় এক ফাঁকে এসে লাগিয়ে দিয়ে যায়।
0: তাহলে আপনি আর ভোরে চা খান না সুকুমার দা?
2: না খাই তো, মর্নিং ওয়াকে যাওয়ার সময় বাজারেই ওই

0: হ্যালো হ্যালো হ্যালো তরুণ কাকু, আমি সুগত, মানে বাবাই বলছি। তরুণ কাকু, বাবা বাবার হার্ট অ্যাটাক। সকালে বাবা তো 7:30টার মধ্যে মর্নিং ওয়াক করে বাড়ি ফেরে, 8:30 বেজে যাওয়ার পর একটু একটু করে দুশ্চিন্তা হচ্ছিল। 9:45 নাগাদ পাড়ার ছেলেরা আমার নাম ধরে ডাকে। বারান্দায় এসে দেখি একটা সাইকেল রিক্সা করে বাবাকে নিয়ে এসেছে অচৈতন্য। বাইপাসের সেই নার্সিং হোমে যেখানে মাকে নিয়ে যাওয়া হয়েছিল।
1: এই নিন পেশেন্টের রিস্ট ওয়াচ, ওয়ালেট, মোবাইল আর চশমা। পেশেন্টের কন্ডিশন ভেরি ক্রিটিক্যাল।
0: ঠিক কি হয়েছে?
1: 48 hours না কাটলে কিছু বলা যাচ্ছে না। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। পেশেন্ট এখন ICU-তে আছে। আপনারা নিচে যান, আমরা কাগজ পাঠিয়ে দিচ্ছি।
0: আমি আমি একটু বাড়ি যেতে পারি? কারণ ইনিশিয়ালি আমি 10,000 টাকা জমা দিয়েছি, কিন্তু ক্যাশলেস মেডিক্লেম কার্ডটাও তো দরকার, মেম্বারশিপ নাম্বারটা লেখার জন্য।
1: ফর্ম ফিল আপ করে আপনি যেতে পারেন, এখানে থাকার আর দরকার নেই। এর মধ্যে কিছু দরকার হলে আমরা ফোন করে নেব।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার। ওকে ওকে, আমরা আবার বিকেলেই চলে আসব। দেখছো তরুণ কাকু, ইনকাম ট্যাক্স, LIC, বাড়ির ট্যাক্স, ফিক্সড ডিপোজিট, NSC, মেডিক্লেম, সব সব ফাইল পরপর সাজানো আছে।
2: হ্যাঁ সুকুমারদার, এটা একটা বড় গুণ গো সুগত, ভীষণ সিস্টেমেটিক, ভীষণ ভীষণ। আরে আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, এখন প্রতিপদে ওনার অ্যাবসেন্সটা ফিল করি গো।
0: এই যে মেডিক্লেমের ফাইলটা খুলে ক্যাশলেস কার্ডটা একটু বের করবেন।
2: হ্যাঁ হ্যাঁ দাও দাও, নিশ্চয় নিশ্চয়। এই যে এটা কি গো? এটা তো তোমার চিঠি। পড়ো পড়ো।
0: আমার চিঠি? বাবা সুগত, আমার উইল।

0: আছে উকিলবাবুর কাছে,
1: যাতে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোমার বৌমার আর আমার ভবিষ্যৎ উত্তরাধিকারীর নামে নির্দিষ্টভাবে ভাগ করা আছে। আর একটা লিভিং উইল করে গেলাম, ইউথানেশিয়াকে আত্মহত্যারই নামান্তর ধরে নিয়ে অসমর্থনযোগ্য বলা হয়, কিন্তু এই লিভিং উইলে একজন মানুষ লিখে যেতে পারেন তাকে যেন কৃত্রিম শ্বাসযন্ত্র বা ভেন্টিলেশনে রাখা না হয়। যেহেতু এই নিয়ে সম্প্রতি সরকারি সিদ্ধান্ত হয়ে গেছে, তাই আমি লিভিং উইল করে যেতে পারলাম। তুমি আমার ছেলে, তোমার কাছে আমার অনুরোধ রইল, যদি কখনো এই ধরনের কোনো পরিস্থিতি আসে আমাকে তুমি ভেন্টিলেশনে দিও না, আমাকে শান্তিতে যেতে দিও।
0: আমি আর পড়তে পারছি না তরুণ কাকু, আর পড়তে পারছি না, বাকিটা আপনি পড়ুন।
2: স্থির হও, স্থির হও সুগত, স্থির হও। দাও, অর্গান ডোনেশন ডে 13th August।
1: আমার কিছু অর্গান ডোনেট করা আছে, ওদের ফোন করে দিও, বাকিটা মেডিকেল কলেজে দিও, স্টুডেন্টদের পড়াশুনোর জন্য। আমি জানি আমার প্রতি তোমার অনেক অভিযোগ, আমি তোমাকে তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, সময়ের কাজ সময়ে করা আর রুটিন মেনে জীবনে চলা ছাড়া জ্ঞান তো আর কোনো অন্যায় আমি তোমাদের প্রতি করিনি। তোমার যদি মনে হয় জীবনে কখনো তোমার কোনো ভালো আমি করেছি, তাহলে আমার এই উপকারটুকু তুমি করো বাবা।
0: হ্যালো,
3: আমি নার্সিংহোম থেকে বলছি।
0: হ্যাঁ,
3: পেশেন্ট সুকুমার বসুর অবস্থা খুবই খারাপ, ভেন্টিলেশনে দিতে হচ্ছে, আপনার অনুমতির জন্য ফোন করছি।
0: না, আমার অনুমতি নেই।
3: কি বলছেন স্যার, পেশেন্টের অবস্থা ভালো নয়, আপনার বাবা কিন্তু তাহলে সার্ভাইভ করতে।
0: বললাম তো, বাবাকে ভেন্টিলেশনে দেওয়াতে আমার অনুমতি নেই। ফোনটা রাখুন, আমি আসছি।
2: এটা এটা তুমি কি করলে সুগত?
0: এটাই যে বাবার শেষ ইচ্ছে ছিল কাকু, আপনি চিঠির বাকিটুকু পড়ুন।
2: আসলে কি জানো বাবা,
1: আসলে কি জানো বাবা, গ্রিক ফিলো

আর মৃত্যু থাকলে আমি নেই। কিন্তু এই যুক্তিতে ভুল রয়েছে, কারণ শুধু অস্তিত্ব থাকলেই উপস্থিতি থাকে না। হয়তো তাই কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, সময় মতো যাওয়ার মধ্যেই জীবনের সৌন্দর্য। ইতি তোমার বাবা।

0: সময় মতো নাটকটি এখানেই শেষ হল। রচনা অনির্বাণ মুখোপাধ্যায়, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তরুণ, দেবেন্দ্রনাথ দাস, নার্স কাকলি ঘোষাল, শিশু সুগত অরিঞ্জয় রায়, কিশোর সুগত শুভঙ্কর দে, সুগত সৌভিক সরকার, তনয়া তুহিনা দত্ত এবং সুকুমারের ভূমিকায় সঞ্জীব সরকার। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর মানস প্রতিম দাস।
1: শুনলেন নাটক সময় মতো, আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:29।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:11। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

আজ আইএসএল মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ওয়েস্টবেঙ্গল। এছাড়াও এই মুহূর্তে মুখোমুখি হয়েছে স্পোর্টিং দিল্লি এবং ইন্টারকাশি। গতকাল আইপিএলে গুজরাটকে 29 রানে হারালো কেকেআর। আজ আইপিএলে মুখোমুখি পাঞ্জাব কিংস ও আরসিবি। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী 18.4 ওভারে আরসিবি 203 রান করেছে 3 উইকেটে বিনিময়ে। পিকিবিস টসে জিতে প্রথমে আজ প্রতিপক্ষকে ব্যাট করতে আহ্বান জানায়। আরসিবির হয়ে আজ অধিনায়কত্ব করছেন জিতেশ শর্মা। এছাড়া আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। এফএ কাপে চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার সিটি। হার্টসকে 3-1 গোলে হারিয়ে টানা পঞ্চমবার স্কটিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন কেল্টিক এফসি। এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর শুনবেন বিস্তারিত খেলার খবর আতশ গাছের তলায়। এছাড়া রয়েছে এ সপ্তাহের খেলোয়াড়।

এ সপ্তাহের খেলোয়াড় ফিনালেন, কলকাতা নাইট রাইডার্স ভরসার আরেক নাম ফিন অ্যালেন। বিশ্বের সর্বত্র ক্রিকেট প্রেমীদের কাছে এই ফ্র্যাঞ্চাইজি লীগের জনপ্রিয়তা লক্ষণীয় এবং ক্রমবর্ধমান। আমরা যার কথা প্রথমেই আজ বললাম, গতকাল কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয় পায় এবং তাতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় ফিন অ্যালেন। প্রারম্ভিক এই ব্যাটার নিজের দিনে কতটা বিধ্বংসী ইনিংস খেলতে পারেন তা আবারও প্রমাণ করলেন গতকালের ইডেন উদ্যানে।

মাত্র 35 বলে বিস্ফোরক 93 রানের ইনিংস খেলেন তিনি। ফিনালেন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন, যা ম্যাচের গতিপথ পুরো বদলে দেয়। শুধু এই ম্যাচ নয়, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও তিনি 47 বলে 100 রানের ইনিংস খেলেন। পুরো সপ্তাহ জুড়েই তিনি আইপিএলের সবচেয়ে প্রভাবশালী ব্যাটার ছিলেন, আর তাই এ সপ্তাহের খেলোয়াড় তিনি ফিন অ্যালেন রইল অনেক অনেক শুভেচ্ছা।

ফুটবলের মহাযজ্ঞ চলছে, ফাইনাল কাউন্টডাউন। আজ গ্রুপ সির দলগুলি নিয়ে করব আমরা আলোচনা।

ফুটবল শুধু খেলা নয়, কোটি কোটি মানুষের কাছে আবেগ। আর সেই আবেগের সবচেয়ে বড় মঞ্চ হল ফিফা ওয়ার্ল্ড কাপ। প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের একত্রিত করে। দক্ষতা, গৌরব, ইতিহাস ও নাটকীয়তার মিশেলে বিশ্বকাপ আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর। আসন্ন 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে জুন মাসের 11 তারিখে আর ফাইনাল 19 জুলাই। এবারে বিশ্বকাপে মোট 48টি দল অংশ নেবে। ইউনাইটেড স্টেটস, কানাডা, মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের ফুটবল বিশ্বকাপ। গ্রুপ সিতে রয়েছে 4টি ভিন্ন ধাঁচের দল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম, 2022 বিশ্বকাপের চমক মরক্কো ন্যাশনাল ফুটবল টিম, দীর্ঘদিন পর ফেরা স্কটল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম এবং আন্ডারডগ হাইতি ন্যাশনাল ফুটবল টিম। ফুটবল বিশেষজ্ঞদের মতে এটি অন্যতম আকর্ষণীয় গ্রুপ। আসুন প্রথমে আমরা যে দল নিয়ে আলোচনা করব, ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল, একথা আমরা জানি। আবারও বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার। নতুন প্রজন্মের তারকা ও অভিজ্ঞ কোচের সমন্বয়ে দলটি এবার অনেক বেশি ভারসাম্যপূর্ণ। ব্রাজিল দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে শক্তিশালী পারফরমেন্স করে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। তারা বিশ্বকাপ ইতিহাসের একমাত্র দল যারা প্রতিটি আসরে খেলেছে। বর্তমানে ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং 5। 2022 বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল। তবে এবারের বিশ্বকাপে ব্রাজিল যথেষ্ট চমক দেবে আশা করা যায়। আক্রমণ ভাগে রয়েছে অসাধারণ গতি ও দক্ষতা। দলে একাধিক বিশ্বমানের উইঙ্গার ও মিডফিল্ডে নিয়ন্ত্রণ ও বল দখলের ক্ষমতা। এই দলে তারকার শিরোপা পেতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো ও এনড্রিক। তবে এই দলের কিছু বাধ্যবাধকতাও রয়েছে। এই দল বড় ম্যাচে বা রক্ষণ মাঝে মাঝে চাপের মুখে পড়ে। অতিরিক্ত আক্রমণাত্মক খেলায় কাউন্টার অ্যাটাকে বিপদ হতে পারে, নজর দিতে হবে সেই দিকে। গ্রুপ সির ক্ষেত্রে ব্রাজিল গ্রুপ জয়ের সবচেয়ে বড় ফেভারিট।

মরক্কো ন্যাশনাল ফুটবল টিম। 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এখন আর ডার্ক হর্স নয়, তারা এখন শক্তিশালী বাস্তব প্রতিদ্বন্দ্বী। দলটি অত্যন্ত সংগঠিত। মরক্কো সিএফ বাছাই পর্বের গ্রুপে শীর্ষে থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে। আফ্রিকার অন্যতম শক্তিশালী দল হিসাবে তারা ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। 2022 বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছায় এবং প্রথম আফ্রিকান দল হিসাবে শেষ চারে ওঠে। তাদের রক্ষণ ভাগ ও দলগত ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিল। বর্তমানে তাদের র্যাঙ্কিং ফিফা 11। দুর্দান্ত ডিফেন্স, দ্রুত কাউন্টার অ্যাটাক, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন অত্যন্ত শক্তিশালী দলটির আসন্ন বিশ্বকাপে

তবে যে দলটার কথা আমরা বলছিলাম, আক্রমণে ধারাবাহিক গোলের অভাব, বড় দলের বিরুদ্ধে দল মানে বল দখলে পিছিয়ে পড়ে, এই সমস্ত দুর্বলতা যদি তারা কাটিয়ে উঠতে পারে, আশা করা যায় এবারও তারা চমক দেবে। আর এই চমক দেওয়ার জন্য দল বিশেষ করে তাকিয়ে রয়েছে হাকিমি, সফিয়ান আমরাবাদ ও আয়ুব বৌহাত্তির উপর। চলে আসবো স্কটল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম নিয়ে। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরছে স্কটল্যান্ড। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে দারুণ লড়াই করে তারা টুর্নামেন্টে এসেছে। তাদের শেষ বিশ্বকাপ অংশগ্রহণ ছিল 1998 সালে। বর্তমান ফিফা র্যাঙ্কিং 36। দলটির মূল শক্তি শারীরিক ফুটবল, দলগত লড়াই ও মানসিক দৃঢ়তা। তবে দ্রুতগতি দলের বিরুদ্ধে কিন্তু তাদের মূল সমস্যা, এমনকি আক্রমণে তাদের ধারাবাহিকতা কম। আশা করা যায় দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরে তারা যথেষ্ট ভালো ফুটবল উপহার দেবে বিশ্বকে। স্কটল্যান্ড দলটির অ্যান্ড্রু রবার্টসন, স্কট ম্যাকতমিনে জনের উপর যথেষ্ট নির্ভর করছে তাদের দল। কে বলতে পারে এরাই হয়তো হতে চলেছে সম্ভাব্য তারকা।

এই গ্রুপের শেষ দল হাইতি। হাইতি এই গ্রুপের আন্ডারডগ। 1974 সালের পর আবারও বিশ্বকাপে ফিরেছে দলটি। এটি তাদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ অংশগ্রহণ। আর বর্তমানে দলটির ফিফা র্যাঙ্কিং 84। দ্রুত কাউন্টার অ্যাটাক, তরুণ ও এনার্জেটিক স্কোয়াড, হারানোর কিছু নেই এমন মানসিকতাকে নির্ভর করে ফিফা বিশ্বকাপে খেলতে আসছে দলটি। দলটির পক্ষে ভেনলিজিন জ্যাক্স নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। তবে সব শক্তির সাথে সাথে তাদের আন্তর্জাতিক বড় মঞ্চে অভিজ্ঞতার অভাব প্রথম কাঁটা, এমনকি রক্ষণ ভাগ তুলনামূলক দুর্বল। যদি এই দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারে তবে দলটি হয়তো ভালো ফুটবল খেলবে। গ্রুপ সি নিয়ে আজ এইটুকুই।

0: অথোস কাঁচের তলায়।
1: চলে যাবো আতস কাঁচের তলায়, শুনব বিস্তারিত খেলার খবর। কলকাতার হৃদস্পন্দন, আজ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান মহারণ, আর কিছুক্ষণের অপেক্ষা। ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে আবেগঘন এবং ঐতিহ্যবাহী লড়াইগুলির মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টস ডার্বি। আজ আবারও কলকাতার ফুটবল প্রেমীরা সাক্ষী হতে চলেছেন সেই সব বহু প্রতীক্ষিত মহারণে, যেখানে শুধু পয়েন্ট নয়, জড়িয়ে রয়েছে সম্মান, ইতিহাস, আবেগ এবং সমর্থকদের গর্ব। ইস্টবেঙ্গল এই মরশুমে বেশ কিছু ম্যাচ চেয়ে লড়াকু ফুটবল খেলেছে। দলের আক্রমণভাগ গতি রয়েছে আক্রমণভাগে, তবে মাঝে মধ্যে রক্ষণে ভুল তাদের সমস্যায় ফেলেছে বারবার। আজকের ম্যাচে কোচের প্রধান লক্ষ্য থাকবে মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখা এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে

চাপে ফেলা। অন্যদিকে মোহনবাগান তুলনামূলকভাবে কিন্তু আরও ভারসাম্যপূর্ণ দল হিসেবে মাঠে নামছে। অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি এবং শক্তিশালী আক্রমণ ভাগ তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতা সবুজ মেরুন ব্রিগেডকে কিছুটা এগিয়ে রাখছে বলেই মত বিশেষজ্ঞদের। তবে ডার্বির মতো ম্যাচে অতীতের পরিসংখ্যান খুব একটা গুরুত্ব পায় না, একথা আমরা জানি। এখানে মুহূর্তের সিদ্ধান্ত, মানসিক দৃঢ়তা এবং সমর্থকদের শক্তি বড় পার্থক্য করে দেয়। আইএসএলের ইতিহাসে প্রথমবার ডার্বির ওপরে নির্ভর করছে খেতাব ভাগ্য। অর্থাৎ রবিবাসরীয় যুবভারতীতে যে দল জিতবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল। শনিবার চেন্নাইন এফসিকে 2-1 গোলে হারিয়ে 13 ম্যাচে 23 পয়েন্ট অর্জন করে টেবিলে শীর্ষস্থানে উঠে এসেছে বেঙ্গালুরু এফসি। ফলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান নেমে এসেছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে, দুই প্রধানেরই 11 ম্যাচে 22 পয়েন্ট। এই পরিস্থিতিতে ডার্বিতে ড্র করলেও ইস্টবেঙ্গলের সামনে চ্যাম্পিয়ন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকবে, কিন্তু মোহনবাগানকে কিন্তু জিততেই হবে। অন্যদিকে আইএসএলের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে স্পোর্টিং দিল্লি ও ইন্টারকাশি। ম্যাচের বয়স এখন 15 মিনিট আর ম্যাচের স্কোর 0-0 দুপক্ষই।

চলে যাব অন্যান্য খবরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রায় শেষ দিকে, শেষ পর্যায়ের দিকে, মাত্র আর কয়েকটি ম্যাচে বাকি, জেনে যাব নতুন চ্যাম্পিয়ন নাকি প্রত্যাবর্তন। আমরা যদি গতকালের ম্যাচের দিকে তাকাই, গতকাল কিকের 29 রানে গুজরাট টাইটান্সকে পরাজিত করে এবং ক্ষীণ হলেও আশা জাগিয়ে রাখল প্লে অফে ওঠার। যে দলটি প্রথম ছ ম্যাচের পাঁচটিতে হারে তারাই শেষ ছটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে। এর জন্যই তো বলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। গতকাল ইডেনে কেকেআর অধিনায়ক টসে হেরে প্রথম ব্যাটিং করার সুযোগ পায়। চলতি আইপিএলে অজিঙ্ক্য রাহানে একেবারেই ফর্মে নেই, গতকালের ম্যাচেও তা প্রমাণিত হয়েছে। তিনি 14 বলে 14 রান করে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফেরত যান প্যাভিলিয়নে। দলের রান তখন 4.3/44। এরপরেই নিজের সহজাত যেন খেলা দেখাতে থাকেন অ্যালেন। মাত্র 35 বলে 93 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। 11.2 ওভার দলের 139 রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে কেকেআরের। তবে এর পরেও রান ওঠার গতি থেমে থাকেনি গতকালের ম্যাচে। অঙ্কৃশ রঘুবংশী, যত দেখছি ততই যেন অবাক হচ্ছি এই উদীয়মান তারকাকে। চলতি বছরে কেকেআরের সর্বোচ্চ রান গ্রাহকের তালিকার শীর্ষে, এদিনও 3 নম্বরে নেমে 44 বলে 82 রানের একটি ঝকঝকে অপরাজিত ইনিংস খেলেন। টুর্নামেন্ট যত এগিয়েছে ততই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ক্যামেরন গ্রিন। 28 বলে 52 রানের একটি কার্যকরী ইনিংস খেলেন গতকাল এবং নির্ধারিত 20 ওভারে 247 রান করে কেকেআর। গুজরাটের রানে, মানে গুজরাটের সামনে 248 রানের লক্ষ্যমাত্রা এদিন বেঁধে দেয় কেকেআরের ব্যাটাররা। যথেষ্ট চেষ্টা করলেও এদিন তা টপকাতে পারেনি গুজরাট টাইটান্সের টিম। এদিন কেকেআরের হয়ে অভিষেক ঘটে মাতিসা পাতিরানার। মাত্র 8 বল করে তা চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তবে তার অভাব এদিন বুঝতে দেননি কেকেআরের বহু যুদ্ধের নায়ক, গতকালের ম্যাচের সেরা সুনীল নারিন। ক্যামেরন গ্রিনও কালকের ম্যাচে বুদ্ধিদীপ্ত বোলিং করেন। 3 ওভারে 25 রান দিয়ে 1টি উইকেট সংগ্রহ করেন দলের পক্ষে এবং দলের জয়কে, জয়ের যে যাত্রা, তাকে আরও সেই পথকে মসৃণ করে তোলেন। কার্তিক ত্যাগী গতকালের ম্যাচে একটি এক্সপেন্সিভ থাকলেও মুগ্ধ করেন আর এক নবাগত পেসার সৌরভ দুবে। 2.4 ওভার বল করে 23 রানের বিনিময়ে 1টি উইকেট পান এবং সেটি অবশ্যই বাটলারের উইকেট। তিনি থাকলে ম্যাচের ভাগ্য কখন যে কিভাবে বদলে যেতে পারে সেটা হয়তো খুব বড় ক্রিকেট বোদ্ধারাও চিন্তার মধ্যে রাখতে পারবেন না। 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে কেকেআর।

আজ আইপিএলে রয়েছে জোড়া ম্যাচ। আমরা প্রথমেই জেনেছি যে প্রথম ম্যাচে ইতিমধ্যে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং আজকের ম্যাচে আরসিবির হয়ে অধিনায়কত্ব করছেন জিতেশ শর্মা, উইকেট কিপার ব্যাটার। পাঞ্জাব কিংসের কাছে আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ আরসিবির এই মুহূর্তে টেবিল শীর্ষে এবং তাদের প্লে অফের ওঠা প্রায় নিশ্চিত। পাঞ্জাব কিংস দারুণভাবে টুর্নামেন্ট শুরু করলেও শেষ কয়েকটি ম্যাচ পরপর হেরে এখন খাদের কিনারায়। আজ হারলে প্লে অফের আশা কার্যত শেষ। আজ আইপিএলে দ্বিতীয় ম্যাচের প্রসঙ্গ আমরা পরে আসছি, তার আগে দেখে নেব শেষ পাওয়া খবর অনুযায়ী আরসিবি করেছে 20 ওভার অর্থাৎ নির্ধারিত ওভারে 222 রান 4 উইকেটের বিনিময়ে। ওপেনার বেথল তিনি 11 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। প্রতিদিনের মতো আজও ব্যাটে রান পেয়েছেন বিরাট কোহলি, তিনি 37 বলে 58 রান করেছেন। পদিগাল তিনি 25 বলে 45 রান করেছেন দলের পক্ষে। এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছেন ভেঙ্কটেশ আয়ার, তিনি হচ্ছে 40 বলে 73 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং তার ইনিংসে ছিল 8টি 4 এবং 4টি 6। তাকে যোগ্য সহযোগিতা দেন শেষের দিকে টিম ডেভিড, তিনিও 12 বলে 28 রানের একটি কার্যকরী ইনিংস খেলেন এবং 200 রান টপকাতে সাহায্য করেন। অন্যদিকে আইপিএলের আজকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ও রাজস্থান। দিল্লির এই মুহূর্তে 12 ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা 10, 8 নম্বরে রয়েছেন টেবিলে। রাজস্থান রয়্্যালস 11 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে। রাজস্থান আজ জিতলে কার্যত নিশ্চিত প্লে অফ। অন্যদিকে ডিসিও চাইবে আজকের ম্যাচ জিততে, সম্মানজনকভাবে টুর্নামেন্ট শেষ করতে। চলে যাব অন্য খবরে। সৌদি অ্যাথলেটিক্স গ্রাপি 2026 মোহাম্মদ আফসল পুরুষদের 800 মিটার শিরোপা জিতেছেন এবং অনিমেষ কুজুর 200 মিটারে প্রথম ও 100 মিটারে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বিশ্বের অন্যতম প্রবীণ ফুটবল প্রতিযোগিতা এফএ কাপ, গত মরশুমে এই প্রতিযোগিতার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ম্যানচেস্টার সিটির। শনিবার সেই এফএ কাপের ফাইনাল জিতে চ্যাম্পিয়ন পেপ গুয়ার্দিওলার দল। অ্যান্টোয়েন সেমিনিয়র গোলে চেলসিকে 1-0 হারালো তারা। গতকালের ম্যাচের ওয়েম্বলিতে এফএ কাপ ফাইনাল হাফ টাইমেও 0, শেষ পর্যন্ত 72 মিনিটে গোল করেন আতোয়া। এই একমাত্র গোলেই চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এফএ কাপ জিতায় মরশুমের 2টি ট্রফি গুয়ার্দিওলার টিমের। মাস 2 আগে আর্সেনালকে হারিয়ে লিগ কাপও চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। চেলসিতে কোচ হতে চলেছিলেন প্রাক্তন স্প্যানিশ ফুটবলার খাভি আলোনসো। নতুন মরশুমের জন্য চেলসি চুক্তি করছে তার সঙ্গে। এদিকে লেভারকুসেনকে বুন্দেশলিগা জিতিয়েছিলেন আলোনসো। রবার্ট লেভানডস্কি শনিবার জানিয়েছেন মরশুম শেষে বার্সেলোনা ছাড়ছেন, তার ক্লাবও তাকে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছেন।

খবর রয়েছে অনেক, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আজ এখানেই থামতে হবে। শ্রোতা বন্ধুরা, গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন অবশ্যই শুনবেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 তে বেলা 11:30টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট এর মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 0332212050 অথবা 0332210612 অথবা 0332210500 এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও নিউজ অন এয়ার অ্যাপে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। অংশগ্রহণে সহেলী দাস, শাউন পাল, সায়নী সরকার রায় এবং উৎসব মুখোপাধ্যায়।

0: একটা অদ্ভুত মাসে এসে পড়েছি আমরা,
1: একেবারে
0: যে মাসে প্রেম এবং বিদ্রোহ একইভাবে সমান্তরাল গতিতে চলছে। কিন্তু
1: শুধু কি বিদ্রোহ ব্রতদীপ, সঙ্গে বিরহ আছে।
0: প্রেম থাকলে বিরহ থাকবে,
1: একেবারে পাশাপাশি, একেবারে ওই ঠিক রবীন্দ্রনাথ যেমন বলেছেন, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে
0: ভালো মন্দ,
1: একেবারে তালে তালে,
0: একদম তালে তালে। আজকে তো আমাদের চার বন্ধুও থাকবে আজকে কমন রুমের আড্ডায়, এবং আজ যুববাণী কমন রুমের আড্ডায় আজ রয়েছি তোমাদের সঙ্গে আমি, তোমার যুববাণীর বন্ধু ব্রতদীপ, এবং আমার সঙ্গে
1: আমি মল্লিকা,
0: এবং আমাদের সঙ্গে রয়েছে যেমনটা আমরা কথা দিই প্রতিবার আমাদের কমন রুমে আরো নতুন চার বন্ধু। এবং একদম শুরুতেই বলছিলাম যে
1: যেই মাসে এসে দাঁড়িয়েছি, হ্যাঁ এই মে মাসটা কিন্তু আমরা গোটা মাস জুড়েই খুব আনন্দে থাকি, আমরা উৎসবে মেতে থাকি,
0: কাদের কি
1: রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল।
0: এই যে সবে রবীন্দ্র জয়ন্তী গেল, এবার আগামীতে নজরুল জয়ন্তী আসতে চলেছে। আমরা আপাতত এই নিয়ে তো আরো আলোচনা হবে, পুরো অনুষ্ঠান জুড়েই আলোচনা হবে এই নিয়ে। তবে সরাসরি চলে যাওয়া যাক আমাদের
1: বন্ধুদের কাছে,
0: একদম একদম সরাসরি চলে যাই একদম প্রথমে তোমার কাছে। তোমার নাম এবং কোথেকে এসছো?
2: নমস্কার, আমি শাওন, আমি এসেছি নদিয়ার শান্তিপুর মফস্বল থেকে।
1: এবারে তোমার কাছে চলে যাচ্ছি, তুমি কোথা থেকে এসেছো এবং তোমার নাম কি?
3: নমস্কার, আমি সায়নী সরকার রায়, আমি এসেছি শ্রীরামপুর থেকে। নমস্কার, আমি সহেলি দাস, আমার বাড়ি দুর্গাপুর, তবে বর্তমানে আমি থাকি সল্টলেকে।
1: আর এবারে তোমার কাছে চলে আসি, তোমার নাম কি এবং তুমি কোথা থেকে এসেছো?
4: নমস্কার, আমি উৎসব মুখার্জি, আমি এসেছি বেলেঘাটা থেকে।
0: মানে আলাপচারিতা যখন হয়ে গেছে, আলাপচারিতার শুরুতেই যদি আমরা কিছু শুনতে পাই, বিষয়টা কিন্তু অনুষ্ঠানটিকে আরো ত্বরান্বিত করবে,
1: একেবারে জমে যায়, তাই তো? তাহলে উৎসবের কাছে আসি, উৎসব যদি একটা গান দিয়ে শুরু করে।
0: একদম একদম, উৎসব কি শোনাচ্ছ আমাদের?
4: আজ যেমন করে গাইছে আকাশটাই শোনা কবি।
1: চলো শুরু করো।

0: অনবদ্য না, মানে কোথায়
1: একদম
0: ভেসে
1: একদম।
0: টেসে চলে গেলাম,
1: আজ
0: এখনো ঠিক
1: আমাদের
0: নেই,
1: সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুরাও একইভাবে ভেসে
0: একেবারে
1: যাচ্ছে।
0: একেবারে।
1: এবার তাহলে আসি আমাদের মূল বক্তব্যে।
0: হ্যাঁ, আমরা কি শুধুমাত্র আড্ডা দিতে এসেছি? আড্ডার সঙ্গে তো আমাদের কিছু খেলাধুলো থাকে।
1: একদম একদম।
0: তাহলে খেলার আগে ব্রতদীপ, যদি এই চারজনকে আমরা দুটো দলে ভাগ করে দিই কেমন হয় বলো তো?
1: খুব ভালো হয়। একটি টিমের নাম থাকলো গীতাঞ্জলি,
0: আরেকটি টিমের নাম রইলো সঞ্চিতা। তাহলে কোন টিমে কারা কারা যাচ্ছে? গীতাঞ্জলিতে থাকছে উৎসব এবং সহেলি,
1: টিম সঞ্চিতাতে থাকছে শাওন এবং সায়নী।
0: একেবারে একেবারে।
1: বেশ, তাহলে
0: টিমের নাম যখন ঠিক হয়ে গেল, এবারে তবে খেলার কথাতে আসা যাক।
1: একদম একদম। আমরা পুরো আজকের এই কমন রুমের আড্ডাটাকে তিনটি সেগমেন্টে ভাগ করেছি। যে প্রথম সেগমেন্টটা, সেই সেগমেন্টের নাম হচ্ছে কুইজ শো। সেখানে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা তার উত্তর দেবে। ঠিক বললে প্লাস ৫, না বললে মাইনাস রাখছি।
0: আমি বলবো যে প্রথম রাউন্ড মাইনাস না রেখে একটু।
1: হ্যাঁ একদম। তাহলে মল্লিকা খুব ভালো মানুষ, ঠিক আছে। সুতরাং প্রথমে আমরা নেগেটিভ মার্কিং রাখছি না। যদি তোমরা কেউ চ্যালেঞ্জ করে উত্তর দাও, তাহলে কিন্তু প্লাস ১০ করার কিন্তু একটা দারুণ জায়গা রয়েছে। তাহলে প্রথম প্রশ্ন
0: টিম গীতাঞ্জলির কাছে, রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন?
1: খুব সহজ প্রশ্ন,
0: খুব সহজ প্রশ্ন।
1: আমরা জানি একবার নোবেল তো পেয়েছিলেন উনি 1913 সালে, কিন্তু তারপরে আরো কতবার আর কি? উৎসব বলছো
0: দুবার, তার মানে টিম গীতাঞ্জলি বলছে দুবার। এবার টিম সঞ্চিতার কাছে আসি।
2: তিনবার।
1: তোমরা বলছো তিনবার। তাহলে
0: একেবারে সঠিক উত্তর টিম সঞ্চিতার কাছে। জোরে হাত তালি।
1: রবীন্দ্রনাথ ঠাকুর তিনবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন,
0: একটা 1913 সালে, একটা 1914 সালে এবং পরপর 1915 সালে।
1: ভাবা যায়? সত্যি একদম কম বড় কথা নয়। তাহলে প্লাস ১০ চলে যাচ্ছে কিন্তু টিম সঞ্চিতার কাছে, এবং টিম গীতাঞ্জলি এখনো খাতা খুলতে পারেনি। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি এই খাতায় আমরা নতুন নাম্বারস দেখতে পাবো।
0: এবার তাহলে টিম সঞ্চিতার কাছে চলে যাই। টিম সঞ্চিতার কাছে প্রথম প্রশ্ন এই রাউন্ডের,
1: ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে রবীন্দ্রনাথ যখন কবিতা লিখতেন তখন সেটি কোন ভাষার অনুকরণে ছিল?
2: সংস্কৃত।
0: আচ্ছা টিম গীতাঞ্জলি, তোমরাও কিন্তু ভাবতে শুরু করো।
1: তোমরা ভেবে নিয়েছো? ও
0: একেবারে ঠিক হয়ে গেছে উত্তর, বুঝেছো ব্রতদীপ?
1: একদম একদম। বেশ,
0: মানে ওরা কতক্ষণে ছাড়বে আর এরা কতক্ষণে ধরবে, সেই সুযোগের অপেক্ষায়
1: আমরা মনে হচ্ছে এই প্রশ্নের ঘরে এই প্রশ্ন ওর ঘরে বলে দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই, এইভাবেই চলুক।
0: বলে ভালো টিম সঞ্চিতা,
1: ভাবছো কিছু?
2: ঠিক আছে, ফরাসি ভাষা।
1: ফরাসি ভাষা। বেশ, টিম গীতাঞ্জলি তোমরা কি চ্যালেঞ্জ করছো?
2: হ্যাঁ।
1: চ্যালেঞ্জ করে তোমাদের উত্তরটা কি দাঁড়াচ্ছে?
2: ব্রজবুলি।
1: ব্রজবুলি
0: একেবারে সঠিক উত্তর দিয়ে ফাইনালি টিম গীতাঞ্জলি কিন্তু খাতা খুললো। জোরে হাত তালি।
1: তাহলে দুজনেই প্লাস ১০ এ। তাহলে টিম গীতাঞ্জলির পরের প্রশ্ন,
0: কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল?
1: এটা খুব সহজ, এটা কিন্তু আমরা পড়েছি, শোনার পরেই বলবি এই বাবা। এটা খুব কনফিডেন্সের সঙ্গে টিম সঞ্চিতা একদম হাতে হাত দিয়ে বসে আছে, আসুক আমি দেখলে
0: লুকিয়ে নিচ্ছি।
1: চলো তাহলে টিম গীতাঞ্জলি তোমরা কি উত্তর দিচ্ছ? সময় কিন্তু বড় কম।
0: উৎসব। তাহলে টিম সঞ্চিতা,
3: দুখুমিয়া।
1: আয় হায়, একদম সঠিক উত্তর, সঠিক উত্তর।
0: সর্বশেষ প্রশ্ন টিম সঞ্চিতার কাছে,
1: নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
2: অগ্নিবীণা।
1: অগ্নিবীণা। বেশ, আমরা সঞ্চিতা থেকে উত্তর নিলাম। টিম গীতাঞ্জলি তোমরা কি?
2: না।
1: তবে সঠিক উত্তরটি হচ্ছে বাঁধনহারা।
0: তাহলে এই উত্তরটা দিতে পারলো না, এবং সুতরাং কোনো নম্বর কিন্তু টিম সঞ্চিতা পেল না,
1: এবং টিম গীতাঞ্জলিও পেল না আলাদা করে। তাহলে প্রথম পর্বের শেষে, অর্থাৎ প্রথম রাউন্ডের শেষে গিয়ে স্কোরবোর্ডটা এরকম দাঁড়াচ্ছে,
0: টিম গীতাঞ্জলি পেয়েছে ১০, মানে ১০ নম্বর, আর টিম সঞ্চিতা পেয়েছে ২০ নম্বর। জোরে হাত তালি
1: সকলের জন্য, সবাই কিন্তু খুব উৎফুল্ল রয়েছে। এবং প্রথম রাউন্ড থেকে যে তোমরা খাতা খুলতে শুরু করেছো, এটা দেখেই আমার খুব ভালো লাগছে,
0: অনেক সাধুবাদ তোমাদেরকে।
1: তবে এরপরে আমার একটা স্পেশাল রাউন্ড আছে, যেটা আমার খুব পছন্দের রাউন্ড।
0: তবে আরেকটা যদি গান শুনে নি বা কবিতা শুনে নি কারোর থেকে,
1: তাহলে শাওনের কাছে চলে যাই।
0: চলো
1: শাওন, কি শোনাচ্ছো আজকে?
2: আমার খুব প্রিয় একটি গান, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে গানটি।
1: বেশ, তার মানে তোমার থেকে আমরা আজকে মাউথের গানে শুনছি, তাই তো? বেশ, তাহলে চলো শুনে নিই।

0: সত্যি সুরের মাধ্যমেই হয়তো কোথাও না কোথাও গিয়ে আমরা ঈশ্বরকে খুঁজে পাই, আসলে
1: ছুঁতেও পারি,
0: হ্যাঁ ছুঁতেও পারি বোধ হয়,
1: তাই না?
0: তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ এই পরিবেশটা, আজকে কমন রুমের পরিবেশটা যেভাবে তৈরি হয়ে গেল, আলাদা করে আর নতুন করে সত্যি কিছু বলার অপেক্ষা
1: আর আমার মনে হয় এটা শোনার পরে বন্ধুদের মনও শাওন কিন্তু খুব ভালো করে ছুঁয়ে যেতে পারে।
0: একদম একদম একদম একদম, একটা জোরে হাততালি হয়ে যাক শাওনের জন্য সবাই মিলে।
1: তাহলে চলে আসে আমাদের পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ডের নাম হচ্ছে জিভেতে জড়িও না, এবং এই রাউন্ডে কিন্তু বেশ মজার। আর এই রাউন্ডে এই দুটো দলের কাছে কিন্তু দুটো টাং টুইস্টার আমরা দেব, এবং
2: আমরা এটাকে লটারি করে দিই,
0: কার কপালে কোনটা পড়বে আমরা কেউ জানি না। ঠিক আছে, চলো দেখা যাক। এই রাউন্ডের নিয়মটা বলে দিই তোমাদেরকে। এই রাউন্ডের নিয়ম হচ্ছে তোমাদেরকে অন্তত চারবার বলতে হবে টাং টুইস্টারটি না থেমে, এবং যদি না পারো, পারলে +10, না পারলে -10।
1: সহেলী এবং সায়নী দুজনে মিলে এসে চিত্তা তুললো আর কি, এইবারে খুলে দেখো তোমরা কে কোনটা পেয়েছো। এ
0: তুমি এ পেয়েছো। এ বেশ, তাহলে টিম সঞ্চিতার জন্য
1: প্রথম টাং টুইস্টার।
0: হেলিকপ্টারের প্রোপাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটল প্রাপ্ত।
3: হেলিকপ্টারের প্রোপাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত। হেলিকপ্টারের প্রোপাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত। হেলিকপ্টারের প্রোপাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত। হেলিকপ্টারের প্রোপাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
1: আরে বাস,
0: ওকে দম নেওয়া যাচ্ছে বেশ।
4: কত না জনতা জানালো যাতনা যতনে।
0: আমি খুব খুশি।
1: তার মানে +10 পেয়ে গেল টিম গীতাঞ্জলি, মানে মোটামুটি ব্রতদীপ এই
0: হাড্ডি
1: লড়াই উৎসব আর শায়নি কিন্তু দুটো দলকে টেনে দিল।
0: একদম একদম একদম। বেশ, আমরা আমাদের সেকেন্ড রাউন্ডও শেষ করলাম, এবং সেকেন্ড রাউন্ড শেষে আমাদের স্কোরবোর্ডটা একটু চোখ বুলিয়ে নি।
1: হ্যাঁ, টিম সঞ্চিতা কিন্তু দাঁড়িয়ে আছে +30, মানে 30 নম্বরে।
0: জোরে হাততালি, জোরে হাততালি সঞ্চিতার জন্য। এবং টিম গীতাঞ্জলি,
1: টিম গীতাঞ্জলি দাঁড়িয়ে আছে 20 নম্বরে।
0: একদম কারেক্ট আছে, পিছনে পিছনে আছে। তারপরে এরপরে একটি রাউন্ড আছে, যে রাউন্ডটা কিন্তু স্কোর করার একটা হিউজ জায়গা, এবং নেগেটিভ খাওয়ারও কিন্তু একটা বড় জায়গা। তবে পরের রাউন্ডে যাওয়ার আগে একটা স্বাদ বদল, আরো একবার স্বাদ বদল করে এবার আবৃত্তি শুনতে ইচ্ছে করছে।
1: চলে আসছি সহেলির কাছে। তুমি আজকে আমাদেরকে কি শোনাবে বলো?
5: আমার ভীষণ প্রিয় একটি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝা পড়া।
1: বাহ
0: বেশ, চল।
5: মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম, মনের

0: ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মোহর থেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর তো রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলাও সহজে। ধন্যবাদ।
1: কেমন তাহলে বুঝলে তুমি বলো ব্রত, কি বুঝলে?
2: দেখো যে বোঝাপড়াটা হলো, এটা আমাদের এই ছজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, আমার মনে হয় না
1: এটা পেরিয়ে আকাশবাণী চৌহদ্দি পেরিয়ে বন্ধুর কাছে পৌঁছে,
2: একদম একদম, মানে যারা যারা শুনলে এই বোঝাপড়াটা আমাদের মধ্যেই রইল না হয়, এত সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, এত
1: সুন্দর, অনেক অনেক ধন্যবাদ,
2: সেটা আমাদের
1: শুন ভালো লাগলো
2: একদম। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রাউন্ডে,
1: পরবর্তী রাউন্ডের নাম একটা দিয়েছি সুরবাহার।
2: বেশ, তাহলে এই সুরবাহার রাউন্ড রইল তোমাদের জন্য, যেখানে তোমাদেরকে অডিও শোনানো হবে, সেই অডিওকে কেন্দ্র করে আমরা বেশ কিছু প্রশ্ন করব। নাম্বার ডিভিশনটাও বলে দিই, পারলে +10, না পারলে -10, আর যদি কেউ চ্যালেঞ্জ করে +15, যদি কেউ চ্যালেঞ্জ করে ভুল উত্তর দেয় -15।
1: চলে আসি টিম গীতাঞ্জলির কাছে, গীতাঞ্জলির প্রথম প্রশ্ন।
3: ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল, সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষী, হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়।
1: তাহলে টিম গীতাঞ্জলির প্রথম প্রশ্ন, এই যে অডিওটা তোমরা শুনলে, এটা একটি কবিতার অংশ এবং এই কবিতাটার নাম তোমাদেরকে বলতে হবে।
2: তোমরা না বলেছো গীতাঞ্জলি, কিন্তু টিম সঞ্চিতা তোমরা কি চ্যালেঞ্জ করবে, জানার পরে বলবে যে চ্যালেঞ্জই করলে পারতো।
0: আমার যতদূর মনে হয় শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর,
2: শেষের কবিতার অংশ এটি তুমি বলছো। বেশ, তোমরা কি চ্যালেঞ্জ করছো? তোমরা চ্যালেঞ্জ করছো না, সঠিক উত্তরটা শেষের কবিতা। এটা জোরে হাত তালি টিম গীতাঞ্জলির জন্য, ঠিক আছে?
1: ফাইনালি, মানে ফাইনালি ভাবনা চিন্তা করার পর ওরা যে বললাম না কাঁচা
2: কাঁচি আছি আমরা,
1: এবং এটা না বলতে পারলে ওদের যে কি আফসোস হতো
2: সত্যি। তাহলে +10 গীতাঞ্জলি
1: টিম সঞ্চিতার কাছে পরের প্রশ্ন।

0: এই যে ইনস্ট্রুমেন্টটি শোনানো হলো, এই ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্রটি কি?
1: ইসরাজ
2: একটু ভাবো, মনে হচ্ছে সারেঙ্গে।
0: ইসরাজ এবং সারেঙ্গে দুটোই ভাবছো? আচ্ছা, টিম সঞ্চিতার থেকে আমরা উত্তর নিলাম সারেঙ্গে। টিম গীতাঞ্জলি, তোমরা কি
2: চ্যালেঞ্জ করবে?
0: চ্যালেঞ্জ করবে?
3: ইসরাজ কিন্তু চ্যালেঞ্জ করাটা ঠিক হবে না,
0: উত্তরটা আমরা দিয়ে দিই।
2: আর টিম সঞ্চিতাও কিন্তু ভুল উত্তর দিয়েছে। উত্তরটা হচ্ছে, বলে দাও ব্রতদীপ,
0: উত্তরটি হচ্ছে দিলরুবা।
2: সেতার এবং সারেঙ্গি নিয়েই কিন্তু দিলরুবার সৃষ্টি, সুতরাং উত্তরটা হচ্ছে দিলরুবা।
0: বেশ, অসুবিধা নেই। আমরা এর পরের অডিওতে যাওয়ার আগে বলে রাখি, স্কোরবোর্ডটায় -10 চলে যাচ্ছে টিম সঞ্চিতা। একটু মন খারাপ, বাট ঠিক আছে, কোনো চিন্তার কিছু নেই। এখনো দুটো প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। আমরা আবার টিম গীতাঞ্জলির কাছে চলে যাবো।

0: বিখ্যাত নজরুলগীতি, কিন্তু সেটার তোমরা হিন্দি ভার্সনটা শুনলে, তো নজরুলগীতির বাংলাটা কি সেটা তোমাকে বলতে হবে।
1: তাও মনে পড়ছে কিন্তু,
0: হ্যাঁ তুমি ভাবো
2: তাহলে বলেই দিই আমরা,
0: গেই বলি
2: বলো।

0: क्या बात क्या बात, তাহলে প্লাস 15 মল্লিকার জন্য
1: অনেক ধন্যবাদ।
0: তো আপাতত খাতা কেবি খুলল না এই প্রশ্নে, তবে চলে যাচ্ছে মাইনাস 10 গীতাঞ্জলির এক্ষেত্রে। তাহলে সর্বশেষ প্রশ্নে আমরা যাব টিম সঞ্চিতার জন্য।

0: বলতে হবে, এই যে গানটি শুনলাম, আমরা গানটি সবাই জানি কি গান, বলতে হবে গানের সিঙ্গার কে।
1: শাইনির ভীষণ মানে ও হাসছে কিন্তু
0: একদম একদম আমার মনে হচ্ছে
1: একেবারে ঘুরে ফেলেছে,
0: ঘুরে ফেলেছে, মানে গায়ক কে ধরে
2: ঋষি পান্ডা,
0: ঋষি পান্ডা, ঋষি পান্ডা। আপাতত আমরা নিলাম আর টিম গীতাঞ্জলি তোমাকে চ্যালেঞ্জ করছো,
3: আমরা
0: ঠিক বলেছি,
1: একেবারে উত্তরই দিয়ে ঠিকই বলেছি
0: একদম। তাহলে সঠিক উত্তর ঋষি পান্ডার, জোরে হাততালি টিম সঞ্চিতার জন্য। স্কোরবোর্ডটা আমরা একবার চোখ বুলিয়ে নিই, টিম গীতাঞ্জলি গিয়ে দাঁড়িয়েছে +20 আপাতত যে স্কোরবোর্ড শেষ রাউন্ডের পরে, এবং সঞ্চিতা 30, জাস্ট 10 নম্বরের ডিফারেন্সের জন্য আজকে টিম সঞ্চিতা আমাদের বিজয়ী। এর জোরে হাততালি টিম সঞ্চিতার জন্য, সকলে এবং সকলে ফাটিয়ে খেলেছে, সবাই একদম একই উচ্ছ্বাসে একই উদ্যমে খেলে গেছে,
1: সেটাই বেশি গুরুত্বপূর্ণ।
0: একদম একদম,
1: আমরা সবাই বন্ধু, আমরা সবাই বন্ধু করতে এসেছি, গল্প করতে এসেছি, আড্ডা দিতে এসেছি, এবং এটাই প্রাপ্তি।
0: প্রাপ্তি
1: ব্রতদীপ, আমাদের কিন্তু এখনো একজন বন্ধু কিন্তু ফোনে আছে, সে আমাদেরকে কি শোনাবে একটু জেনে নি। তুমি কি আজকে শোনাচ্ছ আমাদেরকে শায়নি?
4: আমি আজকে কাজী নজরুল ইসলামের লেখা পরদেশী মেঘ গানটি শোনাবো।
0: চল তাহলে শুনে নিই।

0: মেঘকে বলছি বটে ফিরতে, কিন্তু মেঘের সঙ্গে বোধহয় কোথাও আমি ভেসে ভেসে গেছি। মেঘকে তো ডাকা যায় না, মেঘের সঙ্গে উড়েই যেতে হয়।
1: একদম একদম।
0: তো আজকে শানির গান শোনার পরে আমরা সবাই মোটামুটি সেখানে চলে গেছি। আপাতত আজকের দিনের জন্য রবীন্দ্রনাথকে এবং নজরুলকে আমরা খুব
1: একদম খুব একান্তে পেয়েছি,
0: একান্তে পেয়েছি।
1: এবং আজকের এই আড্ডাটা অন্যরকম একটি আড্ডা হলো। অন্যান্য যৌবনী কমন রুমে আমরা অনেক ভাবে আড্ডা দিই, তবে আজকের আড্ডাটা আরো সমৃদ্ধ হলাম আমরা সবাই। এত সুন্দর সুন্দর গান, এত সুন্দর সুন্দর সুরে আমরা ভেসেছি, আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যদি বলি, আমাদের কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এই আজকের কমন রুমের আড্ডাটি। আমাদের বন্ধুদের কেমন লাগলো?
2: অসাধারণ লাগলো,
3: অনবদ্য একটি এক্সপিরিয়েন্স, দুর্দান্ত লেগেছে।
0: আমাদের ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে পেয়ে, দারুণ লেগেছে।

0: লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো একটা মানে মুহূর্ত কাটিয়ে বাড়ি ফেরার।
1: কিছু কিছু জিনিস ভাষায় বলা যায় না যে এতটাই ভালো লেগেছে বা খুব ভালো লেগেছে। শুধু বলবো এভাবে যুববাণী আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়।
2: একদম একদম একদম,
0: এটা যে আমাদের কাছে কত বড় প্রাপ্তি
2: সেটা সত্যি আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
0: আর প্রতিদিন বন্ধুদের সঙ্গে তো কথা হলো, এবার তো আমাদের যাওয়ার পালা। কারণ
2: তবে যাওয়ার আগে আমি আমার শ্রোতা বন্ধুদেরকে বলি, তোমাদের মধ্যে থেকেও কেউ যদি ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকো, আবৃত্তি করো বা গান করো, তোমরাও যদি আমাদের এই আড্ডায় যোগদান করতে একদম সামিল হতে চাও, তাহলে কি করবে, আমাদের অফিশিয়াল মেইল, অফিশিয়াল ইমেইল অ্যাড্রেস yuvavanikolkata@gmail.com অর্থাৎ yuvavanikolkata@gmail.com এ এসে তোমার একটি অডিও স্যাম্পল, তুমি যাই হোক গান করো, ইনস্ট্রুমেন্ট বাজাও, আবৃত্তি করো, সেটির একটি ভয়েস স্যাম্পল বা অডিও স্যাম্পল আমাদেরকে পাঠাও। তোমার ফোন নাম্বার, তোমার ঠিকানা এবং তোমার নামটি অবশ্যই আমাদেরকে দিও, এবং তোমার বয়স যদি হয় 16 থেকে 30, সঙ্গে দিতে বলো না তোমার বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। তাহলে তোমাদের সঙ্গে আগামীতে কোনো না কোনো সময় তো আড্ডা হবেই, এবং আজকের এই সন্ধ্যাটা আরো একবার আমাদের মনের মণিকোঠায় যতনে আমরা লালন পালন করবো, এটুকুনি আমরা কথা দিতে পারি। এবং যেতে যেতে সকলে মিলে একটি গান, না হলে তো ওই অনুষ্ঠানটা আর হয় না,
0: ওই শেষ পাতে মিষ্টি খাওয়ার মতো,
2: একদম একদম,
0: যেটা ছাড়া বাঙালিরা থাকতে পারে না, তেমনি রবীন্দ্রনাথ এবং নজরুলকে ছাড়াও আমরা এগোতে পারি না, তাই সেই সুর ধরে,
2: হ্যাঁ মানে একদম মাটির সুরেই আমরা ভাসবো, আমরা ভাসবো।
0: খুব ভালো থেকো বন্ধু, আনন্দে থেকো, ফিরবো আবার অন্য কোনো দিন অন্য কোনো সময়, শুনতে থাকো যুববাণী,
2: একদম চলো যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো আর থেমে নয় বড় প্রেমে থেকো,
0: টাটা।
3: আপনার অবাক হওয়া, ছেলে মানুষের মতো খুশি হওয়া দেখে ভালো লাগলো, ভালো লাগতো, আপনার মতো ভালো কাউকেই লাগেনি কত কত দিন আগে থেকে, বলিনি তখনও, আজ বললাম।

0: এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়, অংশগ্রহণে সহেলী দাস, শাওন পাল, সায়নী সরকার রায় এবং উৎসব মুখোপাধ্যায়।
1: শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশ

আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89%, সর্বনিম্ন পরিমাণ 63%, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়নি। জানিয়ে দিলাম কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার শান্তকালীন বিজ্ঞপ্তি।

এখন আপনাদের জানিয়ে দিই আমাদের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগান, শিল্পী চূড়ামণি মুর্মু এবং সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাক্ষাৎকারে বাবুরাম হেমব্রম, এরপর লোকসঙ্গীত। 6:40 যাত্রা অনুষ্ঠান জননী সারদামণি, রচনা অনুপম চক্রবর্তী, পরিবেশনা শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির। 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত সুরের গুরু সমবেত কণ্ঠে শুনবেন। রাত 9:00 নাটক দেনা পাওনা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্য রূপান্তর অগ্নিমিত্র, প্রযোজনায় সমরেশ ঘোষ। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন বাঁশি শিল্পী বিবেক সোনার, আকাশবাণী মুম্বাই কেন্দ্রের নিবেদন। 11:00 পুরাতনী গান শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়, 11:10 বাংলা আধুনিক এবং ছায়াছবির গান। এবার জানিয়ে দিই আমাদের সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 পুরাতনী গান শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়, 7:30 দর্পণ, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন নাটক, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: ᱪᱩᱲᱟᱢᱩᱱᱤ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱢᱟᱜ ᱢᱚᱬᱮ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱾ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱪᱩᱲᱟᱢᱩᱱᱤ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱯᱟᱱᱢᱩᱱᱤ ᱵᱟᱥᱠᱮ ᱾ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱟᱭᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পাহাড়ি দিলীপ হেমব্রম। নেদারল্যান্ডস হেগেরে মারাংমন্ত্রী মানতা নরেন্দ্র মোদী আর নেদারল্যান্ডস মারাংমন্ত্রী মানতা

রব জেটেন তাকে মুদ্রে গলমারাও তায়ম ভারত আর নেদারল্যান্ডস দ বারপুখিয়ে সেদুই বাবদরে সামরিক তকনিকিয়ে হিজদারিয়ে ধাপরে উতনৈ রিয়াকিন রেজিও কানা নয়া গলমারাও অক্তে বানা লিডার গি বনিচ দো দারাম তকনিকি দা বন্দোবস্ত ফরিয়ে দাঁড়ে সংহার সেবা আর সেচেদ লেখান যুদ্ধ যুদ্ধ পাহাটারে মিট এটাগি গড়গপড় বাবদ রেকিন

নীল ধীরিলিকাতে চিপি নেওয়া মারামন্ত্রী মারাথন মোদীতে সুইডেন রেন মারামন্ত্রী উলফ ক্রিস্টারসন সাথে বারপুখিয় গালমারাওরে সেলেরোগ রাষ্ট্রপতি মানুতে দ্রৌপদী মুর্মুতে সুপ্রিম কোর্টরে বিচারি কোয়া লেখা পেগে পে খান বাড়তি কাতে পেগে ইয়ায়ে অনুমোদন কাদা নুন আর বিচার দপ্তর হতে সদর আকান গেজেট নোটিশ লেখাতে সুপ্রিম কোর্টরে বিচারি কোয়া লেখা বাবদতে না উন গে আর এ সায় মরেগে তুরুই সুধরেও কাতে রাষ্ট্রপতি তো ন অধ্যাদেশে জারিও কাদা ন আরিফেরাও খাতির ভারতের শিরে বিচারিয়ে সাথে দেশম রিয়া সালাম খান মারাং আদালত রে মোট বিচারিয়ে কোয়া লেখা বাড়াও কাতে পেগে ইরল রে তেমনা হরমুজ খড়ি তে দুশ্মন দেশম রিয়া মিলিটারি সাপাপ কো ওকা হালত রে সেন হচুয়া বাং হওয়া বাং সেন হচুয়া রে ইরান দো পারমিশন বায় নোয়া ধরতি দুনিয়ারে জ্বালানি বনিজ রিয়া ইউমানা নোয়া ডাহার দো জনতিয়ারি রাজারি রে নেমত রেগে তুল কলাম চালা কানা ইরান রেন সহ রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরফে মেনে কাদা যে তেহরান দো নোয়া মারাং হরমুজ খড়ি বাবদে পুরো সার্বভৌমত্ব বজায় দহয় রে বাই রিকিয়ে কানা জুদা জুদা নিউমানা বিষয়ের রায় আতঙ্কে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বরদান শুভেন্দু অধিকার ইউরতে মনোজ সরকার তো গাপা নবান্নরে মন্ত্রিসভা দোসার দুপুরুগ হওয়া ন দুপুরুগরে শির সচিব স্বরাষ্ট্র সচিব ছাড়া হো মন্ত্রিসভার এটা সহেদ কো তাহেন লাগিতে হুকুম জারি রাখাত কোয়া দুপুরে আরজি কর সালাতে কুড়ি হপন কো উপরতে সন্থাও অমলেহরে বড় নীতি সরকারি কর্মীয় কো লাগিদ বেতন কমিশন বেড়ে বকেয়া মহঙ্গা ভাতা এমন বিষয় করে হো রায় আতঙ্ক আনন্দে সচিব বাখল অনুরে বাড়াই যাওয়া পনতরিয়া ইয়াই গোটে নিউমানা জাতীয় সড়ক পন্থারিয়া নির্মাণ আর রক্ষি যোগাও রিয়া অগ্নিভার সাপসাপড়াও তালাতে পনত সরকার দো কেন্দ্র সরকার হেফাজত রে জিমে কেদা শিরে সচিব দপ্তর খন সদরকান মিটেন নোটিশ রে লেয়ে কেনা যে পূর্ত দপ্তর আওতারে তাহেকান নোয়া সড়ক রিয়া এপেম দো ন্যায়নীতি লিকারে অনুমোদন নেওয়া কেনা নোয়া খাতির আটদিন খন আটকাকান তাহেকান পন্থা কুর কমি লগন লাহা মেনতে প্রশাসনে মনে কানা পনতরে সদরাকান ভারত জি রামজি রেল আডি উসের আগে এহব আমেনতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী মেনে কাদা মনরেগা পান্থারে মিশাই বদলতে নোয়া পান্থা আওতারে মিশাই বাগে মনে মাহা রিয়া কমি গোটাউরি হয়ে উত্তরবঙ্গ রিয়া হাসারে নিতদ বিদেশি জ রামবুটন চাষ রিয়া আশ্বাস নেলক কানা লিচু লিকান নেলতে নেলতে দো আরাগে নোয়া জ রিয়া বাজার দাম আর চাহিদা বানার গে মেনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে মেনে কাদা যে শিলিগুড়ি জপরে মেনা হাতিঘিসা এলাকারে বিডেওয়ানা লেখাতে রামবুটন চাষে নাপায় অর্জয় নেওয়া কেনা মেন্তরগুন আর রামবুটন জ্বরে দ ভিটামিন সি আয়রন ফাইবার পটাশিয়াম আর অ্যান্টি অক্সিডেন্ট পেরেজ পুরুল মিটেন জ কেনা নোয়ারিয়া বাজার দাম কেজি পিছু ৩০০০ টাকা কেনা কুড়ি হপন কোয়া কন্যাশ্রী ফুটবল খেলে হলান ইস্ট বেঙ্গল দ ইয়াই শুন গোলতে পুলিশ এসি হারাওয়া কাদিয়া সুলঞ্জনা রাউল বারিয়া সিল্কি দেবী বিসি উরাও সাথী দেবনাথ রুবিন খাতুন আর সন্ধ্যা মাইতি তাকু দ মিমিট গটেন কাতে কো গোল আকাদা মোহনবাগান সুপার জায়ান্টস আর ইস্ট বেঙ্গল দো তেহেঁ আইএসএল ফুটবল রিয়া নিউমানা ম্যাচ রেকিন সামাং সদর ওয়া যুবভারতী খেলন বাহিরে আয়ুব ৩:৩০ বাজে খেলে হব ওয়া বানার দল গে গেলমিট গোটেন ম্যাচ রে বারগে বার পয়েন্ট কিন নিয়াম আকাদা নিঘড়ি গোল এম লেখাতে ইস্ট বেঙ্গল দো লিগ তালিকারে দোসার আর মোহনবাগান দো তেসারা ঠেরে মিনায়া তেহিঞ খবর পড়াও দো নডেগি মুচেদ নিনা আখড়া দৌছেন আকাশবাণী।

কলকাতা রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন নিত আজম তাবন পে ডেভিড বাসকে আর সাঁতেন কু সাপড়াওতেনা দং সেরেঞ্জ সেরেঞ্জ রেজিনা হাস্তা আর পাউলুস হাস্তা।

0: চিঠি বন ভেজাইতে হ্যাঁ কল তাহে বন ওনা চিঠি লেখা দো আড়ি কম মাকানা দাদা জাস্তি হর গে ফোন থেকে বন গাল মারাও কানা আর ওনা বিকর আর একটা চিতর বন নিয়ে লাবন আতু দিশম সে হবন নিয়েল গিয়া বন নেতার তো গোটা গে ওনা এসটিডি বুথ লোকাল ফোন রেনা বুথ কো দমে বৈষয় বকনা আর ওনা বিকর মোবাইল মা মেনা গে নেতার তো আতু দিশম রেন আইমা হর আবো হর হপন কো আইমা কো গে নেতার তো মোবাইল কো ব্যবহার তাবনা হয় যে নুনা সুবিধা আকনা না ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল হয় যে নুনা সুবিধা এম কা বনা বুথ এ খুলে কথা জায়গা জায়গা করে আতু দিশম করে হ আর মোবাইল রেনা নুনা ব্যবস্থা দহ কদায় আর নোয়াতে নেহড়া সুবিধা মা হয়ে কান গাড়ি কম পয়সাতে আপনার রেন হর যাহা সাঙ্গিরে মেনা কম কোসালা কো গালমারাও দাঁড়িয়ে কানা আচ্ছা ওটা বারিয়া কথা লাং গালমারাওয়া ফোন রেনা কানেকশন নিয়াম আর মোবাইল ফোন রেনা কানেকশন নিয়াম ওনা কিন বারিয়া কানেকশন নিয়াম বাবদে নাশের মা লাইতে বন নাই তিনা কাউডি এম হয়ে তিনা সময় লাগা
1: হ্যাঁ নয় কানেকশন ফোন ব্যবস্থা যাহা ল্যান্ড ফোন কো মেতা কানা ফোন ব্যবস্থা দো পহিল দো আড়ি জাস্তি কে লাগা কান থাই মানে মিট রকম দো লেগা না 12,000 লাতার দো বাং গানো কান থাই নিতো দো ওনা নুনকান জায়গা রে সেটারে কানা সেই টাকা এম লিখান গে শহর বাজার করে দো বার্সিং পেমা ভিতর রে গানো আর দিশম আতো ওড়া করে দো যেহেতু তার না কাটি সমস্যা কো সমাধান বাং হই হতে তেকে সুমি সপ্তাহ কোন মি চানো ধবি হ সময় হাতাও দাঁড়িয়া মোবাইল কানেকশন দো 100 টাকা হয়ে গেল না সিম কার্ড যাহা কার্ড তালাতে কানেকশন নামো ওনা 100 টাকা দাম আর ওনা সাথে 12 টাকা ট্যাক্স লাগা কেন 112 টাকা খান গে ওনা সিম কার্ড নামো আর সেট দো নিজেরা পছন্দ মতো যদি বন হাতা 1,000 টাকা খন ও অন্তে চিতান সেট উনকা গে নামো নিয়ে গে নিয়া মোবাইল খরচা দো
0: আচ্ছা বাবুরাম বাবু নড়ে বেটাং কুকলিং তো হয় তা নেতা মা আইমা প্রাইভেট কোম্পানি কো মার্কেট রে হেজে কেনা যায় মোবাইল ফোন কো কো এম এদা কো অনুকু সালা বিএসএনএল কি যান অনকান কম্পিটিশন হয়ক কেনা
1: হ্যাঁ নয় তো কম্পিটিশন তো কিছুটা হয়ক কেনা তবে ওনা তো মানে কম জায়গা রে নেলক কেনা না কম্পিটিশন দো যাহারে জাস্তি কাই হড় মেনা কো যাহারে শহর বাজার রে যাহারে ব্যবস্থা কো খুব ভাগে মেনা উনকান জায়গা রে কাটি কম্পিটিশন হয় কানা তবে বিএসএনএল আ যাহা ব্যবস্থা ওনা মারে ব্যবস্থা আর উতনে রাকা ভতিক তে নুকু কম্পিটিশন রো খুব বেশি দো দাও বাকো হাতা দাড়িয়া কানা নুনকান জায়গা রো বাকো সেটে দাঁড়িয়ে কানা যাতে ব্যাপক হারতে কোটা কো পাসনা দাঁড়িয়া উনকু তো
0: আপিয়া সার্ভিস এ লই দা আপনি এটা এটা প্রাইভেট কোম্পানি মোবাইল কোন বিএসএনএল মোবাইল কে জাস্তি হর কো হাতা হই দা আপনার দেখো
1: আ এটা মোবাইল কো যাহাই কো আম কাদা উনকু এখন বিএসএনএল না কানেকশন দো বেশি কো হাতা দা নিয়ে কারণ থেকে নুকু কানেকশন না যাহা ব্যবস্থা ওয়া দো আতো ওড়া খন দরিয়া তালা ধবি এমন কি শেরমা রে হো মানে রিমিল চিতান করে হ গালমারাও গানোয়া উনকান ব্যবস্থা মেনা স্যাটেলাইট মাধ্যমতে সে আর যাহা মানে টমাক কুন্ডি কো মেনা উনকান টাওয়ার চিতানতে যে কোনো জায়গার নকো বিএসএনএল কো আগে প্রচুর ব্যবস্থা মেনা আর ওনা তালা থেকে কানেকশন দো ঠিক ঠিক অক্তরে ঠিক জায়গার কে সেটেরক কানতে মানমি কো নোয়াগে
0: আপনার
1: আপনার দেখো আর নোয়াগে বিশ্বাস হয়ে কান তাকো যে বিএসএনএল কানেকশন তে খুব নাপায় গে কামি হরা
0: নামক কানা আদি নাপাই কথা কানা মুচে রে বটা কুকলিং দহাই দা হেমরম গমকে আর বিএসএনএল লা হাজি নুনা কথা লে কিদা কামি হরা না কথা না লাহান্তির না কথা আর ওকালে কান লাহান্তির না কথাই হুদি সিদা
1: যাহা টেলিফোন চিতার রে উইহের কই দহা কদা উনা উইহের কো মাধ্যম রে দো যেমন ইন্টারনেট নি তো নড়ে উড়ারে দুড়ুক কথা গে লন্ডন রে যাহা যদি গালমারা হয় ৫ টাকা খন ৫ টাকা ভিতরে থেকে গালমারাও গান আর ওনা সাথে হ যদি উনিয়া ছবি কই নিয়ালা নড়ে উড়ার দুড়ুক পাতে উনি সাথে পাশাপাশি যেটা গল্প গালমারাও কো হয়ে কানা উনকা গে নেলোয়া যে উনি তালারে দুড়ুক কাতে গালমারাও কানা আর নোয়া খরচা হ খুব কম টাকা ভিতরে থেকে হয়ে কানতে নোয়া উইয়ের ভাবনা কো উনি দিশ হুদিশ কাদা আর গোটা ধরতী জাগা যাতে আরো কম পয়সাতে সানাম মানমি সাও গালমারাও কো গোটা দাঁড়িয়া উনকান চিন্তা ভাবনায় হাতাও কদা ওকা জায়গার হ বাদ দো বাং তাহনা নোয়া লাগি থেকে বিএসএনএল নুনা ব্যাপক প্রচার নিয়ামদা আর নুয়া কামি হরা হ আড়ি উতনা রাকাব কান তা
0: আড়ি নাপাই কথা হেমনম গমকে তেহিন সান্তড়ি একড়ারে হেজ কথা ওই বিএসএনএল না টেলি যোগাযোগ না লাহান্তি বাবদ তে আড়ি ওই নুনা কথম লেগে তবনা নোয়া খাতির আলে সান্তড়ি একড়া পাহাটা খন সারহাওলে চালাম কানা তেহিনা গালমরা দ নড়ে গেলা মুচেদা মা আলে পাহাটা খন জোহার
1: জোহার
2: আজ অঙ্কে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে CAA-তে আবেদন করার পরামর্শ দেন তিনি। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান শ্রী কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
1: দেশের সুরক্ষার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটাও ভাবা হবে, হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে ছেলে

0: স্কুলে যাতায়াতের সুবিধার্থে।
1: রাজ্যে 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের অধীনে থাকা এই সড়কগুলির হস্তান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগোবে বলে মনে করছে প্রশাসন। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা এই পথগুলির দেখভাল করবে। যে 7টি রাস্তা হস্তান্তর করা হয়েছে তার মধ্যে অন্যতম হল NH 312, যা জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর ও বনগাঁ হয়ে ঘোজাডাঙ্গা সীমান্ত পর্যন্ত প্রায় 330 কিলোমিটার বিস্তৃত। এছাড়া বিহার সীমান্ত থেকে গাজল পর্যন্ত NH 31 এবং ফারাক্কা পর্যন্ত NH 33 দায়িত্ব পাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে উত্তরবঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে NHIDCL কে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 3 নম্বর ব্লকের করসা 2 নম্বর অঞ্চলের ছোট তারা মধ্যবুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভেতর থেকে অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই কার্যালয় আজ সকালে খোলা হলে স্থানীয় বিজেপি কর্মীরা ভেতর থেকে প্রচুর জব কার্ডের বই, বিভিন্ন জমির দলিল এবং প্রচুর ভোটার কার্ড উদ্ধার করে। ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ পৌঁছয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কোচবিহারের দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান দুর্নীতি মামলায় পুলিশ পৌরসভার বিল্ডিং বিভাগের কর্মী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। 2024 সালে দিনহাটা পৌরসভার বিরুদ্ধে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠায় কয়েকজন পুর কর্মচারী গ্রেপ্তার হয়। পরে তারা অবশ্য জামিনে ছাড়া পায়। সম্প্রতি পুলিশ মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করে ও তৎকালীন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরীর বাড়িতে তল্লাশি চালায়। মৌমিতা ভট্টাচার্যকে আজ দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ 100টিরও বেশি আধার কার্ড ও জমির দলিল উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জমির অবৈধ কেনাবেচা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে ওই পার্টি অফিস থেকে। এই পরিস্থিতিতে গত 4 মে স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসে তালা লাগিয়ে দেন। পার্টি অফিসের তালা খোলা হলে সেখান থেকেই বিপুল সংখ্যক আধার কার্ড উদ্ধার হয়। পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে যোতশ্রীরাম পঞ্চায়েতের সদস্য তপন মালিক ও তৃণমূল কংগ্রেস কর্মী রফিকুল ইসলাম ওরফে মিন্টুকে গ্রেপ্তার করেছে। তাদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লক কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। দিকনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ওই তৃণমূল কংগ্রেস নেতাকে আজ কৃষ্ণনগর আদালত 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। প্রবল কালবৈশাখীর পর দক্ষিণ দিনাজপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে তাদের বিদ্যুৎ পরিকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি জানিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় আজ খুব ভোরে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির হওয়ার দরুন এই পরিস্থিতি। তপন ব্লক এবং সংলগ্ন বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লকে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। WBSCDCL যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে। বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে অতিরিক্ত কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে বলে সংস্থার সূত্রে জানানো হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। তবে সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও তার আশপাশে সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাবে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনবেন সন্ধ্যে 7:35 মিনিটে।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: যোজনা উন নৌজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: দাদু।

0: এই গাছটার নাম কি?
1: ট্যাঞ্জেরিন। খুব মিষ্টি হয় এটা, ভাঙিস না যেন।
2: ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এক্ষুনি করছি।
0: দাদু দাঁড়াও, লিংকে একদম ক্লিক করো না।
2: কেন?
0: এই এসএমএসটা একটা স্ক্যাম, ক্লিক করলে তোমার সব ব্যাংক ডিটেইলস চুরি হয়ে যাবে।
2: ওহো, সাবাস গপ্পু, জোর বাঁচিয়ে দিলি। এই নে তোর বুদ্ধি খাটানোর ফল।
3: আরবিআই কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য জল হাওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির অনেক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির অনেক জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হচ্ছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় প্রায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলির কোনো কোনো জায়গার ওপর দিয়ে। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর জানালাম আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যাত্রা অনুষ্ঠান।
5: যাত্রাভিনয় জননী সারদামণি, পরিবেশনায় শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির, রচনা অনুপম চক্রবর্তী, নির্দেশনা রাইমোহন মুখোপাধ্যায়। জননী সারদামণি।

0: পেন নাম হইব তারিণী কাকা, কেমন আছেন সব?
1: আরে এসো এসো গোপীনাথ, বলো তারপর কলকাতা থেকে ফিরছো নাকি?
0: আগে হ্যাঁ।
1: বেশ বেশ বেশ, তা কলকাতায় তোমার যজমানি কেমন হচ্ছে বলো? বিদায় যায় ভালো হচ্ছে তো?
0: আগে ভালোই। জানেন কলকাতায় এখানকার বামনদের একেবারে জয় জয়কার, যজমানেরও অভাব নেই।
1: কেন কেন
0: কেন আবার? রানী রাসমণির কালীবাড়িতে সেবা পূজার কাজে আমাদের জামাই গদাধর রয়েছে যে।
1: তা তো রয়েছে, কিন্তু গোপীনাথ শোনা যায় রাম মুখুজ্জির জামাইয়ের নাকি মাথা খারাপ হয়ে গেছে, ঘোর উন্মাদ অবস্থা, কালীবাড়ির পূজোর কাজেও নাকি আসে করতেই পারে না।
0: কথাটা একেবারে মিথ্যে নয় কাকা, গঙ্গার মাটিতে মুখ ঘষে আর মা মা বলে খালি কাঁদে।
2: দক্ষিণেশ্বরে তন্ত্রের সাধনা করেই বোধ হয় শেষে পাগল হয়ে গেল।
1: কিন্তু মুকুন্দ, মেয়েটার কি অবস্থা বলো তো? সেই ছ বছর বয়সে সারদার বিয়ে হলো, এখন বোধ হয় ১৮ পড়ল, সংসার করতে পারল না, তারপর আবার স্বামীটাও এমন হয়ে গেল। আহা বেচারা, বড় ভালো মেয়ে আমাদের সারদা।
2: আচ্ছা গোপীনাথ, তুমি কি গদাধরের ওই অবস্থা নিজের চোখে দেখেছ?
0: না কালাই দাব, আমি ঠিক নিজের চোখে দেখিনি, তবে ওই কালীবাড়ির খাজাঞ্চি মশাইয়ের কাছে শুনেছি। আচ্ছা আমি এবার উঠছি কাকা, শরীরটা বইছে না।
1: হ্যাঁ বাবা এসো এসো, কলকাতা থেকে জয়রামবাটি আসা কি সোজা কথা, প্রায় ৭ দিনের হাঁটা পথ। মুকুন্দ
3: আগে
1: চলো চলো, হে আমরা উঠি এবার,
3: চলো। তাই চলুন দাদা, অনেক বেলাও হয়ে গেল।

0: কিরে মা সারু, বাড়ি যাবি নি? আর একটু থাকি না পিসি, পাগলি মেয়ে, তা থাক না। ও মা, খালি দাওয়ায় শুচ্ছিস কেনে? দাদা, একটা কিছু বিছিয়ে দি।
1: এই তো আমি আঁচল বিছিয়ে নিয়েছি পিসি।
0: হ্যাঁ,
1: একটা গান গাও না।
0: গান? কোন গান রে?
1: সেই যে সেই গানটা।
0: কোন গানটা? ও বুঝেছি, সেই গানটা যেটা তোরা যখন জোরে এসেছিলি আর তোদের দুজনকে দেখে আমার হরগৌরীর কথা মনে পড়ে গিয়েছিল, তাই গান ধরে ফেলেছিলাম। নাতনি তুই যেমন সুরূপা, তোর বড়

0: তো চোখে জল
1: বলো না পিসি, ও কি সত্যি?
0: দূর পাগলি মেয়ে,
1: তবে সবাই যে বলে।
0: বলতে দে না, লোকের মুখ আছে বলে, তুই বিশ্বাস করবি কেন? আমাদের জামাই শিব, সাক্ষাৎ কৃষ্ণ। এখন লোকে যা বিশ্বাস করতে পারছে নি, পরে পারবে এই বলে রাখছি। সবাই ওর ভাব বুঝবে কেন?
1: আমি যাই রে মা, আমায় আবার চরখায় সুতো কাটতে হবে। তোমার কথাই যেন সত্যি হয় ভানু পিসি।
2: সারু সারু, কিরে তুই এখানে? আর আমি কত জায়গায় তোকে খুঁজে বেড়াচ্ছি, তুই নাইতে যাবি নি?
1: না রে কমলা, আজ আর যাব নি।
2: কেন রে? ও বুঝিছি, পাল ঘাটে গায়ের গেন্নে মায়েরা তোর বরকে নিয়ে ঠাট্টা করছিল, বলে ও মা শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে।
1: তুই বল না কমলা, স্বামী নাকি কোনো মেয়ে সহ্য করতে পারে? ও কি সত্যি খ্যাপা?
2: না না সারু, তুই এ নিয়ে অত ভাবিস নি।
1: ভাবনি বললেই কি ভাবনা ছাড়ে রে, কেবলই মনে হয় আগে যেমন তাকে দেখেছিলাম তিনি কি আর সেরকম নেই? আর আর আমার ভাগ্যে যদি তাই হয়েই থাকে, তবে আমার তো আর এখানে থাকা উচিত নয়, সেখানে গিয়ে তার পাশে থেকে তার সেবা করা উচিত।
2: তা বেশ তো, তোর যদি তাই ইচ্ছে হয় তবে তাই কর। সংসারে আসছে দোল পূর্ণিমাতে গাঁয়ের অনেক মেয়েরা কলকাতায় যাবে, আমিও যাব, তুইও না হয় আমাদের সঙ্গে চল, গঙ্গা চানও হবে, স্বামী দর্শনও হবে।
1: কিন্তু বাবাকে বলবো কি করে, আমার বড় লজ্জা করে।
2: ও তুই কিচ্ছু ভাবিস নি, তোর হয়ে কাকাকে আমি সব বলবো, দেখবি তোর বাবা হয়তো নিজেই তোকে নিয়ে আমাদের সঙ্গে কলকাতা যাবেন।
1: তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়।

0: ধু ধু করছে মাঠ, ঝা ঝা করছে চৈত্রের রোদ, কোথাও একটু গাছের ছায়া, কোথাও একটু পুকুরের জল, শুধু পথ আর পথ, এ পথের যেন শেষ নেই। ও মা সারু, আয় মা আয়, একটু পা চালিয়ে আয়, তোর চলতে কষ্ট হচ্ছে না রে সারু?
1: না বাবা।
0: তবে তবে আমার পিছিয়ে পড়ছিস কেন মা?
1: একটু দেখতে দেখতে চলেছি।
0: ও দেখি দেখি তোর মুখখানা, চকমক চেপে ছামড়ে উঠেছে। দু একদিন তোর এই অবস্থা, আরো কতদিন হাঁটতে হবে? তা কি ঠিক আছে? ও কি বসে পড়লি কেন? দেখি দেখি এসি, জ্বরে যে তোর গা পুড়ে যাচ্ছে মা, কি করি এখন? ওই তো সামনে একটা চটি, চল মা চল, ওখানেই আজকের মতো আশ্রয় নি। আয় মা আয়, সাবধানে আয়, দাঁড়া দাঁড়া, মাদুরটা পাতি, নে নে শুয়ে পড়, শুয়ে পড় মা। হ্যাঁ এইবার একটু ঘুমোবার চেষ্টা কর তো মা, কাল সকালে জ্বর ছাড়লে একটা পালকি জোগাড় করে আবার আমরা যাত্রা শুরু করব। কোনো ভয় নেই মা, আমি সারা রাত জেগে চটির বাইরে পাহারায় থাকব, কেমন?
1: এমন নরম ঠান্ডা হাত, গায়ে সব চালা যেন জুড়িয়ে গেল। কে তুমি গা? আমার গায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, কোথা থেকে আসছো?
2: আমি আসছি দক্ষিণেশ্বর থেকে।
1: দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু আমার ভাগ্যে বুঝি আর হলো নি।
2: তুমি দক্ষিণেশ্বরে যাবে বইকি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখে দিয়েছি।
1: তুমি আমাদের কে হও গা?
2: আমি তোমার বোন হই।
1: তাই তাই তুমি এসেছো?
2: হ্যাঁ, এইবার তুমি ঘুমোবার চেষ্টা করো, আমি তোমার মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছি।

0: সারু সারু, ভোর হয়ে গেছে, ওঠ মা ওঠ।
1: হ্যাঁ বাবা, উঠি।
0: দেখি দেখি তোর কপালটা দেখি, বাহ, এই তো জ্বর ছেড়ে গেছে। চ মা চ, এইবার আমরা বেরিয়ে পড়ি, পথে যদি একটা পালকি পাই ধরে নেব। ওরে অরিদু, বলি বাদগালা নেই তো রে, প্রথমবার আসছে। আচ্ছা কটা বাজলো বলতো?
2: তা

0: রাত্রি 9টা হবে আর বারবেলা কেটে গেছে মামা
1: গেছে।
0: হ্যাঁ কিন্তু মামা তুমি তো এই কাঁচা খোলা মানুষ, নিজের কাপড় চোপড়েই আঁট নেই, সংসার করতে গেলে যে বিষয়ের দরকার সেই বিষয় সম্পত্তি তো লোভ নেই। তবে তুমি মিচিমিচি মামিকে বিয়ে করে তার জীবনটা কেন ঝরঝরে করে দিলে বলো দেখি।
1: ওরে রিদু, বিয়ে করতে হয় কেন জানিস? শোন, ব্রাহ্মণ শরীরে 10 রকম সংস্কার আছে বুঝেছিস, বিয়ে তার মধ্যে একটা। ওই 10 রকম সংস্কার হলেই তবে আচার্য হওয়া যায় রে। ঠিক ঠিক বৈরাগ্য পেতে হলে সব রকম অবস্থা ভুগেও দেখে আসতে হয়, তা না হলে যেটা দেখেনি যেটা ভোগ করেনি ওর সেইটাই করতে চাইবে রে। চঞ্চল হবে তখন তো তার সব ফন্ড হয়ে যাবে। হ্যাঁ লুডো খেলছি, লুডো লুডো রে লুডো, গুটিটা কাঁচা কাছে উঠে তারপর সববার ঘুরে তবে শিখে ওঠে বুঝলি। ঘুরে সংসার তাই রে, সংসারে তাই নিয়ম রে, তাই নিয়ম।
0: ওই দেখো মামা, মামি এসেছে।
1: এসেছে দাদা, কিছু খাবারের বন্দোবস্ত কর, বন্দোবস্ত কর। কিন্তু লোক এসেছে খাবে কি বল? তুমি তুমি এসেছো, বেশ করেছো। তা তোমার বাবা কোথায় আর গায়ের আর সবাই?
2: বাবা ও আর সবাই নবতে আছেন, আমি মাকে প্রণাম করে এখানে এলাম।
1: বেশ বেশ, কিন্তু তোমার মুখটা অমন শুকনো এখানে বলো তো, বলি পথে শরীর খারাপ হয়নি তো? প্রথম রাতে হয়নি পথেতে আসা, তোমার অভ্যেস নেই।
2: রাস্তায় একদিন খুব জ্বর হয়েছিল, হ্যাঁ তারপর দিন ছেড়েও গেল, কিন্তু আবার জ্বর হয়েছে, এখনো আছে তবে কম।
1: মনে হচ্ছে গো জ্বরে গায়ে এতখানি আসতে এলে। ওরে ওরে মাছ পেতে দে, মাছ পেতে দে। হ্যাঁ বসো বসো বসো বসো বসো,
2: আমি মার কাছে যাই নবতে।
1: হ্যাঁ মাকে প্রণাম করে এসেছো তো, আর যেতে হবে নি। শোনো নবতে তোমার থাকা হবে নি, ওখানে থাকলে ঠান্ডা লেগে আবার জ্বর আবার বাড়বে বুঝেছো, আবার বাড়বে। আর ডাক্তার দেখাতে অসুবিধা হয় বুঝেছো, রোগ না সারা পর্যন্ত তুমি এই ঘরেই থাকবে কেমন?
0: মামা মামা, কালীবাড়ি সকলের খাওয়া হয়ে গেছে, খাবার আর কিছু নেই, তাই এই দুধামা মুড়ি এনেছি।
1: বেশ কিছু বেশ কিছু, দেখো নবতে সবাইকে দিয়ে আর শোন, ওর মামিকেও দে। এখন কি আমার সেজবু আছে গো যে তোমার যত্নার্থী হবে? আমার ডান হাতটা ভেঙে গেছে গো, আমার ডান হাতটা একেবারে ভেঙে গেছে। ওরে তো একবার ডাক্তারবাবু খবর দিস কেমন, তোর মামিকে দেখে যাবে।
0: আচ্ছা
1: আর শোনো, আর শোন শোন শোন,
0: আবার কি হলো?
1: এই ঘরে তোর মামির জন্য আলাদা বিছানা করেছে কেমন? তোর মামি আর একজন সঙ্গী নিয়ে ঘরে শোবে কেমন?
0: কি বলছো গো মামা,
1: আবার করছিস কেন? ওষুধ করেছি, ঘন্টায় ঘন্টায় জ্বর দেখতে হবে, ওষুধ খাওয়াতে হবে, প্রত্যেক বন্দোবস্ত করতে হবে, এসব তো আমাকে করতে হবে না। আমি না করলে আর কি করবে বল? যা যা যা যা বললাম কতদিন, তাই কতদিন, যা যা যা যা।
0: বেশ তাই করে দিচ্ছি।
3: ওমা কমলা, গঙ্গা স্নান তো হলো, সারুও সুস্থ হয়ে উঠেছে, এবার তো আমাদের দেশে ফেরার বন্দোবস্ত করতে হবে মা।
4: হ্যাঁ অনেক দিন হলো এসেছি, তবে কাকা সারুর ইচ্ছে ও এখানে কিছুদিন থেকে।
3: তা তো বেশ কথা, বেশ তো আনন্দের কথা। তাছাড়া জামাইকে তো দেখলি, আমাদের কত যত্ন আত্মীয়তাই না করলে, তারপর নিজে তদারকি করে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র করে সারুকে কিরকম সুস্থ করে তুললো।
4: জামাই বাবু আমাদের আগেও যেমন আনন্দময় পুরুষ ছিলেন, এখনো ঠিক তেমনি আছেন। মিচি মিচি গায়ের মানুষগুলো ভালোভাবে না জেনে শুনে তাকে খেপা খেপা বলে রোটে আমাদের ধন্দে ফেলেছিল।
3: যাক এখন তো সন্দেহের অবসান হলো। হ্যাঁ আর বেশি দেরি করা ঠিক নয়, শোন আমরা কালই সকালে দেশে রওনা হব, তোরা সেইভাবে তৈরি হয়ে নে বুঝলি।
4: আচ্ছা
5: আমার হয়েছে যত জ্বালা, হুকুম হলো।
1: দেখ রিদু, আমার ঘরে গোকুলে আমি পুজো করবো, তুই সব ব্যবস্থা করে রাখবি বুঝলি।
5: ব্যাপারটা তো ঠিক বোঝা যাচ্ছে না, ঘরের ভেতর ফলো হরিণী কালিকার কি পুজো হবে রে বাবা?
1: ও রিদু রিদু, সব জলযন্ত করে রেখেছিস তো?
5: হ্যাঁ সব করেছি, তবে তুমি একবার দেখে নাও।
1: দেখবো কি আর, নতুন কাপড় একখানা, আলতা নোয়া, শাকার কর, বলি এসব এনেছিস তো?
5: হ্যাঁ তাও এনেছি, কিন্তু আমি আর থাকতে পারবো না মামা, আমাকে আবার পুজো বসতে হবে।
1: আহা দিনু তো আছে, তুই এখন যা।
5: আচ্ছা আচ্ছা
6: খুড়োমশাই, সব সাজিয়ে দিয়েছি, আর কিছু দরকার আছে কি?
1: না না না, তুই হলে যা।
6: হ্যাঁ
1: সময় হয়ে এলো রে, তুই যা যা যা। আর শোন শোন, তোর খুড়িকে ঘরে একবার

0: করতে পারা
1: একি একি ঠাকুর আমাকে ইঙ্গিতে চৌকির উপর বসতে বলছেন কেন? তবে কি উনি আমায় পূজো করবেন? লজ্জা, উনি আমার পায়ে আলতা দিয়ে আলতা পরিয়ে দিলেন, হাতে নোয়া শাঁখা পরিয়ে দিলেন, মাথায় সিঁদুরও পরিয়ে দিলেন, এবার এবার অর্ঘ্য দিয়ে আমায় পূজো করছেন, একটা মিষ্টিও আমায় খাইয়ে দিলেন। ওকে ওকে হাত জোর করে আমাকে উদ্দেশ্য করে কি বলছেন?
2: হে বালে, হে সত্যদীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী, শিক্ষিত তার উন্মুক্ত কর্মা, এ শরীর অমনকে পবিত্র করে এর মধ্যে আবির ফুতা হয়ে সর্ব কল্যাণ সাধন কর। এই নাম আমার ধ্যান জ্ঞান জপ তপ সব সাধনার ফল আজ আমি তোমার পায়ে আমি অর্পণ করলাম।

0: বাপরে বাপ, ভক্তের ঠেলায় গগন অন্ধকার, সকলের মুখে শুধু ঠাকুর আর ঠাকুর। আরে বাবা, ঠাকুরই যদি হবে তবে গলায় ঘা হবে কেন? হয়তো হয়তো লেটোটা এই দিকে আসছে না, একবার আর কি ডাকি। রে রে মুখ্যভূত, এদিকে আবার শোন শোন।
1: দেখো হাজরা, ও কথা বলো না।
0: কেন রে বেটা, কেন? নরেন তো হামেশাই বলে থাকে, আর আমি বললেই দোষ।
1: নরেন আমার ভাইয়া আছে,
0: তুমি কোন আছে রে? রাগ করছিস কেন বাবা, রাগ করছিস কেন? রাগ করো না বাবা লেটুরাম, তা বাবার লাটুরাম বলি। আজ কি রান্না হচ্ছে?
1: আমি জানি না।
0: হ্যাঁ, তুমি কি কিছুই জানো না? এই শোন না, এই কি তরকারি হচ্ছে, এই যেমন এই যেমন ধর এই এই ছানা ডাল্লা বা কই মাছের ঝোল।
1: ছোলা কা ডাইল হতা হয়?
0: শুধু ছোলার ডাল আর রুটি?
1: হ্যাঁ, নরেন ভাইয়া বহুত পছন্দ করে।
0: নরেন ভাইয়া বহুত পছন্দ করে, নরেনই সব, আর আমরা সব যেন ফেল না, শুধু ডাল আর রুটি কি খাওয়া যায়। যাও বাবা লাঠুরাম, তুমি মাজিকো বল দেগা আজ হাম নেই খায়গা।
1: ঠিক আছে।
0: এই এই এই শোন শোন, এই চল্লি কোথায়, চল্লি কোথায় বেটা ধরবে ষাঁড়?
1: দেখো হাজরা, ফিরো খারাপ কথা বলবে তো এ বেলুন সে তোমার মুখ ভাঙিয়া দিবে। হ্যাঁ,
0: কি বললি?
1: হ্যাঁ,
0: কি বললি?
1: হ্যাঁ,
0: কি বললি বেটা? মুখ ভাঙবে, মুখ ভাঙবে, ভাঙ ভাঙ ভাঙবে, কি ভাঙ?
1: বলো একবার,
0: বলো, বলবই তো, বলবই তো, পাজি নচ্ছার
1: তো বেরে।
0: এই এই কি করছে
2: লাটু? কি হচ্ছে এসব হাজরা মশাই? আপনি এখানে এসেছেন কেন? যান, আপনার কাজে যান।
0: কিন্তু মা?
2: আর কোনো কিন্তু নয়, যান।
1: মাজি, হাজরা আমার গালি দিয়ে আমার দিমাগ খারাপ করে দিল।
2: আমি জানি বাবা, তুই সরল বলে হাজরা প্রমুখ লোকেরা তোকে যা নয় তাই বলে। আমি নিজে কানেও শুনেছি, ওতে তুই কিছু মনে করিস নি বাবা। তুই তোর কাজ করে যা, ফল একদিন নিশ্চয়ই পাবি।
1: মাফ করিয়ে দিন মাজি, আর কখনো এমন কাম করবে না।
2: দেখ বাবা, ক্রোধ মানুষের একটা স্বভাবজাত দোষ, সেটা যে জয় করতে পারবে সেই সত্যিকারের মানুষ হবে। যাক বাবা, যা তো ঠাকুরকে জিজ্ঞেস করে আয় তো, আজ কে কে রুটি খাবে।
1: আচ্ছা মাজি।
2: আজ লাটুকে সকলে অন্য চোখে দেখছে, মুখ্য বলে মুখ ঝামটাও দিচ্ছে, কিন্তু একদিন আসবে সেদিন সকলে ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। ওর সেবা, পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠা ওকে সত্যের পথে এগিয়ে নিয়ে যাবে। কেউ বাধা দিতে পারবে না, কেউ না।
1: মাঝি মাঝি মাঝি, ঠাকুর বাবার মুখে রক্ত বেরোচ্ছে, বহুত কষ্ট বিয়োচ্ছে। সুজি ভাইয়া, নরেন ভাইয়া বাবার সেবা করছে।
2: জানি না বাবা, ঠাকুরের দেহে এরূপ কেন?
1: মাঝি, গিরিশ বাবুর সব পাপ ঠাকুর বাবা লিয়েছে বলে।
2: আর কখনো কথা মুখ দিয়ে উচ্চারণ করবি না, গিরিশ শুনলে মনে দুঃখ পাবে, আর ঠাকুরও রাগ করবে।
1: বহুত বহুত অন্যায় হয়েছে মাঝি, আর কখনো বলবে না, আর কখনো বলবে না।
2: কেন এমন হলো? তাহলে কি সত্যি উনি আমাদের ছেড়ে চলে যাবেন? একদিন একদিন ভাবের বাসে উনি আমায় বলেছিলেন,
3: যখন দেখবে অনেক লোককে কেউ দেবজ্ঞানে বানবে সত্য সত্যি করতে, তখন জানবে এই অন্তর্ধানের সময় হয়েছে।
2: আরো একদিন বলেছিলেন,
3: আমি যখন যাত্রার হাতে খাবো কলকাতার আশীর্বাদ সত্য,

0: এই সুযোগ, এখন ঠাকুরের ঘরে শুধু মা ঠাকরুন আছেন। এই বেলা আমার মনের বাসনা জানিয়ে তাঁর কাছ থেকে তীর্থে যাবার অনুমতিটা নিয়ে আসি।
1: কে গো, যোগিন মানে কি?
0: কে মেমে?
1: হ্যাঁ, মনে হচ্ছে তুমি কিছু বলতে চাও, তো বলো না। কেন?
0: আমার অনেক দিনের ইচ্ছে
1: হ্যাঁ
0: শ্রী বৃন্দাবনে গিয়ে তপস্যা করি,
1: ও
0: তাই আপনার কাছে অনুমতি নিতে এসেছি।
1: তুমি বৃন্দাবনে যাবে? বেশ তো, যাও যাও, সব সেখানে পাবে। তা ওকে বলেছ তো? ও কি বলে?
0: যা বলবার তুমি তো বলবে, আমি আবার কি বলবো?
1: গো বাছা, ওকে রাজি করিয়ে তবে যেও, কেমন? তাহলেই তোমার সব হবে। তাই তো সব ছেলেদের বলি, ও চরণ ধরে পড়ে থাক, ওখানেই তোদের সব হবে। ওকে যেসে আমার শক্তি সারদা জ্ঞানদায়িনী সরস্বতী।
0: তুমি তুমি একটু উঠে বসো, আমি তোমার গলাটা পরিষ্কার করে দিই।
1: দেবে? দাও। হ্যাঁ গো, লাগবে নি তো?
0: না না, লাগবে নি। দেখো, তুমি যদি অনুমতি দাও তবে তবে আমি তারকেশ্বরী বাবার কাছে তোমার জন্য ধর্ণা দেব।
1: দেবে দাও, কিন্তু কোনো ফল হবে কি?
0: কি গো, আমার মুখের দিকে চেয়ে কি দেখছ? কি বলবে বলোই না।
1: তুমি কি কিছুই করবে নি? এই সব করবে?
0: আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি?
1: না না না, তোমাকে অনেক কিছু করতে হবে গো, অনেক কিছু করতে হবে। দেখো, এই কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মধ্যে কিলবিল করছে গো, একেবারে কিলবিল করছে। তুমি তাদের দেখো।
0: আমি মেয়ে মানুষ, তা কি করে সম্ভব?
1: কি আর কি করেছে, তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে গো।
0: সে যখন হবে তখন হবে, তুমি এখন কিছু খেয়ে নাও তো।
1: দেখো, যাবার আগে তোমার হাতে আমার সব ছেলেদের ভাত দিয়ে গেলুম, তুমি তাদের দেখো, আগলে দেখো, বলো বলো, দেখবে তো।
0: আচ্ছা আচ্ছা, হবে এখন।
1: একে শুধু আমারই দায় গো, তোমারও দায়, তোমারও দায়।

0: ঘুর নেই, সমস্ত জীবন যেন বিস্বাদ হয়ে গিয়েছে। ছেলে হয়ে তিনি আমার কাছে এসেছিলেন, কিন্তু 3 বছর পূর্ণ হতেই সেও মায়া কাটিয়ে চলে গেল। ঠাকুরকে বকলমা দিয়েছি, আমার শোক করবার পর্যন্ত অধিকার নেই, কিন্তু কিন্তু মনের এই হাহাকার কোথায় গেলে শান্ত হয়? বলতে পারো নিরঞ্জন ভাই,
1: আপনি এত ভেঙেই পড়ছেন কেন গিরিশ বাবু? ঠাকুরের শরীর না থাকলেও আমাদের মা তো রয়েছেন, আপনি তার কাছে যান।
0: মার কাছে? মানে গুরুপত্নীর কাছে?
1: গিরিশ বাবু, মা কি শুধু গুরুপত্নী? না না, কখনোই তা নয়। জানেন, পূজনীয়া যোগিন মা শ্রী শ্রী মায়ের অজস্র স্নেহ মমতা পেয়েছেন, তবু তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়ে বসেছিল। তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন, মাকে দেখেছি তিনি ঘোর সংসারী, ভাইপো ভাইজিদের জন্যে তিনি অস্থির। একদিন গঙ্গার ধারে বসে তিনি ধ্যান করছেন, হঠাৎ ঠাকুর তার সামনে আবির্ভূত হয়ে বললেন,
2: মা, তো গঙ্গায় কি ভাসছে?
3: একটা নারী ফুরি চড়ানো সত্যজাত শিশু।
2: গঙ্গা কি অপবিত্র হয়
3: না?
2: তাকে কিছু স্পর্শ করে তোমাদের মাথা গুনতে তেমনি জানবে, ওর উপর সন্দেহ এলো না, ওকে আর একে অভেদ জানবে।
0: সত্যি তো, ভগবান অবতীর্ণ হয়ে কি সাধারণ নারীকে পত্নী রূপে গ্রহণ করেছেন? ঠাকুরেরই তো কথা, অর্ধেক কাজ আমি করে গেলাম, বাকি অর্ধেক তুমি করো।
1: তবে আপনার আর ভয় কি? মা এখন জয়রামবাটিতে আছেন, চলুন না আমাদের সঙ্গে, পল্লীগ্রামে নির্জন বাস হবে আর মাতৃদর্শনও হবে।
0: হ্যাঁ, ঠিক বলেছ নিরঞ্জন ভাই, ঠিক বলেছ। চলল গিরিশ মার কাছে আত্মনিবেদন করতে, দেখি মার কৃপা হয় কিনা।

0: মা, গিরিশবাবু আসছেন আপনাকে প্রণাম করতে। স্নান সেরে ভিজে কাপড়ে তিনি আসছেন মা।
1: সে কি বাবা?
0: হ্যাঁ মা, তার ছেলেটি মারা যাবার পর তিনি তিনি বড় কষ্ট পেয়েছেন। তাকে একটু সান্ত্বনা দিন মা, একটু সান্ত্বনা দিন।
2: কই গো, কই গো, মা জননী, মা জননী, আমার মা, আমার মা কই? এই যে মা, আপনার এই অধম ছেলে গিরিশে প্রণাম গ্রহণ করুন মা।
1: ওঠো ওঠো বাবা, ওঠো, মুখ তুলে চাও।
3: কে? এ আমি, এ আমি কাকে দেখছি?
2: মা, মা গো, তুমি, তুমি আমার সেই মা।
1: কি হলো, কি হলো বাবা, তুমি অমন চমকে উঠলে কেন?
2: মা গো, তোমার গিরিশ আজ প্রথম তোমার মুখ দর্শন করল মা। কিন্তু মা, তোমার মুখ দেখে আমার যুবক অবস্থার একটি ঘটনার কথা মনে পড়ে গেল, তাই তাই এমন চমকে উঠলাম।
1: কি সেই ঘটনা বাবা?
2: শুনবে মা?
1: হ্যাঁ।
2: তবে শোনো, আমার যৌবন বেলায় একবার বিসূচিকা রোগ হয়, পাঁচবার আমার কোনো আশাই ছিল না। ডাক্তার পর্যন্ত আমার বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে পাঞ্জা করছি, এমন সময়, এমন সময় একদিন আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম জানো মা?
1: কি স্বপ্ন বাবা?
2: দেখলাম, দেখলাম এক মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে আমার মুখে দিয়ে বলছেন, খাও খাও বাবা। তার পরনে ছিল লাল কস্তা পেরে শাড়ি, দেহে এক অপার্থিব জ্যোতি, আর মুখে চিত্তহারী স্নেহ। সে প্রসাদ ছিল বড়ই সুস্বাদু। ঘুম আমার ভেঙে গেল, কিন্তু তখনও চোখে ভাসছিল সেই অপূর্ব দেবী মূর্তি, আর জিভে প্রসাদের সেই অমৃতময় স্বাদ। তারপরে আমি ধীরে ধীরে ভালো হয়ে গেলাম। মা, মা গো, সেই স্বপ্নের মাতৃমূর্তিকে আজ আবার আমি সম্মুখে দেখছি। বলো বলো মা, বলো, তুমি, তুমি কি আমার সেই মা? বলো বলো মা, বলো, চুপ করে থেকো না, বলো। ওরে, আমি, আমি এতদিন কি ভুল করে এসেছি রে, কি ভুল করে এসেছি! আমি, আমি আমার মাকে চিনতে পারিনি রে, আমার, আমার মাকে আমি চিনতে পারিনি।
1: ওঠো ওঠো বাবা, ওঠো, ভিজে কাপড় ছিঁড়ে এবার কিছু খাও।
2: মা, মা গো, বলো তো, বলো তো মা, তুমি আমার, তুমি আমার কিরকম মা?
1: আমি, আমি সত্যিকারের মা। হ্যাঁ, গুরুপত্নী নয়, পাঠানো মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী,
2: জননী, মা, মা, আমার মা, জননী সারদামণি।
4: যাত্রাভিনয় জননী সারদামণি এইখানেই শেষ হল। পরিবেশনায় শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির, রচনা অনুপম চক্রবর্তী, নির্দেশনা রাইমোহন মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোপীনাথ, অলোক হালদার, তারিণী, গোড়াচাঁদ সেন, মুকুন্দ ও দীনু, উমাপদ হালদার, কানাই, অভয় পাল, রাম মুখোপাধ্যায়, প্রদোষ বন্দ্যোপাধ্যায়, হৃদয়, দিব্যেন্দু মুখোপাধ্যায়, হাজরা, নিবেদন ঘোষাল, লাটু, অভিজিৎ চক্রবর্তী, নিরঞ্জন, আদু বন্দ্যোপাধ্যায়, গিরিশ, পীতাম্বর বন্দ্যোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণ, আশুতোষ বসু। অন্যান্য চরিত্রে ধনগোপাল হালদার ও

0: ঋষিকেশ মুখোপাধ্যায়। স্ত্রী চরিত্রে ভানুপিসি ও যোগিনমা, সবিতা মিত্র, কমলা, লোপামুদ্রা লাহিড়ী, মহামায়া, মৌমিতা চক্রবর্তী, সারদামণি, সন্ধ্যা পাল। সঙ্গীত পরিচালনা অশোক বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতাংশে অশোক বন্দ্যোপাধ্যায়, মৌসুমী চক্রবর্তী, অনুপম চক্রবর্তী, তপন বন্দ্যোপাধ্যায়, প্রত্যুষা চক্রবর্তী, শঙ্কর বসু মল্লিক ও অনিল মুখোপাধ্যায়। আবহ সঙ্গীত পরিচালনায় অমিতাভ চক্রবর্তী। আবহ সঙ্গীতে অমিতাভ চক্রবর্তী, কমলেন্দু কুমার, অলোক হালদার, উদয় দত্ত, অশোক বন্দ্যোপাধ্যায় ও সুবীর পাল। শব্দগ্রহণ তুহিন চট্টোপাধ্যায়, সম্পাদনা অমর বিশ্বাস।
1: যাত্রা অনুষ্ঠান এখানে শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে সমীক্ষা।
2: সমীক্ষা শিরোনাম, প্রকৃতি ধ্যানী পদ্মশ্রী ইয়ঞ্জন, লিখেছেন চন্দনা চৌধুরী। পাহাড়ের গাছগাছালি, ভেষজ উদ্ভিদ, জীববৈচিত্র্য নিয়ে আজীবন গবেষণার জন্য, পরিবেশ সংরক্ষণে তাঁর বিশেষ অবদানের জন্য ভারত সরকার গম্ভীর সিং ইয়ঞ্জনকে 2026 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। তিনি কালিম্পং কলেজের প্রাক্তন অধ্যক্ষ, একজন প্রখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী হওয়া ছাড়াও তিনি একজন দায়িত্বশীল সমাজকর্মী। তিনি হিমালয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, হিমালয়ের জীববৈচিত্র্যে ঔষধি উদ্ভিদ নিয়ে একাধিক গ্রন্থও রচনা করেছেন। এর মধ্যে রয়েছে নেপালি ভাষায় তাঁর লেখা হাম্রো পর্যাবরণ। গম্ভীর সিং কালিম্পংয়ের সিনজি বস্তিতে জন্মগ্রহণ করেন 1939 সালের 17ই নভেম্বর। তাঁর জীবন শুরু হয় পূর্ব হিমালয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও অপূর্ব প্রাকৃতিক পরিবেশে। দার্জিলিংয়ের গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি অনার্স পাশ করেন। 1964 তিনি এমএসসি পাশ করেন। এরপর তিনি দার্জিলিং সরকারি কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি প্রথম পাহাড়বাসী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1976 সালে পিএইচডি করেন। বর্তমান পৃথিবী যতই একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে এগিয়ে চলেছে, অন্যদিকে সারা বিশ্বসহ ভারতেও জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে। হিমালয়ে হিমবাহ গলে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে নদনদী, জীব বৈচিত্র্য রক্ষা করা দুষ্কর হয়ে উঠেছে, ভেঙে পড়ছে।

হচ্ছে বাস্তুতন্ত্র। এই সময় দাঁড়িয়ে মূল ভাবনা, প্রকৃতিকে কিভাবে রক্ষা করা যায়। হিমালয়ান অঞ্চলে অসংখ্য ভেষজ উদ্ভিদ গাছপালা রয়েছে, যার সংরক্ষণ তিনি করে চলেছেন দীর্ঘ বছর নিরলসভাবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে, এই যেন তাঁর জীবনব্রত। গভীর তাঁর জ্ঞান, অথচ সহজ সরল, অত্যন্ত পরিশীলিত জীবনযাপন, যেন এক অরণ্যে বসবাসকারী প্রকৃতির ধ্যানরত সাধু। তাঁর চিন্তায় মননে কেবলমাত্র প্রকৃতিকে রক্ষা করার প্রবল ইচ্ছা পরিস্ফুট। তিনি মনে করেন আরও অনেক কাজ বাকি রয়েছে তাঁর। গত দু তিন দশক ধরে পাহাড়ে গড়ে উঠেছে বহুতল বাড়িঘর, পাহাড়ে গিজ গিজ করছে যানবাহন, জনঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে পাহাড় ভেঙে পড়ছে, নষ্ট হচ্ছে মহামূল্য সব ভেষজ উদ্ভিদ গাছ, হারিয়ে যাচ্ছে বাস্তুতন্ত্র জীববৈচিত্র্য। উদ্ভিদ কীটপতঙ্গ জীব বৈচিত্র্য ধ্বংস হলে মানব সভ্যতাও হারিয়ে যাবে একদিন। আশু প্রয়োজন প্রকৃতি পরিবেশ রক্ষা করা। ইয়ঞ্জন একজন উদ্ভিদ বিজ্ঞানী, শিক্ষাবিদ। ১৯৮৬ সালে সিঙ্গালীলা নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য রক্ষায় যা অত্যন্ত সহায়ক। তিনি হিমালয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে পরিবেশগত সচেতনতা, বিজ্ঞান চেতনা প্রসারে কাজ করে যাচ্ছেন। হিমালয়ের ঔষধি গাছ, অর্কিড, উদ্ভিদ, মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে কাজ করে চলেছেন তিনি। স্থানীয় কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ঔষধি গাছের উপর অজস্র কর্মশালার আয়োজন করেন তিনি। এইসব উদ্ভিদ চাষ করে কৃষকরা কিভাবে তাদের আয় বাড়াতে পারবেন, পাশাপাশি ভেষজ উদ্ভিদের সংরক্ষণ কিভাবে করবেন, এই প্রশিক্ষণ তিনি আজও চালিয়ে যাচ্ছেন। ৮৭ বছর বয়সের ইয়ঞ্জন আজও কাজ করে চলেছেন, যেন প্রকৃতির সঙ্গেই মিলেমিশে একাকার হয়ে। তাঁর সঙ্গে আলোচনা করলে নানা কীটপতঙ্গ গাছগাছালির জীবন নিয়ে অনবরত বলে যেতে পারেন, হাতের তালুর মতো চেনেন, জানেন তাদের। ১৯৯৩ সালে প্রথম নেপালি ভাষী গোর্খা হিসেবে ভারতে ইউনাইটেড স্টেটস এডুকেশনাল ফাউন্ডেশন থেকে তাঁকে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ফেলোশিপ দেওয়া হয়। এই পুরস্কার তাঁর বৈজ্ঞানিক প্রতিভা ও আন্তর্জাতিক স্বীকৃতির এক অনন্য নিদর্শন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন চন্দনা চৌধুরী।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রদীপ মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন ও ইনকিউবেশনের কেন্দ্রের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতে সফল হয়েছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 23 রান হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহারা দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ কিস্টার

শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয় পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবেন। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেনের অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসের দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়াল মেলনের সঙ্গেও তিনি বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানি সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান একটি পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার কালিনাগা সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন, যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা প্রকল্পের ওপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাশিয়া জানিয়েছে, গত এক বছরের বেশি সময়ের মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর কাছে খিমকি এলাকায় একটি ড্রোনের হামলায় এক মহিলা প্রাণ হারান। অন্যদিকে
পোগোডেলিক গ্রা

0: আমি একটি নির্মাণস্থলে ড্রোনের হামলায় দুজনের মৃত্যু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300 বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে, এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমন্বয় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনার এবং উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, এনআইডির মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন ও পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে।
1: এনআইডি এক প্রকার সে রচনাত্মকতা কে আধার পর ইনোভেশন और उद्यमिता, ये तीनों को जोड़ने वाला एक संस्थान। जब एनआईडी की स्थापना हुई हो तब मुझे लगता है कि इसके उद्देश्यों को बहुत अच्छे तरीके से सोचा हो।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালে পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মানে প্রদানের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরাজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার ভার্চুয়াল সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মধ্যে যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হল। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবার আইপিএলের প্লে অফে পৌঁছেছে। ধরমশালায় আজ আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু 20 ওভারে 4 উইকেটে 222 রান তোলে। জবাবে ব্যাট করতে নেবে পাঞ্জাব 20 ওভারের শেষে 8 উইকেটে 199 রান তুলতে সমর্থ হয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে 2 দিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। সবিনয় নিবেদন, রাত 8:00, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান শুনবেন রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে। 9:00 নাটক দেনা পাওনা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা সমরেশ ঘোষ। 10:00 রবিবার্ষরীয় অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের নিবেদন। রাত 11:00 পুরাতনী গান দেবযানী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 11:10 বাংলা।

আধুনিক গান এবং ছায়াছবির গান। শুনলেন পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

0: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পরে।
1: বলে বলে ক্লান্ত হয়ে গেলাম।
2: কি হলো?
1: নতুন কিটব্যাগ চাই।
2: তাহলে আগে ক্যাপ্টেনকে বলো, না শুনলে অগত্যা ম্যানেজারকে।
1: কারেক্ট।
2: ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো। 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে CMS পোর্টালে অভিযোগ করো, অর্থাৎ প্রথমে ব্যাংক, তারপর CMS পোর্টাল, নয়তো অভিযোগ বাতিল হবে। যাওয়া যাক। দেখো এসে গেছে না কিটব্যাগ।
3: RBI
2: এ কথা বলে,
3: প্রথমে নিজের ব্যাংক, তারপর RBI ওম্বুডসম্যান।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আগামীকাল দ্বিতীয় বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সদ্য নিহত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এরাজ্যে আগামী জুলাই মাস থেকে চালু হতে চলেছে জি রামজি প্রকল্প। তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায় কাটছাট করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া তৈরি হলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ISL ফুটবলে মোহনবাগান ও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আজ মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আগামীকাল নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য BSFকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ BSFএর অন্য আধিকারিকরা। এরপরে বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, CBSE, ICSE পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রাক্তন আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে দেখা করেন। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা এলাকার কুলুপ গ্রামে আজ বিকেলে চন্দ্রনাথের বাড়িতে যান তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ফল বেরোনোর পর উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে আততায়ীদের হামলায় প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। চন্দ্রনাথের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে CAA-তে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শনে যান শ্রী কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
1: দেশের সুরক্ষার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটাও ভাবা হবে, হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে ছেলেমেয়ে স্কুলে যাতায়াতের সুবিধার্থে।
0: বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন। সেখানে আজ এক জনসভায় তিনি বলেন, দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে, বিজেপির নেতাদের ওপর আক্রমণ চালানো হয়েছে, তাই মানুষ এই একদলীয় একাধিপত্যের জবাব দিয়েছে। ফলতার মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার তিনি আবেদন জানান। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ 100টিরও বেশি আধার কার্ড ও জমির দলিল উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জমির অবৈধ কেনাবেচা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে পার্টি অফিস থেকে। উদ্ধার হওয়া আধার কার্ডগুলি স্থানীয় লোকজনের বলে জানা গেছে। তাদের অভিযোগ, আধার কার্ড তৈরির সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ঠিকানাতে কার্ডগুলি আসলেও পার্টি অফিস থেকে তা পাওয়া যেত না। এই পরিস্থিতিতে গত চৌঠা স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসে তালা লাগিয়ে দেন। আজ পার্টি অফিসে তালা খোলা হলে সেখান থেকেই বিপুল সংখ্যক আধার কার্ড উদ্ধার হয়। স্থানীয় বিজেপি নেত্রী শম্পা দেবনাথ বলেন, এলাকার লোকজনেরা আধার কার্ড পার্টি অফিসে আটকে রেখেছিল তৃণমূলেরা, তারা কার্ড দিতেন না, এভাবে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 3 নম্বর ব্লকের করসা 2 নম্বর অঞ্চলের ছোট তারা মধ্য বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভিতর থেকে অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই কার্যালয় আজ সকালে খোলা হলে স্থানীয় বিজেপি কর্মীরা ভেতর থেকে প্রচুর জব কার্ডের বই, বিভিন্ন জমির দলিল এবং প্রচুর ভোটার কার্ড উদ্ধার করে। ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ পৌঁছয়, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব কলকাতার তপসিয়া এবং তিলজলা থানা এলাকায় একাধিক মারধর এবং অশান্তি ছড়ানোর মামলায় অভিযুক্ত মোহাম্মদ সাবির ওরফে লালবাবুকে পুলিশ অস্ত্র আইনে আবার গ্রেপ্তার করেছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। লালবাবুকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে কে জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে বাঁশদ্রোণীতে অভিযান চালিয়ে পুলিশ সত্রব্রত বসু নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করেছে। নিরঞ্জন পল্লী থেকে এই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুরে বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার সময় তিনজন কর্মী সমর্থকের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। আহতদের সন্দেশখালীর খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সন্দেশখালী থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। অষ্টাদশ রাজ্য বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ কোচবিহারে গিয়ে পৌঁছলে বিজেপি সমর্থকরা উচ্ছ্বসিতভাবে তাকে সম্বর্ধনা জানান। স্পিকার হিসেবে নিরপেক্ষতার সঙ্গে কাজ করা এবং মানুষের প্রত্যাশা পূরণই তার কাজ হবে বলে শ্রী বসু জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জিরাম।

0: প্রকল্প। কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে জানিয়ে দিয়েছে আধিকারিকদের। একটি প্রতিবেদন,
1: আগের সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এ রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রাম জি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে 125 দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতোমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নিরাপত্তায় কাটছাট করা হল প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। এরা ছাড়াও তৃণমূল কংগ্রেসের মোট 10 জন নেতা প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা সরাল লালবাজার। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের নিরাপত্তা কমানো হয়েছে। ডিরেক্টর অব সিকিউরিটিজ পীযূষ পাণ্ডে, আগে ছিলেন ভারপ্রাপ্ত ডিজিপি, তার নিরাপত্তাতেও কাটছাট করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। রাজ্য সরকারের পশু নিধন সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশিকায় সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিভ্রান্তি ও অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এ রাজ্যে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সামাজিক ও ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। এদিকে SUCI কমিউনিস্ট রাজ্য সরকারের পশু নিধন সংক্রান্ত বিধি নিষেধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যদিকে CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, রাজ্যে গোরক্ষার নামে জুলুমবাজি শুরু হয়েছে। প্রবল কালবৈশাখীর পর দক্ষিণ দিনাজপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে তাদের বিদ্যুৎ পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি জানিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় আজ খুব ভোরে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার দরুন এই পরিস্থিতি। তপন ব্লক এবং সংলগ্ন বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লকে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। WBSCDCL যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় গরমের অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। তবে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা হাওয়া থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও তার আশপাশে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দমকা হাওয়া বয়ে যাবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ISL এর ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে। এই মুহূর্তে দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচে যে দল জিতবে খেতাব জয়ের লক্ষ্যে তারা অনেকটা এগিয়ে যাবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আগামীকাল দ্বিতীয় বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সদ্য নিহত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। ISL ফুটবলে মোহনবাগান ও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মুখোমুখি। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরের খবর শুনবেন 8:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়।

সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবিনয় নিবেদন। সবিনয় নিবেদন আপনাদের অনুষ্ঠান, আপনাদের জন্য অনুষ্ঠান, আপনাদের

প্রতিদিনের জানা কথা এগুলো, তবু বলতে আমাদের ভালো লাগে যে এই অনুষ্ঠান আপনাদেরই জন্য, আপনাদের লেখায় সেজে ওঠে এই অনুষ্ঠান, আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের রাগ অভিমান ক্ষোভ সব সবটা নিয়ে আমাদের এই অনুষ্ঠানের মালা গাঁথা হয়। আজ অনুষ্ঠান শুরু করার আগে জানাবো, ডাকযোগে আসে একটি চিঠি দিয়ে আজ অনুষ্ঠান শুরু করতে চাইছি। ডাকযোগে চিঠিটি যে ঠিকানায় এসেছে সেটি আগে বলি। সবিনয় নিবেদন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। এই হলো আমাদের ডাকযোগে চিঠি লেখার ঠিকানা। আর চিঠি শুরু করার আগে একবার আমাদের মেল আইডিটাও আপনাদের জানিয়ে দিই, সবিনয় নিবেদন @gmail.com, SABINAYNIBEDAN, সবিনয় নিবেদন @gmail.com, এই ঠিকানাতেও আপনারা মেল করতে পারেন। তাহলে শুরু করি আপনাদের চিঠির পাঠ। প্রথম চিঠি আমার হাতে লিখেছেন শ্যামলী দত্ত, জানুকা, পূর্ব মেদিনীপুরের। সবিনয় নিবেদন, 29 মার্চ 2026 শুনলাম, আমি গৃহবধূ, অভিমন্যু এবং উত্তরার কথা শশাঙ্কদা ও সুচিস্মিতাদির গলায় শুনলাম, খুব ভালো লাগলো। অভিমন্যু যখন উত্তরার কাছে বিদায় নিচ্ছেন তখন দুজনের কথা খুব কষ্টের। শশাঙ্কদার দরাজ গলায় দেশবাসীর কাছে বলছেন, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আপনারা বুহের মধ্যে যাবেন না। ভিতরে গিয়ে যখন দেখলেন সপ্তরথী কারা, তখন তাদের বললেন, ধিক আপনাদের, ছোট্ট ছেলের সঙ্গে যুদ্ধ করতে বিবেকে বাঁধল না, তারপর মারা গেলেন। উত্তরা যখন তার মৃত্যুর কথা শুনলেন তখন কৃষ্ণকে বললেন, মাতুল, আপনি জানতেন অভিমন্যু ঢোকার পথ জানে বেরোনোর পথ জানে না, আপনি কেন তাকে আকাশবাণী করে বললেন না ফেরার পথ? সুচিস্মিতাদির গলায় তার কান্নার বোল আমারও চোখের জল ভিজিয়ে দিয়েছে, নিজেকে সামলাতে পারিনি। যুধিষ্ঠিরকে বলেছিলেন, তা তো, তৃতীয় পাণ্ডবকে দক্ষিণে যুদ্ধে পাঠালেন আর এই বালককে সপ্তরথীর সঙ্গে যুদ্ধে পাঠালেন, আমার বৈধব্যের জন্য কে দায়ী? সবিনয় নিবেদনের কাছে আমার বিনীত অনুরোধ এই রকম আরও কিছু শোনাতে। নমস্কারান্তে শ্যামলী দত্ত, জানুকা, পূর্ব মেদিনীপুরের। অনেক ধন্যবাদ আপনাকে শ্যামলীদি চিঠি লেখার জন্য। চিঠি লিখবেন, আপনার ভালো লাগা আমাদের অনেকখানি প্রাণিত করল এবং আপনারই ভালো লাগার কথা আমরা পৌঁছেও দিয়েছি সেই কুশীলবদের কাছে, সেই নির্মাণ কারিগরদের কাছে, যাদের জন্য এই অনুষ্ঠান আপনারা শুনতে পেয়েছেন। অনুষ্ঠান নির্মাণ তো আমাদের এজন্যই যে সেই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এবং ওই যে রেকর্ড করে রাখা সেটা তো আসলে একটি সংরক্ষণ পদ্ধতির অংশমাত্র, যাতে সেই অনুষ্ঠান আপনাদের আমরা বারে বারে শোনাতে পারি, ফিরে ফিরে শোনানো যায়। আপনি যেদিন এই অনুষ্ঠান শুনেছেন, এই অনুষ্ঠান তার আগেও সম্প্রচার হয়েছে, এবং যেদিন আপনি শুনেছেন তারপরেও আবারও আরও অনেক অনেক দিন এই অনুষ্ঠান সম্প্রচার হবে, আপনি আবারও শুনতে পাবেন কোনো না কোনো সময়, একাধিক সময়ে তো বটেই। তাহলে আর কি সদ্য সদ্য শুনেছেন, এক্ষুনি এক্ষুনি তো আর শোনা সম্ভব নয়, শুনবেন আবার কিছুদিন পর। আর হ্যাঁ, এই ধরনের অনুষ্ঠান থাকলে আমরা তো নিশ্চয়ই শোনাবো বা আমরা তো শুনিয়ে থাকি, আপনাদের জন্যই তো অনুষ্ঠানের নির্মাণ। আজ তাহলে এখানেই শেষ করি, বেশ, সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। মাধুরী চক্রবর্তীর লেখা, কলকাতা 59 থেকে আপনি আমাদের লিখেছেন, মাননীয় মহাশয়, গত কয়েকদিন বিশেষত আজ অর্থাৎ 5ই মে 2026 তারিখে গীতাঞ্জলির সম্প্রচারে বিশেষ বিঘ্ন ঘটছে। আজ সকালের সংবাদ থেকে বেলা 10টার পূর্ববর্তী অনুষ্ঠান কিছুই শুনতে পাইনি। গীতাঞ্জলির অ্যাপ মোবাইলে থাকার জন্য কিছু ক্ষেত্রে কাজ চলে গেছে, কিন্তু ফোনে রেডিও শোনার আনন্দ হয় না। আমার সেট খারাপ নয়, কারণ একাধিক সেটে একই সমস্যা, একসঙ্গে কিভাবে সেটা সম্ভব? আপনারা যদি গীতাঞ্জলির মতো গুরুত্বপূর্ণ এই প্রচার তরঙ্গের ফ্রিকোয়েন্সি সংক্রান্ত বিষয়ে দৃষ্টিপাত করেন, বিশেষত মেঘলা আবহাওয়া ও বৃষ্টিবিঘ্নিত দিনে যা বাড়ে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব। মাধুরী চক্রবর্তী কলকাতা 59 থেকে আমাদের লিখেছেন। মাধুরী দেবী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ চিঠি লেখবার জন্য। আপনার চিঠিতে কোথাও কোনো প্রশংসা কথা নেই, কোনো স্তোক বাক্য নেই, কিন্তু তবু আপনার চিঠি আমাদের ভালো লেগেছে, আমাদের আনন্দে দিয়েছে, কারণ আপনি আপনার চিঠিতে ব্যক্ত করেছেন বা আপনার চিঠিতে

থেকে এটি প্রকাশ হয়েছে যে আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন, আপনার ভালো লাগে, রেডিও আপনার সঙ্গী, এটি আমাদের একটা ভালো লাগার বিষয়। এবং সেই সঙ্গীর কিছু সময়ের জন্য বিচ্ছেদ আপনার কাছে অসহনীয় মনে হয়েছে, কিছুটা সময় আপনি অ্যাপেই শুনে কাজ চালিয়ে নিয়েছেন ঠিকই, কিন্তু রেডিও শোনার যে মাধুরী তা কোথাও একটা খামতি থেকেছে আপনার কাছে। আপনি বলেছেন যে আমরা এই প্রচার তরঙ্গের সম্প্রচার সংক্রান্ত বিষয়ে যদি আমরা দৃষ্টিপাত করি, দৃষ্টিপাত আমাদের কারিগরি বিভাগ সবসময় করে থাকেন, তবুও কখনো কখনো তো কিছু ত্রুটি হয়ে যায়, অসঙ্গতি থেকে যায়, এ কথা আমরা কখনোই অস্বীকার করব না, কোনো সময়ের জন্য আমরা অস্বীকার করব না। আপনি যে দিনের উল্লেখ করেছেন অর্থাৎ 5ই মে 2026, এই দিন ট্রান্সমিটারে একটা বড় রকমের গোলযোগ হয়েছিল, যে গোলযোগের কোনো আগাম পূর্বাভাস ছিল না, হঠাৎ করেই সেই গোলযোগ, এবং সেই গোলযোগের কারণেই এই অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন। এবার আপনি বলবেন যে তাহলে আমরা অ্যাপে কেন শুনতে পেয়েছি, এটাও একেবারে নিতান্তই কারিগরি বিভাগের উত্তর দেওয়ার একটি বিষয়, আমাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না। তবুও আমি কারিগরি বিভাগের সঙ্গে কথা বলেই আপনাদের জানাচ্ছি যে খুব কম পাওয়ারে অনুষ্ঠান সেদিন সম্প্রচার করা সম্ভব হয়েছে, যে কারণে দূরবর্তী অঞ্চলে পৌঁছানো যায়নি, আর সেই জন্যই আপনি অ্যাপে শুনতে পেয়েছেন কিন্তু রেডিওতে শুনতে পাননি। এর বেশি সত্যি সত্যি বলার এখতিয়ার আমার নেই, বলতে পারি না, তবে যেটুকু বললাম সেটুকু আমাদের কারিগরি বিভাগের সঙ্গে কথা বলেই আমি আপনাদের জানাচ্ছি। অনেক ধন্যবাদ, চিঠি লিখবেন আমাদের। লিখেছেন হরিপ্রিয়া খাটুয়া, কামদেবপুর পাথর প্রতিমা থেকে। সবিনয় নিবেদন, শ্রদ্ধা এবং নতুন বছরের অভিনন্দন গ্রহণ করবেন। নতুন বছরের অভিনন্দন জানিয়েছেন, গ্রহণ করলাম তো বটেই, অভিনন্দন আপনাকেও জানাচ্ছি, শুভেচ্ছা আপনাকেও জানাচ্ছি। আসলে আপনার চিঠিটি আপনি লিখেছেন 14ই এপ্রিল, সঙ্গত কারণেই আপনি নতুন বছরের অভিনন্দন জানিয়েছেন, আমাদের কাছে একটু দেরিতে এসে পৌঁছেছে। এরপর আপনি লিখেছেন আমি প্রত্যন্ত গ্রাম হতে চিঠি লিখছি, উত্তরের আশায় থাকলাম, আমার অনুরোধ লিভার এবং গ্যাস্ট্রো সম্পর্কে কোনো বিশেষজ্ঞ ডাক্তার যদি কোনো একদিন চর্চা ও আলোচনা সচেতনতা সম্পর্কে অনুষ্ঠান করেন তাহলে আমাদের মতো গ্রাম বাংলার বহু মানুষ সচেতন হব ও উপকৃত হব, আশা করি অনুরোধটি রাখবেন। আরেকটি অনুরোধ জানিয়ে শেষ করছি, বিরাজ বউ নাটকটি যদি আকাশবাণীর সংগ্রহশালায় থাকে তা প্রচার করার জন্য প্রার্থনা জানাচ্ছি। সশ্রদ্ধ নমস্কারান্তে হরিপ্রিয়া খাটুয়া, কামদেবপুর পাথর প্রতিমার। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। আপনার চিঠির শেষ অংশ থেকে শুরু করি, আপনি বিরাজ বউ নাটক শুনতে চেয়েছেন, আপনার এই অনুরোধ আমরা নাটক বিভাগে পাঠিয়েছি, তারা সময় সুযোগ মতন নিশ্চয়ই আপনাকে নাটকটি শোনাবেন যদি আমাদের সংগ্রহে থেকে থাকে, কিন্তু আপনার অনুরোধ পৌঁছে গেছে যথা জায়গায়। এবারে আপনার প্রথম প্রসঙ্গে আসি, আপনি লিভার এবং গ্যাস্ট্রো সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আলোচনা শুনতে চেয়েছেন। আসলে আপনি চিঠিতে লিখেছেন 14ই এপ্রিল, এর মাঝে 19ই এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডে ছিল, সেই সময় লিভার নিয়ে অনুষ্ঠান সম্প্রচার হয়েছে, হয়তো ইতিমধ্যে আপনি শুনেও ফেলেছেন, তবে যেহেতু সম্প্রতি হয়েছে তাহলে আবার কিছুদিন একটু বিরতি থাকবে, একই বিষয়ের অনুষ্ঠান তো অল্প সময়ের মধ্যে আমাদের তরফ থেকে রিপিট হয় না, কিছুদিনের ব্যবধানে আবারও এই বিষয় নিয়ে আমরা ওই একই ডাক্তারবাবু বা অন্য কোনো ডাক্তারবাবুর মতামত আলোচনা সব কিছু আমরা আপনাদের শোনাতে পারব। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। লিখেছেন প্রদীপ বসাক, সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে সবিনয় নিবেদন অনুষ্ঠানটি শুনে আসছি। প্রতি সপ্তাহের এই অনুষ্ঠানটি আমার কাছে শুধু একটি বেতার অনুষ্ঠান নয়, বরং অনুভূতি, সাহিত্য, সংস্কৃতি এবং শ্রোতাদের হৃদয়ের সংযোগস্থল। ব্যস্ত জীবনের মাঝে এই অনুষ্ঠান অনেক সময় মানসিক প্রশান্তি এনে দেয়, বিশেষ করে বিভিন্ন শ্রোতার আবেগময় চিঠি, অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও সুন্দর ভাবনার প্রকাশ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। তবে একজন নিয়মিত শ্রোতা হিসেবে একটি বিষয় বিনয়ের সঙ্গে তুলে ধরতে চাই। ইদানিং লক্ষ্য করছি প্রতি সপ্তাহেই প্রাত্যহিকী বিভাগকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগপত্র বেশি শোনা যাচ্ছে সবিনয় নিবেদন অনুষ্ঠানে। কোথাও লেখার মান নিয়ে অভিযোগ, কোথাও নির্বাচনের সমালোচনা,
আবার কোথাও এক

বারবার অভিযোগ করা হয় তখন সেটি শুধু শ্রোতাদের বিরক্তির কারণই হয় না, বরং অনুষ্ঠানটির ইতিবাচক পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘ সময় ধরে একই ধরনের নেতিবাচক আলোচনা শুনতে শুনতে সত্যি কান ঝালা পোড়া হওয়ার মতো অবস্থা তৈরি হয়। আমার বিনীত অনুরোধ, কিছুদিনের জন্য প্রাত্যহিকী সম্পর্কিত অভিযোগপত্র পাঠ ও প্রচার সাময়িকভাবে সীমিত বা স্থগিত রাখা যেতে পারে। এর পরিবর্তে যদি আরও বেশি সাহিত্যধর্মী, সৃজনশীল, আবেগময় কিংবা শিক্ষামূলক লেখা প্রচার করা হয়, তাহলে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে। শ্রোতারা নতুন উদ্দীপনা নিয়ে অনুষ্ঠান শুনবেন এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। একই সঙ্গে যারা প্রাত্যহিকী বিভাগে নিয়মিত লেখেন, তাদের প্রতিও আমার আন্তরিক আহ্বান থাকবে, লেখার আগে একটু মনোযোগ দিয়ে সুন্দর ভাষা ও মানসম্মত ভাবনা নিয়ে চিঠি লিখুন। শুধু অভিযোগ নয়, ভালোবাসা, অভিজ্ঞতা, সমাজের ইতিবাচক দিক, মানবিক মূল্যবোধ কিংবা সৃষ্টিশীল চিন্তার প্রতিফলন থাকুক লেখায়। মনে রাখতে হবে, একটি ভালো লেখা শুধু পাঠকের মন জয় করে না, অনুষ্ঠান কর্তৃপক্ষের মনোযোগও আকর্ষণ করে। মানসম্মত ও হৃদয় ছোঁয়া লেখা অবশ্যই একদিন অনুষ্ঠানে স্থান পাবে। বেতার অনুষ্ঠান মানুষের মনকে সংযুক্ত করার একটি শক্তিশালী মাধ্যম। সেখানে যদি অতিরিক্ত অভিযোগ আর হতাশার সুর ভেসে আসে, তাহলে অনুষ্ঠানটির মূল সৌন্দর্য হারিয়ে যেতে পারে। তাই আমরা সবাই যদি একটু সচেতন হই, ইতিবাচক মনোভাব নিয়ে অংশগ্রহণ করি, তাহলে সবিনয় নিবেদন আরও সমৃদ্ধ ও হৃদয়গ্রাহী হয়ে উঠবে। শেষে আবারও অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আশা করি আমার এই ক্ষুদ্র মতামতকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হবে। ভবিষ্যতেও সবিনয় নিবেদন তার সৌন্দর্য, আবেগ ও শ্রোতাদের আন্তরিক সংযোগ ধরে রেখে এগিয়ে যাবে, এই প্রত্যাশাই রইল। প্রদীপ বসাক লিখেছেন সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। প্রদীপবাবু, আপনাকে ধন্যবাদ তো বটেই, বরং একটু বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমাদের তরফে যা বলার তার অনেকটাই আপনার চিঠিতে, আপনার বয়ানে উঠে এসেছে। এটা খুব সত্যি কথা, প্রতি সপ্তাহেই আমরা প্রায় একই ধরনের অভিযোগ, অনুযোগ বা খারাপ লাগা সংক্রান্ত বিষয়ে আমরা উত্তর দিয়ে থাকি। প্রায় প্রতি সপ্তাহেই একই ধরনের বক্তব্য আপনাদের ও প্রান্ত থেকে, এবং আমাদেরও উত্তর প্রতি সপ্তাহেই একই রকম। কারণ উত্তরটা যদি একই হয়, বিভিন্ন জন লিখলেও উত্তর তো আর বদলে যাবে না, উত্তর তো একই হবে। কাজেই আমাদেরও প্রায় প্রতি সপ্তাহেই একই ধরনের প্রশ্ন এবং একই ধরনের উত্তর দিতে কোথাও একটা যেন ক্লান্তিকর লাগে। এটা খুব ঠিক কথা, সত্যি কথা। আর ওই যে আপনি বলেছেন না যে কিছুদিনের জন্য প্রাত্যহিকীর সম্পর্ক, অভিযোগপত্র পাঠ এবং প্রচার সাময়িকভাবে সীমিত বা স্থগিত রাখা যেতে পারে, না, সত্যি এমনটা হওয়াটা আমাদের দিক থেকে কখনোই আকাঙ্ক্ষিত নয়। প্রদীপবাবু, আমি সবিনয় আপনাকে এটি জানালাম, আমাদের কাছে কোনো অভিযোগ এলে, কোনো খারাপ লাগার কথা এলে, আমরা সেটি পড়ব না, সরিয়ে রাখব, সকৌশলে এড়িয়ে যাব, এই ধরনের নীতি নিয়ে আমরা চলি না। হ্যাঁ, আমরা কখনো কখনো কোনো চিঠিও আমাদের এড়িয়ে যেতে হয়। ধরুন কোনো শ্রোতা চিঠি লিখছেন, তার কোনো অভিযোগ আছে, তার কোনো খারাপ লাগা আছে, সেটি তিনি লিখতেই পারেন, জানাতেই পারেন, আমরা তাকে স্বাগত জানাই। কারণ শুধু ভালো, আবার এমন অনেকেই আছেন যারা চিঠি লেখেন শুধুই তাতে প্রশংসার কথা, শুধুই প্রশংসার কথা। তিনি হয়তো গোছা গোছা চিঠি পাঠান আমাদেরকে, প্রায় প্রতিদিন তিনি চিঠি লেখেন, বা একসঙ্গে দু তিন দিনের চিঠি, যাই হোক, প্রায় প্রতি সপ্তাহেই আমরা গোছা গোছা চিঠি পাই তার কাছ থেকে। তখন আমাদের মনে হয় শুধুই প্রশংসার কথা, প্রশংসা বাদ দিয়ে কোনো দিনও কি তার কোনো একটি অনুষ্ঠানে মনে হয়নি যে এটি আরেকটু এই রকম হলে আরও ভালো হতে পারতো? আর তার চিঠি দেখে বোঝা যায় যে তিনি কিন্তু আমাদের অনুষ্ঠান শোনেন, এবং অনুষ্ঠান শুনেই তিনি চিঠি লিখছেন। এমন নয় যে তিনি চিঠি লিখছেন না শুনেই তিনি পোস্টকার্ড বা খাম বা ইনলাইন লেটারে তিনি চিঠি লিখে দিচ্ছেন, সেটা একেবারেই নয়। তিনি নিয়মিত চিঠি
শুনছেন সেটা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি, কিন্তু তার চিঠিতে শুধুই ভালো লাগার কথা। আমরা এই শুধু ভালো লাগার কথা যারা লেখেন, নিয়মিতভাবে লেখেন, ধারাবাহিকভাবে লেখেন, বিশেষ করে তাদের কথাই বলছি, যে ভালো লাগার পাশাপাশি একটু পরামর্শও থাকুক না আপনার চিঠিতে, আপনার লেখায়, যে কী হলে এটি আরও ভালো হতে পারতো, বা

কিছু অনুরোধ যে আপনি স্বাস্থ্য বিষয়ক এই ধরনের মাথা ব্যথা সংক্রান্ত বিষয় শুনেছেন, আপনার ভালো লেগেছে? বেশ, এবারে পায়ে ব্যথা সংক্রান্ত একটা কিছু আমাদেরকে শোনান, তাহলেও তো আমাদের মনে হয় যে আচ্ছা বেশ, এই বিষয়টা তো ভাবা হয়নি, ভাবা যেতে পারে এই দিকটি। ভালো লাগা তো সবাই শুনতে চায়, কে চায় না বলুন ভালো লাগার কথা? কেউ আপনাকে ভালোবাসছে সে কথা কে না শুনতে চাই? আমরা সবাই শুনতে চাই। কাজেই ভালো লাগার কথা তো লিখবেনই, লিখুন, সেটা তো আমাদের প্রাণিত করে, উৎসাহিত করে। কিন্তু কোথাও যদি কোনো ত্রুটি নির্দেশ করেন তাও কিন্তু আমাদের ভালো লাগে। মনে হয় ত্রুটি তো তখনই আপনি নির্দেশ করবেন যখন আপনি এই অনুষ্ঠানটির ভালো চাইবেন, আর অনুষ্ঠান ভালো চাইছেন মানেই আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী। কিন্তু আপনি কোনো ত্রুটি নির্দেশ করলেন না, কোথাও আপনার ত্রুটি না থাকলেও কোনো পরামর্শও তো থাকতে পারে, কোনো পরামর্শও দিচ্ছেন না, কোনো ত্রুটি নির্দেশও করছেন না, অতএব আমরা কি করছি বা না করছি তাতে আপনাদের কিছুই যাচ্ছে আসছে না। বিষয়টা কিন্তু আমাদের তরফ থেকে আমরা এভাবেও ভাবি যে অনুষ্ঠান যাই করি না কেন কিছু যায় আসে না, কারণ কেউ তো কিছু লেখেন না, ভালো লাগার কথাও লেখেন না, খারাপ লাগাও লেখেন না, আবার কোনো পরামর্শও তারা দেন না। কাজেই এই সব কটাই কিন্তু আমাদের কাছে কাঙ্ক্ষিত। তাই এই যে কোনো অভিযোগ এলে আমরা সেটি তুলে ধরব না আপনাদের কাছে, সময় অভাবে হয়তো কোনো চিঠি পড়তে পারলাম না, সেটি একেবারেই স্বতন্ত্র একটি বিষয়, বা কোনো চিঠি অনেক দেরিতে এসে পৌঁছলো তখন তার প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে, সেটিও স্বতন্ত্র একটি বিষয়। কিন্তু আমরা যে কোনো একটি অনুষ্ঠান সম্পর্কে বারে বারে অভিযোগ আসছে, অতএব এই চিঠিগুলোকে সরিয়ে রাখো, এগুলোর উত্তর দেবো না, এটি আমাদের নীতি নয়, এটি আপনাকে খুব স্পষ্ট করেই এবং সবিনয়ে জানাচ্ছি। আর আপনি যে লিখেছেন যে মানসম্মত এবং হৃদয় ছোঁয়া লেখা অবশ্যই অনুষ্ঠানে স্থান পাবে, ঠিক তাই, আমাদের তরফ থেকে এরকম কোনো ভাবনা চিন্তা থাকে না যে অমুক শ্রোতার চিঠি আমরা কখনো পড়ব না বা অমুক জায়গার চিঠি আমরা কখনো পড়ব না। আমরা তো চিঠি আহ্বান করছি আপনাদের কাছ থেকে চিঠি পড়ব বলেই, এবং প্রাত্যহিকের মতন একটি অনুষ্ঠান আপনারা যদি আজকে চিঠি না লেখেন তাহলে অনুষ্ঠান কি করে এগোবে বলুন তো? অনুষ্ঠান তো আমাদের বন্ধ করে দিতে হবে, যেখানে এই অনুষ্ঠানের মূল পুঁজি আপনারা এবং আপনাদের লেখা চিঠি, আপনাদের পাঠানো চিঠি, সেক্ষেত্রে আমরা আপনাদের চিঠি পড়ব না কেন? কিন্তু অনেক চিঠি এলে তখন কি আমরা তার মধ্যে তো বাছাই করে নিতে হবে, কারণ সময়টা তো সীমিত, ওই সময়ের মধ্যে যতটুকু চিঠি আমরা ধরাতে পারবো ততটুকু চিঠিই তো আমরা পড়বো। আবার চিঠি যতটুকুনি চিঠি ধরলো ততটুকুনি পড়বো, তাহলে কিভাবে আমরা বাছাই? একটা তো বাছাইয়ের মাপকাঠি থাকবে, হয় অগ্রাধিকারের ভিত্তিতে যিনি আগে লিখেছেন তাদের চিঠি পড়া হবে, যারা পরের দিকে লিখছেন তাহলে তাদের চিঠি পড়া হবে না, তাহলে তো আর চিঠির মান বলে যে একটি বিষয় থাকে সেটি তো আর রাখা সম্ভব হবে না, কারণ সবাই তখন ওই অগ্রাধিকারের ভিত্তিতে চিঠি বাছাই হচ্ছে এটা ধরে নিয়ে যে কেউ আর ভালো চিঠি লেখার চেষ্টা করবেন না, যা মনে আসছে তাই তাড়াতাড়ি করে লিখে ফেলবেন। এমন অনেক পত্র লেখককে বলতে শুনেছি যে তারা বলেন চিঠিটি বিষয় শুনে তাদের ভাবতে দুদিন সময় লাগে, দুদিন ধরে তারা ভাবেন বিষয়টা, তারপরে প্রথমে একটা খসড়া করেন, খসড়া থেকে চিঠি লেখেন, তারপর তাকে একেবারে ফেয়ার করে তবে আমাদের কাছে পাঠান। এই যে সময়টা, এই যে জারণের যে সময়টা, একটা ভাবনা শুনে তাকে যে তিনি নিজের মধ্যে তার জারণ ঘটলো, তারপর সেটি প্রক্রিয়াজাত হয়ে উঠে এলো কাগজে, কাজেই এই ভাবনা চিন্তার জায়গাটা কিন্তু কমে যাবে যদি আমরা চিঠির মানের দিকে নজর না দিই, তাহলে কিন্তু এই ভালো করে লেখার যত্ন নিয়ে লেখার আগ্রহটা পত্র লেখকদের মধ্যে কমে যাবে অবশ্যই। এবার আপনারা বলবেন যে আপনার কাছে যেটা ভালো চিঠি আরেকজনের কাছে সেটা ভালো চিঠি নাও হতে পারে, হতে পারে, এই তর্কটাও থাকতেই পারে, কিন্তু আসলে কি বলুন তো, এটা তো আমাদের মেনে নিতেই হয়। এই উত্তরও আমরা এর আগেও দিয়েছি, আমরা যখন কোনো একটি দপ্তরের কাছে চিঠি পাঠাচ্ছি বা লেখা পাঠাচ্ছি, তারা কি চাইছেন, তারা কিভাবে ভাবছেন বিষয়টাকে, তাদের কোন লেখাটিকে উপযুক্ত মনে হচ্ছে সেটি তো তারাই নির্ধারণ করবেন, এখানে তো আর কেউ নির্ধারক থাকতে পারেন না, পারেন কি? পারেন না। কাজেই আমাদের এক্ষেত্রে সত্যিই আমাদের কিছু করার নেই। আর পাশাপাশি একটি কথা আবারও নিশ্চিত করে আপনাদের জানিয়ে দেওয়া যে কোনো চিঠির প্রেরকের ক্ষেত্রে আমাদের তরফ থেকে এমন কোনো পূর্ব নির্ধারিত ভাবনা থাকে না যে এই লেখকের চিঠি পড়ব না এবং এই লেখকের চিঠি এলে আমরা পড়েই ফেলব। তাহলে আর এ কথা নিয়ে কথা বাড়াচ্ছি না, আপাতত এখানেই থাক। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য, চিঠি লিখবেন, সঙ্গে থাকবেন আমাদের। এবারে বরুণ কুমার চক্রবর্তীর লেখা পড়ব, বাগুইহাটি থেকে আপনি আমাদের লিখেছেন। মাননীয় মহাশয়, আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে

ক্রেতার জগৎ পুনরায় প্রকাশ করা হোক, বই হিসেবে না পারা গেলেও অন্তত অনলাইনে যেমন ইউটিউবে প্রকাশ করা হয় তেমন হোক। কারণ অনেক অনুষ্ঠান সূচি যখন ঘোষণা করা হয় তখন তা শোনার সময় আমরা অনেকেই পাই না। এছাড়া অনেক সময়ই পূর্বের কোনো দিনের কোনো অনুষ্ঠান সংক্রান্ত কোনো তথ্য জানতে এই বইটি থাকলে ভালো হয়। এছাড়া বেতার জগৎ আমাদের কাছে ঐতিহ্যের সাক্ষী। সঙ্গে আপনি লিখেছেন আরও একটি বিষয়, অর্থনীতি দুনিয়া সংক্রান্ত। মঙ্গলবার সন্ধ্যা 8:45 থেকে রাত 9টা অনুষ্ঠানটি হয়। মাত্র 15 মিনিটে অনুষ্ঠানের ধারাবাহিকতা থাকে না, আবার বিধানসভা পর্যালোচনা থাকলেও অনুষ্ঠানটি বাদ পড়ে। এই সময়ের বদলে রবিবার সকাল 10:30 থেকে 11:00 পর্যন্ত 30 মিনিটের অনুষ্ঠান করতে পারা যায় কি? তাহলে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সবাই অনুষ্ঠানটি শুনতে পারেন। ধন্যবাদান্তে শ্রী বরুণ কুমার চক্রবর্তী বাগুইয়াটি থেকে লিখেছেন। আপনার চিঠিরও শেষ থেকে উত্তর দিই, এই অর্থনীতি দুনিয়া অনুষ্ঠানের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেটি বলেছেন সেটি তো বলবই, তার আগে বলি আসলে আপনি যেমন বলছেন যে হ্যাঁ রবিবার সকাল 10:30 থেকে 11:00 এই সময় অনুষ্ঠান সম্প্রচার করলে সবাই শুনতে পাবেন, এ সত্যি কি তাই? এই সময়টায় সবাই অনুষ্ঠান শুনতে পাবেন? আসলে সত্যিটা এটাই যে সারা দিনের কোনো একটি এমন সময় কখনোই পাওয়া যাবে না যে ক্ষেত্রে যেই সময়টি নির্বাচন করলে কোনো একটি অনুষ্ঠানের ক্ষেত্রে যে আমাদের যে সমগ্র শ্রোতাদের যে জগৎটা তারা প্রত্যেকে ওই একটি সময় ফ্রি থাকবেন, অবসর থাকবেন তাদের রেডিও শোনার মতন, এমন সারাদিনে কোনো অনুষ্ঠান সত্যিই নেই, কোনো সময় সত্যিই নেই যে যেখানে মানে সব শ্রোতাকে আমরা একসঙ্গে পেয়ে যাব, এটি হতে পারে না। জীবনের দাবিতে, জীবিকার দাবিতে অবসর এক একজনের ক্ষেত্রে এক একটা সময়, কাজেই যদি আমরা সময়টা পরিবর্তন করেও ফেলি তাহলেও দেখা যাবে কিছু সংখ্যক শ্রোতা বলছেন যে না আগের ওই সময়টাই ভালো ছিল, এই সময়টিতে আমরা শুনতে পাচ্ছি না। তবুও অর্থনীতির দুনিয়া সংক্রান্ত এই যে প্রস্তাব আপনার আছে সেটি আমরা এই সময়ের যিনি আধিকারিক তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন বিষয়টি বিবেচনার সাপেক্ষ বললেই এক্ষুনি এক্ষুনি সেটা সম্ভব নয়, একটি অনুষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ নিতে হয়, অনেকগুলো পর্যায়ে অনুমোদন পেলে তবে গিয়ে বিষয়টি একটা জায়গায় আসে, আমরা চাইলেই অনুষ্ঠান পরিবর্তন করে দিতে পারি না। আপনি বলেছেন বিষয়টি ভাবনাতে রইল, চিন্তাতে রইল, যদি সম্ভব হয় আপনি নিশ্চয়ই দেখতে পারবেন, জানতে পারবেন যে হ্যাঁ পরিবর্তন হলো। এবারে আসি আপনার চিঠির প্রথম অংশে, যেখানে আপনি বেতার জগৎ সম্পর্কে বলেছেন যে আবার প্রকাশ হোক। আসলে দেখুন, আমাদের অস্তিত্বের সঙ্গে জুড়ে আছে ঐতিহ্য, জুড়ে থাকেই ঐতিহ্য, এই ঐতিহ্যের কোনোটা নিরন্তর অবিচ্ছিন্ন, আবার কোনোটা অতীতের কোনো একটা পর্যায়ে থেমে গেছে। বেতারের যে জগৎ তার রূপ কিন্তু পাল্টে যাচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, শুধু আপনি না আপনারা সবাই এটা খেয়াল করছেন। চারপাশের আসলে জগৎ তো পরিবর্তনশীল, পরিবর্তন হতেই হবে, আশপাশের অন্য অনেক কিছুর মতনই বেতারের যে জগৎ তারও কিন্তু রূপ পাল্টে যাচ্ছে, প্রতিদিন তা পাল্টাচ্ছে। আজ এই সময়ে দাঁড়িয়ে মুখপত্র হিসেবে ছাপা পত্রিকার জায়গা কিন্তু নিয়ে ফেলেছে ফেসবুক পেজ। একটু লক্ষ্য করলে দেখবেন যে এই যে পরিবর্তনটা এটা কিন্তু বহু বহু বহু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আকাশবাণী কলকাতাও তো তার ব্যতিক্রম নয়, বরং বলা যেতে পারে আকাশবাণী কলকাতাও তারই অনুসারী। অনুষ্ঠান সূচি থেকে শুরু করে মূল অনুষ্ঠানের অংশবিশেষ সবটাই এখন পাওয়া যায় আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে। এবং এটির কিন্তু আরও কিছু সুবিধে আছে, আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই যে আপনি অনুষ্ঠান সূচি আগাম জানতে পারছেন বা কোনো একটি অনুষ্ঠানের অংশবিশেষ আপনি আগাম দেখতে পেয়ে যাচ্ছেন, শুনতে পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু চাইলে আপনি মন্তব্যও করতে পারছেন এবং মন্তব্য করছেন আপনারা। কাজেই ডিজিটাল যুগে আমরা এটাকেই মান্যতা দিয়ে দিয়েছি যে এই আমাদের বেতার জগৎ। এই বেশি আর কি বলি বলুন, অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। চিঠি লিখবেন, সঙ্গে থাকবেন, এভাবেই আপনাদের কাছ থেকে এমনই প্রস্তাব আমরা আরও আরও আরও পেতে চাই, অনেক ধন্যবাদ। মুকুল সর্দার লিখেছেন তিলডাঙ্গা কাছাড়িপাড়া দাকোক খুলনা বাংলাদেশ থেকে। সবিনয় নিবেদন, একরাশ প্রীতি ও শুভেচ্ছা রইল আকাশবাণী পরিবারের সকলের জন্য। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বরাবরের মতো এবারও বেশ কিছু আয়োজনের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আকাশবাণী।
বলবাহুল্য, প্রতিটি আয়োজন সত্যি খুব উপভোগ্য ছিল। তবে এখানে একটি অনুষ্ঠানের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাইছি। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক অমর্ত মুখোপাধ্যায়ের অংশগ্রহণে এবং আকাশবাণীর দক্ষ ও গুণী সঞ্চালক সুতপা চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় রবীন্দ্র গান ও কবিতার নেপথ্য কাহিনী নিয়ে আকাশবাণী কলকাতার কথিকা বিভাগের বিশেষ নিবেদন তোমারই হোক জয় ছিল ব্যতিক্রমী আয়োজন। অনুষ্ঠানটি কেবল একরাশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেছি তাই নয়, সমৃদ্ধ হয়েছি নানান তথ্যে। অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত হৃদয় ছুঁয়ে গেছে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনার সঙ্গে জড়িয়ে থাকা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি আকাশবাণীর শ্রোতাদের সময় দেবার জন্য এবং অসামান্য সঞ্চালনার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সুতপা চট্টোপাধ্যায়কে। এই ধরনের অনুষ্ঠান আরও শোনার প্রত্যাশা নিয়ে কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। নমস্কার ও শুভেচ্ছান্তে মুকুল সর্দার, তিলডাঙ্গা, কাছাড়িপাড়া, দাকব, খুলনা, বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপনাকে মুকুলবাবু, আপনি শুনেছেন আমাদের এই অনুষ্ঠান এবং প্রতিক্রিয়াও জানিয়েছেন। ভালো লাগার কথা বললে ভালো তো লাগবেই, ভালো লেগেছে। আমাদের কথিকা বিভাগও জেনেছেন আপনার এই বার্তার কথা, তারাও আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং সেই সঙ্গে আরও একবার আমরা ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এবং অমর্ত মুখোপাধ্যায়কে, তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, পাশাপাশি তাদের অভিজ্ঞতা লব্ধ, তাদের জ্ঞান লব্ধ সংযোজন আমাদের এই অনুষ্ঠানে তারা রেখেছেন। তাদের জন্যই এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা তাদের প্রতি। এবং সবশেষে কবিগুরুকে নমস্কার জানিয়ে শেষ করি আমাদের আজকের এই অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শুনলেন সবিনয় নিবেদন। উপস্থাপনায় ছিলেন সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নানা রঙের গান। প্রথমে অতুল প্রসাদের গান শুনবেন সুপ্রীতি ঘোষের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নানা রঙের গান।

রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন এ মাসের গান শুনবেন রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে।

নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নাটক।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে আজকের নাটক দেনা পাওনা, বেতার নাট্যরূপ অগ্নিমিত্র, প্রযোজনা সমরেশ ঘোষ, নাটক দেনা পাওনা।

0: নীরু, এই নীরু,
1: এই নীরু, সরকারদের বাড়ির পিতিমে বিসর্জন যাচ্ছে রে নীরু, দেখতে যাবি?
0: না রে শুধু, বিসর্জন দেখতে আমার ভালো লাগে না, ভারী কষ্ট হয়।
1: তোর যে কিসব কথা, বিসর্জন দেখতে কষ্ট কি? পিতিমে তো কর্মটি তৈরি।
0: তা হোক, মা দুর্গার পুজোই আমার ভালো লাগে, বিসর্জন ভালো লাগে না। তোর দেখতে ইচ্ছা হয় তুই যা, আমি যাবো না।
1: হুম, বুঝেছি।
0: কি বুঝেছিস?
1: ঠিকই বুঝেছি বাবু, আসলে অত বড় রায়বাহাদুরের বাড়ি তোর বেশ সম্বন্ধ ঠিক হচ্ছে তো, সেই জন্য তুই এখন আর বাইরে যাবি না।
0: ধ্যাত, কিসব বাজে কথা বলছিস।
1: বাজে কথা? আমরা কিছু জানি না বুঝি।
0: ইস, তোর কি ভাগ্যে রে নীরু, অত বড় রায়বাহাদুরের খড়ের বউ হবি,
1: স্বামী আবার হিন্দু কলেজে পড়া বিদ্বান।
0: আচ্ছা নীরু,
1: তোর বেশ কেমন কেমন লাগছে না?
0: না।
1: ইস, অমনি না বললেই যেন বিশ্বাস করলুম আর কি, তুই বড্ড চাপা মেয়ে বাপু, একটা কথাও জিজ্ঞেস করে তোর কাছ থেকে জবাব পাওয়া যায় না, নিজের শরীর কাছে মনের কথা বলতেও এত লজ্জা।
0: মনের কথা কিছু থাকলে তো বলবো।
1: আমি যেন করছি খুকি, তুই বললি আর আমিও তাই পেট হয়ে গেলুম আর কি।
0: তা হ্যাঁ, কোন মাসে বিয়ের তারিখ ঠিক হচ্ছে
1: জানি না, এত বৈরাগ্য দেখাস নি তো নীরু, শুনলে আমার গা জ্বলে যায়। আমার বিয়ের কথা হলে না আমি কবেই আড়ি পেতে শুনে নিতুম।
0: আমার গা ছুঁয়ে বলতো, খুড়িমান তোকে কিছু বলেননি?
2: কথা এখনো পাকা হয়নি রে সদু।

0: ভীষণ, যে ওইখানে তারকারি কিছুর বাজাচ্ছে, ঠাকুরে থাকবে কতক্ষণ, ঠাকুরে যাবে বিসর্জন, ঠাকুরে থাকবে কতক্ষণ, ঠাকুরে যাবে বিসর্জন। ওই রায় বাহাদুরের বাড়ি তোর বিয়ে হলে কি মজাই যে হয় রে নীলু। সবাই বলে রায় বাহাদুর বাড়ির পিতেমে বিসর্জন নাকি একটা দেখার মতো জিনিস, অত ঘটা অত ধুমধাম সারা জেলায় আর কেউ করে না। তোর বিয়ে হোক, তারপর দেখিস। হ্যাঁ, বাড়ির বড় বউয়ের সই আমি, গ্যাট গ্যাট করে যাব আর দেখব পিতিনে বিসর্জনে তোর শ্বশুর কত ধুমধাম করে। তুই না দেখিস না দেখবি বাবা, আমি বাপু দেখতে যাব কিন্তু, হ্যাঁ তা বলে যাচ্ছি।
1: বুঝলেন রামসুন্দর বাবু,
2: বলুন
1: আপনার ঘর ভালো, কন্যাটিও সুশ্রী সুলক্ষণা সবই মানছি, কিন্তু আমার দিকটিও তো আপনাকে বিবেচনা করতে হবে। আমার ওই জ্যেষ্ঠ পুত্র, তাকে হিন্দু কলেজে পড়াচ্ছি, পাশ দেবার সময় হয়ে এলো, পাশ দিলেই ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি তো ওকে লুপে নিয়ে যাবে, সুতরাং বুঝতেই পারছেন। তাছাড়া আমি একজন রায় বাহাদুর, তা মহারানীর গভর্নমেন্ট তো আমার মুখ দেখে রায় বাহাদুর খেতাব দেয়নি, আমার যোগ্যতা বিবেচনা করেই দিয়েছে, কেমন কিনা। তা আমার একটা সামাজিক মর্যাদার প্রশ্ন আছে, তাই এই বিবাহে দান সামগ্রী যা দেবেন সেটা আমার মর্যাদার উপযুক্ত হওয়া চাই। সে বাবদে ধরুন 1500 টাকা তো আপনাকে ব্যয় করতেই হবে, তাছাড়া যৌতুক মানে পণ স্বরূপ 10,000 টাকা নগদে আমার চাই।
2: 10,000 টাকা?
1: আমি বিন্দুমাত্র অনেজ্য দাবি করিনি রামসুন্দর বাবু, নেহাত আপনার কন্যাটিকে আমার পছন্দ হয়েছে, তাছাড়া আপনার অবস্থাও বিবেচনা করতে হচ্ছে, তাই আমি নগদে যত সামান্যই 10,000 টাকাই চেয়েছি।
2: হ্যাঁ জানি আমি,
1: তবে
2: আমি সে কথা মানি।
1: তাহলে তাহলে তাহলে বিবেচনা করুন, এই জ্যেষ্ঠ পুত্রের বিবাহ, তাই দিশি আত্মীয় স্বজনের কথা ছেড়েই দিন, ওই গোরা সাহেব মেম সাহেবদের জন্য একটা শ্যাম্পিন পার্টি তো দিতেই হবে, আর সে বাবদও আমার 1,000-2,000, চাই কি তার বেশিও খরচ হয়ে যেতে পারে, গোরা সাহেব মহলে আমার একটা মান মর্যাদা আছে তো।
2: আগে সে কথা যথার্থ, তবে কিনা ওই আমার আর্থিক অবস্থা
1: বিলক্ষণ বিলক্ষণ। আপনার আর্থিক অবস্থা বিবেচনা করেছি বলেই তো মাত্র 10,000 বলেছি মশাই, আমার সম্বৎসরের ব্যয়ের পরিমাণ তো আপনি জানেনই না, বাড়িতে দুর্গোৎসব হয় তা তো নিশ্চয়ই জানেন।
2: আগে হ্যাঁ,
1: তা পুজোর কদিন দিয়তাং ভোজ্যতাঙ্গের কথা ছেড়েই দিন, দশমীর দিনে কেবলমাত্র প্রতিমা বিসর্জনের জন্য আমার কত ব্যয় হয় জানেন?
2: আগে
1: অন্তত 15,000 টাকা। এই সামাজিক মর্যাদার হিসেবে আমি যে মাত্র 10,000 টাকা পৌঁছেছি, এই তো সামান্য ব্যাপার।
2: এই মানে আমি বলছিলাম,
1: না না না না না, আর কোনো বলা বলির ব্যাপার নেই মশাই, আপনি যদি আমার প্রস্তাবে সম্মত হন তো আমি অগ্রসর হব, আর নয়তো এখানে ইতি।
2: না না না না রায়বাহাদুর, ইতি নয় রায়বাহাদুর, ইতি নয়, আমি আমি সম্মত।
1: বেশ বেশ বেশ, অতি উত্তম, তাহলে আপনি উদ্যোগ আয়োজন করতে পারেন, আমার ইচ্ছে এই সামনের মাঘ ফাল্গুনের মধ্যেই শুভকার্য নিষ্পন্ন হয়ে যাক।
2: ও হ্যাঁ, মাঘ ফাল্গুন,
1: হ্যাঁ মাঘ ফাল্গুন,
2: হ্যাঁ বেশ বেশ তাই হবে।
1: বেশ বেশ বেশ,
0: নগদ 10,000? তুমি একটু আগু পিছু ভাবলে না গা, কথা দিয়ে এলে।
2: হ্যাঁ মেজবু, আমি কথা দিয়েছি, এমন পাত্র হাতছাড়া করা যায় না।
0: কিন্তু অত টাকা আসবে কোথ থেকে?
2: সে তোমার যেখান থেকে হোক জোগাড় হয়েই যাবে, তুমি দেখে নিও মেজবু, ভগবান জুটিয়ে দেবেন, আমাদের 5 ছেলের পর ওই নীরু আমাদের একমাত্র মেয়ে, প্রাণে ধরে ওকে আমি যেসে ঘরে কেমন করে দেব বলতে পারো?
0: কিন্তু দান সামগ্রী আর তত্ত্বাবাস মিলিয়ে যা ফিরিস্তি তাতে বলছো 5,000 টাকা লাগবে।
2: তা তো লাগবেই,
0: তার উপর নগদে 10,000 টাকা, ওগো ভয়ে যে আমার বুক কাঁপছে।
2: তুমি ভগবানে বিশ্বাস রাখো, স্বয়ং ভগবান সদয় না হলে কি আমাদের মতো গরিবের মেয়ের জন্য এমন সম্বন্ধের যোগাযোগটা হতো?
0: সবই তো বুঝতে পাচ্ছি,
2: তবে
0: কিন্তু
2: না না না না না মেজবু, তুমি আর কোনো কিন্তু করো না, দেখো রায়বাহাদুর লোক খারাপ নন, আমাকে সময় দিয়েছেন।
0: সময় দিয়েছেন?
2: হ্যাঁ,
0: কদিন?
2: ওই বের দিন বরকে সভাস্থ করার আগে ওই পণের টাকা তার হাতে তুলে দিলেই হবে, তুমি দেখো ও ব্যবস্থা।

0: এমন করে হোক হয়েই যাবে। হ্যাঁ, আমার ওই জমি জিরে যেটুকু,
1: ঠিকই জমি জিরে,
0: হ্যাঁ ওই যেটুকু আছে বেচে দিয়ে কিছু টাকা তো পাবো। আর তোমার ওই গয়নাগাটি বাঁধা রেখে নেহাত কম হবে না, তুমি চিন্তা করো না মেজবাবু।
1: না না, আমার গয়নাগাটির কথা আমি চিন্তা করিনি, দরকার হলে সেগুলো তুমি তুমি বেচে দাও, কিন্তু পাঁচ পাঁচটা ছেলের জন্যে জমি জিরে ছিটে পোটাও থাকবে না।
0: আহা শোনো শোনো, তারা হলো পুরুষ মানুষ, কপালে থাকলে নিজেরাই আবার করে নিতে পারবে, কিন্তু আমাদের আমাদের নীরুর জন্যে না, এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেলে আর আমি কি পাবো? তবে কিচ্ছু ভেবো না মেজবাবু, ভগবান যখন মুখ তুলে চেয়েছেন তখন আর পিছিয়ে আমি আসবো না। তুমি দেখো, তুমি দেখো আমাদের নিরুপমা সুখী হবে, সে রাজরানী হবে।
1: মুখ তুলেছেও ঠাকুর, আমার নিরু তাই যেন হয়।
2: তামাক দিয়ে যা, এটা কোথায় গেল? ওরে
3: অন্ধরে খবর দে বিপি, লগ্ন কাল প্রায় এসে গেল।

0: কি হবে মেজুবু, আমি যে কিছুই বুঝতে পাচ্ছি না। যোগেশ মিত্তির আমায় কথা দিয়েছিল টাকায় চার আনার জায়গায় ছ আনার সুদ নিয়ে ৬,০০০ টাকা আমায় দেবে। আমি তাতেই রাজি হয়েছিলাম। আজ দুপুরের ভেতরেই টাকাটা দেওয়ার কথা, কিন্তু দুপুর দূরে থাক, সন্ধ্যে পর্যন্ত সে শহর থেকে এখনো ফেরেনি। এই তো একটু আগে আমি হরমোহনকে পাঠিয়েছিলাম, সেই একই জবাব, বাড়ি ফেরেনি। যোগেশ যে আমাকে এইভাবে পথে বসাবে আমি কি তা ভাবতে পেরেছিলাম একবারও? এখন এই মাত্র ৪,০০০ টাকা নিয়ে আমি কেমন করে বিহাই মশাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো?
1: আমি আজ কিছু ভাবতে পারছি না। তুমি তুমি তাকে গিয়ে একবার বলো।
0: আমি কি বলবো কি বলবো আমি বলো? এই যে কথার খেলাপি হয়ে গেল। তিনি ভাববেন আমি মিথ্যাবাদী, আমি ঠক, আমি প্রবঞ্চক। উফ ভগবান, এ তুমি আমার কি করলে?
1: ওগো শোনো, এখন তো আর কোনো উপায় নেই। তুমি গিয়ে হাতে পায়ে ধরে এই ৪,০০০ টাকা দাও। বলো শুভকর্ম মিটে গেলে যেমন করে হোক বাকি টাকা দিয়ে আসবে। এছাড়া যে আর কিছু উপায় নেই।
0: সত্যি সত্যি আর কোনো উপায় আমার নেই। এদিকে বিয়ের লগ্ন এসে যাচ্ছে, যাই যাই, আমি যদি পায়ে ধরতে হয় তাও ধরবো। আমি দেখি আমার কপালে কি আছে। এখন
2: না না হে অবিনাশ, আয়োজনে কার্পণ্য করা আমার চলবে না।
3: অবশ্য তুমি যা বলেছো তাও বেশি ঠিক।
2: হোকার মতো পাত্রের জন্য আমি স্বচ্ছন্দে ২০,০০০ নগদ দাবি করতে পারতো,
3: সে কথা ১০০ বার।
2: তাতে খরচ খরচা করে হাতেও বেশ ১০০০০০ থাকতো। তবে কিনা এই পাত্রীটিকে পছন্দ হয়ে গেল, তো তাই ১০,০০০ ছেড়ে দিলুম। গরিবের দিকটাও তো একটু দেখতে হয় না, কি বলো?
3: নিশ্চয় নিশ্চয়,
2: অবশ্যই। হিসেব করে দেখেছি এ থেকেও ১,০০০-২,০০০ টাকা থাকবে।
4: আপনি যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গে একান্তে একটু কথা আছে আমার।
2: একান্তে?
4: আগে হ্যাঁ
2: বেশ বলুন। তোমরা একটু ওদিকে একটু সরে বসো দেখি। এবারে বলুন কি আপনার বক্তব্য।
4: আগে আমার অপরাধ গ্রহণ করবেন না বিআই মশাই, আমি মার্জনা প্রার্থী। আমাকে কথা দিয়ে একজন ব্যক্তি আমার সঙ্গে তঞ্চ কথা করেছে। আগে ওই পণের টাকা সম্পূর্ণ সংগ্রহ আমি করতে পারিনি।
2: সংগ্রহ করতে পারেননি?
4: আগে
2: কেমন যেন বেসুরো লাগছে। কত সংগ্রহ করেছেন?
4: আগে ৪,০০০।
2: মোটে ৪,০০০? মানে ৬,০০০ টাকাই আমার গায়ে? আগে প্রবঞ্চনা?
4: না আপনি আমাকে বিশ্বাস করুন বিআই মশাই, আমি প্রবঞ্চক নই। প্রতিশ্রুতি ভঙ্গ করে একজন আমাকে এই বিপদে ফেলেছে। আপনি পায়ে ধরে প্রতিজ্ঞা করতে বলেন, আমি তাতেই রাজি।
2: না না না শুনুন,
4: আপনি আমার কথাটা শুনুন। শুভ কাজটা নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক, তারপর যত সত্তর সম্ভব যেমন করে হোক যেখান থেকে পারি বাকি ৬,০০০ টাকা সংগ্রহ করে আপনার টাকা আমি শোধ করে দেব বিআই মশাই।
2: আর বিআই মশাই নয়, ও সম্বোধনটা মুলতুবি থাক মিত্তি মশাই। দেখুন আমি এক কথার মানুষ, নিজে কথা রাখি, তাই অপরের কথার খেলাপি হলে সহ্য করতে পারি।
4: না না আপনি
2: না না না না না না আর আপনাকে বিশ্বাস করা অসম্ভব। শুনুন, ওই ১০,০০০ টাকা কড়ায় গণ্ডায় হাতে বুঝে না পেলে বর সভাস্থ করা যাবে না।
4: এই আপনি কি বলছেন বিআই মশাই?

0: আবার বেয়াই মশাই, ও সম্বোধন আর করবেন না মিত্রির মশাই, এ বিবাহ হবে না।
1: হবে না?
0: না,
1: এ বিবাহ হবে না।
0: না,
1: আমার আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে। আপনার পায়ে ধরে মিনতি করছি আমি, শুভ কাজটা আপনি হতে দিন। আমি কথা দিচ্ছি, আমার আমার এই বসত বাড়ি বিক্রি করে
0: না। সব কথায় আমি আর টলছি না। ওহে অবিনাশ,
1: রায়
0: অবিনাশ
1: রায়বাহাদুর,
0: আরে খোকাকে বলে দাও সে যেন ওখানেই বসে থাকে, স্থানটা।

0: কথা দিচ্ছি, না শুনুন, আমি আপনার পায়ে পড়ে আমি আপনাকে কথা দিচ্ছি, সব টাকা আমি শোধ করে দেবো।
1: পাছাড়ুন,
0: আপনি
2: সব টাকা শুধে দেওয়ার ইচ্ছে থাকলে আপনি আজই তা দিতেন। দেখুন মশাই, অনেক লোক চড়িয়েই তবে আমাকে রায় বাহাদুর খেতাব পেতে হয়েছে, লোক আমি চিনি।
3: রায় বাহাদুর
2: মাত্র 4,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে মেয়ে গচানোর মতলব কেমন? তারপর আর আপনার টিকিটির সন্ধান পাওয়া যাবে না, সে আমি বিলক্ষণ বুঝতে পারছি।
3: না না,
2: যান ওই বাকি 6,000 বের করে আনুন, তারপর পাত্র সভাস্ত হবে, নচেত নয়। এই আমার শেষ কথা, যান।
4: এখন আমি কি করি গো, আমি কি করি? আমার সোনার বাজার কপালে কি লেখা ছিল গো? হায় ভগবান, এ তুমি কি করলে?
3: এ আমারই পাপ মেজে বউ, এ আমার পাপ। নির্জনে বড় ঘর চেয়েছিলাম, আমি সুপাত্র চেয়েছিলাম।
4: ওগো চলো, আমরা সবাই মিলে ওর পায়ে পড়ি, তা তো মন টলবে না। চলো গো চলো চলো।
0: বাবা বাবা, শিগগির একবার বাইরে চলুন।
3: কেন, কি হয়েছে?
0: হয়তো একটা হিললি হয়ে যেতে পারে, শিগগির চলুন।
3: হ্যাঁ, এই হিললে হবে? তুই কি বলছিস ধর্ম?
4: ওরে ওরে, কি হিললে হবে বাবা? আমাকে বল, আমাকে বলে যা বাবা।
0: মা এখন সময় নেই, চলুন বাবা, আর দেরি করবেন না, চলুন।
2: এতে কি বলছিস?
5: আমি আমার বিবেকের নির্দেশে এই কথা বলছি বাবা।
2: বিবেকের নির্দেশ?
5: বিয়ে একটা মাঙ্গলিক অনুষ্ঠান, এ ব্যাপারে কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিয়ে করতে এসেছি, বিয়ে করে তবে ফিরব।
0: তুই তুই আমার অবাধ্য হবি? আমাকে আমাকে এইভাবে অপমান করবি?
5: আপনাকে অপমান করতে চাই না বলেই এই মুহূর্তে অবাধ্য আমাকে হতেই হবে বাবা।
0: কিরকম?
5: বাবা আপনি তো বিয়ের সম্বন্ধ ঠিক করেছেন।
0: হ্যাঁ,
5: আপনি আমাকে বরবেশে আজ এখানে নিয়ে এসেছেন।
0: তাতে কি হলো?
5: আপনার বাধ্য হয়ে আজ যদি আমি বিয়ে না করে ফিরে যাই, তাহলে একটা পরিবারের কত বড় সর্বনাশ হয়ে যাবে সেটা একবার ভেবে দেখুন। একটা নিষ্পাপ মেয়ে হবে লগ্নভ্রষ্টা, এ ক্ষতির চেয়ে কেনা বেচার হিসেবটা কি বেশি বাবা?
2: তুই থাম, সেদিনের ছোকরা, তুই আমাকে নীতিজ্ঞান শিক্ষা দিচ্ছিস। জানিস এটা একটা সামাজিক প্রথা, আমার বিবাহের সময় আমার পিতৃদেব যথারীতি পণ নিয়েছেন, আমার পিতামহের বিবাহের সময়।
5: হ্যাঁ শুনেছি, কিন্তু তাই বলে জন্ম জন্মান্তর ধরে প্রথার নামে সেই কেনা বেচা দরদাম চলবে, এটাই বা কেমন কথা? তাছাড়া যার সঙ্গে আপনি এই বিবাহ সম্বন্ধ স্থির করেছেন তার সে সঙ্গতি নেই।
2: সঙ্গতি নেই?
5: আমাকে ভুল বুঝবেন না বাবা, তিনি হয়তো তার অনটনের জন্য প্রতিশ্রুতি রাখতে পারেননি, কিন্তু আপনি আপনি তাকে কথা দিয়েছিলেন, সেই কথা অনুযায়ী তিনি সমস্ত ব্যবস্থা করেছেন। এখন যদি বিবাহ না হয় তাহলে আপনারও কি সত্যভঙ্গ হবে না?
2: সত্যভঙ্গ? সত্যভঙ্গ কি একা আমি করছি? সত্যভঙ্গ যাক, তুমি এখন সাবালক, তুমি যা ভালো বুঝবে তাই করবে। উফ, এই আজকালকার শিক্ষা দীক্ষার ফল যে কত বিষম হয় তা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি।
5: আমাকে আশীর্বাদ করুন বাবা।
2: থাক থাক থাক থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না, অনেক করেছ, আমার ঢের শিক্ষা হয়েছে। অবিনাশ অবিনাশ,
6: আগে দাদা
2: মিত্তির মশাইকে খবর দাও, হে বিবাহ হবে।

0: এমন বর পাওয়া ভাগ্যের কথা রে নীরু, তুই সত্যি ভাগ্যিমানি।
1: তাই বল শুধু, তাই বল। জামাইয়ের আমার মন কত বড়, অত জোর নিয়ে সে বেঁকে না দাঁড়ালে কাল কি অবস্থাই যে আমাদের হতো। মা শুধু একটু তাড়াতাড়ি কর মা, পুরুত মশাই বলে দিলেন যাত্রা মঙ্গলের সময় হয়ে এসেছে।
0: এই তো মাসিমা, সাজানো হয়ে গেছে, এখন শুধু চন্দনে টিপ পরানোই যা বাকি।
1: আচ্ছা মা, আমি আবার ওদিকে দেখি গে জামাইয়ের কি চাই না চাই।
2: মা,
1: মা মন খারাপ করছে? মন খারাপ করিস নি মা, মন খারাপ করিস নি। ওরে, বিয়ে হলেই মেয়েদের শ্বশুরবাড়ি চলে যেতে, এই তো চিরকালের নিয়ম। ওরা কি আমাকে আর কোনোদিনও আসতে দেবে না মা? ভুল পারলি মেয়ে, কেন আসতে দেবে না রে? সব মেয়েই সময় সুযোগে বাপের বাড়ি আসে, তুইও আসবি, উনি গিয়ে তোকে নিয়ে আসবেন।
2: যদি আসতে না দেন?
1: দেবে মা, দেবে, নিশ্চয়ই দেবে। জামাই আমার শিবের মতো নিশ্চিন্তি হয়ে তার হাতে আমার গৌরীকে তুলে দিলুম আমি। বছরে একবার দুবার তোকে তো নিশ্চয়ই আনবো আমরা। তোর বাবা যাবে, তোর দাদারা যাবে, খোঁজ খবর নিয়ে আসবে, তোর কোনো চিন্তা নেই।
3: কোথায় গেলে? শোনো, যাত্রা করবার সময় হয়ে গেছে,

0: তাড়াতাড়ি যাত্রা মঙ্গলের ব্যবস্থা তো করতে হয়।
1: ওম ধেনুর বক্ষ কয়ুক্তা বৃষগজ তুরগা দক্ষিণা বট্টবন্ধির দিব্যস্য

0: পৌদিমণির বাপ মেয়ে এসে আবার আজ মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে।
1: আবার লজ্জাও নেই লোকটার? কোথায় সে? অন্দরে ঢুকতে দিয়েছিস নাকি?
0: অন্দরে ঢুকতে দেব? তেনাকে আসতে দেখি, আমি হারান আর চিনাতকে ডেকে বলে দিলুম, বৌমণির ওই বাপকে এর আগের দিন বটকখানার পাশে যে ছোট্ট ঘাটটায় বসতে দেওয়া হয়েছিল সেইখানেই যেন বসায়।
1: ঠিক করেছিস, বেশ করেছিস। করারে টাকা শোধার নাম নেই, এদিকে আবার মাসে মাসে মেয়ের সঙ্গে দেখা করা চাই। বের পর তোর ছটা মাস গেল, এর ভেতর না হোক বা তিনেক মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিস। কই, একবারও তো বললি নে যে পণের বাকি টাকাটা এনেছি। হর বজ্জাত, বুঝলি মোক্ষদা, একেবারে হর বজ্জাত। আমার অমন ভালো ছেলেটাকে গুণ করে হাতিয়ে নিয়ে এখন কলা দেখাচ্ছে। যাক, আজ এসে পড়েছে, দেখা করে যাক, কিন্তু এর পর এলে সদর থেকে ফিরিয়ে দিবি। আর হ্যাঁ, বৌমাকে বলে দে বাপ এসে বলে যেন আদিক্ষেতা না করে, যাবে আর 5 মিনিট কথা বলবে, ওপরে উঠে আসবে। তার বেশি দেরি করলে আমি কিন্তু কুরুক্ষেত্র করে ছাড়বো। হ্যাঁ, যা
0: যাচ্ছি।
1: আর শোন, যতক্ষণ বাপে মেয়েতে কথা বলবে ততক্ষণ পেছনে জানলার খড়খড়িতে আড়ি পেতে থাকবি, সব এসে আমাকে বলবি।
0: সে আপনাকে বলতে হবে না গিন্নিমা।
2: কই বাবা হারান, আমার মেয়ে মানে তোমাদের বৌমণি তো এখনো আসছে না।
3: বলি সময় হলে তো আসবেন। দেখি আপনাদের মতো গেরস্থ বাড়ি পেয়েছেন যে হুট বলতে এসে যাবেন? এটা রায় বাহাদুরের বাড়ি। হ্যাঁ, আপনার তো ভাগ্যি যেমন বাড়িতে মেয়ে দিতে পেরেছেন। বসুন বসুন, আসবেন। আবার বেশিক্ষণ যেন বক বক করবেন না, এই বৈঠকখানায় কর্তাবাবুর কাছে একটু পরেই লোকজন আসতে আরম্ভ করবে।
2: ঠিক আছে। তো বাবা হারান, এই বলছিলাম কি, বেয়াই মশাইয়ের সঙ্গে একবার সাক্ষাৎ করা যাবে না?
3: খেপেছেন? আরে কর্তাবাবুর কত কাজ, আপনার সঙ্গে বসে এই খোঁজ গপ্প করার সময় তেনার আছে নাকি? মেয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, তাই করেই চলে যান, আমি যাচ্ছি, বেশি সময় নষ্ট করবেন না যেন।
2: আচ্ছা
4: বাবা।
2: মৃদু, আয় মা। আমার আমার কাঁচায়, এই কি, এই এক মাসে তুই আরো কত রোগা হয়ে গেছিস মা।
4: কোথায় রোগা হয়েছি, তুমি কেবল আমাকে রোগাই দেখো। বাড়ির সব ভালো আছে তো?
2: হ্যাঁ।
4: মা ভালো আছে?
2: হ্যাঁ রে, সব ভালো আছে। বলছিলাম কি, হ্যাঁ রে, এই হিমাংশু বাবাজির তো পাস দেওয়া হয়ে গেছে না রে? এবারে কি করবে কিছু বলেছে?
4: না, হয়তো ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি পেতে পারেন। সে কথা যাক, তোমাদের কথা বলো বাবা। বড়দাদা, বড় বৌঠান, মেজ দাদা, মেজ বৌঠান, শেষ দাদা, নদাদা, ছোট দাদা, সবাই ভালো আছে?
2: হ্যাঁ রে, সবাই ভালো আছে।
4: ছোট্ট সুশীল, আমি চলে আসার সময় পিতিমা পিতিমা বলে কি কান্নাই না কেঁদেছিল। কতদিন হয়ে গেল ওদের সবাইকে দেখিনি।
2: দেখবি মা, সবাইকে দেখবি। আর কটা মাস যাক, বেয়াই মশাইয়ের পাওনা টাকাটা শোধ করে দিয়ে তোকে আমি কদিনের জন্য নিয়ে যাবো মা। হ্যাঁ রে নীরু মা, আমায় একটা সত্যি কথা বলবি? আচ্ছা, তোর এ বাড়িতে কোনো যত্ন আত্তি হয় না?
4: না না না না, সে কি কথা, কেন যত্ন আত্তি হবে না? আমি আমি খুব ভালো আছি বাবা, খুব সুখে আছি। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না বাবা।
2: না বাপুকে ভেবে হ্যাঁ আমি করবোই বা কি, শুধু একটা কথা মা, হিমাংশু বাবা যে চাকরি পেয়ে বাইরে কোথাও গেলে তুই যেন তার সঙ্গে চলে যাস মা। বাবাজি আমার বড় ভালো রে, বড় ভালো।
0: বৌমনি, গিন্নিমা বলে পাঠালেন, আর দেরি না, এবার অন্দরে যেতে হবে।
2: অনেকক্ষণ হয়ে গেছে বুঝি, তুই যা মা, আমি আমি উঠি।
4: এসো বাবা, আমার জন্য কিছু চিন্তা করো
2: না।
4: পারো তো, পারো তো শুধু কয়েকদিনের জন্য আমাকে নিয়ে যেও বাবা।
2: আচ্ছা মা, আচ্ছা আচ্ছা।
5: বৌমনি, বৌমনি
4: কে? ও সুবি।
5: হ্যাঁ বৌমনি, দুপুর ঘুরিয়ে বিকেল হয়ে এলো, এখনো তুমি চুপচাপ বসে আছো, না খাও কিছুই করলে না।
4: আমার খিদে পায়নি রে সুবি।
1: খিদে পায়নি বললেই আমি পেটটায় গেলুম।
5: বৌমনি, তোমার মুখখানা দেখলে আমার বুক ফেটে যায়। দাদাবাবু ছাড়া কেউ তোমার খোঁজ খবর করে না। সেই দাদাবাবু আজ কদিন হলো কলকাতায় গিয়েছেন। নিজের পরে অত্যাচার করে করে এইভাবে তুমি কি জীবনটা দেবে বৌমনি?
4: কি যে বলিস, অত্যাচারটা আবার কোথায়?
1: অত্যাচার নয়, তুমি কি ভাবো দাসী মাদি বলে আমি কিছুই বুঝিনি? এ বাড়িতে তোমার কি হাল সে তো প্রীতিদের নিজে চোখেই দেখতে পাচ্ছি।
4: আস্তে কথা বল সুবি, কে কোথা থেকে শুনতে পাবে? তারপর তোকে নিয়ে টানাটানি।
1: টানাটানি আবার কিসের? লোকের বাড়ি কাজ করে পেট চালাই, এই বাড়িতে চাকরি না থাক আরেক বাড়িতে জুটবে, আমার দিকে তুমি ভেবুনি।
4: আমাকে তুই বড্ড ভালোবাসিস তাই না রে সুবি?
1: মা ভালোবাসবুনি, তুমি বাড়ির বড় বউ, তোমাকে চিন্তা করবনি। ওঠো দিকে চান করতে যাও।
4: যাচ্ছি। তুই যেন আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করিস না রে সুবি, কখন কার কাছে গালমন্দ শুনবি?
1: গালমন্দের ভয় আমি করিনি বৌমনি। শুনেছি দাদাবাবু চাকরি হলে বাইরে যেতে হবে, ভগবান করুন তাই যেন হয়। দাদাবাবুর সঙ্গে তুমিও চলে যেও, সুখে খড়কন্যা করো। তুমি একবার এ বাড়ি ছেড়ে চলে যাও, তারপর এ বাড়ির কাজে ঝ্যাঁটা মেরে চলে না যাই তো আমার নাম সুবাসিনী নয়। ও তুমি যাই বলো, ওই অলপে নচ্ছা লোকটা আর একটা পয়সাও দেবে না।
6: সে গিয়ে আমিও আর বুঝতে পারছি না গিন্নি, কিন্তু কি করবো বলো। ওই ওই ওই তোমার সুপুত্তর, তোমার সুপুত্তর বের আসরে সেদিন আমার অবাধ্য হয়ে যে কাণ্ডটি করেছিল, ইস ছি ছি ছি ছি ছি ছি ছি, কাজে কাজে নিজের সম্মান বাঁচানোর জন্য ওই মেয়েকে ঘরে আনতে হলো।
1: এনেছো এখন পস্তাও।
6: ওফ, এই বিশ্বাস করে কথা দেওয়াটাই আমার ভুল হয়েছে। আগেই যদি হকের টাকাটা বুঝে নিতুম তাহলে আর এই দুঃখ ক্ষতি হতো না। বৌমার রূপ লাবণ্য আর লক্ষ্মীশ্রী দেখেই নেহাতে এক বাক্যে পছন্দ করে ফেলেছিলুম।
1: লক্ষ্মীশ্রী ওই তো ছিঁড়ি যেন পোড়া কাঠ। শোনো, এই কদিন আগেও ওর বাপ মিনসে আবার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। আমি পত্তর পাত বিদায় করে দিয়েছি, মুখ্য দেখে দিয়েই বলে পাঠিয়েছি দেখা হবে না।
6: বেশ বেশ করেছো, বেশ করেছো। দেখা করতে চায় কড়ারের টাকা নিয়ে আসুক, তারপর দেখা পাবে। সে যাই হোক, তা পুজো তো প্রায় এসে গেল, মেয়েটাকে আনার ব্যবস্থা করতে হয়।
1: আমি কি আর তোমার পিতি খেয়ে বসে আছি ভেবেছো? বিয়ানের কাছে চিঠি দেয়া হয়ে গেছে, উত্তরও পেয়েছি।
6: আচ্ছা আচ্ছা,
1: খুকে পঞ্চমীর দিনে আস।
6: পঞ্চমীর দিন? যাক বাবা, উফ, কতদিন হয়ে গেল খুকিকে দেখিনি, তাই না? তা কটা দিন থাকবে? তো
1: না রেখে আমি ছাড়ি, লক্ষ্মী পুজোর পরে যাবে। চিঠিতে চিঠিতে বিয়ানের সঙ্গে সব কথা পাকা হয়ে গেছে।
6: যাক বাবা,
1: আমি তো আর রায় বাহাদুর নই, রায় বাহাদুরের গিন্নি।
6: বটেই তো,
1: মহারানী তো জানেন না যে আমাকেই চালাতে হয় তার রায় বাহাদুরকে, তা জানলে তোমাকে না দিয়ে খেতাবটা আমাকে দিতেন বলে।
6: তা যা বলেছ।

0: মা গো, মা মা জাননি, দুটো ভিক্ষে পাই মা।
1: ও বড় বৌমা, ও ছোট বৌমা, কে আছো? এই ভিকিরি বেচারিকে দুটো পয়সা, না না একানা, না না দুয়ানা পয়সা দিয়ে দাও না মা।
0: আমি দিয়ে এসেছি।
2: একি মেজবু, তুই মেজেই লুটিয়ে পড়ে কি লাভ? ওঠো ওঠো, আমি সেবারই কুটুম্ব নই, আমি আমি যেন একটা ভিখিরি। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। বাড়িতে যারা এইসব কাজ করে তারা পর্যন্ত আমাকে মুখ করে তাড়িয়ে দিয়েছে। সেদিন আমার বুকে বড় বেজে ছিল মেজে বউ, আমার ওই হতভাগী মেয়েটার মুখ চেয়ে আমি সব সহ্য করেছি। ওই আষাঢ় মাসে ধার দেনা করে 3,000 টাকা জোগাড় করে সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সেদিন ব্যয়মশের সঙ্গে দেখা করতে গেলুম। সেদিন তিনি যা বলেছিলেন তা আমি তোমাকে বলিনি, আমি তোমাকে বলিনি, বলতে পারিনি।
1: কি বলেছিলেন গো?
2: কি বললেন জানো? বললেন, মিত্তির মশাই, আমার পাওনা হলো 6,000, এতদিন পরে তাও আবার কিস্তিতে এনেছেন, ওই 3,000 টাকা আপনি রেখে দিন, ওতে আমার কোনো দরকার নেই, আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি নে।
0: কি অপমান, আমাকে কি অপমান! কিন্তু আমি কাকে দোষ দেব বলতে পারো?
2: কর্মফল, কর্মফল, আমার কর্মফলের পাপ, আমি যে বড় ঘরে মেয়েকে দিতে চেয়েছিল।
1: ওগো, মেয়েটাকে কি আর আমি কোনদিন চোখের দেখা দেখতে পাবো না?
2: আমি কি করে বলবো বল, আমি কি জানি,
1: আমার বুক ফেটে যাচ্ছে, আমি আর সইতে পারছি না।
2: শোনো মেজবু,
1: না না আমি কোনো কথা শুনতে চাই না। আর এক পুজো এসে পড়লো, আমার কাছে এনে দাও।
2: আমার কথা শোনো, একটু ধৈর্য ধরো মেজবু, একটু ধৈর্য ধরো।
1: আর ধৈর্য ধরবো না, আর ধৈর্য ধরতে পারছি না গো, আর পারছি না, এতদিন তো পাষাণ হয়েছিল, কিন্তু সেই ফাঁসার বুক আমার পেটে চৌচির হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না গো, আর পাচ্ছি না। হয়তোকে এনে দাও, নয়তো আমাকে আফিন এনে দাও, আমি আফিন।
2: আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, নীরুকে এবার পুজোয় আমি আনবই আনবো, যেখানে পারি যেভাবে পারি, যেখান থেকে।
1: কেমন করে তুমি আনবে? তুমি আনবে না, আমি জানি গো, জানি তুমি আনতে তাকে পারবে না।
2: আমি পারবো, আনতে পারবো। শোন শোন শোন, তুমি কেঁদো, আমি আনবো, আমি কথা দিলাম, আমি তোকে কথা দিচ্ছি, এবার পুজোয় নীরুকে আমি আনবই।

0: ରୂପମା ନିରୁ
1: କି তুমি
0: জানলা ধারে দাঁড়িয়ে কি দেখছো? এখন তো চারদিক অন্ধকার,
1: আকাশের তারা দেখছিল।
0: তুমি কাঁদছো?
1: ও কিছু না,
0: কেঁদো না নীরু, আমি সবই বুঝতে পারি। শোনো, আমি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি পেয়েছি। হ্যাঁ, আজই সরকারি চিঠি এসেছে, রাজশাহীতে প্রথম পোস্টিং। আমাকে কয়েকটা মাস সময় দাও, ওখানে গিয়ে একটু গুছিয়ে নিয়েই তোমাকে নিয়ে যাব।
1: নিয়ে যাবে আমাকে? নিয়ে যাবে? সত্যি নিয়ে যাবে?
0: হ্যাঁ, সেই রকমই মনস্থ করেছি, তাছাড়া আর কোনো উপায় নেই। তুমি শুধু আমার মুখের দিকে তাকিয়ে আর একটু ধৈর্য ধরো, কয়েকটা তো মাস।
1: কয়েকটা মাস বেশ, কিন্তু মা যদি যেতে দিতে না চান?
0: যদি কেন, মা বাবা দুজনেই আপত্তি করবেন তা আমি জানি, কিন্তু আমার কোনো উপায় নেই। সজ্ঞানে, স্বেচ্ছায়, এমনকি নিরুপায়ভাবে বাবার অবাধ্য হয়ে একবার আমি তোমার জীবনের দায়িত্বভার গ্রহণ করেছি, দরকার হলে আর একবার অবাধ্য হতে হবে। মা বাবাকে আমি অসম্মান করতে চাই না, কিন্তু তুমি তো আমার ধর্মপত্নী, তোমার প্রতি দায়িত্ব পালন যে আমার অবশ্য কর্তব্য। নীরু, নীরু কেঁদো না, নীরু, সাবালক হলেও এতদিন তো আমি স্বাবলম্বী হতে পারিনি, এবার তা হতে চলেছি। দুর্গোৎসবের পরেই আমাকে রাজশাহীতে গিয়ে কাজে যোগ দিতে হবে, তারপর তারপর নিজের দায়িত্ব পালনের জন্য আমার বিবেক আমাকে যে পথে চালাবে সেই পথেই আমি চলব।
1: তুমি আমার স্বামী, আমার দেবতা, আমার জন্যে মা বাবার সঙ্গে তোমার যদি কোনো বিরোধ হয় সে যে আমার বুকে বড় বাজবে গো।
0: বিরোধ যদি হয় তা হবে একটা নিষ্ঠুর সামাজিক প্রথার সঙ্গে, মা বাবার সঙ্গে তো নয়। তাঁরা যদি আঘাত পান সে আঘাত আমাকেও বিচলিত করবে তা আমি জানি, কিন্তু উপায় কি? বিয়ের আসরে যেদিন আমি মেঁকে দাঁড়িয়েছিলুম সে দাঁড়ানো তো ওই কুৎসিত প্রথার বিরুদ্ধে, বাবা তো উপলক্ষ মাত্র। শুনে রাখো, সেদিন তিনি যদি আমাকে ত্যাজ্যপুত্রও করতেন তার জন্যও আমি মনে মনে প্রস্তুত ছিলুম, সৌভাগ্যের বিষয় তা হয়নি। কিন্তু তারপর এই প্রায় দুবছর ধরে এ বাড়িতে তোমাকে যে অবস্থায় কাটাতে হচ্ছে ঠিক এমনটা হবে তা আমি আগে থেকে ঠিক বুঝতে পারিনি।
1: ওগো এসব কথা থাক, তোমার মুখ দিয়ে আমি আমি সব সইতে পারব।
0: কিন্তু সইতে পারারও তো একটা সীমা আছে। সুবি তোমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, রাজশাহী রওনা হওয়ার আগে তাকে বলে যাব সে যেন যতখানি পারে তোমার দিকে নজর রাখবে।
1: না না, তাকে কিছু বলতে হবে না।
0: না বললেও সে করবে তা আমি জানি নীরু, আমার শুধু অনুরোধ, অনিয়ম অনাচার করে তুমি যেন তোমার দেহ মনের ক্ষতি করো না, আমাকে ছুঁয়ে কথা দাও।
1: এর মধ্যে ছোঁয়াছুঁয়ের কি আছে, ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। তুমি কবে নিয়ে যাবে সেই আশায় আমি দিন গুনব।
2: গিন্নিমা, কর্তা বাবু জানতে চাইলেন দিদিমণি জামাই বাবু কোন দিন আসবেন।
3: কবার তো বলেছি বাপু, কিছুই মনে থাকে না, বল গে পঞ্চমীর দিন।
1: ঠাকুরজি পঞ্চমীর দিন আসছেন?
0: হ্যাঁ।
1: ও,
0: তুমি বাড়ির বড় বউ, মা তোমাকে কিছু বলেননি?
1: না না, তাতে কি হয়েছে, হয়তো সাত কাজের চাপে ভুলে গেছে।
0: হ্যাঁ, বিয়ের পর আজ পর্যন্ত তোমার একবারও বাপের বাড়ি যাওয়া হয়ে উঠল না। আমি জানি তোমাকে নিতে এসে শ্বশুরমশাই কয়েকবার ফিরে গেছেন, আমি তোমাকে কথা দিচ্ছি রাজশাহীতে নিয়ে যাবার পর আমি নিশ্চয়ই তোমাকে তোমার মা বাবার কাছে পাঠিয়ে দেবার বন্দোবস্ত করব, সম্ভব হলে আমি নিজেই নিয়ে যাব।
1: সত্যি?
0: না না, নিজে হয়তো যেতে পারবো না, কারণ নতুন চাকরি তো, কিন্তু বন্দোবস্ত আমি করবই। তবে একটা শর্ত।
1: কি শর্ত?
0: শর্ত, বেশি দেরি করা চলবে না, তাহলে কিন্তু আমার অভিমান হবে।
1: তুমি পাগল, তুমি বড্ড পাগল।

0: আমি রওনা হচ্ছি মেজবউ, দেখি এইবার ওই চশমখোর রায়বাহাদুর আমার মেয়েকে ছাড়ে কি না।
1: তুমি যেন আবার মাথা গরম করে বসো না।
0: না না, আজ বোধ হয় মাথা গরম করার কোনো দরকারও হবে না। হাজার টাকার ছখানার নোট হাতে তুলে দিলেই আজ হয়তো ওই মিত্তির মশাই না বলে বেহাই মশাইও বলতে পারেন। আজ হলো পঞ্চমী, কাল ষষ্ঠীর বোধন, মা দুর্গা আসবেন। তোমার মা দুর্গাকেও আমি তোমার কাছে এনে দিতে পারবো মেজবু।
1: তা হ্যাঁ গো, অত টাকা তুমি একসঙ্গে কদিনের ভেতর কোত্থেকে জোগাড় করলে তা তো আমাকে বললে না।
0: তোমার সে কথা জেনে কি দরকার? তোমাকে আমি কথা দিয়েছিলাম মেয়েকে এনে দেব, আমি আনতে যাচ্ছি।
1: কতদিন পরে নীরুকে দেখব। হ্যাঁ গা, টাকাগুলো ঠিক মতন সাবধানে নিয়েছো তো?
0: হ্যাঁ, সে তোমাকে বলতে হবে না। এই তো রুমালে বেঁধে চাদরের

0: খুঁটে আবার ভালো করে গেঁড়ো দিয়ে নিয়েছি, এই দেখো এই যে। আর যদি কোনো কারণে দেরি হয়ে যায় বুঝলে, কাল ষষ্ঠীর দিন নিশ্চয়ই নিরুকে নিয়ে আমি ফিরতে পারবো। হ্যাঁ ভালোই হবে, মহামায়েরও বোধন আর আমাদের প্রাণীর গৌরীরও বোধন। তাহলে আমি আর বিলম্ব করি নেমে যাবো।
1: বাবা কোথায় যাচ্ছে তুমি?
0: নীরুর শ্বশুর বাড়ি।
1: আচ্ছা, তুমি আমাদের পাঁচ ভাইকে এভাবে পথে বসালে, আমি এই মাত্র সব কথা জানতে পারলাম। এ তুমি কি করেছো?
2: কি হয়েছে রে হর, কি করেছেন উনি?
1: বাবা আমাদের সর্বনাশ করেছেন মা, আমাদের গৃহহীন করেছেন। হ্যাঁ, এই বসত বাটি বিক্রি করে আমরণ এই বাড়ি ভাড়া নিয়ে বাস করবার চুক্তি করেছেন। আমাদের সন্তান সন্ততি রয়েছে, তাদের কথা একবারও তুমি ভাবলে না? তোমার নাতি নাতনিদের কথাও একবার ভাবলে না? না বাবা না, তোমাকে কাজ আমরা কিছুতেই করতে দেব না।
3: আমাকে আমাকে কি তোরা সত্য পালন করতে দেবি না? তোদের জন্য আমি কি নরকগামী হব? না না, সত্য পালন আমাকে করতেই হবে, সত্য পালন আমাকে করতে হবেই।
1: বাবা
3: আমি চললো
1: বাবা।
4: ওরে ও পোড়ার মুখচিনার, বলি সেই সাত সকাল থেকে কাকাতুয়াটা যে চেঁচিয়ে মরছে, খাবার দেবার সময় তোর হলো না?
5: খাবার তো দিয়েছি।
4: তাহলে চেঁচাচ্ছে কেন?
5: কেন আবার? ওই তোকে দেখে চেঁচাচ্ছে, ওই তোর গলার ঝামটার সঙ্গে পাল্লা দিতে পারে না বলেই তোকে দেখলে চেঁচায়।
4: মুখ ভেঙে দেব ছিনাত, মুখ ভেঙে দেব। খেমির গলায় ঝামটা আর তোর গলায় কেষ্ট ঠাউরের বংশীধ্বনি, কেমন? দিদিমণির পেয়ারের কাকাতুয়া, দিদিমণি আজ বিকেলে আসবে তা বলে গেল।
5: আচ্ছা আমিও শুনে রাখনু, তুই যা।
0: এই যে বাবা, এই যে বাবা চিনাল। আচ্ছা, এই রায়বাহাদুর বাড়িতে আছেন তো?
5: হ্যাঁ আছেন, কিন্তু আপনি আবার এসেছেন।
0: এ মানে এবার আমি তৈরি হয়ে এসেছি বাবা, তুমি গিয়ে একটু গিনিমাকে খবর দাও, আমি রায়বাহাদুরের সব পাওনা টাকা কড়াই গন্ডা হিসেব করে আমি সঙ্গে এনেছি, তার সঙ্গে দেখান করব। তার আগে ওই বিয়ান ঠাকুরুন যদি দয়া করে আমার মেয়ের সঙ্গে একটু দেখা করার অনুমতি দেন, খবরটা একটু দেবে বাবা চিনাত?
5: ওই খেমিকে বলুন। খেমি, খেমি, আরে বৌমণির বাবা পেয়েছেন, কি বলছেন শোন। যান যান এগিয়ে গিয়ে বল বল বল, যান
4: আসুন। আমাকে সত্যি তুমি নিয়ে যেতে এসেছো বাবা?
0: নীরু
4: সত্যি?
0: হ্যাঁ রে মা। হ্যাঁ, বিহারি মশাইয়ের পাওনা 6000 টাকা আমি আজ এনেছি, এই দেখ। এই যে
4: এত টাকা, এত টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে বাবা?
0: মানে তা জেনে তোর কি দরকার মা, সে কথা।
4: বাবা তোমার গলা কাঁপছে কেন?
0: কই, না না না না তো, গলা কাঁপে কেন? না
4: বাবা, আমাকে কিছুই বলো, বলো কোথেকে এত টাকা পেলে তুমি, বলো না।
0: আচ্ছা তুই আমার হাত ধরছিস কেন মা? ছেড়ে দে, হাত ছেড়ে দে।
4: বলো না, আমাকে কিছুই বলো আগে, তারপরে তারপরে টাকা দেবে। বলো, চুপ করে রইলে কেন? বলো।
0: আমি আমি আমাদের ওই বসত বাড়িটা বিক্রি করে দিয়েছি রে।
4: বসত বাড়ি বিক্রি করে দিয়েছো?
0: হ্যাঁ মা, তাছাড়া আর কোনো উপায় আমার ছিল না। না না না, তুই ভয় করিস নি, কোনো ভয় নেই রে মা। আমরা যতদিন জীবিত থাকব ততদিন ওই বাড়িতেই আমরা বাস করতে পারবো।
4: বাবা, এর একটা পয়সাও তুমি আমার শ্বশুর মশাইকে দিতে পারবে না।
0: না না, এই তুই কি বলছিস মা? তোর মা কেঁদে কেঁদে ধুলে গড়াচ্ছেন, তোকে নিয়ে না গেলে আমি যে বাড়ি ফিরতে পারবো না। পাওনা টাকা শোধ করে না দিলে তোর শ্বশুর মশাই, তোর শাশুড়ি, তারা যে তোকে কিছুতেই যেতে দেবেন না, সেখানে তুই জানিস না?
4: জানি, তবু আমি বলছি, আর এক পাই পয়সাও নয়, তুমি যদি তা দাও তাহলে আর কোনোদিনও তোমার মেয়েকে দেখতে পাবে না।
0: নীরু,
4: এই আমি এই আমি তোমার গা ছুঁয়ে বললুম বাবা।
0: না না না, ওরে শোন, ওরে অমন অলক্ষণে কথা বলিস নে মা, ভেবে দেখ

0: তো তার কাছে অঙ্গীকারবদ্ধ। এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান, তোরও অপমান।
1: টাকা যদি দাও তাহলে সেটা হবে সবচেয়ে বড় অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই বাবা? আমি কি কেবল একটা টাকার থলি যে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম? না বাবা, এই টাকা দিয়ে তুমি আর আমার অপমানের বোঝা বাড়িও না। তাছাড়া আমার স্বামী তো এই টাকা চাননি, তিনি আমাকে বিয়ে করে এনেছিলেন।
0: আমি সবই বুঝতে পারছি মা, কিন্তু টাকা না পেলে ওরা যে তোকে যেতে দেবেন না।
1: না দেন, না দেবেন। তুমি আর কখনো আমাকে নিতে এসো না, আমার কপালে থাকে যাব, নয়তো নয়তো আজ কোনোদিনও দেখা হবে না। তুমি ফিরে যাও বাবা।
0: ফিরে যাব? আমি আমি যে তোর মাকে কথা দিয়ে এসেছি, সে যে তোর পথে বসে আছে মা, এত আশা করে এসে আমি ফিরে যাব?
1: বাবা বাবা, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও বাবা।
0: ঠিক আছে মা, ঠিক।
1: বাবা।
0: কি মা?
1: একটু দাঁড়াও, প্রণাম করি।
0: থাক থাক থাক মা, থাক।
2: তারপর তারপর আর কি, টাকার লোডগুলো চাদরের খুঁটে বেঁধে বুড়ো চলে গেল। পদ্মাবাবুর সঙ্গে একবার দেখাও করলে না?
1: হায় হায় হায় হায়, ছ হাজার টাকা হাতির মুঠোয় এসেও ওই সব বোনাসের জন্য ফুসতে গেল।
2: অপমান, টাকা দিলে আরো অপমান হবে কেমন? আচ্ছা আমিও দেখে নেব কত মান আছে তোর। খোকা চাকরি নিয়ে চলে যা, তারপর ওর একদিন কি আমার একদিন।
3: ওই বউ আপনারে জ্বালাতেই এসে গিন্নি মা, খড়খড়ির ফাঁকে ভুলুক দিয়ে আমি তো সারাক্ষণই দেখছি নু। কি তীর দেখাচ্ছে রে বাপ! বাপকেও টাকা দিতে দিলে না, নিজেও যেতে চাইলে না, বলে কি আমার কপালে থাকে যাব, নয়তো যাব না।
2: যাওয়া ওর কপালে নেই, পুজোটা মিটে যাক, তারপর ও বউকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল।

0: ঠাকুর ভাষণ কাকে বলে, এবারে একবারে দেখিয়ে দিলেন। এবারে যা হই হই হলো তা গত কয়েক বছরের জৌলুসকেও ছাপিয়ে গেছে।
1: আরে অবিনাশ, ব্যাপারটা কি জানো?
0: কি দাদা?
1: ঘরের মেয়েকে ঘরে আনার সময় দূরের শাড়ি পরিয়ে আনলেও চলে, কিন্তু তাকে যখন শ্বশুর বাড়িতে পাঠাচ্ছি তখন তো আর আটপৌরে ভাবে পাঠানো যায় না। বেনারসি মলমল সাটিনের জৌলুস না হলে কি তখন চলে? ওই কারণেই পুজোর চাইতে বিসর্জনের উপর জোরটা আমি বরাবরই একটু বেশি দিয়ে থাকি। তা লোকে কি বলছে?
0: লোকে লোকে আবার কি বলবে? বলবে লোকে শুধু আপনার ওই জয় জয়কার করছে দাদা।
1: বুঝি
0: ওই মুখুজ্জিবাড়ির বিপিন বিপিন মুক্তার তো আমাকে বলেই ফেললেন, তোমাদের রায়বাহাদুর যথার্থই রায়বাহাদুর
1: বলেছে বুঝি।
0: আচ্ছা আচ্ছা, বছরের পর বছর বাহাদুরি দেখিয়েই যাচ্ছেন, দেখিয়েই যাচ্ছেন। আরে এই না হলে
1: দিদি বলেছে, বলতেই হবে।
0: আমার পরিবার বলেন, আমার পরিবার বলেন রায়বাহাদুর যে তোমাকে ছোট ভাইয়ের মতো দেখেন সে তো তোমার আজ জন্মের পুণ্যের ফল গো।
1: বলে বুঝি, বটেই তো বটেই তো। আরে কি জানো অবিনাশ, আপন ভাবলেই আপন, পর ভাবলেই পর।
0: যথার্থ যথার্থ, সে কথার কজন ভাবে দাদা, টাকা তো কতজনারই থাকে কিন্তু অন্তঃকরণ
1: পাবে না, পাবে না। হে অবিনাশ, এরকম অন্তরটি আর পাবে না।
0: যথা
1: একথা অবশ্যই ওই জেলা হাকিম টমসন সাহেব, টমসন সাহেব আমাকে বলেছিল,
0: বলতেই হবে।
1: আরে টাকাটা তো দুদিনের হে, আসল কথা অন্তঃকরণ সেটাই তো সব।
0: সে কথার বলতে সে কথার বলতে ও ভালো কথা
1: বলো,
0: ভালো কথা। ওই হিমাংশু বাবা জীবনের খবর কি? মন দিয়ে চাকরি বাকরি করছে তো?
1: বিলক্ষণ বিলক্ষণ, খুব নাম ডাক হয়েছে। আরে লোকে সুবিচার পাচ্ছে, একেবারে ধন্যি ধন্যি পড়ে গেছে।
0: তাই দাদা ওই চিঠি পত্র দিচ্ছে তো?
1: নিয়মিত নিয়মিত, প্রায় দুদিন তিন দিন অন্তরই চিঠি লেখে। আরে ওই বিয়ের সময় যা একটু গোলযোগ করেছিল, বুঝলে? ছেলে তো আমার খাঁটি সোনাহি,
0: শুনেও ভালো লাগে। আরো উন্নতি করুন, আরো উন্নতি হোক। দিন দাদা একটু পায়ে তুলে দিন, আজ তাহলে এবার উঠবো।

তার সময় সুযোগ মতো এসো। হ্যাঁ, তোমাদের সঙ্গে দুদণ্ড কথা বললেও ভালো লাগে, আর জন্মের পুণ্যি ফলটাকে একটু ভালো করে কাজে লাগাও ভাইয়া।

0: মাস হয়ে গেল, তবু একখানা চিঠি নেই। একখানা চিঠি লেখারও কি একটু অবসর হলো না?
1: বৌমনি,
0: কে? ও সুবি, আয়।
1: দাঁড়াও, দূরের কবাটটা আমি একটু ভেজিয়ে দিই। ও মা, এই ভর সন্ধ্যে বেলা তুমি আজও শুয়ে আছো বৌমনি, ওটি যে অকুলীন হয়। ওটো দেখি, ওটো এ না, ঠক ঠক করে এতটুকু খেয়ে নাও। ওই দুই রাক্ষসী গিন্নিমার পাটিচ্ছে, সেই ফাঁকে আমি আঁচল আড়াল দিয়ে দুধের পাটিটা নিয়ে নো।
0: আমার
1: ওটা খেয়ে না।
0: আমার খেতে ইচ্ছে করছে না রে সুবি, শরীরটা ভালো নেই।
2: শরীর ভালো থাকবে কোথেকে? দাদাবাবু চলে যাওয়া ইস্তুক, কেউ তোমাকে খেতেও ডাকে না, আর তুমিও দুবেলা ভালো করে দুটি খাও না। এমনি করে না খেয়ে খেয়ে তুমি কি আত্মহত্যা করবে বৌমনি?
0: আত্মহত্যে? না রে, আত্মহত্যে করব কেন?
2: রকম সকম দেখি তো তাই মনে হয়, নাওয়া নেই, খাওয়া নেই, শরীরের যত্ন নেই, এইভাবে মুখ কদিন বাঁচি বলল তো? তুমি কত দুর্বল হয়ে গেছো তা কি আয়নায় দেখেছ?
1: না না, ওঠো দুধটা খেয়ে নাও, সন্ধে উতরে গেছে, এই ফাঁকে তোমার চুলটা আমি বেঁধে দিই। এসো
2: মা। এ কি গো, এটা জ্বরে গা পুড়ে যাচ্ছে।
0: ও কিছু নয়, আপনি সেরে যাবে। হ্যাঁ রে সুবি, এতদিন হয়ে গেল আমার নামে একখানাও চিঠি আসেনি, চুপ করে রইলি কেন বল না? কোন চিঠি এসেছে কি না?
2: শুনে তোমার কি বা লাভ বৌমনি?
0: লাভ আছে, লাভ আছে, তুই জানিস কিনা বল।
2: আমি তো নিখতে পড়তে জানি নে বৌমনি, তবে ওদের কানাঘুষে শুনেছি তোমার নামে অনেক লেপাফা চিঠি এসেছে, কিন্তু সব চিঠি গিন্নি মার জিম্মায় চলে যায়।
0: আমার চিঠিগুলো পর্যন্ত আমি পাব না, আমার উপর এইভাবে প্রতিশোধ নিয়ে চলেছেন ওরা।
2: কেদনা বৌমনি, কি দুঃখনি যে তোমার বাপ এই ঘরে তোমায় দিয়েছে, অদৃষ্ট, সব
0: অদৃষ্ট। তাই বটে।
2: না না বৌমনি, দুধটুকু খেয়ে না।
0: না
2: না,
0: আমি কিছুতেই খাবো না
2: বৌমনি, কেঁদো না,
0: আমি খেতে পারবো না
2: বৌমনি।
0: না
2: তুমি কেঁদো না,
0: খেতে পারবো না।

0: জ্বরটা যদি বিকারে দাঁড়ায় সে তো ভালো কথা, ভগবান জাগরণ মঙ্গলের জন্যই করেন গিন্নি, খোকাকে কিছু জানানোর দরকারই নেই।
1: আমিও তো তাই বলছি, বাড়ির বড় বউয়ের ব্যামো নেহাত লোকে পাঁচ কথা বলবে বলে কভারেজ দেখেছিল।
0: ভালোই করেছো, ভালোই করেছো। ওই অলক্ষী বিদেয় হলেই বাঁচি, ওরই জন্যে বিয়ের আসরে নিজের ছেলের কাছে কি হেনস্থায় না আমাকে হতে হয়েছিল। ছি ছি ছি ছি ছি ছি ছি, চলো ওই ধুঁকতে ধুঁকতে যে কটা দিন থাকে থাক, তারপর বিদেয় হলে তখন অন্য ব্যবস্থা। ও 20,000 টাকা নগদ নিয়ে ঘরে নতুন বউ আমি আনবই।
1: বৌমণি, বৌমণি গো, ও বৌমণি, আর কথা বলছো না কেন? কথা বলো বৌমণি, কথা বলো।
0: কি হলো আবার?
1: গিন্নিমা, গিন্নিমা,
2: কি জানি, গিন্নিমা, গিন্নিমা,
1: কি রে, একবার শুনে না, শোন, বৌমণির শরীর একেবারে নিথর ঠান্ডা হয়ে গিয়েছে, আর কথা বলছি না। ও গিন্নিমা, একবার শিখে চলো,
0: চলো তাহলে। কি, বৌমা কি সত্যি দেহত্যাগ করলেন? ওগো তুমি যাও, যাও, যাও, যাও, দেখো দেখো কি সর্বনাশ হলো, যাও যাও যাও।

0: ওই যে দাও দাও করে চিতে আগুন জ্বলে উঠেছে দাদা, চন্দন কাঠ বলে কথা, কি সুগন্ধ দাদা। ওই রায়চৌধুরীরা প্রতিমা বিসর্জনে এবার আপনাকে দেখা দিয়েছিল, কিন্তু এবার তারা এসে দেখো,
1: দেখে যাক
0: দেখে যাক, সতীলক্ষ্মীর বিসর্জনে রায় বাহাদুর কি এলাই আয়োজন না করেছে।
1: ও
0: দাদা, এবার আপনি ধাক্কা দিলেন সবাইকে, আপনি দিলেন ধাক্কা।

0: গিন্নি গিন্নি,
1: আরে সব দিক থেকে নিশ্চিন্তি গিন্নি, সব দিক থেকে নিশ্চিন্তি।
2: ঠিক ও কথা পাকা হয়ে গেল?
1: আরে শুধু পাকা, নগদ পুরো 20,000 এই রফা করলু। দেখো এই মখমলের থলি, পুরো টাকাটাই আজ মিটিয়ে দিয়ে গেলেন ওই ভাবি বিআই মশাই।
2: আহা কি ভালো বিআই গো, একেই বলে ভদ্রলোক
1: বলতে,
2: এমন ঘরে কাজ করেও আনন্দ। তাহলে খোকাকে কালই চিঠি দেয়া যাক।
1: শেয়ার বলতে তোর কাল কেন, আজই লিখে দাও, আজই লিখে দাও, ও ছুটির দরখাস্ত করতে হবে না। ওই দেখো ভুল হয়ে গেছে, খোকার একখানা চিঠি এসেছে, ভাবি বিআই মশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে পড়াই।
2: শ্রীচরণ কমলেশুর শত কোটি প্রণামান্তে সেবকের নিবেদন এই যে, সম্প্রতি আমি
3: এখানে সমস্ত বন্দোবস্ত করিয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে।
2: ওরে আমার পোড়া কপাল, শিয়াপুত কি আর এই দুনিয়ায় আছে?
1: ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন গিন্নি, খোকা একেবারে আনকোরা নতুন বউ নিয়ে যাবে।
2: আর বলতে, তাহলে ওকে লিখে দি, বাবা তোমার জন্যে আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে চলিয়া আসিবে।
3: আমাকে কয়েকটা মাস সময় দাও, ওখানে গিয়ে একটু গুছিয়ে নিয়ে আমি তোমাকে নিয়ে যাব।
2: নিয়ে যাবে আমাকে? আমাকে সত্যি নিয়ে যাবে? সত্যি সত্যি নিয়ে যাবে? নিয়ে যাবে আমাকে? আমাকে নিয়ে যাবে? সত্যি নিয়ে যাবে? নিয়ে যাবে আমাকে? সত্যি নিয়ে যাবে?

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটক দেনা পাওনা এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ অগ্নিমিত্র বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন রামসুন্দর, বঙ্কিম ঘোষ, রায় বাহাদুর, সমীর মজুমদার, অবিনাশ, গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, হরমোহন, রূপেন মিত্র, হিমাংশু, অশোক চক্রবর্তী, হারান, সরোজ গুপ্ত, ছিনাথ, ধীরেন দে, পুরুষকণ্ঠ, শোভন পাঠক, নিরুপমার মা, মেনকা দাস, গিন্নিমা, রমা মুখোপাধ্যায়, সুবি, গীতশ্রী দেবী, মুখ্যদা, সত্যভামা দাস, খেমি, কল্যাণী রায়, সদু, আঁখি দে এবং নিরুপমার ভূমিকায় চিত্রলেখা বন্দ্যোপাধ্যায়। কণ্ঠসঙ্গীতে বিষ্ণুপদ দাস, শব্দগ্রহণ ও সম্পাদনা ইভা মিত্র ও অনিল বন্দ্যোপাধ্যায়। আবহ সঙ্গীতে বিজলি সেন ও অলোকনাথ দে। নাটকটি প্রযোজনা করেছেন সমরেশ ঘোষ।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আমি ডক্টর অশোকানন্দ কোনার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এমন দুটি রোগ যাতে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, সুতরাং আমাদের জানা দরকার যে আমাদের শরীরে এই দুটি মারণ রোগ আছে কিনা। তার জন্য প্রথমেই দরকার একটি ব্লাড টেস্ট করা। ব্লাড টেস্টের মাধ্যমে আমরা যদি জানি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সরকারি ব্যবস্থায় বা বেসরকারি ব্যবস্থাতেও যারা এই রোগের চিকিৎসা করেন তাদের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার। কিন্তু দুটি জিনিস খুব যেটা আমাদের জানা দরকার বা বলা দরকার, সেটা হচ্ছে এটা যেহেতু ভাইরাসটি ব্লাডের মাধ্যমে বা রক্তের মাধ্যমে বা ইনফেক্টেড সিরিঞ্জের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সুতরাং আমরা যদি কোনো ইঞ্জেকশন নেবার আগে ভালো করে ভেবে দেখি যে কি সিরিঞ্জ দিয়ে আমাদের ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে, এবং ব্লাড ট্রান্সফিউশনের আগে ঠিক মতো পরীক্ষা করে ব্লাডটা দেওয়া হচ্ছে কিনা, তাহলেই কিন্তু এটাকে অনেকটা ঠেকিয়ে রাখতে পারা যাবে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলেকেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলেকেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন পুরাতনী গান, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান, প্রথম শিল্পী নির্মলা মিশ্র।

আধুনিক গান শুনলেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। বাংলা আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন আধুনিক গান, এখন ছায়াছবির গান। প্রথমে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছায়াছবির গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ফাঁকি চলে, ঘুষ চলে, মেকি টাকা সেও চলে যায় রে। আমি শুধু

নেধা পামা গারে এই বেশ ভালো লাল সাদা কালো হাসি আর আলো নাড়া দিল এই মনটা এই বেশ খাসা প্রাণ খুলে হাসা ঠুং ঠাং ঠুং ঠাং ঠুং ঠাং ভাই।

मधुसे

天气，谁拿着斧子是坏蛋？

0: পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছায়াছবির গান ইলা বসু এবং আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। এখন দুই বাড়ি ছবির গান, প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: ব্যস্ত না হয়ে যাবে

0: দুইবারই ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। এখন শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: ওই দুষ্ট চোখের মিষ্টি।

0: দুই বাড়ি ছায়াছবির গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এখন মৌচোর ছায়াছবির গান মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: তুমি বিনা আমি যেন

এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান। বাংলা আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

এখন 18 মে 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন ধান কাটার পর অবশিষ্টাংশের সঠিক ব্যবহার সম্পর্কে, বলবেন মাধবচন্দ্র ধারা। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস নিয়ে বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও দেবজ্যোতি লাহিড়ী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেয়ারশিনী ঘোষের কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর, রচনা অপরাজিত বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে আধুনিক গান 8:05। 8:20 বাংলা কথিকা লোকসংস্কৃতির আনাচ কানাচ, বাংলার ডিঙি নৌকার ইতিহাসে বলাগড়, বলবেন সাত্যকী বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সানাই বাজিয়ে শোনাবেন হাসান হায়দার খান। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানে অনুষ্ঠানের শেষ অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠানে শুনবেন বিজ্ঞান বার্তা, উপস্থাপনায় রাহুল আচার্য ও সম্পূর্ণা চক্রবর্তী। 12:00 নজরুল গীতি শুনবেন মৈত্রেয়ী সিনহার কণ্ঠে। 12:15 ছবি চৌধুরীর কণ্ঠে লোকগীতি। 12:35 গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:50 মহিলা মহল শুনবেন আইনের দর্পণে, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:30 বাংলা ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে আলোচনায় মিত্র ইনস্টিটিউশন মেইনসের প্রবীণ শিক্ষক সায়ন্তন দাস এবং সঙ্গে থাকবেন 2 জন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন বিজ্ঞানের অনুষ্ঠান, বিজ্ঞান নিয়ে সচেতনতা, এ বিষয়ে সত্যেশ্বর মুর্মুর সাক্ষাৎকার। 6:35 লোকগীতি পরিবেশন করবেন কানুরাম সরেন ও কমলাকান্ত হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে গ্রীষ্মকালীন ডাল চাষ, আলোচনা করবেন ডক্টর কাজল সেনগুপ্ত, কৃষক বন্ধু জীবনানন্দ শীল এবং রামরঞ্জন দাস রায়। পরে গবাদি প্রাণী পালনে প্রযুক্তি বিপ্লব নিয়ে রানা প্রতাপ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, গরমে সুস্থ থাকুন, এ বিষয়ে অতিথি ডাক্তার অনির্বাণ দলুয়ের সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার, শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সোমা ভট্টাচার্য। 9:30 আবৃত্তির আসর, কাজী নজরুল ইসলামের কবিতা শুনবেন কৌশিক সেনের কণ্ঠে। 9:45 সময়ের আয়না, প্রযোজনা অসীম রায়, বাংলা ছায়াছবির গান রাত 10:00। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 10:30 শিল্পী মনীষা মুরলী নায়ার। 10:45 আধুনিক গান পরিবেশন

পরিবেশন করবেন শ্রেয়সী চৌধুরী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে সানাই শিল্পী হাসান হায়দার খান, পরে খেয়াল পরিবেশন করবেন পল্লব ভদ্র রায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। 6:25

ছটা বেজে ৩৫ মিনিটে রামচরিত মানসের ১১৪তম পর্ব শুনবেন। ভজন শুনবেন পাপিয়া ঘোষের কণ্ঠে ছটা বেজে ৪৫ মিনিটে। ৭টা বেজে ১০ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। ৮টা বেজে ৩০ মিনিটে নজরুল গীতি, শিল্পী মৈত্রেয়ী সিনহা। ৮টা বেজে ৪৫ মিনিটে আধুনিক গান শুনবেন শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে। ৯টা বেজে ১০ মিনিটে রসধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। ১০টা বেজে ১৫ মিনিটে আঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। ১১টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। দুপুর ১২টায় সুরভি, উপস্থাপনায় সবিতা পোদ্দার। ১২টা বেজে ২০ মিনিটে এবং ১টা বেজে ১০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। ২টা বেজে ৩০ মিনিটে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, শিল্পী সোমা ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল ৫টা বেজে ১০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনীষা মুরলী নায়ারের কণ্ঠে। ৫টা বেজে ২০ মিনিটে উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পুনম সিং। ৬টা বেজে ৩০ মিনিটে গুলগুলশান। ৭টা বেজে ১০ মিনিটে শিক্ষা শিল্প সংলাপ, কর্মজীবীদের মানসিক স্বাস্থ্য নিয়ে ডাক্তার দেবাশিস দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল। ৭টা বেজে ৩০ মিনিটে দর্পণ, উপস্থাপনায় পুনম সিং। রাত ৮টায় হিন্দি ছায়াছবির গান। ৮টা বেজে ১৫ মিনিটে নানা রঙের গান। ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট। ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ম্যান্ডোলিন, শিল্পী অভিজিৎ পাল, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন ১৮ই মে ২০২৬ সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ অংশত মেঘলা থাকবে, তবে কোনো কোনো এলাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি ৮৯% এবং সবথেকে কম ৬৩%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে ৪৫৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২টা বেজে ১৮ মিনিট হয়ে ১ সেকেন্ড। জয় হিন্দ।